আসলে প্রকৃতি ছিল তার বড় প্রিয়, আর সেই কারণেই বোধহয় ওই নদীর কিনারে যখন কাশ গুচ্ছে, যখন মৃদুমন্দ হাওয়ায় দুলে ওঠে, যখন দূর থেকে সেটা দেখতে পেতেন, তখন বোধহয় তার মনটাও কেমন যেন দুলে উঠত, আর ঝরা মালতীর সুবাসে তার মনটাও কেমন মাতাল হয়ে তার প্রিয় শরৎকে স্বাগত জানিয়ে তিনি যখন লিখেছিলেন, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, শরতের শিশির সিক্ত শিউলিও, সেখানেও সেই রবি কবির গান তার কবিতায় সুন্দরভাবে ধরা দিয়েছে। সেখানেও তিনি লিখেছেন, শরতের শুভ্র সুন্দর সুষমা বিরাজিত, তার সৃষ্টির মূল রহস্যেই তিনি সীমার মাঝে অসীমের এক লীলা খেলার কথা বলেছেন, আর সে কারণেই তিনি বলেছেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আবার অন্য জায়গায় বলেছেন, আজ শরতের আলোয় এই যে চেয়ে দেখি, মনে হয় এই যেন আমার প্রথম দেখা। সত্যিই তাই, যতবার দেখেছেন তিনি ততবার যেন মনে হয়েছে তার কাছে তিনি এই প্রথম দেখছেন, আর তার এই প্রথম দেখার বর্ণনাটা তিনি ভারী সুন্দর করে আমাদের মধ্যে দিয়েছেন। শুধু কি ফুলের বর্ণনা, শুধুই কি মেঘের বর্ণনা, শুধুই কি কাশের গুচ্ছ, না, সে বোঝা সাধ্যেই বোধ হয় আমাদের নেই, আমরা শুধু তার রসটুকু নিতেই পারি। তাই সেই রসের ধারায় যখন আমাদের সেই প্রথম ফুলের বর্ণনা, সেটাই আমরা আমাদের মনের মতন করেই শুনতে পারি এই গানে।

আসলে বলতে তো আমাদের ভালোই লাগে, তার কথা যতই বলি যতই ততই মনে হয় যেন আরো বলি, যতই শুনি আরো শুনতে ইচ্ছে করে, আর যতই পড়ি যতই জানি আরো পড়তে ইচ্ছে করে, আরো জানতে ইচ্ছে করে। ঠিক যেরকম ভাবে তিনিও ঠিক এই যে ছটা ঋতু, কিন্তু ছটা ঋতুর মধ্যে সব ঋতুর মতোই তিনি শরৎ এবং কবিকে তিনি নিজে এক অনন্য মাত্রায় তাকে আন্দোলিত করেছে। এই যে সময়টা, এই যে শরৎ একদিকে এই সময়কে যেরকম আন্দোলিত করেছে, সেই রকম কবির মনকেও একেবারে দুলিয়ে দিয়ে গেছে। আর সেই কারণেই বোধহয় তিনি নদীর কূলে কূলে ঘুরে ঘুরে খেতে খেতে একেবারে বিশাল আকাশের নিচে নিজের মনকে মেলে দিয়েছেন প্রকৃতির পাঠশালায়। একেবারে সেখানে শিশুর মতন তিনি খলখলিয়ে হেসে উঠেছেন, গেয়ে উঠেছেন, লিখেছেন কত কিছু। আসলে তার মতন করে উপলব্ধি আমরা কজনই বা করতে পারি? আর সেই কারণেই বোধহয় প্রত্যেকটা ঋতুকে প্রত্যেকটা সময়কে তিনি অদ্ভুতভাবে ধরেছেন তার লেখার মধ্যে দিয়ে, তার গানের মধ্যে দিয়ে, তার কবিতার মধ্যে দিয়ে। আমরা যখনই তার গান শুনি, তার কবিতাগুলো পড়ি, কবিতা শুনি, তখন সত্যি আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত সরল সুন্দর জিনিস, একটা ছবি আঁকা তৈরি হয়ে যায়, একটা একটা ছবি তৈরি হয়ে যায় তার সেই গানগুলো শুনলে, তার সেই লেখাগুলো পড়লে। অদ্ভুতভাবে তার সেই সহজ সরল মনটাকে তিনি যে পাঠশালায় মেলে দিয়েছেন, সেই পাঠশালার ছাত্র হয়ে উঠেছেন, সেখানে অন্য কিচ্ছু নেই, শুধুমাত্র তার নিজের প্রকৃতিকে দেখা, শোনা, বোঝা। আর সেটা বুঝেই তিনি একের পর এক গান লিখেছেন, একের পর এক কবিতা, যেগুলো আজ আমরা শুনলে আমাদের মনটা ভারী অদ্ভুত হয়ে যায়, হারিয়ে যায় প্রকৃতির মধ্যে কোনো এক জায়গায়। আর সেই কারণেই বোধহয় এই সহজ সরল সুন্দর করে তিনি আমাদের তার নিজের মনের কথা আমাদের শুনিয়েছেন, লিখে গেছেন আমাদের কাছে, তার নিজের লেখার মধ্যে দিয়েই তিনি তুলে ধরেছেন। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে সবাই হৃদয়ে আনন্দ গান গারে। হ্যাঁ, অতিথি আমাদের কাছে সারা বছরই আসে, কিন্তু তিনি যেভাবে উপলব্ধি করেছেন, এই যে শরৎকালে সত্যিই তো আমাদের প্রাচীনকাল থেকেই কত অতিথি আমাদের বাড়িতে আসে, অন্য সময় আসুক বা না আসুক এই শরতে আসবেই, কারণ পুজো, সেই পুজোয় আসবে, পুজোর পরে বিজয় উৎসব, বিজয়া, সেই সময় আসবে। এই সময়ই মানুষ মানুষের বাড়িতে অদ্ভুতভাবে এই সময়টা আমাদের ছুটি থাকে, আর আমরা সেই সময় আমাদের যে বাংলার উৎসব সেই উৎসবে মেতে উঠি, আর কত মানুষের সাথে দেখা হয় এই উৎসবে। শুধুমাত্র গানে, কথায়, কবিতায় নয়, একেবারে আমাদের জীবনের মধ্যে ওতপ্রোতভাবে তার গান, তার কথা তিনি ওতপ্রোতভাবে দিয়ে গেছেন সারা জীবন ধরে। তাই কি বলতে হবে আর কি করতে হবে সেসব বোধহয় তিনি নিজেই বলে গেছেন তার গানের মধ্যে। এই গানটি আমাদের সে কথাই প্রমাণ করে।

একেবারে শিশুর মতন যখন তিনি তাকিয়ে থাকেন, সত্যি তাকে শুকতারা ধ্রুবতারা যাই বলি না কেন, সত্যি তিনি আজকে আমাদের কাছে এক মস্ত বড় তারাই বটে। আর সেই তারা যখন আমাদের কাছে এসে উজাড় করে দিয়ে যান সব কিছু, তখন সত্যিই মনে হয় আমরা অবাক হয়ে দেখি, অন্যকে দেখতেও বলি, কিন্তু সেই শুকতারা সেই ধ্রুবতারা সেই আমাদের কাছে একেবারে তারার মতন সেই মানুষ। তিনি বিশ্বকে দেখেছেন একেবারে শিশুর সরলতায় শুদ্ধতায় শুভ্রতায়। সে কারণেই যখন যা কিছু তার চোখে পড়েছে তিনি অবাক বিস্ময়ে সেখানে লিখে গেছেন তার কথা, লিখে গেছেন তার প্রাণের কথা মনের কথা একেবারে অবাধভাবে, অবাধ বিচরণে যা যেভাবে যেখানে তিনি প্রকৃতিকে পেয়েছেন, যেমনভাবে পেয়েছেন তিনি তেমনভাবেই প্রকৃতিকে লিখে গেছেন তার মতন করে। আর আমরা শুধুমাত্র তার সেই গান সেই লেখা সেই উপলব্ধিকে শুধু বোঝার চেষ্টা করছি, তা কি আর এক জীবনে সম্ভব, বোধহয় সম্ভব নয়। সে চেষ্টা আমাদের চলবে, 107 FM তাকে স্মরণ করবে এবং তার লেখা গান কবিতা এগুলো আমাদের মধ্যে থাকবে। কিন্তু কথা বলতে বলতে গান শুনতে শুনতে সময় বলছে, সময় আমাদের একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হবে, আবারও কোনো একদিন চলবে।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। আজ সোমবার, 14 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ।

স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 31 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:31 হয়ে 35 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে নদী অথবা সমুদ্রে যারা মাছ ধরতে যান সেই সকল মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী মৈত্রী সুচিন্তন আজ শুনবেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর রচনা থেকে পাঠ।
1: কবিকল্পিত অলকাপুরে নিত্য বসন্ত বিরাজ করিয়া থাকে, সেখানে মলয় পবন নিরন্তর প্রবাহিত হয়, রজনী নিরন্তর জ্যোৎস্নাময়ী, সেখানে যৌবন ভিন্ন জরা নাই, মরণের দ্বার সেখানে রুদ্ধ, সেখানে বিরহ নাই, মিলনের আনন্দ সেখানে সর্বদা বিদ্যমান। কবির কল্পনা এই দেশের সৃষ্টি করিতে সমর্থ বটে, কিন্তু কল্পনার বাহিরে সত্যের রাজ্যে ইহার অস্তিত্ব নাই। এই নিত্য বসন্তে ও নিত্য জ্যোৎস্নায় কবিকল্পনা নিত্য সুখের অস্তিত্ব দেখিতে পায়, কিন্তু সুস্থ মনুষ্যের স্বাভাবিক কল্পনা এই নিত্য জ্যোৎস্নায় ও নিত্য বসন্তে সুখ দেখিতে সর্বতোভাবে অক্ষম। অথবা এই প্রাকৃত দেশে জ্যোৎস্নার ও বসন্তের ও আরামের ও মিলনের নিতান্ত অসৎভাবের উপলব্ধি করিয়াই বোধ করি কবিকল্পনা এই অতিপ্রাকৃত সুখাবতীর নির্মাণে সমর্থ হইয়াছে। অন্ধকারের পার সেই জ্যোৎস্না সম্ভবপর, বিরহ দুঃখের পরেই মিলন সুখ উপভোগ্য। যে বিরহের দুঃখ ভোগ করে নাই সে মিলনের সুখ আস্বাদনে অধিকারী নহে।

0: যে মরণের সম্মুখীন হয় নাই সে জীবনে মমত্বহীন। অমঙ্গলকে জগৎ হইতে হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিও না, তাহা হইলে মঙ্গল সমেত উড়িয়া যাইবে। মঙ্গলকে যেভাবে গ্রহণ করিয়াছ অমঙ্গলকে সেইভাবে গ্রহণ করো। অমঙ্গলের উপস্থিতি দেখিয়া ভীত হইতে পারো, কিন্তু বিস্মিত হইবার হেতু নাই। অমঙ্গলের উৎপত্তির অনুসন্ধান করিতে গিয়া অকুলে হাবুডুবু খাইবার দরকার নাই। যেদিন জগতে মঙ্গলের আবির্ভাব হইয়াছে সেই দিনই অমঙ্গলের যুগপথ উদ্ভব হইয়াছে। অমঙ্গলের অপলাপ করিও না। অমঙ্গল তোমার সহচর, তোমার চেতনার সহচর। তুমি ছাড়িতে চাহিল সে তোমাকে ছাড়িবে না। যতদিন তোমার জাগ্রত অবস্থা মঙ্গল ও অমঙ্গল সমানভাবে তোমাকে জড়াইয়া থাকিবে। যতদিন তোমার জাগ্রত অবস্থা স্ফূর্তি পাইবে ততদিন মঙ্গলের সঙ্গে অমঙ্গল নিত্য ফুটিয়া উঠিবে। যখন মঙ্গলের তিরোধান হইবে তখন অমঙ্গলের তিরোধান হইবে। তোমার জাগরণ তখন সুষুপ্তিতে বিলীন হইবে। তুমি সুষুপ্তির প্রার্থনা করিও না, সুষুপ্তিতে তোমার লাভ নাই, সুষুপ্তিতে তোমার ব্যক্তিগত বিলোপ। যতদিন জাগিয়া আছো ততদিন তোমার ব্যক্তি, ততদিন মঙ্গল তোমার দক্ষিণ হস্ত ধরিয়া থাকিবে, অমঙ্গল তোমার বাম হস্ত ধরিয়া থাকিবে। উভয়ে তোমাকে জীবনের পথে লইয়া চলিবে। একের বুঝি আকর্ষণ, অপরের বুঝি বিকর্ষণ, উভয়ের মধ্যে তোমার গমনীয় পথ। জীবনের পথ তোমার সম্মুখে প্রশস্ত ও বিস্তীর্ণ রহিয়াছে। জ্ঞান চক্ষু উন্মিলন করো, তোমার গন্তব্যদেশ তোমার সম্মুখে প্রসারিত। তোমার অন্তরের অন্তর হইতে তোমার তুমি তোমাকে মন্ত্রধ্বনিতে সেই গন্তব্য পথে চলিবার জন্য উৎসাহিত করিতেছে। আত্মপ্রবঞ্চনার চেষ্টা পাইও না। মঙ্গলকে আহ্বান করো, অমঙ্গলের নিকট প্রণত হও। এককে আলিঙ্গন করো, অপরকে নমস্কার করো। গন্তব্য পথে তোমার গতি হোক। মঙ্গল ও অমঙ্গল তোমার পথপ্রদর্শক হইয়া তোমায় প্রেরণা করিতে রহুক। ধীর পদে তোমার কর্তব্য সম্পাদন করো, তোমার নিরূপিত সধর্ম আচরণ করো। কর্মই তোমার অধিকার, ফলে তোমার অধিকার নাই। ফলের প্রতি, মঙ্গলের প্রতি বা অমঙ্গলের প্রতি তুমি দিকপাত করিও না। শ্রুতি স্মৃতি সদাচার তোমার পথপ্রদর্শক হোক। সকলের ওপর আত্মতৃপ্তি তোমার পথপ্রদর্শক হোক। যিনি তোমার অভ্যন্তর হইতে তোমাকে পথ দেখাইতেছেন তাহার তৃপ্তি বিধানে তোমার মতি থাকুক। তৎপ্রদর্শিত মার্গে তুমি নির্ভয়ে অগ্রসর হও। মঙ্গলের জয় হোক, অমঙ্গলেরও জয় হোক, উভয়ের জয়ই তোমার জয়। ভীত মানব বহুকাল ধরিয়া মঙ্গলের জয়গান করিয়া আসিতেছে, অমঙ্গলের জয়বার্তা কি কখনো গীত হইবে না? অমঙ্গলের জয়বার্তা গীত হইয়াছে। রামায়ণের আদি কবি সেই গীত গাহিয়াছেন, ভারতের ইতিহাস সেই গীতেরই প্রতিধ্বনি।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর রচনা থেকে পাঠ।

আকাশবাণী মৈত্রী, এখন প্রথম আলো। আজ এই অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীতে শুনুন শরদ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, প্রথমে রাগ ললিত।

প্রথমে ললিত ও পরে টোড়ির আগে শরৎ শুনলেন, বাজিয়েছেন পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। এই সঙ্গেই শেষ হল সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলো। আকাশবাণী মৈত্রী, একটু পরেই সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্সের বৈচিত্র্যের মধ্যেই তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানের লক্ষ্য নিহিত রয়েছে। নতুন দিল্লিতে গতকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। আগামী 17ই সেপ্টেম্বর থেকে এক মাসব্যাপী দেশজুড়ে সেবা সংকল্প অভিযান আয়োজনের ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ওমান উপকূলের অদূরে গতকাল বাণিজ্যিক জাহাজ MTL গায়ার ওপরে হামলার ঘটনায় ভারত নিন্দা জানিয়েছে। দেশজুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। দুবাইয়ে শ্রীলঙ্কাকে 72 রানে হারিয়ে মহিলাদের ক্রিকেটে অষ্টমবার এশিয়া কাপ খেতাব জয় ভারতের। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে গতকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্সের বৈচিত্র্যের মধ্যেই তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য ব্রিক্সের অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন রয়েছে। দুদিনের এই শিখর সম্মেলনের শেষে সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স শুধুমাত্র কতকগুলি দেশের সমন্বয়ে গঠিত হয়নি, এটি সমস্যা সমাধানের একটি আলোচনার মাধ্যম। গত দুদিন ধরে বিভিন্ন আলোচনায় ব্রিক্সের এই মনোভাবই আরও দৃঢ় হয়েছে। তিনি বলেন, নতুন দিল্লি এই শিখর সম্মেলনের ঘোষণাপত্রে পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
1: হম আশা করতে হ্যাঁ ইস সামিট সে উসমে অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে শেয়ার্ড ভিজন আর ফিউচার কোঅপারেশন কো স্পষ্ট দি

0: रियल लाइफ में इम्पैक्ट पैदा करे, इसके लिए हम सब मिलकर काम करेंगे।
1: প্রধানমন্ত্রী আরও বলেন, ব্রিক্স তৃতীয় দশকে প্রবেশ করেছে। সমগ্র বিশ্ব এখন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছ থেকে ফলাফলের আশা করে, শুধুমাত্র ভাবনা এবং প্রতিশ্রুতি নয়। সম্মিলিত প্রচেষ্টায় এই গোষ্ঠীভুক্ত দেশগুলি এই আশা পূরণে সফল হবে বলেও তিনি মতব্যক্ত করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলন 2026-এর ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম জুমার্থ টোকায়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী দুটি দেশের পারস্পরিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজাখস্তানের সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতাগত সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী এবং সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়ী উন্নয়নের বিষয়ে সন্তোষ ব্যক্ত করেন। মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতা এল সিসির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, আঞ্চলিক উন্নয়ন এবং ভারত মিশন অংশীদারিত্ব সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবয়ো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইন্দোনেশিয়া তাদের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও মজবুত করবে। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন। তিনি ব্রিক্স শিখর সম্মেলনে আসিয়ান চেয়ার হিসেবে ফিলিপিন্সের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। 2025-এর আগস্টে রাষ্ট্রপতি মার্কোসের ভারত সফরের সময় যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা আরও এগিয়ে নিয়ে যেতে তারা সম্মত হয়েছেন। উগান্ডার উপরাষ্ট্রপতি জেসিকা রোজ এপেল আলুপোর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা করেন এবং প্রযুক্তিগত ক্ষেত্রে অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি, দক্ষতা তৈরি, জ্ঞান বিনিময়, বিনিয়োগের সুবিধা এবং বেসরকারি ক্ষেত্রে সহযোগিতার মতো বিষয়গুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্যের উপর জোর দেওয়ার কথা বলেন। প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতি ও নাইজেরিয়ার উপরাষ্ট্রপতির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠকগুলিতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উদযাপন এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী 17ই সেপ্টেম্বর এক মাসব্যাপী দেশজুড়ে সেবা সংকল্প অভিযান আয়োজনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুম্বাইতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ জানান, বিজেপি, এনডিএর শরিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ নাগরিকরা যৌথভাবে এই অভিযানের আয়োজন করবে। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, জেলা, লোকসভা ও বিধানসভা কেন্দ্র এবং প্রতিটি বুথে এই কর্মসূচি পালন করা হবে। রক্তদান জনগণের প্রতি কৃতজ্ঞতা স্বীকার, আমার স্বপ্নের ভারত বিষয় ছবি আঁকা এবং বক্তৃতা প্রতিযোগিতা অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের সংবর্ধনার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সাফল্যের কাহিনী জনগণের সামনে তুলে ধরা হবে এই কর্মসূচির মাধ্যমে। এছাড়াও 17ই অক্টোবর দেশের 4 জায়গায় সুশাসন বিষয়ক আলোচনার আহ্বান আয়োজন হবে বলে তিনি জানিয়েছেন। দেশজুড়ে আজ হিন্দি দিবস পালিত হচ্ছে। 1949 সালের এই দিনেই গণপরিষদ দেবনাগরী লিপিতে লিখিত হিন্দিকে দেশের সরকারি কাজের ভাষা হিসেবে গ্রহণ করেছিল। বর্তমানে হিন্দি বিশ্বের অন্যতম বহুল প্রচলিত ভাষা এবং 52 কোটিরও বেশি মানুষের মাতৃভাষা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নভি মুম্বাইতে আয়োজিত হিন্দি দিবস অনুষ্ঠান এবং ষষ্ঠ সর্বভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। দুদিনব্যাপী এই সম্মেলনে পণ্ডিত, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংসদ, ঊর্ধ্বতন সরকারি আধিকারিক এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। উদ্বোধনী অধিবেশনে অমিত শাহ 2025-26 সালের রাজভাষা গৌরব ও রাজভাষা কীর্তি পুরস্কার প্রদান করবেন। দেশজুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক ভগবান গণেশের জন্মতিথি হিসেবে পালিত হয়। এই দিন থেকে 10 দিনব্যাপী উৎসবের সূচনা হয়। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়। গণেশ পুজো উপলক্ষে মণ্ডপগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ভগবান গণেশ জ্ঞান, সমৃদ্ধি এবং শুভ সূচনার প্রতীক। ভগবান গণেশ সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনেন বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ওমান উপকূলের অদূরে গতকাল বাণিজ্যিক জাহাজ MT এলগায়ার ওপর হামলার ঘটনায় ভারত নিন্দা জানিয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত

0: পর্যন্ত 13 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ এক ভারতীয় নাগরিকের সন্ধানে উদ্ধার কাজ চলছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উদ্ধার কাজের ক্ষেত্রে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে দূতাবাস কাজ করছে বলে জানিয়েছে। এছাড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারের ক্ষেত্রে সহায়তার জন্য তারা ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। ভারত আবারও উত্তেজনা প্রশমন এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছে। বাণিজ্যিক জাহাজ, নাবিক, অসামরিক নাগরিক এবং অসামরিক পরিকাঠামোয় আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে ভারত পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি দূতাবাস এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌ চলাচল এবং বাণিজ্যের স্বাভাবিক গতি দ্রুত পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে। লোহিত সাগর তীরবর্তী এলাকায় গতকাল ইয়েমেনের সেনাবাহিনী ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথির ওপর আক্রমণ করায় সংঘাত আরও তীব্রতর হয়ে উঠেছে। অন্যদিকে হুথিরা প্রতিবেশী সৌদি আরবের ওপর হামলা চালিয়েছে। গত সপ্তাহে হুথি গোষ্ঠী মোখা বন্দর এবং বাব এল মান্দেব প্রণালীর একটি দ্বীপ দখল করে। হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপের নিয়ন্ত্রণ হারানোর পর ইয়েমেনের সরকার লোহিত সাগর উপকূলে আরও সেনা মোতায়েন করেছে। এদিকে সৌদি আরবের তেল উত্তোলন পরিকাঠামো এবং লোহিত সাগরে তাদের জাহাজ চলাচলের ওপর হুথিদের হামলার ফলে বিশ্বজুড়ে তেল সরবরাহে ব্যাঘাত ঘটায়, তেলের দামে এর প্রভাব পড়তে পারে। সুইডেনের সংসদীয় নির্বাচনের ভোট গণনায় সরকারপক্ষ ও বিরোধীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন জোট এবং বিরোধী জোট কার্যত সমান সংখ্যক আসন পেয়েছে। অর্ধেকের বেশি আসনে ভোট গণনার শেষে ম্যাকডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন বিরোধী জোট ক্ষমতাসীন জোটের থেকে একটি আসনে এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত 175টি আসনে জয়লাভ করেছে তারা। ভোট গণনা এখনও চলছে। দুবাইয়ে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে 72 রানে হারিয়ে ভারত অষ্টমবার এশিয়া কাপ শিরোপা জয় করল। ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার রেকর্ড 129 রানের জুটির সুবাদে ভারত প্রথমে ব্যাট করে 5 উইকেটে 183 রান করে। এরপর ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 19 ওভার 4 বলে 111 রানে অল আউট হয়ে যায়। ভারতের হয়ে শ্রীচারণী 4টি এবং দীপ্তি শর্মা 3টি উইকেট নেন। শেফালি ভার্মা ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-20 আন্তর্জাতিক ম্যাচে গতরাতে ভারত আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে। সিরিজের বাকি দুটি ম্যাচও একই মাঠে আগামীকাল ও 17 তারিখ অনুষ্ঠিত হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্সের বৈচিত্র্যের মধ্যেই তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানের লক্ষ্য নিহিত রয়েছে। ওমানের উপকূলের অদূরে গতকাল বাণিজ্যিক জাহাজ MT আলাগায়ার ওপর হামলার ঘটনায় ভারত নিন্দা জানিয়েছে। খবর শেষ হল, এরপরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন গগনেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা।
2: কাকা রবীন্দ্রনাথের চেয়ে ভাইপো গগনেন্দ্রনাথের বয়স 6 বছর কম। গগনেন্দ্রনাথের জন্ম 1867। তাঁর পিতা গুণেন্দ্রনাথ ঠাকুরের বাসনা ছিল যে বড় ছেলে গগনেন্দ্রকে তিনি বিলেতে পাঠাবেন ব্যারিস্টারি পড়াতে। কিন্তু মাত্র 34 বছর বয়সে মৃত্যু হয় গুণেন্দ্রনাথের। পিতার মৃত্যুর সময় গগনেন্দ্রনাথের বয়স ছিল মাত্র 14। তখন তিনি সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র। ব্যারিস্টার হওয়া হল না তাঁর। চিত্রকর হিসেবে গগনেন্দ্রনাথ ভারত শিল্পের ইতিহাসে স্থান পেলেন অতি গুরুত্বের সঙ্গে। গগনেন্দ্রনাথের মা সৌদামিনী দেবীর স্বদেশ চেতনা ছিল প্রবল। সৌদামিনী বিলেতি ডিজাইনের গয়নার বদলে ঠাকুরবাড়িতে দেশীয় কারিগরদের ডেকে আনতেন গয়না করাতে। যখন ব্রিটিশদের কড়াকড়িতে অনেক বাড়িতেই চরকা কাটা ভয়ে বন্ধ হয়ে যায়, বন্ধ করেননি সৌদামিনী। মার স্বদেশপ্রীতি সঞ্চারিত হয়ে যায় বড় ছেলের চেতনায়। ব্রিটিশ বিরোধী ব্যঙ্গচিত্র গগনেন্দ্রনাথ অনেক এঁকেছেন। বলা যায় যে ভারতবর্ষে কার্টুনের তিনি হচ্ছেন পথিকৃৎ। তবে তার কার্টুন তিক্ত নয়, তা সবসময় ছিল হাস্যকরোজ্জ্বল। যেমন রবীন্দ্রনাথ প্লেনে করে যাচ্ছেন, হাওয়ায় তার দাড়ি উঠছে, এটাও তার একটা কার্টুনের বিষয় ছিল। বাড়ির প্রেসেতে ব্রিটিশ ডিটেকটিভ পুলিশদের তল্লাশি হয়ে গেছে। তারা দেখে গেছে প্রেসে কী ছাপা হয়, কী আঁকছেন গগনেন্দ্রনাথ। কিন্তু তিনি ভয় থেমে যাননি। চিত্তরঞ্জন দাস যখন অরবিন্দ ঘোষের সপক্ষে মানিকতলা বোমার মামলা লড়ছেন, নেপথ্য থেকে তার খরচ জুগিয়েছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। লাট, লর্ড কারমাইকেল এবং লেডি কারমাইকেল চিত্রকর গগনেন্দ্রনাথের গুণগ্রাহী বলে সেই সময়ের পুলিশকর্তা চার্লস ট্রেগাট গগনেন্দ্রনাথকে অভিযুক্ত করতে পারেননি। বঙ্গভঙ্গের উত্তাল দিনে ভাই অবনীন্দ্রনাথের মতন তিনিও রাস্তায় নেমেছেন কাকা রবীন্দ্র।

0: রাতের পাশে। খানিক বয়স হতে শিল্পচর্চার চেয়ে দেশের উন্নয়নমূলক নানা কাজে তার মন বেশি গেল। বিভিন্ন স্বদেশী সমিতি, ফান্ড তোলা, সামাজিক কাজ এসবে ব্যস্ত হয়ে থাকতেন। শিল্পচর্চা অনেকটা হয়ে দাঁড়ায় তার শখের কাজের মতন। ভাই অবনের নাম চারদিকে ছড়াক, সবাই তাকে চিনুক, এটাতেই তার বেশি আনন্দ। অবনীন্দ্রনাথের সঙ্গে তার একটা তফাত ছিল, তিনি অত বড় সাহিত্যিকও ছিলেন না, জীবনে একটিমাত্র বই লিখেছিলেন ছোটদের জন্যে, ভোঁদর বাহাদুর। গগনেন্দ্রনাথ ভারতীয় চিত্রকলার নবযুগের যারা দিশারি তাদের একজন। তিনি অবনীন্দ্রনাথের মতন কলকাতায় আর্ট স্কুলে কোনো ইতালীয় মাস্টারের কাছে চিত্রচর্চা শেখেননি। কম বয়সে বাবার বন্ধু হরিনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছুদিন শিখেছিলেন, তারপর একজন জাপানি শিল্পীর কাছে জল রঙের টেকনিক শিখেছিলেন। 1920 পরেতে আধুনিক ও সমকালীন ফরাসি ছবির নানা উপাদান তার মাথায় ঘুরেছে এবং বেঙ্গল স্কুলের ধারার বাইরে গিয়ে তিনি একক স্বাধীন পথে চিত্রচর্চা করেছেন। ফটোগ্রাফি, প্রিজিমের আলো ছায়া, ক্যালাইডোস্কোপ এসব নিয়ে খুব মেতে থাকতেন, ফলে এমন সব ছবি করেছেন যার সঙ্গে বহু কলা সমালোচক পিকাসো বা জর্জ ব্রাক প্রবর্তিত কিউবিজমের কম বেশি মিল খুঁজে পেতে উৎসাহী হয়েছেন। নানান রকম পরীক্ষা নিরীক্ষা করতে তিনি ভালোবাসতেন, একসময় সিলিউট এঁকেছেন যা অনবদ্য, কিছু করেছেন রহস্য লোকের ছবি। সাদা কালো সেই সব ছবিতে অবগুণ্ঠিতা রমণীরা বয়ে আনে অচেনা জগতের বারতা। মনুষ্যক্ষুর মাধ্যমে তিনি পরলোকের অনন্ত অন্ধকারের সন্ধান করেছেন। রবীন্দ্রনাথের জীবন স্মৃতির ছবি রক্তগরবিত প্রচ্ছদ তাঁরই করা। দার্জিলিং, পুরী, চৈতন্যলীলার সিরিজ আমাদের সাংস্কৃতিক সম্পদ। চিত্রকলা চর্চায় গগনেন্দ্রনাথের কোনো পূর্বসূরি যেমন নেই, উত্তরসূরিও নেই, তিনি একক এবং অনন্য। জীবনের শেষ 8 বছর তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন, তার কোনো বাকশক্তি ছিল না, তাকিয়ে থাকতেন, চোখ দিয়ে জল পড়ত, মন সজীব, দেহ পঙ্গু। 1938 তাঁর দেহান্ত হল। কাকা রবীন্দ্রনাথ তখন লিখলেন, রঙের রেখার তীর হতে তীরে ফিরেছিল তব মন, রূপের গভীরে হয়েছিল নিমগন, গেল চলি তব জীবনের তরি রেখার সীমার পার, অরূপ ছবির রহস্য মাঝে অমল শুভ্রতার।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন গগনেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দেব আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। একটা সময় ছিল যখন ঘরে ঘরে বিনোদনের জানালা বলতে ছিল একটি রেডিও। সেই রেডিওর শব্দে ভেসে আসত গান, সংবাদ, আড্ডা আর দূর শহরের কত অচেনা গল্প। আর তারই ফাঁকে ফাঁকে কোনো একটি গান হয়ে উঠত কারো প্রেমের স্মৃতি, কারো অপেক্ষা, কারো হারিয়ে যাওয়া বিকেল। সেই সুরের পথ ধরে এবার হারানো দিনের গান। রেডিওকে ঘিরে বাঙালির সেই নস্টালজিয়ার দিনগুলি, রেডিওর ইতিহাস, তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষ ও সময়ের গল্প, আর গানের এক ঝাঁক কালজয়ী সুরে। শুনুন একটি পুরনো রেডিও কত গল্প, উপস্থাপনায় স্বর্ণাভরায়। জানিয়ে দিলাম আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: এখন শুনুন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সংহিতা সেন।

0: شنن.
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu23@gmail.com।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বাছুরের খাবার কেমন হবে, এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বরুণ রায়।
2: বাছুরের যত্নটা কিন্তু খুব মুখ্য ব্যাপার মায়ের যত্নের পাশাপাশি। এবার প্রথম প্রশ্ন হচ্ছে, বাছুরটা যেদিন জন্মালো সেই দিনকে তার করণীয় কর্তব্য কি? করণীয় কর্তব্যের মধ্যে অবশ্যই একটা, যেটা তার গায়ের যত লালা লেগে থাকছে সেগুলোকে মুছিয়ে দেওয়া, বা তার মুখে যত লালা লেগে থাকছে সেগুলোকে ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছিয়ে দেওয়া, এবং পাশাপাশি তার জন্য একটা শোবার বা থাকবার ভালো জায়গা তৈরি করা, শুকনো খড় বিছিয়ে হোক এইভাবে। কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে তার খাবারের যত্নটা কেমন হবে, অর্থাৎ সে প্রথমেই কি খাবে। অবশ্যই সে মায়ের দুধ খাবে। এবার মায়ের দুধটা যেটা প্রথম দুধ, সেই দুধটাকে আমরা বলি গাজলা দুধ বা কলস্ট্রাম। এই কথাটা প্রত্যেকবার আমরা বলে এসেছি এবং এখনো খুব জোরের সঙ্গে বলি যে গাজলা দুধ ফেলে দেবেন না। যে মোটা হলুদ রঙের দুধটি প্রথম মায়ের থেকে হয়, তখন সেই দুধটি কিন্তু মানুষের খাওয়ার জন্য নয়, সেই দুধটি হচ্ছে বাছুরের খাবারের জন্য। তার কারণ ওই গাজলা দুধটা প্রথম বাছুর যেটা খাবে, প্রথম খাবে, সেই কিন্তু বাছুরের শরীরে ভবিষ্যতে রোগ ভোগ প্রতিরোধের ক্ষমতা অসীমভাবে তৈরি করবে। সুতরাং গাজলা দুধ ফেলে দেওয়ার তো কোনো কারণই নেই, বা ওই দুধ খেলে মানুষের কোনো লাভ হবে না, কিন্তু সদ্যজাত বাছুরের সেটি কিন্তু একমাত্র লাভ হবে এবং সেটা মারাত্মক লাভ হবে। সুতরাং তার ভবিষ্যতে যত রোগ, সেই রোগের 80% কিন্তু তার এই প্রাথমিক গাজলা দুধ খেয়েই প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে। এই গাজলা দুধের ক্ষমতাটাও কিন্তু 12 ঘন্টার বেশি থাকে না। সুতরাং প্রথম 12 ঘন্টার মধ্যে যে দুধ, সেই

0: যে কিন্তু বাছুরকে খাওয়াতেই হবে। এইবার কথা হচ্ছে যে আপনি কতটা খাওয়াবেন, বাইরের পরের খাবারের দুধটাও বা কতটা খাওয়াবেন। তার কারণ একটা হচ্ছে যে একটা খুব সহজ উপায় আছে, সেটা হচ্ছে যে বাছুরের যত দেহের ওজন তার 10%, অর্থাৎ বাছুর একটা 40 কেজি ওজন নিয়ে হয়েছে, তার 4 কেজি প্রতিদিনের দুধের লাগবে, অথবা যদি কেউ 30 কেজি ওজন হয়ে থাকে তাহলে তার 3 কেজি, বা 25 কেজি হলে 2.5 কেজি প্রতিদিন, মানে দিনে দুবার তিনবার। এইবারে অনেকে করেন কি, যে যেটা করা উচিত ও ভালো, মায়ের দুধটা একটু খেলো, কারণ দুধ আসতে গেলে বাছুরকে কিন্তু দেখবেন একটা গুঁতো মারে বাছুরের, মানে মায়ের এতে আড়ারে, তখন কিন্তু তার থেকে ওইটাই মেমোরি রিফ্লেক্স, তারপরে দুধ বেরোতে শুরু করে। এবার এই দুধটা বাছুরটা কিছু খেয়ে নিল অল্প একটু, বেশিক্ষণ মুখ দিয়ে রাখবেন না, অনেকে আমরা আগ্রহ করে বেশিক্ষণ রাখি কিন্তু সেটা রাখবেন না, বার করে মায়ের দুধ দেওয়ার ক্ষমতা কত আছে সেটা একটা হিসেব করে আপনি বুঝে যাবেন যে আপনি মা দুধ দিল হচ্ছে 5 কেজি, ঠিক আছে বাছুর খাবে 2.5 কেজি, তাহলে আমি কিন্তু 3 কেজির বেশি বা 2.5 কেজির বেশি আমি নেব না, 2.5 কেজি নেব, 2.5 কেজি থেকে যাবে, বাকিটা বাছুর খাবে। এইভাবে হিসেব করেই কিন্তু বাছুরকে দুধ খাওয়ানো উচিত। পাশাপাশি বাছুরকে যেটা করানো উচিত যে সেটা হচ্ছে যে দুধ কিন্তু বেশি দিন না খাওয়ালেও চলে, অর্থাৎ দুধ কিন্তু বিদেশে দুধ মাত্র 4 দিন খাওয়ানো হয়। প্রথম দিন খাওয়ানো হবে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিন খাওয়ানো হবে, যেটাকে আমরা বলি ট্রানজিশন মিল্ক। তাতে যেটা হবে সেটা হচ্ছে তারপরে বাছুর কিন্তু কাপ স্টার্টার বা মিল্ক রিপ্লেসার আমরা বলি, দুধের পরিবর্তে তাকে যেটা খাওয়ানো যায় সেটা বাড়িতে তৈরিও করা যায়, আমরা সেইগুলো নিয়ে কিন্তু একদম ভাবছি না। তৈরি করলে সেটার যা দাম হবে, আর একটা গরুর 1 কেজি দুধের দামই এখন প্রায় 50 টাকার উপরে, কিন্তু 2.5 কেজি দুধের দাম আছে কিন্তু প্রায় 125 টাকা। সেখানে বাছুরটা যে ওই মিল্ক স্টার্টার যদি খায়, মিল্ক রিপ্লেসার যদি খায়, তাহলে পরে সে কিন্তু তার শুধু 25 টাকা খাবার খেয়েই কিন্তু সে ভালো সুন্দরভাবে বড় হয়ে যেতে পারে। এই হিসেবটা বাইরের দেশের লোকেরা করে, আমরা এখনো করি না, আমরা চালিয়ে যাই। সুতরাং প্রাথমিকভাবে বাছুরকে, আর একটা উল্লেখযোগ্য খবর আমি দিতে চাই, সেটা হচ্ছে যে বাছুরকে সবসময় যখন ঘাস ধরাবেন মোটামুটি 2 মাস পর থেকে বা 1.5 মাস বয়স থেকে, তখন কিন্তু সেই ঘাসটাকে যেন শুকনো ঘাস হয়, অবশ্যই শুকনো ঘাস, রোদে শুকিয়ে 2-3 দিন পরে শুকিয়ে খাওয়াবেন, এবং সেই শুকনো ঘাস কিন্তু বাছুরের কোন রোগ ডেকে আনবে না। কিন্তু ভিজে ঘাস খাওয়ালেই বাছুরের মধ্যে কৃমি হবে, প্রোটোজোয়া হবে, রক্ত পায়খানা হবে, এবং ভারতবর্ষের বাছুরের মৃত্যুর হার পুরোটা নির্ভর করে হচ্ছে শুধু কাঁচা ঘাস খাওয়ার জন্য। বাছুরকে সবসময় শুকনো ঘাস খাওয়াবেন, তাহলেই বাছুর সুস্থ থাকবে।
1: শুনছিলেন বাছুরের খাবার কেমন হবে, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বরুণ রায়।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন, মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 7:15, বাংলাদেশ সময় সকাল 7:30 হয়ে 22 সেকেন্ড। এখন আজ অর্থাৎ সোমবার 14 সেপ্টেম্বর 2026-এর মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান মন্টাং উপত্যকা ত্রিপুরা, 7:35 সকালের আড্ডা, 8:30 অতিথি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজা সেনের সাক্ষাৎকার শুনবেন এই অনুষ্ঠানে, সাক্ষাৎকার গ্রহণে মৌমিতা বসু, আজ এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, রামধনু 10:30, প্রথমে শ্যামাসঙ্গীত শিল্পী মানসী কুণ্ডু, এরপর দোতারা শিল্পী সৌমেন্দু দাস, 11:00 সংগ্রহশালা থেকে গান, 11:15 নজরুল গীতি শিল্পী পল্লব ঘোষ, রম্যগীতি 11:30, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অঙ্কিতা চৌধুরী, 12:30 লোকগীতি, দুপুর 1:00 বেতার নাটক ছবি, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবল গুহরায়, প্রযোজনা বিশ্বনাথ দাস, দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বেলা 3:30, 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় ইতিহাসের পাতা থেকে।

উপস্থাপনায় দেবপমা মিশ্র, 4:35 বন্ধু তোমারই জন্য। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রাখি দাশগুপ্ত, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, বার্লি চাষের সম্ভাবনা, এ বিষয়ে ডক্টর গোলাম মঈনুদ্দিনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। আপনার স্বাস্থ্য 6:50, বিষয় পুষ্টি ও অপুষ্টি, বলবেন ডাক্তার মধুমিতা দুবে, দ্বিতীয় পর্ব। 7:00 বেতার নাটক ছবি, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবল গুহরায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। বাংলা ব্যান্ডের গান শুনবেন 8:15, 9:00 কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, জলবায়ু পরিবর্তন ও মানব নিরাপত্তা, এ বিষয়ে দেবজ্যোতি চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ অর্থাৎ সোমবার 14 সেপ্টেম্বর 2026 মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী, এখন শুনুন লোকগীতির অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি গেয়েছেন স্বপ্না চক্রবর্তী।

এত জ্বালা বুঝলাম হাড়ে হাড়ে, নামের এত জ্বালা বুঝলাম হাড়ে হাড়ে, চিনতে পেরে আমায় গো সবাই আসি ধরল ঘিরে, তখন ফিরে আসাই হলো দা। আমি নাম দিয়েছি ওই আমি।

ভারতের বিভিন্ন ভ্রমণ কেন্দ্র তথা দর্শনীয় স্থানের বর্ণনামূলক এবং সুলুক সন্ধানমূলক এই অনুষ্ঠান। ভ্রমণপ্রিয় বা ভ্রমণ রসিক তথা ভ্রমণ পিপাসু হৃদয়ের ভ্রমণ অভিলাষকে চরিতার্থ করতেই আকাশবাণী মৈত্রীর নিয়মিত এই অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে। আজ আপনার মানুষ ভ্রমণ সঙ্গী আমি অরিজিৎ ঘোষ।

আচ্ছা, আপনি কোথাও বেড়াতে যাওয়ার সময় আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বা আপনার পরিচিতরা আপনাকে হ্যাপি জার্নি উইশ করেন? অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক, খুব ভালো করে আনন্দ করুন, এই ধরনের শুভেচ্ছা বার্তা জানায় নিশ্চয়ই? হ্যাঁ, আপনাকে আমাকে এরকম শুভেচ্ছা বার্তা অনেকেই জানান আমাদের ভ্রমণের প্রাককালে। আসলে বেড়াতে গিয়ে কয়েকটি দিন আনন্দ করে বা সর্বোপরি শান্তিতে কাটানোটাই আসল উদ্দেশ্য থাকে, কি বলুন? ঠিক তো? একদমই তাই। তাই চলুন আজ আমি ও আপনি মন ভ্রমণে যাই।

এমন একটি পার্বত্য উপত্যকায় যাকে বলা হয় মাউন্টেন অফ পিস, মাউন্টেন অফ পিস অর্থাৎ শান্তির পাহাড়। আপনি ভাবছেন কোথায় আছে এই শান্তির পাহাড় বা মাউন্টেন অফ পিস, বা কোন ভ্রমণ কেন্দ্রকে এই নামে অভিহিত করা হয়? তাহলে বলি, আজ আমাদের মানস গন্তব্যটি হল ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়া মহকুমার নুনা ছড়াতে 18 মুড়া পাহাড়ের সবচেয়ে উঁচু শৃঙ্গে অবস্থিত ছবির মতো সুন্দর মন্টাং ভ্যালি অর্থাৎ মন্টাং উপত্যকা। পর্যটন কেন্দ্ররূপে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে এই মন্টাং ভ্যালি। এখানে পৌঁছানোর উপায়গুলি জানিয়ে রাখি। শিয়ালদা থেকে সপ্তাহের 4টি দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার, সকাল 6:50 ছাড়ে শিয়ালদা আগরতলা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আর কলকাতা স্টেশন থেকে শুধুমাত্র রবিবার করে রাত 9:45 ছাড়ে কলকাতা আগরতলা গরিবরথ এক্সপ্রেস। এই দুটির যে কোনো একটি ট্রেনে করে ত্রিপুরার রাজধানী আগরতলায় চলে আসুন। আগরতলা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে রয়েছে মন্টাং ভ্যালি। আগরতলা থেকে ভাড়ার গাড়িতে বা বাসে করে তেলিয়ামুড়া পৌঁছে সেখান থেকে পাহাড়ি পথে আপনাকে পৌঁছতে হবে মন্টাং ভ্যালিতে।

আঠারো মুড়া পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে অবস্থান করছে মন্টাং ভ্যালি বা মন্টাং উপত্যকা। এখানে মেঘ ও পাহাড় একে অপরকে বন্ধুর মতো আলিঙ্গন করে। এই মেঘ ও পাহাড়ের মিলন ক্ষেত্র হওয়ার ফলেই বহু স্থানীয় মানুষেরা একে শান্তির পাহাড় বা মাউন্টেন অফ পিস নামে অভিহিত করেন।

এই সময় অর্থাৎ বর্ষার সময় আর শীতকালে। এখানে ভাসমান মেঘেদের আনাগোনা তুলনামূলকভাবে বেশি দেখা যায়। পাহাড়ের চূড়া থেকে চারপাশের ঘন ও নির্মল সবুজ উপত্যকার দৃশ্য এক স্বর্গীয় আবেগ সৃষ্টি করে পর্যটকদের হৃদয়ে।

পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় হল মন্টাংয়ের পাহাড় চূড়ায় দাঁড়িয়ে ভোরের সূর্যোদয় এবং অপরাহ্নের সূর্যাস্তের মনোরম দৃশ্য চাক্ষুষ করা। এখানে রয়েছে দুটি ভিউ পয়েন্ট, আধুনিক মুঠোফোনের ক্যামেরায় নিজস্বী অর্থাৎ সেলফি তুলে সুখস্মৃতিকে স্থায়ী সম্পদ করে রাখার জন্য গড়ে তোলা হয়েছে সেলফি জোন বা সেলফি কর্নার।

এখানে দেখতে পাবেন আদিবাসী নির্মাণ শৈলীতে নির্মিত বাঁশের তৈরি পাহাড়ি ঘর বা যাকে বলা হয় টং ঘর। হ্যাঁ, টং ঘর। তেলিয়া মুড়া থেকে নুনা ছড়া হয়ে এই 18 মুড়া পাহাড়ের চূড়ায় থাকা মন্টাং ভ্যালিতে পৌঁছানোর যে পাহাড়ি পথটি এখানে রয়েছে, সেই পথ দিয়ে যাত্রা করার সময় দুদিকে ছড়ানো অপরূপ সৌন্দর্যে ভরপুর পাহাড়ি প্রকৃতির কোলাজ যা দেখে পর্যটকদের চোখ ও মন দুই জুড়িয়ে।

মন্টাং ভ্যালিতে বেড়াতে আসা দর্শনার্থী ও ভ্রমণার্থীদের রসনা তৃপ্তির জন্য রয়েছে ত্রিপুরা রাজ্যের উপজাতি খাবারের হরেক রকম পদ।

মন্টাং উপত্যকার পাহাড়ি ঢালুপথ ও স্থানীয় বনানীর মধ্যে থাকা আঁকা বাঁকা পথে ট্রেকিংয়ের রোমাঞ্চ উপভোগ করতে পারেন। দুটি প্রয়োজনীয় তথ্য। স্থানীয় পাহাড়ি পথটি অনেকখানি খাড়া এবং বাঁকযুক্ত, ফলে অভিজ্ঞ চালকের গাড়িতে করেই এই পথে পাড়ি দেওয়া উচিত। আর ট্রেকিং স্থানীয় গাইডদের তত্ত্বাবধানেই অবশ্যই করা উচিত।

মন্টাং ভ্যালিতে উপযুক্ত থাকবার জায়গা, যেমন ধরুন হোমস্টে বা রিসর্ট, এখনও তেমনভাবে গড়ে ওঠেনি। সেজন্যই ত্রিপুরার রাজধানী অর্থাৎ আগরতলাতে কোনো হোটেলে বা রিসর্টে থেকে সেখান থেকে প্রতিদিন যাতায়াত করে মন্টাং ভ্যালিতে আপনি ঘুরতে যেতে পারেন। তাহলে আর দেরি কিসের, চটপট লাগেজ গুছিয়ে ফেলুন এবং যাতায়াতের বন্দোবস্ত সম্পন্ন করে ফেলুন। চলে আসুন আর বেরিয়ে যান ভারতের ত্রিপুরা রাজ্যের মনোরম পাহাড়ি উপত্যকা মন্টাং থেকে। আজকের মতো এখানেই শেষ করছি আসুন বেরিয়ে যান ভারতে। আকাশবাণী মৈত্রী, একটু পরেই বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতাই এর অনুপ্রেরণা। নতুন দিল্লিতে গতকাল অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন সমাপ্ত হয়েছে। 2029 সালের আগেই এনডিএ শাসিত 21টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ইরান ও উপসাগরীয় দেশগুলির মধ্যে হতে চলা বৈঠকটি স্থগিত। তীরন্দাজি বিশ্বকাপে প্রথম ভারতীয় পুরুষ রিকার্ভ তীরন্দাজ হিসেবে স্বর্ণপদক জয় করলেন ধীরাজ বোম্মাডেওয়ারা। দুবাইয়ে শ্রীলঙ্কাকে 72 রানে হারিয়ে মহিলাদের ক্রিকেটে অষ্টমবার এশিয়া কাপ খেতাব জয় ভারতের। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন গতকাল সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাপ্তি ভাষণে বলেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতাই এর অনুপ্রেরণা। পাশাপাশি এই গোষ্ঠীর অগ্রগতি মানবতার কল্যাণে অবদান রাখবে বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন। শ্রী মোদী আরও বলেন, ব্রিক্স কেবল কয়েকটি দেশের জোট নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা সমাধানের একটি কার্যকর কাঠামো। সম্মেলনে গৃহীত নতুন দিল্লি ঘোষণা একটি যৌথ লক্ষ্য ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সম্মেলনের সিদ্ধান্তগুলিকে সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে তৃণমূল পর্যায়ে সুফল বহনকারী কর্মসূচিতে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
1: আমরা আশা করতে হ্যাঁ ইস সামিট সে উসমে অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে শেয়ার্ড ভিজন আর ফিউচার কোঅপারেশন কো স্পষ্ট দিশা দেগা হামে সবই আউটকমস কো সময়বদ্ধ অ্যাকশন আর লাস্ট মাইল ইম্প্যাক্ট সে জোড়না হোগা হামারে ফ্রেমওয়ার্ক ফাইল সে আগে বড়কর রিয়েল লাইফ মে ইম্প্যাক্ট পেদা করে ইসকে লিয়ে হাম সব মিলকর কাম করেঙ্গে।
0: এই সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। গত 3 দিনে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে 15টি বৈঠক করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এনডিএ শাসিত 21টি রাজ্যে 2029 সালের আগেই অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। মুম্বাইতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হয়েছে। 2029 সালের আগে বিজেপি ও এনডিএ শাসিত 21টি রাজ্যেও এটি কার্যকর করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

শাহ বলেন, তিন তালাক প্রথা বিলোপের মাধ্যমে মুসলিম নারীদের সমান অধিকার প্রদান করা হয়েছে। সরকার ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে শক্তিশালী করেছে। বেশ কয়েকটি রাজ্যে মাত্র এক বছরের মধ্যে অপরাধীদের বিচার হার 30% বৃদ্ধি পেয়েছে বলে দাবি করে তিনি বলেন, তিন বছরের মধ্যে যাতে বিচার প্রক্রিয়া শেষ করা যায় তার জন্য একটি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উদযাপন এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী 17ই সেপ্টেম্বর থেকে এক মাসব্যাপী দেশজুড়ে সেবা সংকল্প অভিযান আয়োজনের কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশজুড়ে আজ হিন্দি দিবস পালিত হচ্ছে। 1949 সালের এই দিনেই গণপরিষদ দেবনাগরী লিপিতে লিখিত হিন্দিকে দেশের সরকারি কাজের ভাষা হিসেবে গ্রহণ করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে আজ নবী মুম্বাইতে আয়োজিত হিন্দি দিবস অনুষ্ঠান এবং ষষ্ঠ সর্বভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহ 2025-26 সালের রাজভাষা গৌরব ও রাজভাষা কীর্তি পুরস্কার প্রদান করবেন। দেশজুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। ভগবান গণেশের জন্মতিথি হিসেবে পালিত হয়। এই দিন থেকে 10 দিনব্যাপী উৎসবেরও সূচনা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ইরান ও উপসাগরীয় দেশগুলির মধ্যে আজকের হতে চলা বৈঠকটি স্থগিত করা হয়েছে। ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি গত সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সর্বসম্মতিক্রমে সালালাতে হতে চলা এই আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তিনি সংলাপ, আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়ে ওমানের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আঞ্চলিক কয়েকটি দেশের অনুরোধে বৈঠকটি স্থগিত করা হয়েছে এবং ইরান ও ওমান যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। লোহিত সাগর তীরবর্তী এলাকায় গতকাল ইয়েমেনের সেনাবাহিনী ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথির ওপর আক্রমণ করায় সংঘাত আরও তীব্রতর হয়ে উঠেছে। অন্যদিকে হুথিরা প্রতিবেশী সৌদি আরবের ওপর হামলা চালিয়েছে। গত সপ্তাহে হুথি গোষ্ঠী মোখা বন্দর এবং বাব এল মান্দাব প্রণালীর একটি দ্বীপ দখল করে। হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপের নিয়ন্ত্রণ হারানোর পর ইয়েমেন সরকার লোহিত সাগর উপকূলে আরও সেনা মোতায়েন করেছে। এদিকে সৌদি আরবের তেল উত্তোলন পরিকাঠামো এবং লোহিত সাগরে তাদের জাহাজ চলাচলের ওপর হুথিদের হামলার ফলে বিশ্বজুড়ে তেল সরবরাহে ব্যাঘাত ঘটায় তেলের দামে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সুইডেনের সংসদীয় নির্বাচনের ভোট গণনায় সরকারপক্ষ ও বিরোধীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন জোট এবং বিরোধী জোট কার্যত সমান সংখ্যক আসন পেয়েছে। অর্ধেকের বেশি আসনে ভোট গণনার শেষে ম্যাকডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন বিরোধী জোট ক্ষমতাসীন জোটের থেকে একটি আসনে এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত 175টি আসনে জয়লাভ করেছে তারা। ভোট গণনা এখনও চলছে। তুরস্কে সপ্তাহজুড়ে 12টি প্রদেশে মাই ফ্যামিলি ইজ সেফ নামক একটি অভিযানের অংশ হিসেবে তল্লাশি ও ধরপাকড় চালানো হয়েছে। সরকারের দাবি, পারিবারিক মূল্যবোধ রক্ষার লক্ষ্যেই এই অভিযান। এই অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু ছিল LGBTQ+ সংগঠন কাউস জিএল। উল্লেখ্য, তুরস্কে সমলিঙ্গের বিবাহ স্বীকৃত নয় এবং সমকামী দম্পতিদের ওপর ক্রমশ চাপ বাড়ছে। এই অভিযানের আড়ালে LGBTQ+ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মানবাধিকার সংগঠনগুলি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ইস্তাম্বুলের প্রধান সরকারি কার্যালয়ের তথ্য অনুযায়ী অভিযানের সময় 26 জনকে আটক করা হয়েছে এবং মাদক, ডিজিটাল সরঞ্জাম ও একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। মেক্সিকোর সালতিল্লায় অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপ ফাইনালে জাপানের নাকানিশি জুনিয়রের বিরুদ্ধে রুদ্ধশ্বাস শুট অফে জয়ী হয়ে ইতিহাস গড়লেন ভারতের শীর্ষস্থানীয় রিকার্ভ তীরন্দাজ ধীরাজ বোম্মাদেভারা। তিনি প্রথম ভারতীয় পুরুষ রিকার্ভ তীরন্দাজ হিসেবে এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করলেন। 25 বছর বয়সী এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে 10ম স্থানে থাকা এই সেনা সদস্য কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে এগিয়ে যান এবং এরপর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিশ্ব র্যাঙ্কিংয়ের 20 নম্বর নাকানিশিকে 6-5 সেটে হারিয়ে দেন। এর আগে 2010 সালে এডিনবরায় পুরুষ রিকার্ভ তীরন্দাজ হিসেবে ব্রোঞ্জ পদক জিতেছিলেন জয়ন্ত তালুকদার। বিশ্বকাপ ফাইনালে স্বর্ণপদক জয়ী একমাত্র ভারতীয় হলেন দোলা ব্যানার্জি। 2007 সালে দুবাইয়ে অনুষ্ঠিত আসরে মহিলাদের ব্যক্তিগত বিভাগে তিনি এই শিরোপা জিতেছিলেন। দুবাইয়ে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে 72 রানে হারিয়ে ভারত
অষ্টমবার এশিয়া

0: কাপ শিরোপা জয় করল। ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার রেকর্ড 129 রানের জুটির সুবাদে ভারত প্রথমে ব্যাট করে 5 উইকেটে 183 রান করে। এরপর ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 19 ওভার 4 বলে 111 রানে অল আউট হয়ে যায়। ভারতের হয়ে শ্রীচারণী 4টি এবং দীপ্তি শর্মা 3টি উইকেট নেন। শেফালি ভার্মা ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে ভারতীয় দলের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। এই খেলোয়াড়রা দেশের তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বলেও তিনি সমাজ মাধ্যমে এক বার্তায় উল্লেখ করেন। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে গতরাতে ভারত আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে। প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 156 রান করে। ভারতের অর্শদীপ সিং 3টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ভারত 13 ওভার 4 বলে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অভিষেক শর্মা 82 রান করেন। ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। সিরিজের বাকি দুটি ম্যাচও একই মাঠে আগামীকাল ও 17 তারিখ হবে। ভারতীয় আবহাওয়া দফতর IMD গুজরাতে আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, পূর্ব রাজস্থান এবং মধ্য মহারাষ্ট্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম ও মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও একই ধরনের আবহাওয়া থাকবে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে IMD। অন্যদিকে উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা এবং মাহেতে আগামীকাল পর্যন্ত বজ্রপাত ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতায় এর অনুপ্রেরণা। নতুন দিল্লিতে গতকাল অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন সমাপ্ত হয়েছে। 2029 সালের আগেই NDA শাসিত 21টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তীরন্দাজি বিশ্বকাপে প্রথম ভারতীয় পুরুষ রিকার্ভ তীরন্দাজ হিসেবে স্বর্ণপদক জয় করলেন ধীরাজ বোম্মাডেভারা। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী সকালের আড্ডা।

আপনার সঙ্গে আছি আমি অরিজিৎ ঘোষ। আজ বলবো জন্মদিন উপলক্ষে কয়েকজন বিশিষ্টজনের কথা, ভারতের মহাকাশ গবেষণা সংক্রান্ত একটি সাম্প্রতিক তথ্য, রেলের যাত্রী স্বাচ্ছন্দ ও যাত্রী পরিষেবা সংক্রান্ত কিছু খবর, আর শোনাব দৃষ্টিকোণ ও জানা অজানা। শুনুন প্রথম গান, শিল্পী সনৎ সিংহ।

দুর্গোৎসবের বার্তাবহ এই গানটিতে দুর্গাপূজোর কথা ছাড়াও রয়েছে নামতা, অর্থাৎ অঙ্কের কথা। বলা হয় অঙ্কশাস্ত্র নির্ভুল শাস্ত্র। অঙ্কের নাম শুনলে অনেকেরই খুব ভয় লাগে, তাই না? তবে সিংহভাগ ক্ষেত্রেই পরীক্ষায় অঙ্কেই পূর্ণমান বা ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ ছাত্রছাত্রীদের হাতের লেখা যেমনই হোক, অঙ্ক ঠিক করলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যায়, অন্যান্য বিষয় কিন্তু তেমনটা হয় না। আপনি হয়তো ভাবছেন, আড্ডা দিতে বসে সকাল সকাল কেন অঙ্কের কথা বলা শুরু করলাম, তাই তো? আসলে আজ ভারতের এক প্রখ্যাত অঙ্ক বিশারদ তথা গণিতবিদের জন্মদিন। তিনি অধিক পরিচিত সিএসভি নামে, সিএসভি অর্থাৎ সিএস ভেঙ্কটরামন, চেলাক্কারা এস ভেঙ্কটরামন। তাঁর জন্ম হয়েছিল 1918 সালের 14 সেপ্টেম্বর কেরালা রাজ্যের ত্রিচুর জেলার চেলাক্কারা গ্রামে। অঙ্ক নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সিএসভির অনুপ্রেরণা ছিলেন আর এক প্রখ্যাত ভারতীয় গণিতবিদ কে আনন্দ রাও। এই কে আনন্দ রাও ছিলেন কিংবদন্তি গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের বন্ধু। নাম্বার থিওরি বা সংখ্যাতত্ত্ব এবং অ্যারিথমেটিক ফাংশন বা পাটিগণিতীয় অপেক্ষকের তত্ত্ব ছিল মূলত সিএস ভেঙ্কটরামনের চর্চার ও গবেষণার বিষয়। সংখ্যাতত্ত্বে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি আমেরিকার নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর রূপে অধ্যাপনা করার জন্য মনোনীত হন। সিএসভি 1945 সাল থেকে ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটির সদস্য ছিলেন। অঙ্কের বহু জটিল সমস্যাকে তিনি ছাত্রছাত্রীদের সামনে সহজ সরলভাবে তুলে ধরতেন, এই জন্য তিনি ছাত্রছাত্রীদের মধ্যে ছিলেন বিশেষ জনপ্রিয়। তিনি 30 বছরেরও অধিক সময় যাবৎ উচ্চতর ও বিশিষ্ট গণিতবিদ রূপে সমগ্র ভারতে সমাদৃত হন আর গণিত শিক্ষা বিষয়ক বিভিন্ন সভা সম্মেলনে তিনি কেরালার প্রতিনিধিত্ব করেন। তিনি কেরালার একজন বিশ্বমানের সংখ্যাতত্ত্ববিদ রূপে খ্যাত। 1986 সালে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল ইউনিয়নের উদ্যোগে প্রকাশিত ওয়ার্ল্ড ডিরেক্টরি অব ম্যাথমেটিশিয়ানসে সিএসভির নাম অন্তর্ভুক্ত হয়েছিল। ভারতীয় বিশিষ্ট গণিতবিদ সিএস ভেঙ্কটরামনের আজ 108তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। এবারের গান অমিত কুমারের কণ্ঠে, ছবি মৌন মুখর্জী।

0: বার্তার বল।
1: এখন সচেতনতার বার্তা।
2: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।
1: শুনলেন সচেতনতার বার্তা, এবারের গান তালাত মাহমুদের কণ্ঠে।

0: হিন্দি।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: হিন্দি চলচ্চিত্র জগতের সূচনা লগ্ন থেকেই, বা বলা যায় হিন্দি চলচ্চিত্রের জন্মলগ্ন থেকেই, সেখানে বাঙালি শিল্পীদের অবদান অনস্বীকার্য। বাঙালি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সুরকার ও গীতিকার, গায়ক গায়িকা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী ও আরও অনেক বাঙালি কলাকুশলীরা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ অবদান রেখেছেন, রেখে চলেছেন। আজ হিন্দি ছবির তেমনই এক বিশিষ্ট বাঙালি অভিনেতার জন্মদিন। তার জন্ম হয়েছিল 1928 সালের 14ই সেপ্টেম্বর তৎকালীন কলিকাতায়, তবে তার শৈশব কাটে মহারাষ্ট্রের নাগপুরে। কৈশোরেই তিনি পাড়ার নাটকে অভিনয় করতেন, মাত্র 15 বছর বয়সে। তখন নতুন চালু হওয়া অল ইন্ডিয়া রেডিও নাগপুর কেন্দ্রে অডিশন দিয়ে কৃতকার্য হন এবং সেখানে বেতার নাটকে কাজ করা শুরু করেন। 1957 সালে অসিত সেন পরিচালিত অপরাধিকণ, এই হিন্দি ছবিতে তিনি প্রথমবার অভিনয় করেন। এরপর সুজাতা, মধুমতি, উঁচে লোক, গুমনাম, বন্দিনী, অনুপমা, সত্যকাম, দেবর, লাভ ইন টোকিও, মুঝে জিনে দো, ছোটি সি মুলাকাত, আন মিলো সজনার মতো বহু জনপ্রিয় হিন্দি ছবিতে তিনি উল্লেখযোগ্য অভিনয় করেন। 1957 থেকে 1972 সাল, মাত্র এই 15 বছরের হিন্দি চলচ্চিত্র কেরিয়ারে তিনি বিমল রায়, ঋষিকেশ মুখার্জি, অসিত সেন, দুলাল গুহ, সত্যেন বোস প্রমুখ বিখ্যাত পরিচালকদের ছবিতে নজর কাড়া অভিনয় করেছিলেন। তিনি অভিনেতা তরুণ বোস, মাত্র 43 বছরে তিনি পাড়ি দিয়েছিলেন অমৃতলোকে। অভিনেতা তরুণ বোসের আজ 98তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা। শুনছেন সকালের আড্ডা। ভারত সরকার প্রতিবছর সেপ্টেম্বর মাসটিকে ভারতীয় পুষ্টি মাস বা জাতীয় পুষ্টি মাস বা পোষণ মাহ হিসেবে পালন করে। এর মূল উদ্দেশ্য সমাজে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, অপুষ্টি দূর করা এবং সুস্থ খাদ্যাভ্যাস গড়ে তোলা, বিশেষ করে নারী এবং শিশুদের পুষ্টির চাহিদা পূরণ করা। এই উপলক্ষে বিভিন্ন কার্যক্রম বা কর্মসূচি পালিত হয়, যেমন পুষ্টির বার্তা প্রতিটি ঘরে।

পৌঁছে দেওয়ার জন্য জন আন্দোলন, স্বাস্থ্যসম্মত খাবার ও সুষম খাদ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন সচেতনতামূলক স্বাস্থ্য শিবিরে এবং সরকারের গৃহীত মিশন পোষণ, সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পুষ্টির মান উন্নয়ন করা। এবারে আপনার জন্য পরপর দুটি গান, প্রথমে লতা মঙ্গেশকর ও পরে মোহাম্মদ রফির কণ্ঠে।

এখন বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।

0: বিংশ শতাব্দীতে যে কজনের সাহিত্য সীমানার ভেদাভেদ ভুলিয়ে আপামর বাঙালিকে মুগ্ধ করেছে, সমৃদ্ধ পুষ্ট করেছে ভাষা ও সংস্কৃতিকে, সৈয়দ মুস্তাফা আলী তাঁদের মধ্যে অন্যতম। তার গল্প বলার ভঙ্গি, মেজাজ, শৈলী, তার ঐশ্বর্য অননুকরণীয়। তিনি পরিশীলিত ভাষার চর্চাকারী। রবীন্দ্রনাথের ভাষা তিনি কণ্ঠে তুলে নিয়েছেন অনেক সাধনায়। তার অধিকারে ছিল তার ভাষার অহংকারী সব নির্মাণ এবং ভাষার লিখিত রূপের মেধাবী প্রকাশ। তার কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা যেন মূর্ত হয়ে ওঠে।
1: ঘরের খবর পাইনি কিছুই, গুজব শুনি নাকি, পুলিশ সেটায় লাগায় হাঁকাহাঁকি, শুনছি নাকি বাংলাদেশের গান হাসি সব ঠেলে, কুলুপ দিয়ে করছে আটক আলিপুরের জেলে, হিমালয়ের যোগেশ্বরের রোষের কথা জানি, অনঙ্গের জ্বালিয়েছিলেন চোখের আগুন হানি, এবার নাকি সেই ভূতরে পুলির ভূদেব যারা, বাংলাদেশের যৌবনের জ্বালিয়ে করবে সারা, সিমলে নাকি দারুণ গরম, শুনছি দার্জিলিং এ নকল শিবের তাণ্ডবে আজ পুলিশ বাজায় সিঙে, জানি তুমি বলবে আমায় থামো একটুখানি, বেনুবিনার লগ্নয় নয় শিকল ঝমঝমানি, শুনে আমি রাখব মনে করোনা সেই ভয়, সময় আমার আছে বলেই এখন সময় নয়, বারে বারে সহস্রবার হয়েছে এই খেলা, নতুন রাখু ভাবে তবু হবে না মোর বেলা।
0: পরবাস তাকে শিখিয়েছে মানুষকে পড়তে, সহনশীল হতে এবং কৌতুক ও রসবোধের অস্ত্রটিকে সার্থকভাবে প্রয়োগ করতে। পায়ের নিচে তার সর্ষে ছিল ছোটবেলা থেকেই। শান্তিনিকেতনে এসে তিনি জাতীয়তার একটা পাঠ পেয়েছেন। তাঁর প্রিয় কবি রবীন্দ্রনাথকে নিয়ে তিনি বলছেন,
2: রবীন্দ্রনাথ সম্বন্ধে সাধারণ লোকের ধারণা, বড় লোকের ছেলে ছিলেন, জমিদারি ছিল, টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু তিনি যে কতখানি শোক পেয়েছিলেন সেটা সাধারণের সন্ধান বড় একটা নেয় না। এবং এই যে মিসলিড করেছেন তিনি স্বয়ং, বৃদ্ধ বয়সে মারা যাওয়ার কিছুদিন পূর্বে তিনি সভ্যতার সংকট নাম দিয়ে একটি প্রবন্ধ লেখেন, কোন এক ইংরেজ মিসমেও না, এটা পরবর্তীকালের কথা, কংগ্রেসকে গান্ধীজিকে এদের নিয়ে কড়া কড়া মন্তব্য প্রকাশ করেছিল। এরা তখন জেলে ছিলেন, কাজী রবীন্দ্রনাথ তখন

0: সেটা লিখলেন, বলা উচিত ডিকটেট করলেন, কারণ তখন লেখবার ক্ষমতা তার বিশেষ ছিল না। তাতে তিনি ইংরেজকে এসন চুটিয়ে গালাগাল দিলেন যে শেষটায় একজন ভীত হয়ে বললে, গুরুদেব এটা কি ছাপানো ঠিক হবে যদি ইংরেজ গোলমাল করে? ওরা ধরে টরে নিয়ে জেলে পুরে দেয়। রবীন্দ্রনাথ তখন বললেন, দেখ আমি প্রিন্স দ্বারকানাথ ট্যাগোরের নাতি, আমার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, ধর্ম সংস্কার করেছি, আমি বিশ্বকবি, নোবেল প্রাইজ পেয়েছি, দেশ বিদেশে সম্মান পেয়েছি, এখন যদি ইংরেজ আমাকে জেলে পড়ে আর আমি সেখানে মরে যাই, মরবো নিশ্চয়ই, তখন কি হবে? মার্টার হয়ে মরব, বুঝলি? এতগুলো সম্মানের ওপরে দি গ্রেট পোয়েট রেন ফাস্ট অ্যাওয়ে ইজ এ মার্টার ইন এ টাইনি সেল অফ এ ব্রিটিশ প্রিজন। এই যে লাক্সারিটা, সেটা কি ইংরেজ আমাকে ইন্ডালজ করতে দেবে? তা দেবে না, ইংরেজ আমাকে ধরে নিয়ে যাবে না যে আমি মার্টার রূপে মরি।
1: মোস্তফা আলী অনেকগুলো ভাষা জানতেন, সেই 1948 সাল থেকেই বাংলা ভাষা নিয়ে তার সক্রিয়তা, তাকে কেউ ভাষা সংগ্রামী বলে ডাকেনি, কিন্তু তিনি বলতেন যে ভাষা সংগ্রামের ইন্ধন নেই, প্রাণের প্রাচুর্য আর সুধা নেই, সেই ভাষায় কোমল মধুর গান গাওয়া যায়, কিন্তু জীবনের কথাগুলি বলিষ্ঠভাবে বলা

শুনলেন বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। এবারের গান চার মূর্তি ছবি থেকে, শিল্পী মান্না দে।

0: এবারে বলবো আই ইন দ্য স্কাই এর কথা। আই ইন দ্য স্কাই অর্থাৎ আকাশেতে চোখ কিংবা আকাশের চোখের কথা। এই আই ইন দ্য স্কাই ইওএস 05 হল ভারতের সর্বপ্রথম ইমেজিং স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ, যা পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় মহাকাশে জিওসিঙ্ক্রোনাস অরবিট বা ভূ সমলয় কক্ষপথে থেকে তার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রক্রিয়া চালাবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গত 4 সেপ্টেম্বর মধ্যরাতে ভারতীয় সময় 2:55 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে GSLV F-17 রকেটের মাধ্যমে এই উৎক্ষেপণ করে। উৎক্ষেপণের প্রায় 18 মিনিট পর স্যাটেলাইটটিকে তার নির্দিষ্ট কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়। এটি হল ভারতের জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা GSLV-র 19তম উড়ান বা উৎক্ষেপণ। 2021 সালে এই GSLV উৎক্ষেপণের একটি অসফলতার কারণে হারিয়ে গিয়েছিল EOS-03-র GISAT-1 উপগ্রহটি। সেই ঘটনার পর গত 4 সেপ্টেম্বরের এই সফল উৎক্ষেপণ মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের উৎকর্ষতাকে আরও একবার তুলে ধরল সমগ্র পৃথিবীর সামনে। এই ইমেজিং স্যাটেলাইটের কার্যকলাপের মূল উদ্দেশ্য হল এটি 30 মিনিট অন্তর হাই রেজলিউশন পিকচার বা উচ্চ পরিচ্ছন্নতাযুক্ত বা উচ্চ দৃশ্যমানতাযুক্ত ছবি তুলে আবহাওয়াজনিত বিভিন্ন অবস্থা, যেমন ঘূর্ণিঝড়, মেঘ ভাঙা বৃষ্টি কিংবা বন্যার অবস্থা পর্যবেক্ষণ করবে। তার সঙ্গে কৃষি সংক্রান্ত ও বনাঞ্চলজনিত পর্যবেক্ষণ, এমনকি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত পর্যবেক্ষণেও সহায়তা প্রদান করবে। এবারে সচেতনতার বার্তা।
1: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি। কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
0: এবারে চোখ রাখব আবহাওয়ার বার্তায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। এই দুটি তাপমাত্রাই ছিল স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন পরিমাণ ছিল 73%। গতকাল সকাল 6:30 থেকে আজ সকাল 6:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 10.5 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে নদী অথবা সমুদ্রে যারা মাছ ধরতে যান সেই সকল মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই। চোখ রাখলাম আবহাওয়ার খবরের দিকে। শুনছেন সকালের আড্ডা। এবারে স্মরণ করব এমন এক প্রাক্তন ক্রিকেটারকে, যিনি ভারতের হয়ে কখনোই টেস্ট ম্যাচ না খেললেও ভারতের ঘরোয়া ক্রিকেটে এক বিশেষ কৃতিত্বের অধিকারী। তিনি ছিলেন বাঁহাতি স্পিনার। বম্বের হয়ে তিনি 20 বছরেরও বেশি

সময় যাবৎ খেলেছেন আর বম্বের হয়ে এখনও পর্যন্ত। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের নজির সৃষ্টিকারী হয়ে আছেন। বম্বের হয়ে 1971-72 মরশুমে রঞ্জি ট্রফির সেমিফাইনালে তিনি মাইসোরের বিপক্ষে 2 ইনিংস মিলিয়ে 50 রান দিয়ে 13টি উইকেট দখল করেছিলেন। এর পরের মরশুম অর্থাৎ 1972-73 রঞ্জি ট্রফির ফাইনালে তামিলনাড়ুর বিপক্ষে 2টি ইনিংস মিলিয়ে 34 রান দিয়ে আবার 13টি উইকেট দখল করেন। রঞ্জি ট্রফির সুদীর্ঘ ও বর্ণময় ইতিহাসে তাঁর এই 2টি বোলিং পারফরম্যান্স অন্যতম সেরা হিসাবে স্বর্ণাক্ষরে লেখা আছে। যখন তিনি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন তখন তার বয়স ছিল প্রায় 50 বছর। ভারতের প্রাক্তন ক্রিকেটারদের BCCI অর্থাৎ ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মান CK নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে তাকে ভূষিত করা হয় 2016 সালে। তিনি প্রাক্তন ক্রিকেটার পদ্মাকর কাশীনাথ শিভালকার। তার জন্ম হয়েছিল 1940 সালের আজকের দিন অর্থাৎ 14ই সেপ্টেম্বর। আজ পদ্মাকর শিভালকারের 86তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার অলরাউন্ডার রবিন সিংয়ের আজ 54তম জন্মদিন উপলক্ষে তাঁকেও জানাই অভিনন্দন। আর ভারতের বর্তমান সময়ের জনপ্রিয় ক্রিকেটার SKY বা স্কাই নামে যিনি পরিচিত অর্থাৎ সূর্যকুমার যাদবের আজ 37তম জন্মদিন উপলক্ষে তার প্রতিও রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এদিকে চীনে অনুষ্ঠিত পুরুষ ও মহিলা জুনিয়র হকি এশিয়া কাপে ভারতের পুরুষ ও মহিলা উভয় জুনিয়র হকি টিম এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আর গত রাতে দুবাইতে শ্রীলঙ্কাকে 72 রানে হারিয়ে ভারতের মহিলা ক্রিকেট দল এশিয়া কাপ 2026-এর চ্যাম্পিয়ন হয়েছেন। এটি ভারতের মহিলা ক্রিকেট দলের 8ম এশিয়া কাপের শিরোপা। এবারে শুনুন হংসরাজ ছবির গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

কালকো হয়ে যায় দুফালা।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে। আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: এখন বিজ্ঞানের কথিকা জানা অজানা।
2: জানা অজানায় ধারাবাহিকভাবে শুনছেন অনন্য লিওনার্দো। আজ দ্বিতীয় পর্ব, লিখেছেন পঞ্চানন মণ্ডল। লিওনার্দো দা ভিঞ্চির কোনো প্রথাগত লেখাপড়া করা হয়নি। প্রকৃতি ছিল তাঁর শিক্ষক। প্রকৃতির সঙ্গে তিনি সময় কাটাতে ভালোবাসতেন। 14 বছর বয়সে তাকে ভেরোচ্চিওর কাছে পাঠানো হল লেখাপড়া করতে। এখানেই তার প্রতিভা স্ফুরণ ঘটে। ভেরোচ্চিও সে সময়কার একজন সফল চিত্রশিল্পী। তাঁর ওয়ার্কশপে বহু জ্ঞানীগুণী মানুষের যাতায়াত থাকত। বহু নামজাদা শিল্পী, ডোমেনিকো ঘিরলান্ডাইও, পিয়েত্রো পেরুজিনো, লোরেন্সো দি ক্রেদি তাদের মধ্যে অন্যতম। ভেরোচ্চিওর কাছে লিওনার্দো হাতে কলমে কাজ করার শিক্ষাটা নেন। প্রচুর কারিগরি জ্ঞান লাভ হয়েছিল তার। চারুকলা, ভাস্কর্য, রসায়ন, ধাতুবিদ্যা, ধাতু ব্যবহার করে নানারকম জিনিস বানানো, প্লাস্টার কাস্টিং, চামড়া দিয়ে জিনিস তৈরি করা, কাঠের কাজ, এমন বহু কলা কৌশল শেখার সুযোগ পেয়েছিলেন। আরও শিখেছিলেন কিভাবে নকশা বানাতে হয়, ছবি আঁকতে হয়, ভাস্কর্য নির্মাণ করতে হয়। লিওনার্দো ভেরোচ্চিওকে দ্য ব্যাপটিজম অফ ক্রাইস্ট ছবিটি আঁকতে সাহায্য করেছিলেন। অনেকে বলেন এই ছবিটি ভেরোচ্চিওকে এতটাই অভিভূত করেছিল যে তিনি নাকি বলেছিলেন আর ছবি আঁকবেন না। এর সত্য মিথ্যা বিচার না করেও বলা যায় ভেরোচ্চিওর সুযোগ্য ছাত্র হয়ে ওঠেন লিওনার্দো। 1472 সালে 20 বছর বয়সে লিওনার্দো গিল্ড অফ সেন্ট লুকের পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করেন। এটি ছিল চিকিৎসক ও চিত্রশিল্পীদের একটি সংগঠন, কিন্তু তার বাবা তাকে নিজের ওয়ার্কশপে কাজে লাগিয়ে দিলেন। ওদিকে ভেরোচ্চিওর সঙ্গে চুক্তি অনুসারে সেখানেও 1478 সাল পর্যন্ত কাজ চালিয়ে যেতে হল। একেবারে তার নিজের নামে যে কাজটা আসে সেটা হলো একটা ছবি যার নাম দ্য অ্যাডোরেশন অফ দ্য ম্যাজাই। 1478 থেকে 1481 সাল পর্যন্ত লিওনার্দো নিজের ওয়ার্কশপে কাজ করেছেন। 1478 সালে চ্যাপেল অফ সেন্ট বার্নার্ড এবং যেটা আগেই উল্লেখ করেছি দ্য অ্যাডোরেশন অফ দ্য ম্যাজাই এবং 1481 সালে দ্য মঙ্ক অফ সান ডোনাটো আ স্ক্যাপিটো এসব আঁকার দায়িত্ব পান। 1482 থেকে 1499 এই সময়টাতে তিনি মিলানে কাজ করেন। এখানে তিনি ভার্জিন অব দ্য রক্স এবং দ্য লাস্ট সাপার আঁকার দায়িত্ব পান। তবে অবশ্যই মোনালিসা হল লিওনার্দো দা ভিঞ্চির অমর মৌলিক সৃষ্টি। প্রায় 500 বছর ধরে কোটি কোটি মানুষের উৎসাহ, ভালোবাসা, কৌতূহল মোনালিসার মতো আর কোনো ছবিকে ঘিরে সারা বিশ্বে আবর্তিত হয়নি। 3 ফুট বাই 2 ফুট 4 ইঞ্চির এই ছবিতে মুখ্য হয়ে আছে আবক্ষ নারীমূর্তি, নেপথ্যে আবছা পাহাড়ি নিসর্গ, আর কোনো ঘটনা নেই। প্রাকৃতিক সৌন্দর্যের উচ্চকিত নাটকীয়তা নেই, নেই কোনো চমকপ্রদ ভঙ্গিমা বা স্পেসের অবিশ্বাস্য ব্যবহার। তবু শিল্পীর তুলির টানে কোনো এক মন্ত্র বলে যেন এই শিল্প অমর অক্ষয় হয়ে রয়েছে। লিওনার্দোর চিত্রকর্মের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ কীর্তি হিসেবে ধরা হয় দ্য লাস্ট সাপারকে। এটি ইতালির মিলান শহরের একটি চার্চের দেওয়ালে আঁকা ম্যুরাল। লিওনার্দো বাইবেলে দ্য লাস্ট সাপার অংশের এক মুহূর্তকে অসামান্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। লিওনার্দো একজন শারীরতত্ত্ববিদও ছিলেন। মৃত মানবদেহ ব্যবচ্ছেদ করেছেন, মানবদেহের বহু অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করেছেন, মানব শরীরের উপর 240টি ছবি এঁকেছেন, বর্ণনা দিয়েছেন। আবার তিনিই একজন বিখ্যাত স্থপতি, শহরের বহু অট্টালিকা ও সেতুর নকশা করেছেন। এমন একটি শহর তিনি বানাতে চেয়েছিলেন যা যুগের থেকে অনেক এগিয়ে থাকবে। তিনি যখন মিলানে বাস করতেন তখন প্লেগ রোগ সারা শহরে ছড়িয়ে পড়েছিল। শহরবাসীকে এই রোগের উপদ্রব থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ছিল এক সুপরিকল্পিত ব্যবস্থা। লিওনার্দো সিটি অফ দ্য ফিউচারের নকশা করেছিলেন। এই লিওনার্দোই একজন জ্যোতির্বিদ, আকাশ পর্যবেক্ষণ করতেন, প্রথম টেলিস্কোপ ব্যবহার করে দুর্দান্ত এক নকশা তৈরি করেছিলেন। তিনি একজন উদ্ভিদ বিজ্ঞানী, গাছের বিভিন্ন অংশের ছবি এঁকেছেন। অনন্য লিওনার্দো, ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়। এটি লিখেছেন পঞ্চানন মণ্ডল।
1: শুনলেন জানা অজানা অনুষ্ঠান।

আমাদের প্রিয় শহর কলকাতা তো বটেই, এছাড়াও শহরতলি কিংবা রাজ্য, এমনকি এই গোটা দেশের দৈনন্দিন গণপরিবহনের এক অতি গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেল যোগাযোগ ব্যবস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, শিয়ালদহ ডানকুনি শাখার অন্তর্গত বালিহল্ট স্টেশনে যাত্রী সুরক্ষা ও যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধির উদ্দেশ্যে সম্প্রতি প্ল্যাটফর্ম উঁচু করা ও চওড়া করা হয়েছে। দুটি প্ল্যাটফর্মেরই বেশ কয়েকটি নতুন বেঞ্চ বসানো হয়েছে। প্ল্যাটফর্মে পানীয় জলের নতুন বুথ চালু করা হয়েছে, সেই সঙ্গে শৌচাগার নির্মিত হয়েছে। এর পাশাপাশি স্টেশনের সৌন্দর্য বাড়ানোর জন্য মেঝেতে সুদৃশ্য টাইলস ও পাথর বসানো হয়েছে। এছাড়া সমগ্র শিয়ালদা শাখার বিভিন্ন স্টেশনে আরও 50টি মতো ফুট ওভারব্রিজ ও প্রায় 20টি স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বেশ কয়েকটি স্টেশনে এই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পূর্ব রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, যাত্রী পরিষেবা এবং যাত্রী সুরক্ষা বিষয়ক সকল সম্ভাব্য পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তাঁরা কাজ করে চলেছেন। এবারে শোনাব আজকের সকালের আড্ডার শেষ গান, শিল্পী রুনা লায়লা।

0: শুরু হচ্ছে অনুষ্ঠান অতিথি।
1: আকাশবাণী মৈত্রী, আজকের অতিথি অনুষ্ঠানে আমাদের অতিথি চলচ্চিত্র পরিচালক রাজা সেন। আমরা আগের দিন শুনেছিলাম তার কাছ থেকে অনেক কথা, কিন্তু ওই যে বলেছিলাম বাকি রয়ে গেছে অনেকটা।
2: দেশ চরিত্রটা তুমি বললে প্রসঙ্গটা আসলো, তোর মনেই আছে যে জয়া বচ্চন অভিনয় করেছিল, অভিষেক বচ্চন অভিনয় করেছিল, এবং জয়া বচ্চন কিন্তু অভিষেক বচ্চন প্রথম বাংলা ছবিতে তারা মা ও ছেলের ভূমিকা অভিনয় করেছে, এটাও একটা বেশ তাৎপর্য।
1: আমি একটু ব্যক্তিগতভাবে অভিষেক বচ্চনের বেশ ফ্যান।
2: হ্যাঁ,
1: হয়তো অনেক ছবি করেনি, কিন্তু আমার কেন জানি মনে হয় যে একদিন ভালো কাজও করবে এরকম মনে হয়। তা এই যে তাদের নিয়ে আসা, তাদের নিয়ে কাজ করা, একদম সহজভাবে তো হয় না।
2: না, জয়া বচ্চন তো আমরা জানো, আমাদের যখন আমাদের কৈশোর থেকে যৌবনে পড়ছি তখন ধন্নি মেয়ে বলে একটি অসাধারণ ছবি
1: এসেছিল,
2: যাতে অরবিন্দ মুখার্জি, যেটাতে ধন্নি মেয়ে জয়া বচ্চন, তারপরে গুড্ডিতে জয়া বচ্চন। জয়া বচ্চন আমাদের ঘরের মেয়ে, আমাদের কীরকম দিদির মতন আমাদের ঘরের একটি মেয়ে। সে জয়া বচ্চনকে নিয়ে একটি বাংলা ছবি করব, তিনি তখন ভারতীয় তারকা ও তিনি অমিতাভ বচ্চনের স্ত্রী, অভিষেক বচ্চনের মা, তার একটা জয়া বচ্চন মানে একটা ভারতীয় তারকা বলতে যা বোঝায়।
1: একদম,
2: কি আমি বাংলা ছবি করছি, সেখানে একটা চরিত্র মনে হচ্ছে এটা জয়া বচ্চনকে দিয়ে করালে ভালো হয়, আর সেটা চেষ্টা করব না, এটা হতে পারে না। তো সেই রকম একটা ব্যাপার আমার মধ্যে আছে, যেটা করেই ছাড়ব।
1: হ্যাঁ, এটাও একটা জিজ্ঞাসা কিন্তু যে এই যে চরিত্র
2: অনুযায়ী, যদিও রবিদা পাঠিয়েছিল সেটা একদিনের একটা সূত্রে আলাপ, কিন্তু সেইটার পরে তো বহু বছর কেটে গেছে, ওনার মনে রাখা সম্ভব না, আমাকে একেবারেই সেটা সম্ভবও ছিল না। তারপরে বোম্বেতে আমি বহু প্রচেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ওনার কেউই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছিল না। তখন শেষ পর্যন্ত একজন বলল যে উনি তখন কভি খুশি কভি গাম বলে একটা ছবিতে শুটিং করছেন, ওই যে স্টুডিওটা, সে স্টুডিওটা আমি মোটামুটি জানি, বললো ওই স্টুডিওতে ওনার শুটিং চলছে। আমি ওই স্টুডিওতে একটা টেলিফিল্ম করেছিলাম হিন্দি, হেডমাস্টার নরেন্দ্রনাথ মিত্তিরের লেখা, ন্যাশনাল টেলিভিশনের, ফলে আমার ফিল্মিস্তান স্টুডিও ওখানে যাওয়ার অভ্যেস ছিল। তা আমি ফিল্মিস্তান স্টুডিওতে ঢুকে দেখলাম একটা ফ্লোরে শুটিং চলছে, চতুর্দিকে ব্ল্যাক ক্যাট বা সিকিউরিটি রয়েছে। তো আমিও তার উল্টো দিকে একটা ক্যান্টিনে বসে চা খাচ্ছি, আর ভাবছি যে উনি বেরোলে ধরবো। তারপরে এক দুই তিন কাপ, তিনটে কাপ চা খাওয়া হয়ে গেছে, দু তিন ঘন্টা অতিবাহিত হয়েছে, হঠাৎ দেখলাম সব ব্ল্যাক ক্যাটরা একটু
1: রেডি হয়ে গেল,
2: রেডি হচ্ছে, সবাই অ্যাটেনশন নিয়েছে, জয়া বচ্চন বেরোচ্ছে। তো উনি যেই গেটটা খুলে বেরিয়েছেন, আর আমি ক্যান্টিন থেকে সোজা ওনার কাছে স্ট্রেট
1: ছুটতে,
2: সেই মৃণাল সেনের চোখে তো আমি একজন পুলিশ অফিসারের মতো লম্বা চওড়া শু পরে সোজা ওনার দিকে গিয়ে হাজির হয়েছি। ব্ল্যাক ক্যাটরাও ভাবলো বোধ হয় কোনো অফিসার টফিসার আছে, আর আমিও ওনার চোখের দিকে তাকিয়ে আছি। তো চোখের ভাষায় উনি বুঝতে পেরেছেন যে না, লোকটি সুস্থ ভদ্র, এরা কথা বলার মতন, ফলে উনিও হাসলেন, আমিও হাসলাম। করে আমি বললাম দেখুন, শুধু আপনার জন্য আমি কলকাতা থেকে এসেছি, আপনি আমাকে একদিন এক ঘন্টা সময় দিন, আমি একটা গল্প বলবো, যদি আপনি ওটা পছন্দ করেন অভিনয় করবেন। তো উনি তখন এটা বললেন ঠিক আছে, আমি একটা নাম্বার দিচ্ছি, সে নাম্বারে তুমি ফোন করো। আমি বললাম যে আপনি ফোন করবো, তারপরে কে ধরবে সে আর আপনাকে দেবে না। তো উনি আবার হেসে ফেললেন, বলে ঠিক আছে আমি কথা দিচ্ছি যে ধরবে এবং আমাকে দেবে। তা যাই হোক, আমাকে দু তিন দিন পরে ফোন করতে বলেছিল, আমি করেছিলাম, এবং সত্যি উনি কথা রেখেছেন, আমার নাম বলে রেখেছিল। তো ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দিল, তারপরে ওনার ঘরে গিয়ে বাড়িতে এক ঘন্টার জন্য টাইম দিলেন। আমি ওনাকে গল্পটা বললাম, স্ক্রিপ্ট শোনালাম, এক ঘন্টাটা প্রায় তিন ঘন্টা হলো। উনি ডেট টাইম সব কিছুই আমাকে দিয়ে দিলেন, এবং মানে হয়ে যায়, এগুলো হয়ে
1: এগুলো হয়ে যায়, একদম ঠিক বলেছেন। ওই ওই যে একজন শিল্পীর সঙ্গে আরেকজন শিল্পীর একটা মেলবন্ধন হয়ে যায়, কিন্তু ওই যেতে হবে,
2: যেতে হবে, সামনে গিয়ে দাঁড়াতে হবে। সেই জন্যে সেই রকম একটা যদি সাধনা এবং ইচ্ছা শক্তি থাকে, যেটা আমাদের ছোটবেলার মন্ত্র শক্তির মতন,
1: একটা জিনিস খুব ঠিক, আপনি যখন যার কাছে যেভাবে গেছেন এই গ্রহণযোগ্যতাটা সবসময় পেয়েছেন।
2: হ্যাঁ, এটা আমার একটা সৌভাগ্য আছে, সেটা আমাকে মহিদার ভাষায় আমাকে বলতো যে তুমি খুব লাভেবল পার্সোনালিটি, এটা বলতো। তার ফলে আমার সৌভাগ্য দেখো, সৌম্য মিত্র, মৃণাল সেন, হ্যাঁ, এদের সঙ্গে
1: একটু সমবিত্র প্রসঙ্গ আরেকটু শুনি।
2: সমবিত্রর সঙ্গে আমি প্রথম গালিলিওর জীবনে অভিনয় করি। আমাকে তখন গালিলিওর জীবন থিয়েটার একটা কলকাতায় নাট্যকেন্দ্র বলে একটা গ্রুপ হয় যেখানে ফ্লিটজ বেনিফিটস এসেছিলেন ডিরেকশন দিতে।
1: আচ্ছা।
2: তো আমি তখন চারবাকে অভিনয় করতাম যোচন দস্তিদারের দলে। সেখানে প্রত্যেকটি দল থেকে ওরা দু চারজন করে নিয়েছিল। তো যে হোক, ঘটনাচক্রে আমি একটি ছোট চরিত্র পেয়ে যাই এবং সেখানে যখন যারা ছিলেন বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অরুণ মুখোপাধ্যায়, নীলকণ্ঠ সেনগুপ্ত, দ্বিজেন বন্দ্যোপাধ্যায় ইত্যাদি, তো রিহার্সাল চলল ধরো প্রায় দেড় মাস ধরে, দু মাস ধরে। তো একটা প্রস্তাব, একটা ইনসিডেন্ট হচ্ছে যে শম্ভুদাকে কে নিয়ে আসবে রোজ।
1: আচ্ছা।
2: তো আমি তখন কিশোর থেকে যৌবনে পা দিচ্ছি। তো আমাকে ওরা বললো যে কেন আমাকে পছন্দ করলো জানি না, ওই একটা আমার হয়তো পছন্দ হওয়ার একটা কিছু আছে। তো ওরা রাজা গিয়ে আনবে, তো সেই দায়িত্বটা আমার ঘাড়ে পড়লো। তো আমি সমুদাকে রোজ নিয়ে আসতাম এবং দিয়ে আসতাম। সেই সূত্রে এবং সেই সূত্রে ওনার সঙ্গে সখ্যতা, পরবর্তীকালে থিয়েটার হয়ে গেল ওনার বাড়িতে যাওয়া এবং ওনার নিজে হাতে চা করে খাওয়ানো। রাজা তোমার চায় কতটুকু চিনি দেব, এটা আমার জীবনে প্রথম প্রশ্নের সম্মুখীন যে কতটুকু চিনি আবার মানুষের জেনে খায় এক চামচ না দেড় চামচ। তখন এমন বয়স ছিল চিনি দাও, একটু চিনি দেবে, চিনি দেবে, চিনির আবার পরিমাণ কত, পরিমাপ কত, লিকারের মানে পরিমাণটা কত হবে, একটু বেশি করা হবে না হালকা হবে, এসব বিভিন্ন বিষয় আছে। হ্যাঁ, যাই সব বিষয় নিয়ে ভেবে
1: এবং বেশ করা যে আমি করব আর কি।
2: হ্যাঁ, উনিই করবে,
1: আমি করছি।
2: তারপর সে চা খাওয়ার প্রায় প্রতিদিন, তার পরবর্তীকালে গল্প থেকে আস্তে আস্তে সখ্যতা থেকে আত্মীয়তা হওয়া এবং সেই আত্মীয়তাটা এমন পর্যায়ে পৌঁছয় একবার সৌম্যমিত্রকে, মানে আমাদের আমরা সৌম্যদা বলি, সৌম্যমিত্রকে মারাঠা ফিল্ম থেকে, এই মারাঠা থিয়েটার থেকে ওনাকে একটি জাতীয় সম্মান দেবার প্রস্তাব আসে এবং ওনাকে বলে যে আপনি আসুন। তো ওখানে তোমরা জানো মারাঠা থিয়েটার একটা বিশাল ব্যাপার ভারতবর্ষে। হ্যাঁ, তো সেখানে তাবড় তাবড় লোকেরা, জব্বর প্যাটেল, তারপরে ডক্টর শ্রীরাম লাগু, এরা সবাই মিলে ওনাকে সম্মান জানাবেন। তো উনি বললেন যে ওনাকে বলা হয় যে আপনি একা আসবেন না, তো আপনার সঙ্গে কেউ আসবে, যে আপনার সঙ্গে থাকবে সেটা উনি বললেন, যদি রাজা যায় খুব ভালো হয়। তো আমাকে ফলে বোম্বেতে ফ্লাইটে একসঙ্গে যাওয়া, সেখান থেকে পুনে একসঙ্গে গাড়িতে যাওয়া, একই হোটেলে থাকা পাশাপাশি রুমে, এবং এইভাবে প্রায় চার পাঁচ ছ দিন আমি থাকি ওনার সঙ্গে। এবং ওখানে দেখেছিলাম যে মঞ্চে সৌম্যমিত্রকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এসে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, এতটা সম্মান উনি পান ওখানে। এবং সবাই মানে থিয়েটারে সব বড় বড় পার্সোনালিটিরা এসে তার মানে তার কাছে নিজে পায়ের কাছে বসে তাকে সম্মান জানাচ্ছে। এহেন সৌম্যমিত্রর সঙ্গে আমার এইভাবে থাকার সৌভাগ্য হয়েছে।
1: দেখুন, একদিন আমরা হয়তো গল্প করব, আমরা রেডিওতে যখন কথা বলি নিজের ব্যক্তিগত বিষয় বলতে ভালো লাগে না, কারণ ওটা না বলা ভালো, কিন্তু এতদিন পথ চলায় তো অনেক গল্প জমা হয়।
2: আর সেই সত্যি সৌম্যমিত্রর সঙ্গে থাকা একটা বিরাট সৌভাগ্য, স্বপ্নের মতো, স্বপ্নের মতো। হ্যাঁ, তো আমি যেরকম আবার এই যে জয় বচ্চনের সঙ্গে আমি ছিলাম প্রায় এক মাস আমরা শুটিংয়ে, তো জয় বচ্চনকে আমি দেখেছি যে উনি ওনার জন্য একটা বিশেষ জায়গায় ব্যবস্থা করেছিলাম, একটা ভিআইপি গেস্ট হাউস বলা যায়। আর আমরা একটু অন্য জায়গায় থাকতাম, ওনাকে একটা আলাদা মর্যাদা দিয়ে রাখবো বলে। দু চার দিন পরে উনি হাঁপিয়ে উঠলেন, বলে বাবা ওখানে আমি একা একা থাকতে পারি না রে, তোমরা বেশ এখানে বেশ আড্ডা মারছো আমাকে ছেড়ে। তো শুটিংয়ের পরে উনি একটু ফ্রেশ হয়ে আমাদের কাছে চলে আসত। তেমনি করে ওনার যে আমাদের টাইম দেওয়া হতো যে দিদি কালকে সকাল আটটায় আপনাকে তুলতে যাবে, বলে হ্যাঁ। সে আটটার সময় যে গেছে সে দেখেছে সে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই কোনোদিন তার তারপরে আমার গাড়িটা যদি মনে হয় যে একটু দেরি হয়েছে কিন্তু উনি দাঁড়িয়ে আছেন, তখন আমরা রিস্ক নিলাম না, তখন বললাম যে ড্রাইভার এবং যে নিতে যাবে তাদেরকে বললাম আটটায়, ওনাকে বললাম আটটা পনেরো, তা সত্ত্বেও উনি ঠিক দাঁড়িয়ে থাকতেন। মানে ওনাকে কোনো দিন একদিন ঠিক সেরকম সম্মুদা একটা বিশাল মানে অসাধারণ গল্প বলতে লোভ হয়। আমি একদিন আনতে গেছি, প্রথম দিনই বলা যায় উনি চারতলার উপরে থাকতেন পার্ক সার্কাসে। তো তা আমাকে বলেছে নিচে 9টার সময় যেতে। তা আমি জানি ওনার নিয়ম নিয়মানুবর্তিতা, তা আমি ঠিক 9টা বাজতে এক দু মিনিট আগে গিয়ে ওনার সিঁড়িটায় উঠবো, তো প্যাসেজটা দিয়ে যাচ্ছি বলে উপরে তাকিয়েছি, দেখি উনি চারতলা থেকে আমাকে হাতটা দেখালেন। তা আমি এলাম যে উনি বোধহয় বলছেন যে চারতলে উঠতে হবে না, আমি আসছি। তো আমি সেইভাবে দাঁড়িয়ে আছি, কিন্তু সাধারণ সিঁড়ি দিয়ে নামতে যে সময়টা লাগা উচিত সে সময়টার থেকে একটু বেশি লাগলো। তখন আমার খুব মানে একটা সংকটে পড়লাম, উনি কি আমি বুঝতে ভুল করলাম, মানে হাতটা এরকম করা মানে কি আসতে বারণ করলেন না বললেন এসো, এই দ্বন্দ্বে আছি কি করব কি করব। এমন সময় দেখলাম উনি নেমে আসলেন। তা আমাকে বলল যে আজকে না চাবিটা তালাতে ঠিক করে লাগছিল না, কি যেন একটা গণ্ডগোল হয়েছে, ফলে আমার প্রায় 40-45 সেকেন্ড দেরি হলো না। তো এগুলো মানে অসাধারণ।
1: আমার এখনকার সময়ে দাঁড়িয়ে আমিও তো খানিকটা পথ হাঁটলাম, একটা জিনিস মনে হয় বিজ্ঞানের উন্নতি হওয়া দরকার, নিশ্চয়ই হবেই, আমার কথায় কোথাও পৃথিবী থেমে থাকবে না। কিন্তু আমাদের যে সিনসিয়ারিটিগুলো তৈরি হয়েছে আপনাদের কাছ থেকে গল্প শুনে, বা জানতাম এগুলো করতে হয় না, বা আমাদের কোনো দিন কারোর বাড়ির ঠিকানা খুঁজতে কোনো সমস্যা হয়নি, কারণ আমি তো দুদিন আগে থেকে প্রস্তুত, এভাবে যেতে হবে, ওখানটা ভালো যানবাহন নেই, হয়তো খানিকটা হাঁটতে হবে, আমাদের একটা প্রস্তুতি ছিল। আর এখন তো দ্রুততা বা সময়ের অগ্রগতির জন্য অন্তত 1 ঘন্টার মধ্যে 10টা মোবাইলে ফোন হয়, তারপর কোন গলি, তারপরে কোন, এরকম। তো সেখানে সেখানে দাঁড়িয়ে মনে হয় যে এই ধরনের চঞ্চলতার ছোঁয়া কি শিল্প সংস্কৃতির মধ্যেও পড়ছে?
2: আমি ঠিক বলতে পারবো না, আমি এই যে 3 জন মানুষকে আমি কাজ করেছি, সৌম্যমিত্রের কথা বললাম, সৌম্যমিত্রকে নিয়ে আমি তথ্যচিত্র করতে গিয়েও আমি একবার বলেছিলাম সৌম্যদা এরকম একটা ছাদের উপরে শট নেব, সেটা সানরাইজের সঙ্গে নিতে চাই, তো 5:30টার সময় নেওয়া যাবে? তো উনি বললেন যে হ্যাঁ নেওয়া যাবে, কিন্তু 5:30টা তোমরা নিতে পারবে তো, তোমরা পারবে তো? না হ্যাঁ আমি পারবো। বেশ, আমাকে 4:30 একটু গরম জল দেওয়ার ব্যবস্থা করো। তো ওনাকে যিনি দেখছিলেন তিনি 4:30 পরে দিলাম জল দিয়েছে। আমরা 4:30 উঠে টুটে, আমার ক্যামেরাম্যান ছিল সৌমেন্দু রায়, উনি আর একজন ব্যক্তিত্ব সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন। তা আমরা ক্যামেরা ট্যামেরা করে রেডি করে একদম বসে আছি, উনি ঠিক 5:30টার সময় আমার লোকেশনে পা রাখলেন, এসে যে চেয়ারটা বসবার কথা বসলেন এবং আমরা ক্যামেরা স্টার্ট করলাম। এটা উনিও দেখতে চান, উনি পাচ্ছেন বলেই কিন্তু উনি বলেছিলেন যে রাজা যদি যায় পুনা, বা যদি বলেছিলেন যে তথ্যচিত্রটা যদি রাজা করে আমি রাজি আছি। এই যে মানে ওনাদের নিয়মানুবর্তিতাটা আমাকে শিখিয়েছেন আরেকজন মানুষ, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন আমি প্রথম দেখা করি, ওনাকে বলেছিলাম আপনার সঙ্গে থিয়েটার করতে চাই, তারপরে যাই হোক উনি আমাকে বললেন, ধরো আমার সঙ্গে ওনার দেখা হয়েছে 3 মার্চে, উনি আমাকে বললেন আচ্ছা বেশ তুমি একটা কাজ করো, তুমি 8ই মে আমার বাড়িতে 10:00 আসবে। বললাম বেশ, এবার 8ই মে আসার জন্য আমি দিন গুনছি, আমার স্বপ্নের দিন। এবং উনি বলে দিয়েছিল জায়গাটা কোথায়, আমি গেলাম 10টা, তো আমি 9:15 পৌঁছে গেছি, করে চারদিকে খবর নিচ্ছে, তখন ঘড়িও প্রায় আমাদের হাতে ছিল না। যাই হোক 10টা না বাজলে ওপরে ওঠা যাবে না, উনি উপরে থাকেন, তো ঠিক 10টা বাজছে, তখন আমি আস্তে করে সিঁড়ি দিয়ে উঠলাম, কারণ তখন কিন্তু এত টেলিফোনও ছিল
1: না
2: বা টেলিফোন করার সাহসও হয়
1: না।
2: তো আমি গেছি, গিয়ে কড়া নেড়েছি, বেলও ছিল না ওই সময়, অনেক বছর আগেকার কথা। তো দেখি লুঙ্গি পরে আর গেঞ্জি পরে অজিতেশবাবু বেরোলেন। হ্যাঁ বলো। তো না আমাকে আপনি আজকে আসতে বলেছিলেন, তুমি কে, তোমার নাম কি? আমি বললাম,
1: তখন নামটা ছিল সুবীর।
2: তো আমি বললাম যে আমি সুবীর, আপনি আমাকে আজকে আসতে বলেছিলেন 10:00। আচ্ছা বেশ একটু দাঁড়াও। তো আমি দেখলাম উনি ভেতরে গেল, তারপর আবার একটু পরেই বেরিয়ে এসে আমাকে ভেতরে ডেকে নিয়ে গেল। সেদিন 10:00 আমি আড্ডাটা আমার সঙ্গে উনি আড্ডা শুরু করলেন, তারপরে টুকটাক লোক আসছে, আড্ডা চলছে, 1:30-2 বেজে গেল, একটা স্বপ্নের দিন। কিন্তু আমি হলাম যে এইটা কি, পরবর্তী গেলে আমি দেখেছি যে উনি যখন আমাকে 3 মার্চে বলছেন 8ই মে তুমি আসবে, আমি চলে যাবার পরে ওনার কাছে একটা ডায়েরি আছে, সেই ডায়েরিতে 8ই মেতে লিখে রেখেছে 10:00 সুবীর আসবে। এটা যদি আমি ফেল করতাম তাহলে কিন্তু উনি আমাকে ঘরে ঢুকতে দিত না,
1: জীবনেও না,
2: আর ঢুকতে দিত না। কারণ সেটা পরবর্তীকালে ওনার রিহার্সালে আমি দেখেছি যে কিভাবে উনি টাইমটাকে মেনটেন,
1: আমি শুনেছি বলতো যে 12:10 পৌঁছেছো তাহলে মানে
2: কেন 10 মিনিট দেরি হলো। তো কেউ একজন বললো, স্যার আমি তো অমুক জায়গায় থাকি, 3.5 ঘন্টার রাস্তা, তারপরে এসে একটু পাউরুটি ঠাউরি না সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো বললো যে তুমি এরকম 3.5 ঘন্টা যখন সময়, তুমি 7.5 ঘন্টা 6.5 ঘন্টা আগে কেন রওনা দাওনি, এসে এখানে বাড়ির সামনে একটা পাউরুটি কিনে নিয়ে আসতে, চা ভিজিয়ে ভিজিয়ে খেতে, তারপরে টাইমলি ঢুকতে, তুমি ওইখানে 3.5 ঘন্টা ভেবে না এসে 7.5 ঘন্টা ভেবে আসুনি কেন, 5.5 ঘন্টা ভেবে আসুনি কেন।
1: মানুষের হয়তো তখন কিছুটা অভাব তো ছিলই, এখনকার মতো এতটা ইয়ে ছিল না, কিন্তু এই ভ্যালুস বা এই যে যা যা বলি মূল্যবোধ টুল্যবোধ এইগুলোর তো একটা সুন্দর ব্যবস্থা ছিল, আমরা বড়দের দেখে শিখতাম, বা কখনো কখনো বকুনি খাবো ভেবেও ভুল করবো না, ভুল করা যাবে না। সময় রাখাটা
2: জীবনে একটা বিশাল ব্যাপার। আমি দেখেছি সত্যজিৎ রায় কেউ দেখেছি যে কোথাও ওনাকে সিনেমা দেখতে বললে অদ্ভুতভাবে দেখেছি সেকেন্ড বেল পড়লো উনি আসেননি, ঠিক উনি আসলেন আর থার্ড বেলটা পড়লো, মানে এত অদ্ভুত সময় যে কি করে ওনারা রাখতে পারেন।
1: এটা আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো বিদেশের একজন বাস ড্রাইভারকে দেখে, ওখানে তো বাসেরও টাইম দেওয়া থাকে 6:15, 6:17, মানে 6:14 দেখছি বাইরে দাঁড়িয়ে ঠিক 13 একটি সিগারেটে আগুন ধরালো। আমি তো ভাবছি অতটা লম্বা সিগারেটটা শেষ হবে, তাহলে গেল দেখলাম ঠিক 14 ফেলে দিয়ে 15 স্টার্ট, মানে চমকে যাওয়ার মতো লাগলো যে সময়কে এরা কিভাবে দাম দেয়,
2: যার ফলে এত উন্নত।
1: হ্যাঁ, এবং এই কথাগুলো দেখুন কোথা থেকে কোন গল্পে যাব কোনো ঠিক থাকে না। একটা কথাই বারবার করে ফিরে আসতে চাই যে রাজাদার মতো মানুষ যে তার কাজের মধ্যে দিয়ে বলে যেতে চান যে তিনি কেমন মানুষ, কিভাবে তার জীবন যাপন, কোন কাজের মধ্যে দিয়ে এগিয়ে চলা, কিভাবে এগিয়ে চলা। কিন্তু সত্যজিৎ রায় এবং আগন্তুক ওই প্রসঙ্গটাও একটু শুনতে চাই।
2: ও,
1: একটা সাংঘাতিক
2: সত্যজিৎ রায় এবং আগন্তুক। হ্যাঁ, আমি যখন তখন আদর্শ হিন্দু হোটেল সিরিয়াল করছি, তো আমার আর্ট ডিরেক্টর ছিলেন অশোক বোস, অশোক বোস আবার সত্যজিৎ রায়েরও আর্ট ডিরেক্টর। তো আমাকে একদিন অশোকদা বললেন যে রাজা, এরা তো অসম্ভব অন্যরকম ডিসিপ্লিনের মানুষ, ভাই আমি না ওই পরশু দিন আসতে পারবো না, বা আগামী বৃহস্পতিবার দিন আসতে পারবো না, আমার একটু কাজ পড়ে গেছে ভাই। কি হয়েছে? হ্যাঁ আপনি আসবেন না, কি হয়েছে? আরে আরে একজন আর্ট ডিরেক্টর, সে সিরিয়াল চলছে, সে আসবে না আজকালকার দিনে কেউ বলেও না। হ্যাঁ, তো উনি সে এত বিনয়ী ভদ্র, বলে আসলে না আমাদের ফার্স্ট স্ক্রিনিং আছে আগন্তুকের, তো আমাকে তো দেখতে হবে। বলে আপনি তো যাবেনই, কিন্তু আপনাকে একটা কথা বলবো। বলে কি? আগন্তুকের ফার্স্ট স্ক্রিনিং আছে কোথায়? বলে নন্দন 3। তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, বলুন না আমি কি যেতে পারি, আসুন তো, আমার অসুবিধা হবে না তো? আরে ঠিক আছে আসুন না। তা আমি গেছি, গিয়ে দেখি সময় মতো গেছি, আগন্তুক দেখবো,

0: সত্যজিৎ রায়, সৌমিত্র চ্যাটার্জি, রবি ঘোষ অভিনয় না করলেও এরা সব রয়েছেন। তারপরে তো স্ক্রিনিং শুরু হলো, আমি ছবিটা মন দিয়ে দেখলাম। ছবিটা মন দিয়ে দেখে আমার কাছে গোটা তিনেক প্রশ্ন আসলো, আর ওইটাকে আমি মানিকবাবু সত্যজিৎ রায়কে জিজ্ঞেস না করে আমি পাচ্ছি না, ছটফট ওনার সঙ্গে কোনো আলাপ নেই। তো তখন তো অত টেলিফোনেরও ব্যবস্থা ছিল না, তা আমি শুনেছি যে টেলিফোনটা উনি তোলেন, তাই আমি ওনার নাম্বার জোগাড় করে ওনাকে একটা ফোন করলাম। তো ফোনটা উনি সরাসরি তুললেন, তাই আমি ওনাকে বললাম যে আপনি, আমার নাম এই, আমি সিরিয়াল করি, এর আগে সুবর্ণলতা করেছি, আদর্শ মিন্দটাল করছি, তা আমি গতকাল আপনার ছবিটা দেখেছি, দেখে আমার দু তিনটে, আপনি কি করে ছবিটা দেখলেন? আমি প্রশ্নটা শুনেই বুঝতে পেরেছি যে একটা বাইরের লোক ছিল না, তো আমি কি করে দেখলাম এটা তো একটা সমস্যা সৃষ্টি করতে পারে, যদি অশোকদার নাম বলে ফেলি অশোকদা বকা খাবে। আমি বললাম দেখুন, দেখে যখন ফেলেছি আর কি করা যাবে, সেটা কিভাবে দেখলাম আর জেনে আপনার লাভ নেই, আমি দেখে ফেলেছি। এবার দেখে যখন ফেলেছি গোটা তিনেক প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমি রাতে ঘুমোতে পারিনি, আপনি যদি অনুমতি দেন বলি। তা আমি ওনাকে বললাম, এবং যেমন ধরা যাক একটা গানের দৃশ্যে, আমি বললাম দেখুন আমরা জানি যে একজন ভালো ফুটবলার বা ভালো ক্রিকেটার একই খেলার মধ্যে কোনো রিপিট রাখে না, রিপিটেশন করে না, তো আপনি ওর মধ্যে একটা গান আছে, সে গানটায় আপনি ক্যামেরা অ্যাঙ্গেলকে রিপিট করেছেন, সেটা সম্পর্কে একটু জানতে চাইছিলাম। মানে তখন বয়স কম, তো একটু পাকা, এসব প্রশ্ন করার কোনো মানেই হয় না,
1: তখন তো ওটা ছিল মানে বেশ কঠিন একটা প্রশ্ন,
0: কঠিন প্রশ্ন করলাম, আর একটা খুব জানবার আগ্রহটাও ছিল যে উনি কি করে এইটুকু ঘরের মধ্যে একটা গান নেবেন। এবার দেখি আর অ্যাঙ্গেল কোথায়, অ্যাঙ্গেল তো নেই, চার পাঁচটা ছটার পরে আর অ্যাঙ্গেল নেই, তো ওনাকে রিপিট করতে বাধ্য উনি। এবার না করে উনি কিভাবে বেরোন, আমি দেখলাম উনি বেরোতে পারলেন না, কিন্তু অসাধারণ উনি বললেন, উনি কি সুন্দর একটা বড় মাপের মানুষ, উনি বললেন যে হ্যাঁ ঠিকই বলেছেন, আমার গানের পংক্তিটা একটু বেশি হয়ে গেছে, মানে উনি বললেন গানটা একটু ছোট হলে ভালো হতো, যেহেতু গানটা তারপরে একটা শটে আমি বললাম যে অমুক সময় মানে ওনার মতন পরিচালক হয়তো বুমের শ্যাডো এসছে, তো একবার দুবার এরকম বুমের শ্যাডো
1: এসছে,
0: হ্যাঁ বুমের শ্যাডো এসছে ঠিকই বলেছেন, কিন্তু দুবার এসছে। আমি বললাম না তিনবার এসছে, বলে না দুবার, আমি বললাম না আমি তিনবার দিই, এইসব কাঁচা ব্যাপার, আমি মানে কেন যে প্রশ্ন করেছি আজকে দিনে খারাপ লাগে, কিন্তু যা উনি সহ্য করে আমাকে উত্তর দিলেন, আমি তো বোধ হয় পারবো না, তো উনি সহ্য করলেন। কিন্তু তার পরবর্তীকালে উনি আবার যখন শো করেছেন, আমি আরেকবার দেখতে চাই, আমি ফোন করলাম, বলে না না আপনি কিন্তু আর আসবেন না, কেন, বলে না না আমার দেখুন আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছবিটা দেখেনি, সেখানে আপনি যখন একবার দেখেছেন দ্বিতীয়বার কেন দেখবেন, একটা সিট নষ্ট হবে। আমি বললাম না আপনি তো, আমি তো কোনো কার্ড পাইনি, আমি কি করে যাব, সে আপনাকে আমি বুঝে গেছি আপনার কার্ডের দরকার হয় না, কোনখান দিয়ে কীভাবে দেখে নেবেন তা আপনাকে বলা থাকলে আপনি আর দেখবেন না, কারণ একটা সিট নষ্ট না করে, কারণ আপনি যখন দেখেছেন অন্য লোককে দেখতে দিন। এরপর থেকে ওনার সঙ্গে একটা আবার আমার আবার সেই
1: সম্পর্ক তৈরি,
0: সৌভাগ্য যে একটা শো হয়, কিন্তু সেটা শারীরিক ওনার কারণে উনি আর পৃথিবীতে বেশি দিন ছিলেন না, ফলে আমি সেটা আর বেশি দিন সেটা উপভোগ করতে পারলাম।
1: এই যে চরিত্র নির্বাচনগুলো করেন, একটা তো কথাতে আসবো যে চিত্রনাট্য লেখা, সেটা তো একটা বড় ব্যাপার।
0: হ্যাঁ, চিত্রনাট্যে আমাকে কিন্তু আমি ভীষণভাবে ঋণী, যেটা আমি গোড়াতে একদম মানে আমার কাহিনীর শুরুতে বলেছি, সেটা হচ্ছে মোহিত চট্টোপাধ্যায়। আমি খুব ঋণী যে মোহিতদার হাত ধরে আমি চলচ্চিত্রে এসেছি, টিভিতে এসেছি, সুতরাং মোহিতদার মতন একটা বিরাট মাপের নাটককারকে আমি পেয়েছিলাম, যিনি আমার চিত্রনাট্য করে দিয়েছেন। তার পরবর্তীকালে যেহেতু মোহিতদার হাতে তৈরি সব চিত্রনাট্যে আমি কাজ করেছি, ফলে মোহিতদা যখন চলে গেলেন তার পরবর্তী কাজগুলোতে তার সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি চিত্রনাট্যে কাজটা নিজে ছবিও করতে পারি, করি। যদিও সংলাপ লেখনে আমি আমার একজন সাথী বা সঙ্গীকে নিয়ে রাখি।
1: আচ্ছা,
0: হ্যাঁ, সেই জন্যে আমি বলতে গেলে আমার সব চিত্রনাট্যে আমরা একাধিক লোক কাজ করি,
1: কারণ আমি ছবির কাজটা একটা বড় টিম,

0: তো বড় টিম ওয়ার্ক, এটা তো কালেকটিভ আর্টস। এটা কালেকটিভ আর্টসে আমরা যখন লেখক নিচ্ছি, মিউজিক ডিরেক্টর নিচ্ছি, ক্যামেরাম্যান নিচ্ছি, আর্টিস্ট নিচ্ছি, তাহলে আমার চিত্রনাটের জায়গায় আমি একাধিক লোককে নেব না কেন? কারণ কারো কিছু কন্ট্রিবিউশনই আমার ছবিকে আরও বেশি শক্তিশালী করে তোলে। তা সেই কারণে আমি মোহিতদা চলে যাওয়ার পরে,
1: আপনার কাছে যারা কাজ করতে আসেন তাদেরও তো একটা অমোঘ আকর্ষণ আপনার?
0: হ্যাঁ, ফর্চুনেটলি আমি তার পরবর্তীকালে কোনো যে ছেলেরা আমার সঙ্গে কাজ করে তারা যে খুব স্বনামখ্যাত তা নয়, কারণ যেহেতু আমার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, ফলে আমার তরুণ কোনো ছেলে যারা নাটক লিখছে তাদের কাউকে নিয়ে আমি আমার চিত্রনাট্যটা একসঙ্গে করি।
1: আরেকটা যেটা যে নির্বাচন করা, যে নতুনরা কাজ করে, পুরনোরা কাজ করে,
0: হ্যাঁ বারবারই তুমি চরিত্র নির্বাচন আসছো,
1: এটাতে
0: আমি খুব থাকা হচ্ছে না। যেটা বলছিলাম গোড়াতে একবার তুলেছিলাম, রবিদাকে ভেবেছিলাম পরবর্তীকালে যখন আমার ছবিটা শেষ পর্যন্ত হয় তখন আমি দেখলাম তখন রবিদার সেই বয়সটা হয়ে গেছে বেশি এবং শরীরের ফ্লেক্সিবিলিটিটা কমে গেছে। তখন ইতিমধ্যে আমি কিছু হিন্দি টেলিফিল্ম করার সূত্রে রঘুবীর যাদবের সঙ্গে আমার যোগাযোগ হয় এবং রঘুবীর যাদবকে আমি নিয়ে আসি আমার বাড়িতে। ও এক মাস দেড় মাস আমার বাড়িতে ছিল এবং বাংলা শিখেছে, পরবর্তীকালে সে দামও করে। তো এরকম করে আমার চক্রবর্তী ছবিতেও
1: যে নতুন হিরো নিলেন,
0: যে ছেলেটি আমার অভিনয় করেছে, সে চলচ্চিত্রে প্রথম আমার ছবিতে অভিনয় করেছে, বাংলা ছবিতে তো বটেই। ওকে আমি আসামে ছেলে ওকে পাই, তোর চেহারা যেটা প্রয়োজন ছিল তখন আমার সেই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকম আমি কাউকে পাইনি যার সেই রকম চেহারা আছে, ফলে সে চেহারা একটা বড় কারণ তাকে নায়ক করবার। তো চরিত্র নির্বাচনে আমি যখন পড়ি, আমি যেহেতু নিয়মিত থিয়েটার দেখি, চলচ্চিত্র দেখি, ফলে চরিত্রগুলো যখন আমরা লিখি বা পড়ি বা যখন ডায়ালগে করছি তখনই একটা চরিত্র আসে যে অ্যাক্টরটাকে আমি পেয়ে যাই, যে ওই ওই এই চরিত্রে ওকে নেবো, সেই চরিত্রে তাকে নেবো, এরকম একটা এসে যায়। সে এসে নক করে যে এই চরিত্রে একে লাগবে ভালো।
1: ছবি করা, ছবির প্রেক্ষিতে পুরস্কার পাওয়া, এটা তো একটা পুরস্কার পাবে বলে তার কেউ কোনো কাজ করে না, কাজটা করে তারপর সে কাজটা পুরস্কৃত হয়। কিন্তু প্রথম ওই আন্তর্জাতিক পুরস্কারটি পাওয়া বা
0: হ্যাঁ না
1: ন্যাশনাল অ্যাওয়ার্ড যেটা পেলেন
0: পাওয়া, সেটা সত্যি আমার কল্পনার মধ্যে ছিল না। আমি ছবি করার নেশাতেই ছবি করছিলাম, তো করে মানে এটা যে এরকম একটা স্বীকৃতি পাবে, এবং দামু যে কত রকম স্বীকৃতি পেয়েছে কত জায়গায়, বাংলাদেশে, আজকে বাংলাদেশে এটা শোনা হচ্ছে, বাংলাদেশে দামু কিন্তু খুব জনপ্রিয়। এবং ওখানে একটি ফেস্টিভ্যাল হয়েছিল, ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে জুভেনিয়াল অ্যাওয়ার্ড অর্থাৎ দর্শকের বিচারে শ্রেষ্ঠ ছবি আমি দামুর জন্য পেয়েছিলাম, এবং ওখানে স্পেশাল ব্যবস্থা করে দামু ছবির স্ক্রিনিং হয় ওদের ওখানে, টেলিভিশনেও সম্ভবত দেখানো হয়।
1: আচ্ছা,
0: তো দামু আজও লোকের কাছে জনপ্রিয়, বিভিন্ন জায়গায় স্বীকৃতি পেয়েছে, শিরোমণি পুরস্কার, বিএফজে অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড তো বটেই। তো এটা আমার মনে হয় ভালো কাজ করলে পাওয়া যায়। আবার পরবর্তীকালে আমি জানতাম না, ভাবতেও পারিনি ঠিক পরের ছবিটি আত্মীয় স্বজনও আমার তাই
1: ন্যাশনাল অ্যাওয়ার্ড।
0: তো এবছরে মায়া মৃদঙ্গ বেশ কিছু রিজনাল অ্যাওয়ার্ড পাচ্ছে, বিভিন্ন ফেস্টিভ্যালে পাচ্ছে, ভালোই লাগে স্বীকৃতি পাওয়া, পুরস্কৃত হওয়া, সেটা তো মানুষকে আরও বেশি এনকারেজ করে।
1: হিন্দিতে কাজ করতে ইচ্ছে করেনি?
0: হিন্দিতে হয়ে ওঠেনি, হিন্দি টেলিফিল্ম করেছি, হিন্দি সিরিয়ালও করেছি, আঞ্জুমান বলে একটা হিন্দি সিরিয়াল করেছিলাম, বাঙালি সব আর্টিস্টকে নিয়ে, অর্জুন চক্রবর্তী, সব্যসাচী, শ্রী পাপিয়া বা লাবণী সরকার ইত্যাদি তারা করেছিল। হিন্দি টেলিফিল্ম অনেক করেছি এবং বোম্বের আর্টিস্ট নিয়ে করেছি, কিন্তু কতগুলো জিনিস না যোগাযোগে হয়, নিজের জীবনে চলতে চলতেই বুঝতে পারছো, সবাই বুঝবে যে কতগুলো জিনিস যোগাযোগে হয়। তো হিন্দি ছবিটার যোগাযোগ ঠিক বারবার হতে গিয়েও হয়নি, শেষ পর্যন্ত
1: দুই দিয়ে চারটা হয়নি। সত্যি কথা, ভাগ্যিস দুই দুয়ে চার হয়নি, না হলে হয়তো জানি না আপনাকে আমরা বাংলা ছবির কাজে এতটা পেতাম কিনা। আরেকটা জিনিসও আমার মনে হয় আপনার কথা শুনে বা আপনার কাজের সমস্ত ধারাবাহিকতা শুনে, যে আপনার কখনো মনে হয়নি যে কোন এই কাজটা বড় কি ওই কাজটা ছোট, কাজ কাজ।
0: হ্যাঁ নিশ্চয়ই, না আমার তো সবই ভালোবাসার কাজই পেয়েছি, এখন এই যে ভালোবাসার কাজটা নিয়ে অপেক্ষা করছি, সেইটা চূড়ান্ত হলে

0: সেটা স্বপ্নে আমি পড়ে পড়ে খাচ্ছি
1: আমার এই দুই একটা ছবির তৈরির কখনো কখনো কোনো প্রেক্ষাপট একটু একটু পেয়েছি বলে, যেমন দেবীপক্ষ, আপনার যখন দেবীপক্ষ মুক্তি পায় বোধহয় বাসভূমি নাটকটা,
0: ঠিক ঠিক বাসভূমি নাটকটা দেখে আমার খুব হন্ট করে। এই মহিলাদের ব্যাপারগুলো আমাকে, আমার মায়ের কাছে আমি এত ঋণী, পরবর্তীকালে আমার দুই কন্যাও হয় এবং এই মায়েদের প্রতি আমার একটা অসম্ভব ঋণী লাগে। এবং এই নারী জাতি যে কি অপূর্ব একটি মানে জাতি, যার জন্য আমার মনে হয় মানব জাতি বেঁচে আছে। ফলে এই নারী শক্তিকে নিয়েই গল্প হচ্ছে দেবীপক্ষ বা বাসভূমি অবলম্বনে যেটা হয়। এমনকি আমি যে দেশ ছবি করেছি যেখানে জয়া বচ্চন নায়িকা, সেটাও কিন্তু দেখা গেছে যে নারী শক্তির প্রতি আমার যে দুর্বলতা। এবং আমি পরবর্তীকালেও একটি আরেকটি ছবি আমার পরিকল্পনা আছে, সেটা হচ্ছে আমার ভারতবর্ষের প্রথম যে শহীদ হয়েছিল নারী, তাকে নিয়ে একটা ছবি করা। তাদের নিয়ে কাজ করতে পারলে নিজের সার্থকতা লাগে, সেটাই মানে খুব বিরাট পাওনা লাগে।
1: এবং এই সার্থকতা খোঁজার জন্য জীবনটাকেও একটা তৈরি করে নিতে হয়। আমরা অনেকটা অপেক্ষা করে থাকবো রাজাদা, যে আপনার নতুন কাজ এইরকম সার্থক হয়ে আমাদের কাছে আসুক।
0: তোমাদের শুভেচ্ছা আমার পাথে হয়ে থাকুক, যাতে তোমাদের শুভেচ্ছায় আমার সুস্থতা থাকে এবং আরও যেন আগামী দিনে ভালো কাজ করতে পারি। আমি কিন্তু এখনও স্বপ্ন দেখি,
1: স্বপ্ন পূরণ হোক এই আশা রেখেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। আপনিও খুব ভালো থাকবেন, বন্ধুরাও খুব ভালো থাকবেন। নমস্কার।
2: শুনলেন অতিথি মৌমিতা বসু, সাক্ষাৎকার গ্রহণ করলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজা সেনের। শুনলেন এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব আকাশবাণী মৈত্রী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আহির ভায়রব রাগে খেয়াল, শিল্পী মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়। তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা, হারমোনিয়ামে সনাতন গোস্বামী।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী মঞ্জরী বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন মনের মতো গান, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

বাংলা সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ হল গান। গান শুধু বিনোদনের মাধ্যম নয়, মানুষের মনকে জাগিয়ে তোলারও এক শক্তিশালী হাতিয়ার। মানুষের অধিকার, স্বাধীনতা, সাম্য, মানবতা, দেশপ্রেম আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর সমাজ পরিবর্তনের বার্তা যে গান বহন করে, তাকেই বোধহয় বলা যায় চেতনার গান। পশ্চিমবঙ্গের ইতিহাস, সমাজ এবং সংস্কৃতিতে এই ধরনের গানের এক দীর্ঘ এবং গৌরবময় ঐতিহ্য রয়েছে। আজ মনের মতো গানে চেতনার গান।

উনিশ শতকের বাংলা নবজাগরণের সময় থেকেই গান মানুষের মধ্যে নতুন চিন্তার জন্ম দিতে শুরু করে। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর প্রমুখ সমাজ সংস্কারকদের ভাবধারা যেমন বাংলার মানুষের চিন্তাকে বদলে দিয়েছিল, তেমনি সাহিত্য ও সঙ্গীতও মানুষের কুসংস্কার অন্ধতার বিরুদ্ধে সচেতন করেছিল। পরবর্তীকালে স্বদেশী আন্দোলনের সময় চেতনার গান আরও শক্তিশালী হয়ে ওঠে। দেশকে ভালোবাসা, বিদেশি শাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা এই গানগুলির প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাঙালির চেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। বাংলার মাটি বাংলার জল শুনলাম আমরা, শুনলাম যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, এরকমই ও আমার দেশের মাটি। এই গান বাঙালির মনে দেশ ও মাটির প্রতি গভীর ভালোবাসার সৃষ্টি করে।

কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ভাবনা, সাম্য এবং শোষণমুক্ত সমাজের স্বপ্ন মানুষের মনে সংগ্রামের সাহস জুগিয়েছে বারবার।

অবিভক্ত ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন আর ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের উত্তাল সময়ে ১৯৪৩-৪৪ সালের দিকে এই গানটি রচিত হয়। বিপ্লবীদের আত্মত্যাগ আর কারাবাসের দিনগুলির কথা স্মরণে রেখে এই গানটি লিখেছিলেন গীতিকার মোহিনী চৌধুরী। এখন এবারের গানটি সেই চেতনার গান।

কাছে অশ্রু জলে। মাতৃভূমির মলিন রূপ দেখে ব্যথিত হয়েছিলেন কবি দ্বিজেন্দ্রলাল রায়। কবি স্মরণ করে দিয়েছেন যে এই মাটিতেই গৌতম বুদ্ধের মতো মহামানব জন্ম নিয়েছেন, যারা মুক্তির পথ দেখিয়েছেন। এখানে অসীম বীরত্ব আর সংস্কৃতির ঐতিহ্য রয়েছে, সেটা ভুলে গেলে চলবে না।

সলিল চৌধুরীর সৃষ্টিতে মানুষের সংগ্রাম এবং সামাজিক পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে উঠেছিল। সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিল তার ভাষা।

চেতনার গান, চেতনার গান মানে যে শুধু প্রতিবাদের গান তা তো নয়, এটি মানুষকে ভালোবাসতেও শেখায়, অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো সাহস দেয়, সমাজের প্রতি দায়িত্বশীল করে তোলে। পরবর্তী গানটিরও গীতিকার এবং সুরকার সলিল চৌধুরী। এই গানটি 1984 সালে রচনা করেন তিনি।

বর্তমান সময়ে প্রযুক্তি আর সামাজিক যোগাযোগের মাধ্যমের বিস্তারের ফলে গান আরও দ্রুত মানুষের কাছে পৌঁছচ্ছে। গান আরও আধুনিক হচ্ছে, গান আরও কাছের হচ্ছে, ভাষা হয়তো আরও সহজ হচ্ছে। কিন্তু সেই যে সময়ে চেতনার গান, হেমাঙ্গ বিশ্বাসের একটি গান, হেমাঙ্গ বিশ্বাসের গান মানেই তিনি বাংলা এবং অসমীয়া ভাষায় নিজের যে সৃষ্টিকর্ম তৈরি করেছিলেন, লোকসঙ্গীতের একটা অন্য ধারাকে নিয়ে এসেছিলেন বাংলা গানে, চেতনার গানে তার অবদানও কম নয়।

এই যে চেতনার গান, পরিবেশ রক্ষা, নারী পুরুষের সমতা, শিক্ষার প্রসার, এসবেতেই চেতনার গান ভূপেন হাজারিকার।

বিংশ শতকের বিশিষ্ট কবি, লেখক এবং গণসঙ্গীতের অন্যতম রূপকার জ্যোতিরিন্দ্র মৈত্র। বাংলা সঙ্গীত জগতে তার গভীর প্রভাব। তার নিজের রচিত গানে যেমন রাজনৈতিক আর সামাজিক চেতনার স্পষ্ট ছাপ ছিল, তেমনি তিনি গেয়েছেন রবীন্দ্রসঙ্গীত। তার সুরারোপিত একটি গান অত্যন্ত জনপ্রিয়, চেতনার গান।

আসলে সমাজ যতদিন পরিবর্তনের পথে এগিয়ে চলবে, ততদিনই চেতনার গান, সে যবেই লেখা হোক না কেন, যতদিন আগের গানই হোক না কেন, মানুষের হৃদয়ে নতুন আশার আলো জ্বালিয়ে যাবেই।

এটি বাঙালি সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কত গান রয়েছে, সে গান শ্রমজীবী মানুষের গান, সে গান মানুষের অধিকারের গান, সে গান নারী সমাজের সম্মান করার গান, সাম্প্রদায়িক সম্প্রীতির গান আর মানবিক মূল্যবোধের গান। এই সব কিছু নিয়েই চেতনার গান। আজ মনের মতো গান এই পর্যন্তই। শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শ্যামা সঙ্গীত, শিল্পী মানসী কুণ্ডু।

এতক্ষণ শুনলেন শ্যামা সংগীত, শিল্পী মানসী কুণ্ডু, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন দোতারা, শিল্পী সোমেন্দু দাস।

এতক্ষণ শুনলেন দোতারা, শিল্পী সৌমেন্দু দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন সংগ্রহশালা থেকে গান।

পরের গানটির শিল্পী গোরাচাঁদ মুখোপাধ্যায় এবং গীতা চক্রবর্তী, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুর নীতা সেন।

পরের গানটি সমবেত শিল্পীদের কণ্ঠে, গীতিকার রঞ্জিত সেন, সুর ভি বালসারা।

এতক্ষণ শুনলেন সংগ্রহশালা থেকে গান আকাশবাণী মৈত্রী, এখন নজরুল গীতি, শিল্পী পল্লব ঘোষ।

এতক্ষণ শুনলেন নজরুলগীতি, শিল্পী পল্লব ঘোষ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
2: আকাশবাণী মৈত্রী, এখন রম্যগীতি।

প্রথম গানটির শিল্পী ইন্দ্রাণী সেন, গীতিকার সব্যসাচী সেনগুপ্ত, সুর অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।

পরের গানটির শিল্পী সুজিত কুমার লাইক, গানটির কথা অজয় মুখোপাধ্যায়, সুর প্রশান্ত সেন।

পরের গানটির শিল্পী শকুন্না কর্মকার, কথা রীতা সিংহ রায়, সুর পার্থ বসু।

পরের গানটি শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়, কথা শেখ ইসমাইল, সুর অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়।

পরের গানটির শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, কথা সৌমিত্র মজুমদার, সুর সুপ্রকাশ চাকী।

এতক্ষণ শুনলেন রম্য গীতি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu23@gmail.com।

আকাশবাণী মৈত্রী, এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, শ্রবণ সঙ্গী অঙ্কিতা চৌধুরী।

হ্যালো, কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। যদিও ভাদ্র মাসের প্যাচপ্যাচে গরম আর নিম্নচাপের ঘ্যান ঘ্যানে বৃষ্টিতে সবাই নাজেহাল, কিন্তু সামনে আসছে শরৎকাল। শরৎকালে কাশফুলের দোলায়, নীল আকাশে পেঁজাতুলোর মতো মেঘের আকাশে ভেসে বেড়ানো শিউলি ফুলের গন্ধে মনে জাগবে নতুন এক ঝংকার। ঝরঝরে আবহাওয়ার আশা রেখে আজ আমরা ভাসব সুরের সাগরে। সুর সঙ্গীত শুধু কণ্ঠসঙ্গীতের মাধ্যম নয়, বাদ্যযন্ত্র যাকে আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলি তার মাধ্যমেও সুরের জাদুর ছোঁয়া পাই, আর তাই আজকের বিষয় বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র সৃষ্টির আদিতেও ছিল, আজও আছে, তাই তার বিবর্তনের কাহিনী নিয়ে আজকের গল্প। ভারতীয় সঙ্গীত জগৎ হোক বা বিদেশি সঙ্গীত জগৎ, রকমারি বাদ্যযন্ত্র ছিল, আজও আছে আর আগামীতেও থাকবে। তাই আজকে অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমাদের সঙ্গে আমি অঙ্কিতা চৌধুরী বলবো এই বাদ্যযন্ত্রের নানান গল্প। কিন্তু অনেক অনেক গল্প করার আগে তোমাদের জন্য রইল এবার একটা গান, মাদলের একটা গান তোমাদের জন্য। চলো শুনে নিই।

0: ফিরে এলাম একটা খুব সুন্দর গানের পরে। যে গানটা তোমরা শুনলে তাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে কতগুলো বাদ্যযন্ত্র বাজলো খেয়াল করলে? এখনকার যুগে সবসময় যে যন্ত্রগুলো আমরা চোখের সামনে দেখি বা শুনি তা হলো ধরো তানপুরা, তবলা, সেতার, পিয়ানো, মাউথ অর্গান, বেহালা, গিটার, বাঁশি, কিবোর্ড ইত্যাদি বিভিন্ন। এর কিছু এদেশের, কিছু বিদেশের। কিন্তু যে রূপে তাদের আমরা এখন পাই সভ্যতার প্রথম থেকে কিন্তু সেভাবে ছিল না। সভ্যতার কথা এজন্যই বললাম কারণ হরপ্পা মহেঞ্জোদারোতে পাওয়া কিছু শিল বা মূর্তিতে ড্রাম বা ঢোলের মতো যন্ত্রের ছবি দেখতে পাই। এছাড়া বিভিন্ন বেদপুরাণে যে কত শত যন্ত্রের নাম শুনলে অবাক হয়ে ভাববে এত বিশাল ভাণ্ডার যন্ত্রসঙ্গীতের সদস্যদের, বীণা, মহতি বীণা, বেনু, গোমুখ, পানব, ভেরি, তুর্য, মুর, ঝরঝর, ঘণ্টা, কাঞ্চি, ভেকলা, কালোপ, ময়ূর, বীণা, কত মজাদার নাম, তাই না? কিন্তু মোটামুটিভাবে ভরতমুনি তাঁর নাট্যশাস্ত্রে সব রকম বাদ্যযন্ত্রকে চার ভাগে ভাগ করেছিলেন। তারের যন্ত্রের নাম তত, ফুঁ দেওয়া যন্ত্রকে বলা হতো সুশির, পশুর চামড়া দিয়ে যেসব যন্ত্র তৈরি হতো তাদের নাম রাখা হলো আভান্দা, আর ধাতুর যন্ত্রগুলোকে বলা হতো ঘন। তাঁরের যন্ত্র বলতে আজকের যুগে যা যা দেখা যায় তার প্রথম যুগের রূপ বোধ হয় বীণা। উত্তর ভারতের শাস্ত্রীয় সঙ্গীত জগতে যাকে পাওয়া যায় রুদ্রবীণা নামে, আর দক্ষিণ ভারতের কর্ণাটক সঙ্গীতে যার নাম সরস্বতী বীণা। প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে লিখিত দলিলে বিভিন্ন রকমের বীণার নাম আছে, খিলানযুক্ত বীণা, একতন্ত্রী বীণা, পিনাক বীণা, আরও কত কি। বীণার আরেক রূপ বিচিত্র বীণা, যাতে কর্ণাটকী সঙ্গীতের গোট্টবাদ্যমের মতো ফ্রেট থাকে না আর এটি স্লাইড দিয়ে বাজানো হয়। আসলে এটি প্রাচীন একতন্ত্রী বীণার নতুন রূপ। এই একতন্ত্রী বীণার দৈর্ঘ্য একটু কম হয়ে ব্যবহৃত আলপিনি বীণা নামে, যার প্রতিরূপ আমরা দেখেছি অজন্তা এলোরায় বা বাংলাদেশে পাওয়া কিছু মূর্তিতে। বিভিন্ন এলাকায় বিভিন্ন রূপে বীণার নাম ও আকারের পরিবর্তন হলেও তা আরও মানে ব্যাপকভাবে পাল্টে গিয়ে নতুন এক যন্ত্র এলো যখন মুঘল আমলে আমির খসরু তিনতন্ত্রী বীণাকে নতুন রূপে সামনে আনলেন সিতার নামে। পার্সি ভাষায় সিতার মানে তিনতার, আর যুগের পর যুগ নানানভাবে শিল্পীদের হাতে ভাঙা গড়ার মধ্যে দিয়ে তা আজকের বিখ্যাত সেতার, যা বর্তমানে ভারতীয় মার্গ সঙ্গীতের অন্যতম যন্ত্র। এই সেতারও আবার বিবর্তিত হয়ে সামনে এলো সুরবাহার নামে 1825 সাল নাগাদ, আর এর সঙ্গে জড়িয়ে রয়েছে ওমরাও খান বিঙ্কার আর ওস্তাদ গোলাম মোহাম্মদের নাম। বাদ্যযন্ত্রের জগতে তারের যন্ত্রের যা বিবর্তন হয়েছে তা বোধহয় আর কোনো যন্ত্রেই হয়নি। এবারে আসবো সেসব কথায়, কিন্তু তার আগে জেনে নিই যে এ মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের বলতে চায়ের বিষয়।
1: ও দাদু, দাদু একটা গল্প শোনাও না।
2: আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এই বৃষ্টি

পারস্যবাসীদের হাত ধরে এসেছে তা ঠিক বলা যায় না। অনেক তথ্যের ভিড়ে এটি বলা হয়তো ভুল হবে না যে ওস্তাদ আমজাদ আলী খানের এক পূর্বপুরুষ মোহাম্মদ হাশমি খান বঙ্গেশ, যিনি একাধারে যেমন ঘোড়া ব্যবসায়ী ছিলেন তেমনি সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি অষ্টাদশ শতাব্দীতে ভারতে আনেন আফগানি রবাব। তারই নাতি গোলাম আলী খান বঙ্গেশের হাত ধরে সেই রবাব হয়ে ওঠে বর্তমানের শরৎ। আবার এই পরিবর্তনে নাম জড়িয়ে আছে নবাব ওয়াজেদ আলী শাহর দরবারে নিয়ামত উল্লাহ খানের নাম। কিন্তু বিংশ শতাব্দীতে ওস্তাদ বাবা আলাউদ্দিন খান চিকারিতন্ত্র আর তরবদারতন্ত্রের সংখ্যা বাড়িয়ে শরদের জগতে এক ব্যাপক পরিবর্তন আনেন। আবার চল্লিশের দশকে যদি আমরা ফিরে তাকাই তাহলে দেখতে পাব যে রাধিকামোহন মৈত্র হাওয়ায়ান গিটার আর শরদকে একটু পাল্টে নিয়ে মিলিয়ে মিশিয়ে তৈরি করেছিলেন মোহনবীণা। তিন তারের আরেকটি যন্ত্র খুব সহজভাবেই ভারতীয় সঙ্গীতে মিশে গেছে, যার নাম সারিঙ্গি, যা আসলে নেপালি সারঙ্গির পরিবর্তিত রূপ, যেখানে ব্যবহৃত হতো চারটি তার। তারের যন্ত্রের খুব আধুনিক বলা যায় মাত্র 300 বছরের মধ্যে আরেকটি যন্ত্র দক্ষিণ এশিয়া জুড়ে ছড়িয়ে পড়ে, তার নাম এসরাজ। এটি সারিঙ্গি আর শরদের মেলানো রূপ। পাকিস্তানে পাঞ্জাবের শিখদের শাস্ত্রীয় সঙ্গীতে বাংলাদেশে পশ্চিমবঙ্গের রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে এটি কিন্তু খুব পরিচিত। দিলরুবা নামের ছট্টানা এক প্রাচীন যন্ত্রের পরিবর্তনে এটি এসেছে। দিলরুবার থেকে এসরাজে কম থাকে তরফের তার আর প্রধান তার। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে নিয়ম করেছিলেন সঙ্গীত ভবনের প্রত্যেকটি ছাত্রকে এসরাজ শিখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যখন নিয়েই নিলাম তখন তার সঙ্গে সঙ্গে মনে এলো বাউলাঙ্গি গানের কথা, আর বাউল মানেই একতারার কথা তো বলতেই হবে। এই যন্ত্রটি প্রাচীন বীণার সঙ্গে এর খুব মিল। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, পূর্ব ভারতের লোকসঙ্গীতের অঙ্গ একতারা। বাউল সাধু সুপি সন্তানদের এমনকি অনেক আদিবাসীদের একতারা বাজিয়ে গান করতেও শোনা যায়। তবে সঙ্গীতের জগতে তারের যন্ত্রের মধ্যে সবচেয়ে পরিচিত হল তানপুরা। তানপুরা নিজে কোনো সুর সৃষ্টি না করলেও সঙ্গীতজ্ঞদের সুর তাল বজায় রাখতে ব্যবহার করা হয়। এই তানপুরা প্রাচীন তম্বুরু বীণার পরিবর্তিত রূপ। আগে তানপুরার নাম তানপুরা না হলেও নাট্যশাস্ত্র বা সারঙ্গদেবের সঙ্গীত রত্নাকর গ্রন্থের উল্লেখ আছে। প্রাচীন তীতন্ত্রী বীণার সবচেয়ে কাছাকাছি রূপ হল তানপুরা। মুঘল চিত্রে তাম্বুর বর্তমানে পাল্টে হয়েছে তানপুরা। এইভাবে বিভিন্নভাবে বিবর্তিত হয়েছে তারের বাদ্যযন্ত্রের বিশাল ভাণ্ডার। কত কত বাদ্যযন্ত্র রয়েছে বলতো? এখন তো মাত্র কয়েকটা বললাম, এরপর আরও অনেক কিছু মানে বাকি রয়েছে, একে একে শোনো। এবারে তাদের কথায় আসি। বিদেশি তারের যন্ত্র বলতে আমাদের মনে পড়ে যায় ভীষণ পরিচিত বেহালা বা ভায়োলিন। রেনেসাঁ যুগের চিত্রকার ফেরারির 1530 সালের এক ছবিতে প্রথম বেহালার মতো যন্ত্র দেখা যায়, যদিও তাতে তার ছিল তিনটে। পঞ্চদশ বা ষোড়শ শতাব্দীর অন্য তারের বাদ্য যেমন ভিয়েল্লে, রেবেক বা লিরাদা ব্রাসিও থেকে ধীরে ধীরে পাল্টে বেহালা এসেছে। যদিও এরকম ছট্টানা যন্ত্রের ব্যবহার ইউরোপে নবম শতক থেকেই ছিল, সম্ভবত ওয়েলস কোটা বলে ছট্টানা যন্ত্রটি বেহালার আদিপুরুষ। শুরুর থেকে অনেক পরিবর্তনের পর সপ্তদশ শতাব্দীতে অ্যামিটি পরিবার বা জেকব স্টেনার বা অ্যান্টোনিও স্ট্রাডিভারি প্রভৃতির হাত ধরে তা বর্তমান রূপে পৌঁছেছে। এই বেহালা বা ভায়োলিন পরিবারের আর এক সদস্য হচ্ছে ভায়োলা, যা বেহালা থেকে কিছুটা বড় কিন্তু শব্দ কিছুটা চাপা। ভায়োলার শব্দ নিয়ে, আকৃতি নিয়ে, মাপ নিয়ে কিন্তু নানান পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। চেষ্টা করা হয়েছে সেটাকে হালকা করে বানানোর, যাতে তারের মাপ ছোট হলেও যন্ত্রের শব্দের মাপকাঠি যেন ঠিক থাকে। মানে ঠিক তো থাকতেই হবে, নইলে মানুষ বাজাবে কী করে? এর নেক অংশটিকে বাড়িয়ে পেছন দিকে খানিকটা হেলিয়ে দিয়ে শিল্পীদের জন্য সহজ করে তোলা হয়েছে। নতুন মডেল যেমন এভিয়া বা পেলেগ্রিনাতে ওজন কম করা হয়েছে যাতে বাজানো সহজ হয়। আরেকটি যন্ত্র যা অর্কেস্ট্রায় খুব ব্যবহার করা হয় তা হল চেলো। চেলোকে বলা যায় বাজ ভায়োলিনের উত্তরসূরি। এই যে সমস্ত বিদেশি মিউজিক ইনস্ট্রুমেন্ট, তার সবচেয়ে পরিচিত নাম বোধ হয় গিটার। আধুনিক গিটারকে আমরা তিন ভাবে পাই, ক্লাসিক্যাল গিটার বা স্প্যানিশ গিটার, ইলেকট্রিক গিটার ও হাওয়ায়ান গিটার। ইলেকট্রিক গিটার আসার আগে বা সিনথেটিক জিনিস ব্যবহারের আগে এই যন্ত্রটি লম্বা গলা, চ্যাপ্টা কাঠের সাউন্ড বোর্ড ও সমান পেছন দিক ও ব্যাকানো গঠনের হতো।
চার্তারের উদ বা তার আগে ইউরোপিয়ান লিউটকে কিন্তু গিটারের পূর্বসূরি বলা হয়।

মনে করা হয় এই লিউট বা প্রাচীন গ্রিসের গিটারা থেকে পাল্টাতে পাল্টাতে আজকের গিটার। দ্বাদশ শতাব্দী স্পেনের গিটারা ল্যাটিনা আর গিটারা মরিস্কা চতুর্দশ শতাব্দীতে পৌঁছতে পৌঁছতে শুধুই গিটার নামে পরিচিত হয়ে যায়। এছাড়া বিভিন্ন দেশে তার যে কত নাম তা তো বলে শেষ করতে পারবো না। যাই হোক, পশুর নাভি থেকে তৈরি ক্যাটগাট দিয়ে তৈরি গিটারের তার ঊনবিংশ শতাব্দীতে স্টিল দিয়ে তৈরি হতে লাগলো আমেরিকায়। আরও যদি সঠিকভাবে বলি তাহলে বলতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাইলন আর স্টিল দিয়ে তৈরি হওয়া শুরু হয়েছিল। আর গিটারের সাম্রাজ্যের বিস্তারিত গল্প বলার সময় পাচ্ছি না, তার কারণ এরপরে তো আরও অনেক কিছু বলতে হবে। চলো এবারে সেগুলোতে যাই। এই গিটারের মতোই আরও এক যন্ত্র যা আকারে ছোট্ট, চারটি তারের হয়, তার নাম ইউকেলেলে, যার জন্ম পর্তুগালে হলেও জনপ্রিয়তা পেয়েছে হাওয়াইতে ঊনবিংশ শতাব্দীতে। আরেকটি পরিচিত বিদেশি তারের যন্ত্র তোমরা অনেকেই নাম শুনেছ আর বিভিন্ন সিনেমাতেও দেখেছ, তা হচ্ছে ম্যান্ডোলিন। ম্যান্ডোলিনের যে ধরন ইউরোপের ক্লাসিক্যাল সঙ্গীতের জগতে বা পেরুর অ্যান্ডিন সঙ্গীতে ব্যবহৃত হয় তার নাম হচ্ছে নিপলিটন ম্যান্ডোলিন। আমেরিকার লোকসঙ্গীতে খুব দেখা যায় আর্চরপ ম্যান্ডোলিন আর ফ্ল্যাট ব্যাকড ম্যান্ডোলিন ব্যবহার করা হয় আইরিশ, ব্রিটিশ, ব্রাজিলিয়ান বা মেক্সিকান লোকসঙ্গীতে। পশ্চিম ইউরোপের গিটার উত্তর ইউরোপের ম্যান্ডোর বা ইটালির ম্যান্ডোলা পরিবর্তিত হয়ে হয়েছে আজকের ম্যান্ডোলিন। এছাড়া বিভিন্ন আঞ্চলিক বিবর্তন তো আছেই, কিন্তু নিপলিটন স্টাইল ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এভাবে দেশে বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য তারের যন্ত্র যা যুগ যুগ ধরে বণিক, রাজা, সেনাবাহিনী, অভিযাত্রী, পর্যটকদের হাত ধরে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়েছে, তার কতটুকুই গল্পই বা তোমাদের বলতে পারলাম। চেষ্টা করেছি কিছুটা বলতে। যাই হোক, নাট্যশাস্ত্র অনুসরণ করে এবারে আসবো ফু দিয়ে বাজানো যন্ত্রের গল্পে। তবে যখন বাদ্যযন্ত্রের কথাই হচ্ছে তার মাঝে যদি একটু গান হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তাহলে চলো এবারে তোমাদের জন্য রইল একটি গান মিতা হকের কণ্ঠে।

0: আচ্ছা, তোমার কি মনে পড়ে শেষ কবে নিজের কোনো ভুলের জন্য কারো কাছে ক্ষমা চেয়েছিলে? বা মনে পড়ে সেই রাতের কথা যখন গোটা পৃথিবী ভুল বুঝছিল, তখন শুধু একটা মানুষ বলেছিল, ভয় নেই, পড়ে গিয়েই তো মানুষ হাঁটতে শেখে। সব শিক্ষক কি ব্ল্যাকবোর্ডের চকের দাগ কেটে নামতা শেখান? একদমই না। আমাদের জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা অনেক সময় কোনো ক্লাসরুম দেয় না। হতে পারে সেটা মধ্যরাতে ট্রেনের সহযাত্রীর ফেলে যাওয়া এক টুকরো দীর্ঘ নিঃশ্বাস, কিংবা রাস্তায় চা বেচতে বেচতে হাসি মুখে বেঁচে থাকার পাঠ দেওয়া সেই মানুষটা, কিংবা হয়তো তোমার মা, যিনি নিজের খিদে লুকিয়ে তোমাকে খাইয়ে নিঃশব্দে শিখিয়েছিলেন আত্মত্যাগের সংজ্ঞা। শিক্ষক আসলে না কোনো পেশা নয়, শিক্ষক হলো জীবনের এমন একটা মোড় যিনি তোমাকে কখনো হাত ধরে হাঁটতে শেখান, কখনো বা এগিয়ে চলার পথ দেখিয়ে দেন। আর এই সেপ্টেম্বরের আমেজে আমরা খুঁজছি সেই মানুষটিকে যার একটা কথা বা আচরণ তোমার জীবনের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল, আর তার দেওয়া বড় শিক্ষাটার গল্প আমাদের লিখে পাঠাও। কলমে রূপ নিক সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয়ে জীবনের পাঠ। অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। সরাসরি মেইল করতে পারো আমাদের মেল আইডি jubobanikolkata@gmail.com। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। লেখা পাঠানোর শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2026। দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, আমাদের সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় জীবনের পাঠ।
1: তোমরা শুনছো অল্প অল্প গল্প কথার, তোমাদের সঙ্গে আজকের আড্ডায় আমি অঙ্কিতা চৌধুরী। এবারের গল্প অল্প কথার, আর তা বলবো বাঁশিকে নিয়ে। ফুঁ দিয়ে যেসব বাদ্যযন্ত্র বাজানো হয় তার কেন্দ্রবিন্দুতে আছে বাঁশি। বাঁশি বোধ হয় সবচেয়ে সরল একটি যন্ত্র। লোকমত ও পুরাতত্ত্বের দিক থেকে বিচার করলে মিশর, গ্রীস ও ভারতের এই তিন জায়গায় বাঁশির জন্মস্থান। তবে আড়াআড়ি বাঁশি এই তিন জায়গায় পাওয়া গেলেও পাশাপাশি বাজানোর বাঁশি কিন্তু ভারতেই পাওয়া যায়। ভারতীয় বাঁশি থেকে সামান্য আলাদা ডিজাইনের বাঁশি চীনে পাওয়া যায়। মধ্যযুগের পর থেকেই বাঁশির গঠনে খুব কিছু পরিবর্তন হয়নি। বাঁশি বাঁশ বা বংশ দিয়ে তৈরি, তাই নাম। প্রথাগত বাঁশির গঠনে কোনো পর্দা বা চাবি নেই। বাদক তার ইচ্ছে মতো ছিদ্রগুলোতে আঙুল দিয়ে চেপে বা খোলা রেখে সুর সৃষ্টি করেন। বাঁশির গঠনগত বিবর্তন না হলেও নামগত অনেক বিভিন্নতা আছে। বাঁশিকে বাঁশরি, বেনু, মুরলি, কুলালু, এলু প্রভৃতি নামে ডাকা হয়। এই রকমের যন্ত্রকে প্রাচীন হিন্দু, বৌদ্ধ, জৈন মন্দিরের চিত্রে ও ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে। মধ্যযুগে ভারতে এর নাম বংশী হলেও ইন্দোনেশীয় হিন্দু ও বৌদ্ধ চিত্রকলা বা জাভা বা বালির মন্দিরের ভাস্কর্যে এই যন্ত্রকে ওয়াংশি বলা হয়েছে। ঋগ্বেদে ও নানান বৈদিক গ্রন্থে একে নাদি ও তুনাবো বলা হয়। প্রাচীন যুগে বাঁশিকে কিন্তু আনুভূমিকভাবে বাজানো হতো। 15 শতাব্দীর পর আড়াআড়ি পদ্ধতি শুরু হয়। আড়াআড়ি বাঁশির ব্যবহারে লোকসঙ্গীতে বেশি, আর আনুভূমিক বাঁশির জটিল গঠন বাজানো কঠিন বলেই শাস্ত্রীয় সঙ্গীতে স্থান পেয়েছে। এখন ধাতব বাঁশিও পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশ বা বলতে গেলে দক্ষিণ এশিয়ার আর এক নাম করা যন্ত্র যা ফুঁ দিয়ে বাজানো হয় তা হল সানাই বা শাহনাই। কাঠের তৈরি এই নলের মতো যন্ত্রটি তলার দিকে চওড়া, ওপরের দিক সরু। একসময় লোকবাদ্য সানাই এখন শাস্ত্রীয় সঙ্গীতের অঙ্গ। মুঘল দরবারে যে 9টি যন্ত্রের উল্লেখ পাওয়া যায় তার একটি হল সানাই। সানাই দিয়ে একটি গল্প আছে, তা না বলে পারছি না, মজার গল্প। মুঘল সম্রাট ঔরঙ্গজেব বীণ বাজানো নিষিদ্ধ করায় একজন নাপিত বা নাই যার সঙ্গীতে জ্ঞান ছিল, সে একটা লম্বা ও চওড়া নলে 7টা ফুটো বানিয়ে তৈরি করেছিলেন এমন এক যন্ত্র যা থেকে নরম সুরেলা আওয়াজ বের হতো। সম্রাট বা শায়ের জন্য নাই এই যন্ত্র বানিয়েছিল বলে এর নাম শাহনাই। এই সানাইয়ের মতো যন্ত্র পশ্চিম ভারতের বা কোস্টাল কর্ণাটকের নিজস্ব জিনিস। উত্তর ভারতের সানাইয়ের সঙ্গে আংশিক মিল আছে। দক্ষিণ ভারতের বিশেষ করে তামিলনাড়ু নাদস্বরমের, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালার শাস্ত্রীয় সঙ্গীতের অবিচ্ছেদ্য এই অংশ হচ্ছে নাদস্বরম।

এর থেকে অনেকটা লম্বা আর শক্ত কাঠের তৈরি এই যন্ত্রটি ডাবল রিডের। এছাড়াও অনেক যন্ত্র রয়েছে ফুঁ দিয়ে বাজানো যায়, যেমন ধরো পেপা। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি যে যন্ত্রটি উইন্ড ইনস্ট্রুমেন্ট মানে হিসেবে পরিচিত তা হচ্ছে হারমোনিয়াম। রিড টিপে বাজানো এই বাজনা প্রথমে রিড অর্গান হিসেবে পরিচিত ছিল, সম্ভবত ঊনবিংশ শতাব্দীতে মিশনারি ও ইউরোপিয়ান ব্যবসায়ীদের হাত ধরে।

আবিষ্কার করল, ঠিক তেমনি ভারতীয় কারিগররাও আরও ছোট সাইজের যন্ত্র তৈরি করে ফেলল যা মাটিতে বসে বাজানো যায়। বাহা দিয়ে বেলো টেনে পাম্প করে ডান হাত দিয়ে রিড টিপে সুরের সৃষ্টি করা যায়। এই যন্ত্র কালক্রমে সব যন্ত্রকে ছাপিয়ে সবার ভালোবাসার পাত্র হয়ে উঠল, কারণ এটি খুব সহজেই শিখে নেওয়া যায় ও বিভিন্ন সুরের মূর্ছনা এতে এনে দেওয়া যায়। শাস্ত্রীয় সঙ্গীতের ব্যবহারকে আরও বেশি উপযুক্ত করতে ক্রমে হারমোনিয়ামে এলো আরও বদল, হার্পের মতো যার নাম স্বরমণ্ডল। তারের বাক্সকে এই যন্ত্রের ওপর যুক্ত করে ভীষ্মদেব বেদী একে আরও উন্নত করে তুললেন। তার শিষ্য শ্রী মনোহর এই পদ্ধতির সঙ্গে চাবিগুলো যাতে আরও বেশি কার্যকরী হয় নিখুঁত সুর সৃষ্টিতে তার ব্যবস্থা করে তার নাম দিলেন সমবাদিনী। ১৯৫৪ সাল নাগাদ যোগেশচন্দ্র বিশ্বাস হারমোনিয়ামকে আরও হালকা পাতলা করে তুলে একে ভাঁজ করার ব্যবস্থা করে দেন। সেই থেকে এই যন্ত্র একা একজন মানুষ হাতে করে নিয়ে যেতে পারে। পরবর্তীকালে বিদ্যাধর ওতে ২২টি সূক্ষ্ম স্বরবিশিষ্ট হারমোনিয়াম তৈরি করে ফেললেন। শাস্ত্রীয় সঙ্গীতে এর ব্যবহার যার ফলে আরও সহজ হয়ে গেল। হারমোনিয়াম কিন্তু এখন আমাদের সঙ্গীতের একটি অবিচ্ছেদ্য অংশ। এরকম কত যন্ত্র বিদেশ থেকে এসেছে আমাদের দেশে, যেমন ফ্লুট বা বাঁশির যন্ত্রের কথাই ধরো। বাঁশি তো আমাদের ছিল, কিন্তু চাবি টিপে বাজানো কনসার্ট ফ্লুটও ক্রমে এদেশে এসেছে। এই বিরাট কনসার্ট ফ্লুটও যে একদিন তৈরি হয়েছে তা নয়, এর পরিবর্তনের গল্প বিরাট। সেই বিরাট গল্প এখন না বলে অন্য কথা বলি। সানাইয়ের মতো দেখতে এই যন্ত্রটিকে ১৭০০ সাল নাগাদ জার্মান যন্ত্রী জোহান ক্রিস্টোফ ডেনার চালুমেও নামক একটি চাবি যুক্ত যন্ত্র আরও চাবি করে প্রথমে বাজারে আনেন। দিনে দিনে আরও চাবি ও এয়ারটাইট প্যাড ব্যবহার করে এর সরক্ষেপণ ও বাজানো সহজ করা হয়েছে। আজ অর্কেস্ট্রা কনসার্ট ব্যান্ড তো বটেই, সেই সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতে ক্ল্যারিনেট নিজের জায়গা করে নিয়েছে। আরেকটি যন্ত্র ইউরোপিয়ানদের হাত ধরে আমরা শিখেছিলাম, তা হলো পিয়ানো। পিয়ানোর আবিষ্কার ক্রিস্টোফারি বলে একজনের মাধ্যমে। তার যুক্ত কিবোর্ড এমনভাবে তিনি বানিয়েছিলেন যে তাতে হ্যামার আঘাত করলে তবেই আওয়াজ বেরোবে। তার এই পিয়ানো তৈরি সম্ভব হয়েছিল কারণ তিনি হার্পসিকর্ড বলে যন্ত্র তৈরি করতে জানতেন আর স্ট্রিংড কিবোর্ড যন্ত্র ব্যাপারে বিশারদ ছিলেন। কিন্তু তার এই যন্ত্রের কথা ১৭১১ সাল নাগাদ লোকে জানতে পারেন। এরপর সিবারম্যান তার নকশা পিয়ানোতে একটি সাসপেন্স পেডাল যুক্ত করে নতুন ডিজাইনের পিয়ানো বানান। তারপর দিনের পর দিন নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বর্তমানে গ্র্যান্ড পিয়ানো সৃষ্টি। তার উপরে পিয়ানো শৈলীর কিবোর্ডে ইলেকট্রনিক শব্দ উৎপাদন ও নিয়ন্ত্রণ করার পদ্ধতিও তৈরি হল হ্যামান নোভাকর্ডের হাত ধরে। আর আজ তো MIDI স্ট্যান্ডার্ড চালু হওয়ায় ডিজিটাল পিয়ানো ও সিনথেসাইজারগুলো ব্যবহারে বিরাট পরিবর্তন এসেছে। হারমোনিয়াম বা পিয়ানোর কথাই যখন হলো, তখন আর একটা ছোট্ট যন্ত্রের কথা বলেনি, তার নাম মাউথ অর্গান, যা প্লাস্টিক বা ধাতু দিয়ে তৈরি হয়। সারা বিশ্বে হারমোনিকা বাজানো হলেও আমেরিকান জ্যাজে এটি খুব জনপ্রিয়। মোটামুটিভাবে বাতাসচালিত যন্ত্রের কথা শেষ, এবারে আসবো তালবাদ্যের কথায়। হাত দিয়ে বোল তুলে বাজানো যন্ত্রগুলির মধ্যে সবচেয়ে পরিচিত তবলা হলেও আমাদের শাস্ত্রে পাখোয়াজ, মৃদঙ্গ, মৃদঙ্গম প্রভৃতি যন্ত্রের নাম আছে। আমাদের বিভিন্ন পৌরাণিক কাহিনীতে মৃদঙ্গের উল্লেখ আছে। প্রথম দিকে মৃদঙ্গ মাটির নিচে তৈরি হলেও সঙ্গীত রত্নাকর গ্রন্থে এই যন্ত্র কাঠ দিয়ে তৈরি বলে জানা যায়। প্রথম দিকে মৃদঙ্গ কোলে রেখে বা ঊর্ধ্বে তুলে বা আলিঙ্গন করে বাজানো হতো, পরবর্তীকালে শুধু কোলে রেখে বাজানো পদ্ধতি থেকে যায়। মৃদঙ্গের মতোই আরও একটি যন্ত্র পাখোয়াজ। এখানে একটা গল্প আছে। মৃদঙ্গ পাখোয়াজ একরকম হলেও তবলা অন্যরকম। শোনা যায় আমির খসরুর সামনে একটি মৃদঙ্গের মতো যন্ত্র ভেঙে গিয়ে দুটুকরো হয়ে গেলে তার থেকে আওয়াজ হচ্ছে দেখে তিনি বলেন তব ভি বোলা, আর তার থেকেই তবলা কথা এসেছে। এর গঠনগত বিবর্তন খুব বেশি নয়, কিন্তু এছাড়াও আরও বিভিন্ন বিষয়গুলো যেগুলো বললাম, যে আমাদের ভারতবর্ষে না এত এত যন্ত্র রয়েছে, সব কিছুই একদম অন্যরকম। আর আজকে অনেকগুলো যন্ত্রের কথাই বললাম, না বলা থেকে গেল অনেক কিছুই, তবে এগুলো নিয়ে আরেকদিন কথা হবে তোমাদের সঙ্গে। আজকে অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমাদের সঙ্গে ছিলাম আমি অঙ্কিতা। সকলে খুব ভালো থেকো, ভালো আছি, আমরা ভালো থাকবো, আবারও আড্ডা হবে খুব তাড়াতাড়ি।

আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন লোকগীতি, প্রথম গানটির শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন লোকগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন বাংলা নাটক।
1: আজকের নাটক ছবি, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবল গুহরায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। নাটক ছবি।

0: বাথিন, তোমার প্রতিটি ছবিতে আমি ভীষণভাবে নতুন একটা কিছু খুঁজে পাই। এই যে তুমি টুকিটাকে আঁচড় দিচ্ছ, মনে হচ্ছে এর মধ্যে দিয়েই তুমি কত কিছুই না বলে যাও।
1: আমি কেবল ছবি আঁকি মাসে, তেমন কিছু
0: না। না বাথিন, ও কথা বলো না, তোমার কোনো ধারণা আছে তোমার এই বিমূর্ত ছবি যে কোনো মানুষকে কতখানি নাড়া দেয়? তুমি জানো না তোমার
2: বাথিন কে আছেন? বাথিন কে?
1: আমার নাম ধরে কেউ ডাকছে বলে মনে হলো।
0: হ্যাঁ, তোমাকেই ডাকছে।
2: বাথিন
0: দেখবো
1: না? থাক, আমি দেখছি। আমি বাথিন, আপনি যেই হন অনুগ্রহ করে উপরে উঠে এলে বাধিত হব। আসুন,
2: আমি রাজার কাছ থেকে এসেছি।
0: আমাদের ব্রহ্মদেশের রাজা?
2: আগে হ্যাঁ, মাননীয় বাথিন, একজন সদাগর দিয়ে রাজার দরবারে আপনি যে ছবি পাঠিয়েছিলেন রাজা তা গ্রহণ করেছেন।
1: এ আমার সৌভাগ্য।
2: শুধু তাই নয় মাননীয় বাথিন, ছবি থেকে রাজা এতই অভিভূত ও প্রীত হয়েছেন যে তিনি তাঁর স্বহস্তের বহুমূল্যের অঙ্গুরি দিয়ে আপনাকে পুরস্কৃত করেছেন।
0: ধন্য তুমি বাথিন।
2: এবার তাহলে আমি আসি।
1: মান্যবর, রাজাকে আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাবেন।
2: নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই।
0: বাথিন, জগতে তুমি সকলের বড় চিত্রকর হবে।
1: বাবার ধার তাহলে শোধ করতে পারবো, কি বলো?
0: বারবার তুমি এমন করে খোঁটা দিলে আমি আর তোমার কাছে আসবো না।
1: মাশয়ে, উত্তরাধিকারী সূত্রে তুমি তো আমার একমাত্র মহাজন।
0: তাতে কি হয়েছে?
1: কিছু হয়তো হয়নি, তবু ঋণের দায় মৃত পিতার আত্মার মুক্তি হবে না। এত বড় বিপত্তির কথা মনে এলে আমি শিহরিত হয়ে উঠি মাশয়ে।
0: থাক সে কথা, সারাদিন কেবল কাজই করে চলেছ, মুখে কিছু দর্পণে কি অনিন্দ্য এক ছায়া পড়েছে, কি আশ্চর্য রকম
1: কিছু বললে মাশয়ে?
0: বাথিন, বাথিন, তুমি আমাদের মতো মেয়ে মানুষ হলে একদিন এদেশের রানী হতে পারতে।
1: কেন বলো তো?
0: রাজার অনেক রানী, কিন্তু এমন রূপ, এমন চুল, এমন মুখ তাদের কি কারুর আছে? রাজা তোমায় বিবাহ করে সিংহাসনে নিয়ে যেতেন।
1: কিন্তু রূপ চুরি করবার কোনো উপায় জানা থাকলে তুমি বোধহয় আমাকে ফাঁকি দিয়ে রাজাকে পাশে নিয়ে বসতে।
0: এসবে তোমার খেয়াল নেই বাথিন, থাকলে দেখতে পেতে পুরুষ হলেও তুমি নারীর মতো কোমল, তাদের মতোই সুন্দর, তোমার রূপের সীমা নেই। বাথিন, বাথিন, এই রূপের কাছে নিজেকে বড় ছোট মনে হয়।
1: কিছু বলছো মাশয়?
0: কই না তো, কিছু বলছি না।
1: মাঝে মাঝে তুমি যে কি বিড়বিড় করে বলে যাও, আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারি না।

0: এই ঠিক এইবার এইবার ঠিক আছে, জায়গাটা কিছুতেই বসে আসছিল না। আচ্ছা, কোথায় যেন একটা দারুণ গন্ডগোল শুনে যাচ্ছে না? যাকে, আমাকে শিগগিরই কাজটা শেষ করতে হবে।
1: বাথিন বাথিন, আমি এসেছি, একবার ঘুরে দেখো।
0: বা বা মাসুই, তো তোমার হঠাৎ এত সাজ কিসের?
1: বা, তোমার বুঝি মনে নেই আজ আমাদের ঘোড়দৌড়? যে জয়ী হবে সে তো আজ আমাকেই মালা দেবে।
0: কই, তা তো শুনিনি।
1: না শুনেছ তো নেই, এখন ওঠো, আর কত দেরি করবে।
0: মাসুই, দেখেছ সামনের আয়নাটাই আমাদের কিরকম দেখা যাচ্ছে?
1: তাই তো।
0: কি দেখছ?
1: আমি অতি সুন্দর।
0: কি বলছো মাসুই?
1: আমি চাঁদের কলঙ্ক।
0: তুমি তুমি কারো কলঙ্ক নয় মাসুই, তুমি চাঁদের কৌমুদিটি। দেখো দেখো, একবার ভালো করে তাকিয়ে দেখো।

0: চলো, সময় হয়ে গেছে।
1: কিন্তু আমার যাওয়া যে একেবারে অসম্ভব মাস হয়ে।
0: কেন?
1: জাতকের এই ছবিটি পাঁচ দিনে শেষ করে দেবো চুক্তি করেছি।
0: ছবি না দিলে?
1: সে মান্দালে চলে যাবে, সুতরাং ছবিও নেবে না, টাকাও দেবে না।
0: কিন্তু তাই বলে কেউ ঋণ শোধের জন্য তোমাকে এমন করে প্রাণপাত পরিশ্রম করতে দিতে আমি পারি না। আমাকে বিক্রি করো, আমি দ্বিগুণ দাম দেব।
1: তুমি এই ছবি নিয়ে কি করবে?
0: আমার গলার এই হাড়টিতে যতগুলো মুক্তো আছে, যতগুলো চুনি আছে, সব দিয়ে ছবিটি বাঁধাবো। তারপরে শোবার ঘরে আমার চোখের উপরে টাঙিয়ে রাখবো।
1: তারপর?
0: তারপর যেদিন রাত্রে খুব বড় চাঁদ উঠবে আর খোলা জানলার ভেতর দিয়ে জ্যোৎস্নার আলো তোমার ঘুমন্ত মুখের উপর খেলা করতে থাকবে,
1: তারপরে?
0: তারপরে তোমার ঘুম ভাঙিয়ে
1: মাজি থাজি থাক, তারপরের কথা পরে শুনবো। তোমার সময় হয়ে গেছে, এখন তুমি যাও।
0: আমার শরীর খারাপ লাগছে, আমি যাব না।
1: কথা দিয়েছো মাস হয়ে, সকলে উদ্গ্রীব হয়ে তোমার জন্য প্রতীক্ষা করছে, তা তুমি জানো।
0: প্রতীক্ষা করছে করুক, চুক্তি ভঙ্গের অত লজ্জা আমার নেই, আমি যাব না।
1: ছিঃ মাস হয়ে,
0: তবে তুমিও চলো।
1: যাওয়া সম্ভব হলে নিশ্চয়ই যেতাম, কিন্তু তাই বলে আমার জন্য? না না না, আমার জন্য তোমাকে এমন অপমান আমি সহ্য করতে দেব না। আর দেরি করো না মাস হয়ে, এখন তুমি যাও।
0: তুমি নিজের জন্য আমাকে দূর করতে চাও, বেশ, দূর আমি হচ্ছি, আর কখনো তোমার কাছে আসবো না।
1: এত বড় প্রতিজ্ঞা করো না মাস হয়ে, আমি জানি যে এর শেষ কি হবে, কিন্তু আর নয়, আর দেরি করা তোমার চলবে না, এখন তুমি যাও।
0: আমি না আসলে খাওয়া পড়া থেকে শুরু করে সমস্ত বিষয়ে তোমার যে দশা হবে তা আমি সইতে পারবো না, জানো বলেই আমাকে তুমি এমন করে তাড়াতে পারলে।

সেই যুবতী, সেই সুন্দরী, সে অবিবাহিতা, সে বিপুল ধনের অধিকারিণী, মানবের যৌবন রাজ্যে তার স্থান অতি উচ্চে। তাই বসন্তের প্রারম্ভে ইমেদিন গ্রামের এই ঘোড়দৌড় উৎসবের অঙ্গনে, এই বীরত্ব যুদ্ধের অংশে এই বহুমানের আসনটি তারই জন্য নির্দিষ্ট হয়েছে। সে আজ পুষ্পমাল্য বিতরণ করবে এবং জয়ীকে সম্বর্ধনা জানাবে। সে মা সোয়ে।

আমার হৃদয়ের সমস্ত উষ্ণতা দিয়ে এমন সাহসী বীরকে, জয়ীকে আমি অভিনন্দিত করি। আপনি ক্লান্ত পথিন, আমার গাড়িতে আসুন। গাড়োয়ান চলো। আপনার জন্য আমি বড় ভয় পাচ্ছিলাম, যেভাবে আপনি ঘোড়া ছোটাচ্ছিলেন একবার এমনও মনে হচ্ছিল কত বড় উঁচু প্রাচীর কোথাও যদি

0: থেকে যায় ঘোড়ার বা আপনার?
1: এতক্ষণে আপনার ভয় ভেঙেছে আশা করি।
0: তা ভেঙেছে। আজ আমার প্রাসাদে অনেককে সান্ধ্যভোজে আমন্ত্রণ করেছি। আপনি ধনী, উচ্চ বংশীয়, মানে যদি কিছু মনে না করেন
1: আপনার প্রাসাদে উপস্থিত থাকতে হবে, তাই তো?
0: হ্যাঁ,
1: আমি তো আপনার সঙ্গেই যাচ্ছি মাসে।
0: তবে তো বেশ হয়, আপনাকে অনেক ধন্যবাদ পথিন।
2: এদের চিৎকারে আমার কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে। দেখি একবার ঘরের সামনে যাই, দেখি কারা এমন করে। মাসয়ে, এরা সকলে মাসয়ের সঙ্গে চলেছে।
0: কাল সন্ধ্যেটা খুব আনন্দে কাটলো। অনেকে দয়া করে এসেছিলেন, শুধু তোমার সময় ছিল না বলে তোমাকে ডাকিনি।
2: এ আর বলার কি আছে, ভালোই করেছো।
0: অদ্ভুত, কালকের অত বড় একটা কাণ্ডের প্রতি লেশমাত্র কৌতূহল নেই। কাল তুমি কাজের চাপে উৎসবে যোগ দিতে পারোনি, তাই তোমার সাথে আজ অনেকক্ষণ গল্প করবো বলে।
2: রংটা আমি কোথায় রাখলাম?
0: বাথিন, কালকে ঘোড় দৌড়ে এক একজন ঘোড়সাওয়ার যখন প্রবল উদ্দীপনায় তীর বেগে, আমি কাকে কি বলছি, সে তো আপন মনে ছবি, একা একা কেবল প্রলাপ চলতে পারে কিন্তু আলাপের কাজ হয় না। আজ এমন বোধ হচ্ছে কেন, বাথিনের এমন উদাস গভীর নিরবতা দরজা ঠেলে ভেতরে ঢুকতে ভরসা হচ্ছে না। বাথিন, আজ আমি আসি।
2: এসো।
0: আরে পথিন, কখন এসেছেন?
1: এই হলো কিছু সময়। শুনলাম তুমি একটু বেরিয়েছ।
0: হ্যাঁ,
1: গত রাত্রির আনন্দ উৎসবের জন্য তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি।
0: কালকে রাত আপনারা উপভোগ করেছেন, এই জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ।
1: মাসয়ে, মাসয়ে, তুমি বোধহয় ঠিক বললে না।
0: কেন?
1: এই যে তোমাদের বংশের সু ঐতিহ্য, তোমার প্রয়াত পিতার যে খ্যাতি, রাজদ্বারে যে সম্ভ্রম, ওই সমস্ত কিছুর সাথে আমরা যে একবারের জন্য মিশতে পারলাম, বরং তার জন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ। ওকে অন্য কিছু ভাবছে? মাসয়কে একটু অন্যমনস্ক মনে হচ্ছে?
0: না, আপনি কিন্তু বেশ কথা কইতে জানেন।
1: মাসয়ে, কথা তুমিও কম জানো না, কিন্তু বলো না।
0: কথা শুনতেই আমার ভালো লাগে।
1: তোমাকে আজ একটা সত্যি কথা বলি মাসয়ে।
0: কি কথা পথিন?
1: মান্দালের রাজ পরিবারে যে সমস্ত রমণীরা থাকেন, তুমি তুমি তাদের চেয়েও ছাড়িয়ে গেছো মাসয়ে।
0: পথিন যে কি বলেন।
1: না মাসয়ে, আমি এতটুকু অতিরঞ্জিত করছি না। তোমার রূপ, যৌবন, সৌন্দর্য, সুমিষ্ট হাসি, সমস্ত কিছুতে তুমি না তুমি সকলকে এক লহমায় অনেক পেছনে ফেলে রেখেছো মাসয়ে।
0: এ আপনার একটু বাড়াবাড়ি পথিন।
1: মোটেই না, যা সত্যি আমি তাই বলেছি।
0: আচ্ছা বেশ পথিন, আজ রাত্রিতে আপনার আহারে নিমন্ত্রণ রইল।
1: মাসয়ে, বেলা হয়েছে, এখন তবে উঠি।
0: হ্যাঁ আসুন। পথিন কি বলে গেলেন, তোমার রূপ, যৌবন, সুমিষ্ট হাসি, ছি ছি ছি ছি, তখন ওই সমস্ত শুনে আমার গৌরব হচ্ছিল, এখন এখন যে বড় নীচ মনে হচ্ছে নিজেকে। কি করি, নিমন্ত্রণ তো ফেরানো ভালো দেখায় না, তবে না না, এক্ষুনি এক্ষুনি আরো কয়েকজন বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে পাঠাই। বেয়ারা, বেয়ারা! অতিথি অভ্যাগতরা সকলে চলে গেছে, কালকের মতো আজও বড় রকমের একটা মাতামাতি হয়ে গেল। বাথিনের কানে কি বিন্দুমাত্র কিছু, কাল সকালে একবার

0: কি হলো, জবাব দিচ্ছ না যে?
1: মদের গন্ধটা আমি একেবারে সইতে পারি না। তুমি বরং এখান থেকে একটা চুরুট।
0: সকালবেলা আমি চুরুট খাই না, আর আমি মদ্যপানও করিনি যে চুরুট দিয়ে গন্ধ ঢাকবার কাজ করতে হবে। আমি ছোট লোকের মেয়ে নই।
1: হয়তো কোনোভাবে তোমার জামা কাপড়ে লেগেছে, মদের গন্ধটা কিন্তু আমি বানিয়ে বলিনি।
0: থাক, তুমি যেমন নিচ তেমনি হিংসুক, তাই বিনা দোষে আমাকে অপমান করলে। ঠিক আছে ঠিক আছে, আমি চিরকালের জন্য তোমার ঘর থেকে আমার জামা কাপড় সরিয়ে নিয়ে যাচ্ছি।
1: মাশয়ে, আমাকে কেউ কখনো নিচ ও হিংসুক বলেনি। তুমি হঠাৎ করে অধঃপথে যেতে উদ্যত হয়েছো বলে সাবধান করছি।
0: অধঃপথে কি করে গেলাম?
1: অত শত তো আমি বলতে পারবো না, তবে আমার যা মনে হয়েছে আমি তোমাকে তাই বললাম।
0: তোমার এই মন নিয়েই তুমি থাকো। একটা কথা তোমাকে বলে যাই, যার পিতা আশীর্বাদ রেখে গেছেন, সন্তানের জন্য অভিশাপ রেখে যাননি, তার সঙ্গে তোমার মনের মিল হবে না। মাসাধিককাল হয়ে গেল, কারোর সাথে কারো সাক্ষাৎ নেই। ভালোই হয়েছে, এখন আমি স্বাধীন। বাথিনের মতো সংযত চিত্ত গাম্ভীর্যের জন্য এতদিন অনেক কিছু করতে পারিনি। আমি আর কারো
2: মাস হয়ে
0: আসুন পথিন,
2: তোমার জন্মদিন উৎসবের সমস্ত কাজ সম্পন্ন।
0: ধন্যবাদ পথিন, আজকের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের যাতে কোনো অসুবিধে না হয়।
2: এ নিয়ে তুমি একদম চিন্তা করো না মাস হয়ে, তোমার জন্মদিনের এই আনন্দ অনুষ্ঠান কেমন মেতে উঠবে তা একটু পরেই তুমি বুঝতে পারবে।
0: আচ্ছা, অতিথি সকলকে ঠিকঠাক আমন্ত্রণ করা হয়েছে তো?
2: হ্যাঁ হ্যাঁ, সকলকেই আমন্ত্রণ করা হয়েছে, কেবল কেবল তুমি নিষেধ করেছো বলে একজনকে।
3: জন্মদিনে যেন পথিনের উৎসাহই বেশি।
0: হ্যাঁ তাই তো মনে হচ্ছে,
3: চারিদিকে কানাঘুষো শুনেছিস?
0: কি রে,
3: একদিন এই লোকটাই নাকি এ বাড়ির কর্তা হবে।
0: ও মা, তাই নাকি?
4: ছোট মা, যাই হোক, বাথিন তোমার অতিথি, এসেছে যখন একটা কথাও কি বলতে নেই।
0: কিন্তু তোমাকে তো আমি ডেকে আনতে বলিনি।
4: সেইটাই আমার অপরাধ হয়েছে, শিশুকাল থেকে তোমাদের দুজনের কখনো কখনো বিচ্ছেদ দেখিনি। বড় সাধ হলো তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে। তাছাড়া তুমি নিমন্ত্রণ না করা সত্ত্বেও আমার অনুরোধে ও আমার সম্মান রক্ষার্থেই তিনি তোমার জন্মদিনের অনুষ্ঠানে এসেছেন।
0: বেশ তো, আমি ছাড়া আরো অনেক লোক আছে, তারা কথা বলতে পারেন।
4: তা পারেন, কিন্তু কিন্তু তার আর প্রয়োজন নেই, তিনি তিনি চলে গেছেন। ছোট মা,
5: এ আপনি কার ছবি এঁকেছেন বাথিন?
1: আপনি কিছু বলছেন?
5: হ্যাঁ, কার ছবি?
1: জাতকের গোপা?
5: না না, এই ছবি আমি রাজাকে দিতে পারবো না।
1: কেন? আমার এতদিনকার শ্রম সাধনা সমস্তই আমি এই জাতকের গোপাতে দিয়েছি।
5: বাথিন, এই মুখ আমি চিনি। মানুষের চেহারা দিয়ে দেবতা গড়লে দেবতাকে অপমান করা হয়, এই কথা ধরা পড়লে রাজা আমার মুখ দেখবেন না।
1: হ্যাঁ,
5: মহামান্য বাথিন, একটু মন দিয়ে দেখলে চিনতে পারবেন হে কে, অপূর্ব আপনার সৃষ্টি। কিন্তু এ ছবি চলবে না।
1: আমার হৃদয়ের সমস্ত সৌন্দর্য সমস্ত মাধুর্য দিয়ে একে আমি লালন করেছি, এ জাতকের গোপা নয়। তবে কে কে তুমি? হ্যাঁ হ্যাঁ, মুখটা যেন ভীষণ কাছে এসে পড়েছে। হ্যাঁ, ভীষণ চেনা, ভীষণ স্পষ্ট। এই যে মাস হয়ে ভগবান ভগবান, তোমার কাছে আমি কি করেছিলাম, আমায় তুমি এমন ভাবে বিড়ম্বিত করলে।
2: তোমাকে দেবতাও কামনা করেন মাস হয়ে, আমি তো মানুষ।
0: তাই বুঝি?
2: হ্যাঁ,
0: কিন্তু আমাকে যে কামনা করে না সে বোধহয় দেবতার চেয়েও বড়।
2: না মানে
0: পথিন, শুনেছি দরবারে আপনি

0: যথেষ্ট প্রতিপত্তি আছে, আমার একটা কাজ করে দিতে পারেন খুব শীঘ্র?
1: কি?
0: একজনের কাছে আমি অনেক টাকা পাই, কিন্তু দলিল নেই বলে আদায় করতে পারি না। আপনি কিছু উপায় করতে পারেন?
2: পারি, কিন্তু কিন্তু মাসয়ে,
0: হ্যাঁ,
2: তুমি কি জানো না যে লোকটি কে?
0: হ্যাঁ, তবে আজই উপায় করে দিন, আমি আর একটা দিনও বিলম্ব করতে চাই না, আমি কিছুই ছাড়বো না, একটা কড়ি পর্যন্ত না। জোঁক যেমন করে রক্ত শুষে নেয়, ঠিক তেমনি করে, তেমনি করে পথিন, আজই এক্ষুনি হয় না?
2: মাথা ঠান্ডা করো মাসয়ে, রাজার আইন অন্তত 7 দিনের সময় চায়, এই সময়টুকু কোনো রূপে ধৈর্য ধরে রাখতেই হবে, তারপর যেমন খুশি যত খুশি রক্ত শুষিও, আমি আপত্তি করব না।
0: সেই ভালো, কিন্তু আপনি এখন যান।
2: এতদিনে আমার পথের কাঁটাকে দূর করবার একটা একটা মোক্ষম সময় এসেছে।
0: সাত দিনের আজ শেষ দিন। বাথিন, আজ তোমার এই বিরাট অহংকার আমার এই পায়ের কাছে লুটিয়ে পড়ে মাটির সঙ্গে মিশে যাবে। অত টাকা তুমি কোথায় পাবে? আজ দেখব তোমার।
3: মাঝি, বাথিন নিচে অপেক্ষা করছে।
0: হ্যাঁ, আমিও তো তারই প্রতীক্ষা করছি।
4: আর 7 দিনের শেষ দিন মাসয়ে, আমি তোমার টাকা এনেছি।
0: টাকা এনেছো?
4: হ্যাঁ,
0: কিন্তু আমি তো সামান্য কিছু টাকা প্রার্থনা করিনি, ঋণের সমস্ত টাকাই পরিশোধ করতে বলেছি।
4: তা আমি জানি, তোমার সমস্ত টাকাই আমি এনেছি।
0: সমস্ত টাকা?
4: হ্যাঁ।
0: পেলে কোথায়?
4: কালই জানতে পারবে। ওই বাক্সটায় টাকা আছে, কাউকে বলো গুনে নিতে।
5: আর কত দেরি হবে? বেলা থাকতে বেরোতে না পারলে পেগুতে রাতের মতো আশ্রয় মিলবে না।
0: পেগুতে কে যাবে? গোজান কার? কোথায় এত টাকা পেলে? চুপ করে আছো কেন? কাল কি জানবো? আজ বলে তোমার তোমার চোখ এমন শুকনো কেন দেখি? সাংঘাতিক জ্বর, তাই তো বলি মুখে তো ফ্যাকাশে কেন?
4: আমি মান্দাল চলে যাচ্ছি মাসয়ে, আজ তুমি আমার একটা শেষ অনুরোধ শুনবে।
0: বলো।
4: তুমি সৎ দেখে কাউকে শিগগির বিয়ে করো।
0: বাথিন,
4: এমন অবিবাহিত অবস্থায় বেশি দিন থেকো না। আরেকটা জিনিসও তোমাকে আমার চিরকাল মনে রাখতে বলছি, এই কথাটা তুমি ভুলো না। লজ্জার মতো অভিমান স্ত্রীলোকের ভূষণ বটে, কিন্তু বাড়াবাড়ি করলে
0: আরেকদিন শুনবো। টাকা কোথায় পেলে?
4: এই কথা তুমি কেন জিজ্ঞেস করছো? আমার কি না তুমি জানো?
0: এত টাকা?
4: বাবার ঋণ, বাবার সম্পত্তি দিয়েই শোধ হয়েছে, নচেত আমার নিজের আর কি আছে?
0: তোমার ফুলের বাগান,
4: সেও তো বাবার।
0: তোমার অত বই?
4: বই নিয়ে আর কি করব, তাছাড়া সেও তো তাঁরই।
0: ভালোই হয়েছে, এখন উপরে গিয়ে শুয়ে পড়বে চলো।
4: না না মাসয়ে, আমাকে আর যেতেই হবে
0: এই জ্বর নিয়ে।
4: হ্যাঁ,
0: একে তুমি সত্যি বিশ্বাস করো তোমাকে আমি এই অবস্থায় ছেড়ে দেবো? চলো।
4: না
0: চলো।
4: না মাসয়ে।
0: নাও, চুপচাপ শুয়ে থাকো। আচ্ছা, তুমি কি মনে করো কতগুলো টাকা এনেছো বলে আমার ঋণ শোধ হয়ে গেল? মান্দালের কথা ছেড়ে দাও, আমার হুকুম ছাড়া এই ঘরের বাইরে গেলেও আমি চাঁদ থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করব। আমাকে অনেক দুঃখ দিয়েছ, কিন্তু আর দুঃখ আমি কিছুতেই সইব না, এই তোমায় আমি বলে দিলাম।
4: মাসয়ে, তোমার মনে আছে যেদিন বাবা মারা গেলেন, আমি নির্জনে একটা গাছের তলায় বসে কাঁদছি, হঠাৎ তুমি এসে ওড়নার প্রান্ত দিয়ে আমার চোখের জল মুছে দিলে, আমার হাতটা তোমার নিজের হাতের মধ্যে টেনে নিয়ে বললে, বাবা মারা গেছেন কিন্তু তোমার মাসয়ে তো এখনো বেঁচে আছে। সেদিন সেদিন আমার এত ভালো লেগেছিল।
0: বাথিন, কথা বলো না বাথিন, তোমার শরীর ভালো নেই, তুমি একটু ঘুমো, একটু বিশ্রাম করো, তারপর তারপর আমরা অনেক কথা বলবো বাথিন, অনেক কথা।

0: নাটকটি এখানেই শেষ হল। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবল গুহরায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মা সোয়ে স্বাতি বিশ্বাস, পথিন রানা বসু, ছবি ক্রেতা অরুণ বন্দ্যোপাধ্যায় এবং বাথিনের ভূমিকায় পার্থ সারথি দেব। নাটকটি সম্পাদনা ও প্রযোজনা করেছেন বিশ্বনাথ দাস।
1: এতক্ষণ শুনলেন বাংলা নাটক আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu23@gmail.com।

আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিকস শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ হিন্দি দিবস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, হিন্দি ভাষা অন্য কোনো ভাষার প্রতিদ্বন্দ্বী নয়, বরং এটি জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ সংযোগ সূত্র। সরকার বলেছে, সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। 2020 সাল থেকে দেশের 9টি রাজ্যে 147টি কয়লা খাদান নিলামের মাধ্যমে বণ্টন করা হয়েছে বলে সরকার জানিয়েছে। দেশজুড়ে যথোচিত মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জমির মালিকের অজান্তে ভুয়ো রেজিস্ট্রি রুখতে নতুন মোবাইল অ্যাপ চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিকস শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে একটি ভিডিও আপলোড করে গঠনমূলক আলাপ আলোচনা এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ ব্যক্ত করেন। এই ভিডিওতে প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়াও বিভিন্ন দেশের মৈত্রী সম্পর্ক, অংশীদারিত্ব এবং সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এবারের এই শীর্ষ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন

0: চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান সহ মোট ১১টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও ১০টি অংশীদার রাষ্ট্রের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এর আগে প্রধানমন্ত্রী মোদী সম্মেলনের সমাপ্তি ভাষণে বলেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতাই এর অনুপ্রেরণা। এই গোষ্ঠীর অগ্রগতি মানব কল্যাণে অবদান রাখবে। শ্রী মোদী আরও বলেন, ব্রিক্স কেবল কয়েকটি দেশের জোট নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা সমাধানের একটি কার্যকর পরিমণ্ডল বা ইকোসিস্টেম।
1: আপ সবকি মৌজুদগি ব্রিক্স কি বাড়তি রিলেভেন্স, ওপেননেস আর ইনক্লুসিভনেস কা প্রমাণ হ্যায়। পিছলে দো দিনো কি হামারি চর্চাও নে হামারা বিশ্বাস আর মজবুত কিয়া হ্যায় কি ব্রিক্স কেবল দেশো কা সমূহ নহি, সলিউশনস কা এক ইকোসিস্টেম হ্যায়।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে সফলভাবে ব্রিক্স শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সিং বলেছেন, ২০২৬ এই ব্রিক্স শিখর সম্মেলন গুরুত্বপূর্ণ ছাপ ফেলবে। এই সম্মেলন থেকে গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্র বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিতবাহী। তিনি বলেন, ব্রিক্সের এই শীর্ষ সম্মেলনে ভারত দক্ষিণী বিশ্বের সমস্যাগুলিকে সংশ্লিষ্ট সকলের সামনে তুলে ধরেছে। নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন সাফল্য সঙ্গে আয়োজনের জন্য বিদেশ মন্ত্রক সমস্ত কেন্দ্রীয় সরকারি দপ্তর ও সংস্থাকে ধন্যবাদ জানিয়েছে। আগেই জানানো হয়েছে, গতকাল এই শিখর সম্মেলন শেষ হয়েছে। মন্ত্রক সূত্রে বলা হয়, এই ধরনের আন্তর্জাতিক সম্মেলন সাফল্যের সঙ্গে আয়োজন করা একটি জটিল প্রক্রিয়া। সমগ্র সরকারি পরিকাঠামো, রাজ্য সরকারগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকারের সুসমন্বিত উদ্যোগের ফলেই এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু এর মহানির্দেশক টেড্রোস অ্যাডহানম ঘেব্রেইসুস স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বব্যাপী সহযোগিতা, উদ্ভাবন, স্থিতিশীলতা এবং সুস্থায়ী অর্থসংস্থানের আহ্বান জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ড টেড্রোস বলেছেন, ব্রিক্স নেতৃবৃন্দের শীর্ষ বৈঠকে যে চারটি মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে, তার সঙ্গে বিশ্ব স্বাস্থ্যের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। তিনি সংশ্লিষ্ট দেশগুলির কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, রোগ সংক্রমণ সংক্রান্ত নজরদারি ও পূর্বাভাস এবং স্থানীয় পর্যায়ে প্রতিষেধক উৎপাদনের জন্য সচেষ্ট হওয়ারও আহ্বান জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মূল শক্তি হল ভারতে বহু ভাষার সমাহার। হিন্দি দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, হিন্দি ভাষা অন্য কোনো ভাষার প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ সংযোগ সূত্র হিসেবে দেখা দরকার।
2: ভাষা কিসি ভি সমাজ কি স্মৃতি হতি হে, উসকা আত্মবোধ হতি হে। হিন্দি নে ইস বিবিধতা কে বিচ সংবাদ, সম্পর্ক আর সমন্বয় কি ভাষা কে রূপ মে দেশ কে বিভিন্ন বর্গো আর সমুদায়ো কো জোড়নে মে মহত্বপূর্ণ ভূমিকা নিভাই হে। হিন্দি কা বিকাশ ভি তভি সার্থক হে জব সভি ভারতীয় ভাষাও কে সম্মান, সংরক্ষণ আর সংবর্ধন কে সাথ আগে বড়ে।
0: এদিকে দেশজুড়ে আজ হিন্দি দিবস পালিত হচ্ছে। ১৯৪৯ সালের এই দিনে গণপরিষদ দেবনাগরী লিপিতে লিখিত হিন্দিকে দেশের সরকারি কাজের ভাষা হিসেবে গ্রহণ করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নবী মুম্বাইতে আয়োজিত হিন্দি দিবস অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। উদ্বোধনী অধিবেশনে অমিত শাহ ২০২৫-২৬ সালের রাজভাষা গৌরব ও রাজভাষা কীর্তি পুরস্কার প্রদান করবেন। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ২১টি এনডিএ শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি চালু করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে ইউসিসি চালু হয়েছে, শীঘ্রই বাকি রাজ্যগুলিতেও তা করা হবে।
3: ঢের সারে রাজ্যো মে কমন সিভিল কোড ইউসিসি কো হমনে ইন্ট্রোডিউস কিয়া হে অর মুঝে বিশ্বাস হে কি ভাজপা এনডিএ শাসিত ২১ রাজ্যো মে হম ২০২৯ কে পেলে ইউসিসি কো ইন্ট্রোডিউস করেঙ্গে। ভারতীয় ন্যায় সংহিতা জো বনাই হে ইসনে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কো ভারতীয় আধার দেনে কা কাম কিয়া হে অর কই সারে রাজ্যো মে সজা করানে কা দর কা এক হি সাল মে ৩০% বৃদ্ধি হুয়া হে।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে রাষ্ট্রীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামীকাল রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার বলেছে, সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। প্রতিরক্ষা মন্ত্রকের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদন ২০২৫-২৬ এই তথ্য জানিয়ে বলা হয়েছে, বর্তমানে জম্মু কাশ্মীরে হিংসাত্মক ঘটনা উল্লেখযোগ্যভাবে

0: হ্রাস পেয়েছে, কমেছে বিক্ষোভ প্রদর্শন, পাথর ছোঁড়ার মতো ঘটনা সম্পূর্ণ বন্ধ হয়েছে। এই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, অপারেশন সিন্দুরের পর নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তবে পাকিস্তানের সঙ্গে সামরিক কার্যকলাপ সংক্রান্ত দুদেশের মহানির্দেশকদের মধ্যে গত বছরের আলোচনার পর পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে। ভারত চীন সীমান্তের ঘটনাক্রম প্রসঙ্গে এই প্রতিবেদনে জানানো হয়েছে, দেশের উত্তর সীমান্তের বিপরীতে চীনের সেনা মোতায়েন করার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। ভারত এবং চীনের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক পর্যায়ে সদর্থক আলোচনার ফলে দেশের উত্তর সীমান্তে এই স্থিতিশীলতা এসেছে। সরকার জানিয়েছে, 2020 সাল থেকে দেশের 9টি রাজ্যে 147টি কয়লা খাদান নিলামের মাধ্যমে বন্টন করা হয়েছে। এর ফলে সরকারের 47,500 কোটি টাকা করে বার্ষিক রাজস্ব আয় হবে। এছাড়াও 4,90,000 মানুষের কর্মসংস্থান হবে। কয়লা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গত অর্থবর্ষে ইতিমধ্যেই বন্টিত বাণিজ্যিক কয়লা খাদানগুলি থেকে 3,090 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে কয়লা খাদান বন্টনের জন্য নিলাম প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ায় নিলামে অংশগ্রহণের জন্য দুটি পর্যায়ে অনলাইনে কাজ হচ্ছে। বাংলাদেশ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ভিত্তিতে নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে আগ্রহী, সে দেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ ঢাকায় সাংবাদিকদের বলেন, বহুপাক্ষিক মঞ্চে আলোচনার চেয়ে বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরই জোর দিতে চায়। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কে অতিরিক্ত মগ্নতা থেকে সরে এসে বাংলাদেশ দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কাজ করতে ইচ্ছুক, তবে বাংলাদেশ তাদের প্রয়োজনে যে কোনো আঞ্চলিক এবং আন্তর্জাতিক মঞ্চে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম বালুচিস্তান প্রদেশে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় 4 জন খনি শ্রমিক নিহত এবং 5 জন আহত হয়েছেন। গতকাল এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বালুচিস্তানের হারনাই জেলায় এই কয়লা খনির ভেতর বিষাক্ত গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। ওমানের উপকূলের কাছে গতকাল বাণিজ্যিক জাহাজ এমটি এলগায়ার ওপর হামলায় ভারত নিন্দা করেছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত 13 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ এক ভারতীয় নাগরিকের সন্ধানে উদ্ধার কাজ চলছে। উত্তেজনা প্রশমন এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে ভারত ফের আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছে। দেশজুড়ে আজ যথাযথ মর্যাদায় ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। ভগবান গণেশের জন্মতিথি হিসেবেও পালিত হচ্ছে। এই দিন থেকেই 10 দিনব্যাপী উৎসবের সূচনা হয়েছে। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশের পুজো করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জমির মালিকের অজান্তে ভুয়ো রেজিস্ট্রি রুখতে নতুন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা আনছে পশ্চিমবঙ্গ সরকার। স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন দপ্তর আপনি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে, যার মাধ্যমে রেজিস্ট্রি অফিসেই ক্রেতা ও বিক্রেতার পরিচয় ডিজিটালভাবে যাচাই করা হবে। পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহে কলকাতার বিধাননগরে এই পরিষেবা চালু হচ্ছে। 2 সপ্তাহ ট্রায়ালের পর দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে তা চালু করার পরিকল্পনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সরকার বলেছে, সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গানে প্রথমে যে গানটি আমরা শুনব, এই গানটি আমার আপনার সবার ভালো লাগার। পরিবেশনায় ভূমি,

শুনছেন বাংলা ব্যান্ডের গান। আজকে শেষ নিবেদন ক্রসউইন্ডস ব্যান্ড থেকে, ফিরে দেখা।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 15 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: চলে আসি আবহাওয়ার খবরে। আকাশ অংশত মেঘলা থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, তবে বিকেলের দিকে কোথাও কোথাও বৃষ্টি ও ঝড় বজ্রবিদ্যুৎ সহকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের জন্য সেরকম কোনো সতর্কবার্তা এই মুহূর্তে নেই। চলে আসি আজকের অন্যান্য অনুষ্ঠানগুলো সম্পর্কে, একটু আপনাদের জানিয়ে দিই। 3:35 একটু পরেই শুনতে পাবেন অনুরোধের আসর, উপস্থাপনা রয়েছেন রাখি দাশগুপ্ত। বিকেল 4:05 মহিলাদের আসর, আজ রয়েছেন দেবপমা মিশ্র উপস্থাপনায় ইতিহাসের পাতা থেকে এই অনুষ্ঠানে। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডাক্তার মানস প্রতিম দাস। বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রাখি দাশগুপ্ত। 5:50 ক্রীড়াঙ্গন, আজ ক্রীড়াঙ্গন উপস্থাপনায় রয়েছেন গৌরব মুখোপাধ্যায়। 6:20 রয়েছে ক্ষেত খামারের কথা, বার্লি চাষের সম্ভাবনা এই বিষয়ে কথা বলেছেন ডাক্তার গোলাম মঈনুদ্দিনের সঙ্গে সুব্রত চক্রবর্তী। আপনার স্বাস্থ্য 6:50। আজকের বিষয় পুষ্টি ও অপুষ্টি, এই বিষয়ে বলবেন ডাক্তার মধুমিতা দোবে। আজ শুনবেন দ্বিতীয় পর্ব বেতার নাটক 7:00, ছবি রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবল গুহরায়, প্রযোজনা বিশ্বনাথ দাস।

নাটে পিছিয়ে 15 মিনিটে বাংলা ব্যান্ডের গান, রাত 9টায় রয়েছে কথায় গানে উপস্থাপনায় স্বর্ণভ রায়, বিশ্ব পরিক্রমা 9:15। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, জলবায়ু পরিবর্তন ও মানব নিরাপত্তা, এই বিষয়ে দেবজ্যোতি চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতা রয়েছেন ডাক্তার মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শরৎ পরিবেশন করবেন পণ্ডিত রঞ্জিত সেনগুপ্ত, তাকে তবলায় সহযোগিতা করেছেন সন্দীপ ঘোষ। উপমহাদেশের খবর 10:45, আর রাত 11টায় হারানো দিনের গান। একটা সময় ছিল যখন ঘরে ঘরে বিনোদনের জানলা বলতে ছিল একটি রেডিও, আর সেই রেডিওর শব্দে ভেসে আসত গান, সংবাদ, আড্ডা, আর সেই দূর শহরের কত অচেনা গল্প, আর তারই ফাঁকে ফাঁকে কোনো একটি গান হয়ে উঠত কারুর প্রেমের স্মৃতি, কারুর অপেক্ষা, বা কারু হারিয়ে যাওয়া বিকেল। সেই সুরের পথ ধরে এবার হারানো দিনের গান, রেডিওকে ঘিরে বাঙালির সেই নস্টালজিয়ার দিনগুলি, রেডিওর ইতিহাস, তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষ ও সময়ের গল্প, আর গানের এক ঝাঁক কালজয়ী সুরে। শুনুন একটি পুরনো রেডিও কত গল্প, উপস্থাপনা রয়েছেন স্বর্ণাভ রায়, আজ ঠিক রাত 11টায়। আর রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন আজকের অন্যান্য অনুষ্ঠানগুলি সম্পর্কে আকাশবাণী মৈত্রী। একটু পরেই অনুরোধের আসর, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত।

আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ গণেশ চতুর্থী, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর একে অপরের পাশে থাকুন। আস্তে আস্তে ভাবছিলাম, যতই বৃষ্টি হোক আর যাই হোক না কেন, পুজোর আমেজ কিন্তু পাড়ায় পাড়ায় এসেই গেছে, আকাশে বাতাসে ঢাকের আওয়াজে। স্টুডিওতে আস্তে আস্তে ওই নীল আকাশ আর সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে। দেখছিলাম আর কি যে সামনে বাঙালির তো বড় উৎসব। আসলে এই আসছে আসছে ব্যাপারটাই সব থেকে বেশি একটা আলাদা আনন্দ উত্তেজনার সাক্ষী থেকে যায়, আর এসে গেলে তো বড্ড তাড়াতাড়ি চলে যায় মনে হয়, তাই না? এরকম অনেক ছোট ছোট টুকরো কথা আস্তে আস্তে মনে হচ্ছিল, কিন্তু স্টুডিওতে আসছি আর আপনাদের সঙ্গে আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর নিয়ে, আর সেটা শুরু না করলে হয়, চলুন সময় নষ্ট না করে আজকের অনুরোধের আসর শুরু করি। কথায় গানে আপনাদের সঙ্গে কিছুক্ষণ রইলাম, মৈত্রীবন্ধু রাখি দাশগুপ্ত। শুরু করব আজকের প্রথম অনুরোধের গান দিয়ে, পিকনিক ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে একদিন দল বেঁধে কজনে মিলে। অনুরোধ পাঠিয়েছেন স্বপ্ননীড় থেকে বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী, অহনা চক্রবর্তী, উলকুণ্ডা বীরভূম থেকে।

এবারে শোনাবো শ্রাবন্তী মজুমদার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই চিরস্মরণীয় গান কাঠিনা সময় যখন আর কিছুতে। অনুরোধ পাঠিয়েছেন মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আয়ুষী প্রধান, আরুষি প্রধান, তাপস গিরি, উত্তর আমতলিয়া, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।

এবারে শোনাবো কিশোর কুমারের কণ্ঠে অমানুষ ছায়াছবি থেকে কি আশায় বাঁধি খেলাঘর। অনুরোধে রয়েছেন অজয় কুমার সরকার, সোমনাথ চক্রবর্তী, মিঠুন ঘোড়া, দেবব্রত ব্যানার্জি, সঞ্জীব ভৌমিক, অমর ব্যানার্জি, সমর চক্রবর্তী, স্বপন সরকার, সীতারাম মাইতি। আপনারা অনুরোধ পাঠিয়েছেন শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর, সঙ্গে রয়েছে রাখি দাশগুপ্ত। এবারে শোনাই রুনা লালার কণ্ঠে একটি লোকগান, স্টেশনের রেলগাড়িটা। অনুরোধ পাঠিয়েছেন এই গানটির জন্য সুদীপ্ত হাজরা জামশেদপুর থেকে এবং প্রিয়া রুনুমা বিপ্লব ঢাকা ময়মনসিংহ থেকে।

চলে আসি পরের অনুরোধে আশা ভোসলের কণ্ঠে একান্ত আপন ছায়াছবি থেকে এমন মধুর সন্ধ্যায়। অনুরোধ পাঠিয়েছেন আশিস বসু আমাদের গয়রা খুলনা বাংলাদেশ থেকে।

একেবারে শেষ প্রান্তে অনুষ্ঠানের মান্নাদের কণ্ঠে সবাই তো সুখী হতে চায়, এই গানটি দিয়ে শেষ করব আজকের অনুরোধের আসর। অনুরোধটি পাঠিয়েছেন সৌমেন্দু সামন্ত, ঋতজা সামন্ত, বৈভব সামন্ত, কল্পনা সামন্ত, নাড়াদারি পূর্ব মেদিনীপুর থেকে। সঙ্গে ছিলাম রাখি দাশগুপ্ত। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করব মান্নাদের কণ্ঠে এই গানটি দিয়ে।

আলোকে। শুনছিলেন এতক্ষণ অনুরোধের আসর, উপস্থাপনা ছিলেন রাখি দাশগুপ্ত। আকাশবাণী মৈত্রী, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখনকার নিবেদন মহিলাদের আসর, উপস্থাপনা রয়েছেন দেবোপমা মিশ্র।

একটা রোদ ঝলমলে দিন, বা বলতে পারি একটা রোদ ঝলমলে দুপুরবেলা। কোথায় কোথাও বা কালো মেঘ ঘিরে এসে আংশিকভাবে বৃষ্টি ঝরালেও মনের মধ্যে হয়তো আগামী যে উৎসবের যে রোদ ঝলমলে দিনগুলো, এই রোদের মধ্যে দিয়েই ভালো করে প্রকাশ পাচ্ছে। আজ সকালবেলা হঠাৎ করে বাইরের আকাশটার দিকে চোখ রাখতে মনে হলো শরৎকাল তো ঠিক এরকমই হয়, আর উৎসবের দিন খুব বেশি বাকি নেই। না, আমি উৎসবের কথাও বলতে আসিনি বা কোনো প্ল্যানিংও করতে আসিনি। আজকে আমাদের দিনলিপি অনুসারে দিনটা ইতিহাসের পাতা থেকে। আজ একটা এখনকার মেয়ের কথা বলি বরং। ধরুন কোনো একটি মেয়ে শারীরিকভাবে অসুস্থ, কিন্তু তার বাচ্চাটিও কয়েকদিন ধরে ভীষণভাবে অসুস্থ। এদিকে তার প্রিয় বান্ধবী ফোন করে বলল যে তার বাচ্চা মেয়েটি আর এই দুনিয়ায় নেই। আবার তার অস্থায়ী যে চাকরিটা, সেখানেও চলছে প্রচণ্ড রকমের কাজের চাপ এবং অফিস পলিটিক্স। তার সাথে যে সাংসারিক দিকে সামনে বড় উৎসবের পরিস্থিতি, বরের অফিসে মারাত্মক প্রেশার চলছে, আর শাশুড়ি কোনোভাবেই খুশি নয় মেয়েটির উপরে। তাহলে এই অবস্থায় মেয়েটির ঠিক কী করা উচিত? ভেঙে পড়া উচিত? ছেড়ে ছুড়ে চলে যাওয়া উচিত? কিন্তু না, আমাদের ইতিহাসের পাতা থেকে যারা রানীরা, তারা কিন্তু ছেড়ে ছুড়ে সব কিছু চলে যাননি, ভেঙে পড়েননি। তারা তো শিখিয়ে গেছেন আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে। আজকে এই যুগের মেয়েরা তাদের দেখেই তো অনুপ্রাণিত, তারা ভাঙবে না, তারা হারবে না। আজকে ঠিক কাকে নিয়ে কথা বলবো সেই সব তো জানবোই, তবে একটা ছোট্ট গানের পরে ফিরে আসি লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

0: গানে যাবার আগে বলেছিলাম আজকের ইতিহাসের পাতা থেকে বিষয়টাকে সেই ব্যাপারে খোলসা করব। সঙ্গে আছি আমি দেবোপমা মিশ্র। আজকের ইতিহাসের পাতা থেকে ঠিক কোন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে এবার পরিচয় করবার পালা। আমরা সঙ্গে পেয়েছি গবেষিকা সাথী ঘটককে। শুনে নি উনি আমাদের কি জানিয়েছিলেন।
1: ইতিহাসের পাতায় অনুষ্ঠানে আমরা প্রত্যেকবার কোনো না কোনো মহিষীকে পাই, তার গল্প শুনি এবং তার থেকে কিছু শেখার চেষ্টা করি। আজকেও আমরা এমন কোনো মহিষীর কথা জানব। ভারতের ইতিহাসে যদি মধ্যযুগের পাতায় চোখ রাখা যায়, হয়তো তার নামটা বিশেষ করে কোনো না কোনো পাতায় আমরা খুঁজে পেয়ে যাব। আমরা ছোটবেলায় ইতিহাস বইতে কম বেশিটাকে পেয়েছি, সুলতানা রাজিয়া। আজকে তার কথা শুনব। সেই সময় মেয়েদের অবস্থার ওই রকম চরম সীমায় তিনি যে তার শাসনকালে এক বিশেষ স্বর্ণযুগ সৃষ্টি করেছিলেন, সেই গল্পটাই শুনব। আমাদের সাথে আছেন শিক্ষিকা এবং গবেষিকা সাথী ঘটক। নমস্কার দিদি আপনাকে।
2: হ্যাঁ নমস্কার, আমি সাথী ঘটক বলছি।
1: আচ্ছা দিদি, আজকে তো আমরা সুলতানা রাজিয়ার কথা আমরা আলোচনা করব। আচ্ছা, ওনাকে আমি মধ্যযুগ যদিও বললাম, তবুও মোটামুটি কোন সময়ে আমরা ওনাকে পাচ্ছি?
2: হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সুলতান রাজিয়া। আমরা যদিও একটু প্রচলিত অর্থে সুলতানা রাজিয়া বলি, সে ব্যাপারে একটু পরে আলোচনা করব। হ্যাঁ, তার যে সময়টাকে নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে দিল্লি সুলতানি সাম্রাজ্যের সময়, যেটা শুরু হচ্ছে 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবাকের সিংহাসন লাভের মধ্য দিয়ে, এবং তার পরবর্তী কুতুবউদ্দিন আইবাকের জামাতা ইলতুৎমিশ তার পরবর্তী উত্তরাধিকার পেয়ে সিংহাসনে মনোনীত হন। এই

0: মিসের কন্যাই হচ্ছেন কিন্তু এই আমাদের সুলতান রাজিয়া। তা সুলতান রাজিয়ার যে রাজত্বকাল, সেই সময়টাকে যদি আমরা একটু ইতিহাসের তারিখে বলি, তাহলে কিন্তু 1236 খ্রিস্টাব্দ থেকে মাত্র 1240 খ্রিস্টাব্দ, এই 4 বছরের সময় আর কি, অল্প সময় তিনি রাজত্ব করতে পেরেছিলেন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা এই সময়ে যে রাজত্বকালে মেয়েদের অবস্থাটা কিরকম ছিল তখন?
0: আচ্ছা হ্যাঁ, আমাকে যদি মেয়েদের অবস্থানকে বোঝাতে হয়, তাহলে কিন্তু আমাকে এই সুলতান রাজিয়ার যে চরিত্র বা রাজিয়ার যে সময়টাকে, তাহলে আমাকে একটুখানি বিস্তারিত ভাবে তুলে ধরতে হবে। তো আমি আগেই বললাম যে 1206 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবকের হাত ধরেই কিন্তু দিল্লির সুলতানি সাম্রাজ্যের একটা সূচনা হয়। আমরা কুতুবুদ্দিন আইবক সম্পর্কে হয়তো এক দু লাইন হলেও আমরা জানি যে এই যে আমাদের কুতুব মিনার, যার নির্মাণকর্তা ছিলেন কিন্তু কুতুবুদ্দিন আইবক, যদিও তিনি সেটা শেষ করে উঠতে পারেননি, তারই অসমাপ্ত কাজ কিন্তু শেষ করেন তার জামাতা শামসুদ্দিন ইলতুৎমিশ। এই শামসুদ্দিন ইলতুৎমিশেরই কিন্তু যে সন্তানরা হলেন, তার মধ্যে 3 জন হচ্ছেন পুত্র সন্তান আর 1 জন কন্যা সন্তান। এই কন্যা সন্তান হচ্ছে এই রাজিয়া, যিনি হচ্ছেন জ্যেষ্ঠ সন্তান, মানে বড় মেয়ে আর কি। তো এই ইলতুৎমিশের যে রাজত্বকাল, তিনি একজন দক্ষ বিচক্ষণ মানুষ ছিলেন, দূরদর্শী সম্পন্ন। তার রাজত্বকালে তিনি তুর্কি অভিজাত বা মঙ্গল আক্রমণ সবকিছু তাকে সামলাতে হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা একজন দক্ষ শাসক হিসেবে তাকে বলি। তো তিনি স্বাভাবিক নিয়মে, আমরা দেখেছি যে কোনো শাসক তার জীবন দশায় কিন্তু এই চিন্তাটা করে যান যে পরবর্তী উত্তরাধিকার কে হবেন, তার পরবর্তী বংশধর যারা থাকবেন তাদের মধ্যে থেকেই কিন্তু সে ক্ষমতায় আসবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইলতুৎমিশ এই একই ভাবেই কিন্তু চিন্তা করেছিলেন যে তিনি যখন থাকবেন না, তাহলে তার এই সুলতানি সাম্রাজ্যের শাসক কি হবে। আমরা কিন্তু এই ছবিটা বা এই গল্পগুলো বা এই সত্য ঘটনাগুলো শুনিয়ে বা জেনে অভ্যস্ত যে শাসক বলতে কিন্তু একজন পুরুষ থাকেন, বা মানে সুলতান বা রাজা বা সম্রাট, এইভাবেই কিন্তু আমরা শুনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কোনো নারী চরিত্রকে কিন্তু কোনো সাম্রাজ্যের যে মানে উত্তরাধিকার বা শাসক হিসাবে কিন্তু আমরা অভ্যস্ত নই। আমরা তো ছেড়ে দিলাম আজ থেকে প্রায় 800 বছর আগেকার কথা, সেই সময় দাঁড়িয়ে কিন্তু সমাজ এইভাবে ভাবতেই পারত না। তো ইলতুৎমিশ কিন্তু দেখেছিলেন যে তার যে সন্তানরা রয়েছে, এই সন্তানদের মধ্যে কিন্তু যোগ্য একমাত্র কিন্তু রাজিয়া, কারণ বাকি যে সন্তানরা ছিলেন তাদের মধ্যে একজন মানে শাসক হতে গেলে যে দক্ষতা বা যে যোগ্যতার মানে যোগ্যতার যে প্রয়োজন হয় সেগুলো তিনি দেখতে পাননি। যদিও এক পুত্র সন্তান নাসিরুদ্দিন মাহমুদ, তার মধ্যে তিনি দেখেছিলেন, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ইলতুৎমিশ বেঁচে থাকাকালীনই তিনি কিন্তু মারা যান, আর যে বাকি যে সন্তানরা ছিলেন তারা কিন্তু সেই অর্থে অযোগ্য। উপলব্ধি করলেন যে তাহলে কিন্তু পরবর্তী শাসক হিসাবে কিন্তু একমাত্র রাজিয়াই হতে পারে। আচ্ছা, এই উপলব্ধি কিন্তু তিনি হঠাৎ করে করেছেন বা কোনো আবেগের জায়গা থেকে করেছেন তা কিন্তু নয়, কারণ রাজিয়া একদম শৈশব কাল থেকে তার বড় হওয়াটা, তিনি কিন্তু বাবার বিভিন্ন কাজে কিন্তু সহযোগিতা করতেন। বাবা যখন রাজধানীর বাইরে যেতেন কোনো যুদ্ধ বিগ্রহ বা প্রশাসনিক কোনো কাজে, সেক্ষেত্রে কিন্তু পুরোটাই কিন্তু রাজিয়া সামলাতেন। তো ইলতুৎমিশ কিন্তু সেগুলো মানে লক্ষ্য করেছেন যে রাজিয়ার মধ্যে এই গুণগুলো রয়েছে, রাজিয়ার মধ্যে সেই প্রশাসনিক দক্ষতা রয়েছে, রাজিয়া যুদ্ধ ক্ষেত্রে পারদর্শী, মানে তরবারি চালনা থেকে শুরু করে ঘোড়ার পিঠে চড়া থেকে শুরু করে সব দিক থেকেই কিন্তু পারদর্শী। তো এবার কি করলেন ইলতুৎমিশ, তার জীবনের শেষ পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত নিলেন যে রাজিয়াই কিন্তু হবে তার পরবর্তী সুলতানি সাম্রাজ্যের শাসক। কিন্তু যেহেতু তুর্কি অভিজাত গোষ্ঠী যে সম্প্রদায় ছিল, এই ইলবাড়ি তুর্কি সম্প্রদায় যারা এই মধ্য এশিয়া থেকে এসেছিলেন, তাদের কাছে কিন্তু ব্যাপারটা মোটেই সহজ ছিল না যে একজন নারী ক্ষমতায় আসবেন। তো তখন কি করলেন, যেহেতু তিনি ভেবে নিয়েছিলেন যে তার কন্যাকেই তিনি সিংহাসনে বসাবেন, তো কন্যার নামে রূপোর মুদ্রা চালু করলেন। এই রূপোর মুদ্রার মাধ্যমে কিন্তু তিনি প্রচার করলেন যে সুলতান রাজিয়া। আচ্ছা আমি একটু বলি, এখানে আমরা কিন্তু সুলতানা রাজিয়া বলতে অভ্যস্ত, কিন্তু সুলতানা রাজিয়া নয়, কথাটা হচ্ছে সুলতান রাজিয়া।
1: আচ্ছা
0: তুর্কি মত অনুযায়ী সুলতানা হচ্ছে সুলতানের বেগম বা স্ত্রী।
1: আচ্ছা
0: এক্ষেত্রে কিন্তু রাজিয়া কিন্তু কারোর বেগম বা স্ত্রী হিসাবে তার পরিচয় হয়নি, তার কিন্তু একটা নিজস্ব আইডেন্টিটি বা নিজস্ব একটা পরিচয় নিয়েই কিন্তু তিনি আমাদের কাছে পরিচিত। সেটা হচ্ছে বাবার একজন যোগ্য সন্তান, কিন্তু পুত্র সন্তানের সেই অযোগ্যতার জায়গাটা ছিল, সেই অযোগ্যতার জায়গাটা কিন্তু ভীষণ ভাবে পূর্ণ করেছেন কিন্তু এই রাজিয়া। সেই
1: আচ্ছা
0: জায়গায় দাঁড়িয়ে আমরা এরকম ভাবে বলি না যে বাবার মেয়ে ছেলেরই মতো, আমরা চলতি কথায় এটা অভ্যস্ত, ঠিক ওই সেন্স থেকে দাঁড়িয়ে কিন্তু কিন্তু ওনাকে সুলতান হিসাবে মানে পরিচয় দেন। আর সেই পরিচয়টা কিন্তু রূপোর মুদ্রাতে কিন্তু নামাঙ্কিত। ইলতুৎমিশ কিন্তু আবার তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন, পরে কিন্তু তার আরেক যে পুত্র সন্তান মানে রুকনুদ্দিন ফিরোজ, তিনি তাকে মনোনয়ন করলেন, ঠিক একই রকম ভাবে যেটা রাজিয়ার ক্ষেত্রে করেছিল যে রূপোর মুদ্রা প্রচলন করেছিল, ঠিক একই রকম ভাবে কিন্তু ওনার ক্ষেত্রেও ওটা করে সমাজে একটা প্রচার করলেন যে না, উত্তরাধিকারী হিসাবে কিন্তু আমাদের তার সন্তান যে ফিরোজ তিনি থাকবেন। তো এই এই ব্যাপারটা যখন তিনি করলেন, এতে কিন্তু সেই তুর্কি অভিজাত গোষ্ঠী বা আমির উমরাহ যারা ছিল তাদের আর কোনো আপত্তি ছিল না। কিন্তু একজন পিতা তো তার দূরদৃষ্টি সম্পন্ন যে চিন্তা ভাবনা সেটাই কিন্তু বাস্তবে পরিণত হলো। সেই রুকনুদ্দিন ফিরোজ সিংহাসনে বসলেন ঠিকই, কিন্তু তিনি 7 মাসের বেশি কিন্তু রাজত্ব করতে পারেননি।
1: আচ্ছা
0: কারণ হচ্ছে আগেই আমরা একটু বলেছিলাম যে তিনি সন্তানদের মধ্যে সেই অযোগ্যতা দেখতে পেয়েছিলেন, সেটা কাজেও প্রমাণিত হলো। সেই যুবক আমোদ প্রমোদ বিলাসী এই ধরনের চরিত্র যেটা একজন শাসকের চরিত্রের সাথে মানানসই নয়, তো ওই অবস্থা দেখে তখন ফিরোজের যে মা তিনি কিন্তু ক্ষমতায় আসলেন, মানে তিনি দায়িত্ব নিলেন আর কি ছেলের হয়ে। কিন্তু তিনিও ছিলেন একজন ক্ষমতাশালী মহিলা, আবার তিনি এই রাজিয়াকে সহ্য করতে পারতেন না, চেষ্টা করেছিলেন যে রাজিয়াকে যাতে কোনোভাবে হত্যা করা যায়, কারণ তার বাবা বলে গিয়েছিলেন যে রাজিয়াকে ক্ষমতায় বসাবেন। এই যে পরিস্থিতি দেখে তখন দিল্লির আমির আমরাহ থেকে শুরু করে একদম সাধারণ যে মানুষ, তারা যখন দেখলো যে একজন সুলতানের এই অবস্থা, তাহলে তো সাম্রাজ্য ভালোভাবে চলবে না। তার প্রশাসনিক কাজ থেকে শুরু করে রাজস্ব সংক্রান্ত যে কাজ থেকে শুরু করে সবটাই বাধা পাবে। তাই কি করলো, তারা কিন্তু এই রুকনুদ্দিন ফিরোজের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করলো। আর ঠিক এটাই হচ্ছে কিন্তু রাজিয়ার টার্নিং পয়েন্ট, যেটা ইলতুৎমিশ যে কাঙ্ক্ষিত স্বপ্নটা দেখে গিয়েছিলেন তার কন্যাকে নিয়ে একজন যোগ্য উত্তরাধিকারী হিসেবে, ঠিক সেই সৌভাগ্যটা কিন্তু তখন রাজিয়ার জন্য আসলো। আবার দিল্লির সাধারণ মানুষ, এখানে তুর্কি আমির ওমরাহ এই একাংশটাকে বাদ দিয়ে যদি বলি, সাধারণ মানুষের সমর্থনে কিন্তু রাজিয়া এবার ক্ষমতায় আসলেন 1236 খ্রিস্টাব্দে। এই এতটুকু জার্নির মধ্যে আমরা একটু হলেও বোঝাতে পেরেছি যে রাজিয়ার বাধাটা কোথায় ছিল। প্রথম বাধাটাই ছিল হচ্ছে তিনি একজন নারী বলে। তো এই সাধারণ মানুষের যখন জনসমর্থন রাজিয়া পেল, তো রাজিয়া সেই সময় দাঁড়িয়ে সিংহাসনে বসার পর তিনি কিন্তু প্রতিজ্ঞা করলেন যে আমি যখন ক্ষমতায় এসেছি তাহলে আমি এই চুক্তিতে আবদ্ধ হলাম যে আমি সাধারণ মানুষের স্বার্থে বা জনকল্যাণের স্বার্থে সব রকম ভাবে কিন্তু আমি নিজেকে নিয়োজিত করব। আর এই কাজে যদি আমি কোনোভাবে সফলতা না পাই, তাহলে কিন্তু আমি সিংহাসন ছেড়ে মানে প্রয়োজনে কিন্তু আমি ছেড়েও দেবো, বা কোনো যদি শাস্তি আমাকে দিতে হয় সেটা আমি গ্রহণ করে নেব। এই সহজ সরল যে চিন্তা ভাবনা, কিন্তু তার মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞ যে মনোভাব একজন নারীর মধ্যে, এটা কিন্তু সহজেই কিন্তু দিল্লির বা এই সুলতানি সাম্রাজ্যের যে সাধারণ যারা মানুষ ছিল তাদেরকে কিন্তু আকৃষ্ট করেছিল, মুগ্ধ করেছিল। তাই আমরা বলতে পারি এই যে রাজিয়া যে ক্ষমতায় আসলেন বা ক্ষমতা পেলেন, তার কিন্তু প্রধান যে চালিকা শক্তি কিন্তু সাধারণ জনগণ। তো রাজিয়া তো এবার আসলেন, ক্ষমতা পেলেন, তার সুযোগটা পেলেন। তো তো সেই সুযোগ পেয়ে কিন্তু বাবার যে যে জায়গাগুলো অসম্পূর্ণ কাজগুলো ছিল তিনি কিন্তু সেগুলোকে সম্পূর্ণ করলেন, সেটা প্রশাসনের দিক থেকে শুরু করে রাজস্বের দিক থেকে শুরু করে এবং যুদ্ধ বিগ্রহ সামরিক যে জায়গাগুলো ছিল সেই সবটাতে। বহুগুণা সম্পন্ন নারী, তার মধ্যে কিন্তু শিক্ষা থেকে শুরু করে সঙ্গীত থেকে শুরু করে সাহিত্য চর্চা এবং যুদ্ধ বিদ্যায় পারদর্শিতা সব রকম চরিত্রই কিন্তু তার মধ্যে ছিল। তিনি যুদ্ধক্ষেত্রে কিন্তু সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হতেন, একদম সামনে সারিতে থেকে একদম ঢাল তরোয়াল নিয়ে কিন্তু তিনি যেতেন, ঘোড়ার পিঠে চড়তেন, হাতির পিঠে চড়ে কিন্তু তার সাম্রাজ্যকে পরিদর্শন করতেন, কোথায় কি ঘটছে বা কি অবস্থা রয়েছে। তো এইভাবে কিন্তু তিনি নিজেকে তুলে ধরলেন। কিন্তু যত তিনি এভাবে এগোতে থাকলেন তত কিন্তু তার ক্ষেত্রে আরো বাধা আসতে থাকলো। এই বাধাটা কারা দিল? এই বাধাটা কিন্তু দিল হচ্ছে এই যে তুর্কি অভিজাত গোষ্ঠী সম্প্রদায়। আচ্ছা, এখন তাহলে আমরা বলতে পারি এই বাধাটা কেন আসছে? সেটি শুধু একজন নারী বলে বাধাটা দিয়েছে? হ্যাঁ, এটা একটা কারণ, এটা একটা ভীষণ উপযুক্ত কারণ। তার পেছনে কিন্তু একটা রাজনৈতিক জায়গাও রয়েছে, কারণ ইলতুৎমিশের সময় থেকে এই যে তুর্কি অভিজাত গোষ্ঠীরা তারা বিশেষভাবে ক্ষমতা লাভ করেছিল বিভিন্ন পদে, বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে তারা উচ্চ পদে থাকতো। তারা মনে করতো যে আমরাই সরকারেরই একটা অংশ। কিন্তু রাজিয়া যখন ক্ষমতায় আসলো, রাজিয়া কি করলো, এই রাজিয়া তখন কিন্তু এই ভেদাভেদ গুলো একদমই আর মানতো না। তারা এই তুর্কি ছাড়াও অতুর্কি অন্যান্য যে গোষ্ঠী সম্প্রদায় তাদেরকে কিন্তু তারা বিভিন্ন বিভাগে কিন্তু নিয়োগ করতে শুরু করলো। ফলে কি হলো, এর মধ্যে দিয়ে যেটা হলো, এই তুর্কি গোষ্ঠী তাদের মধ্যে কিন্তু একটা আশঙ্কা তৈরি হলো, তাহলে কি আমরা আমাদের এই এতদিনে তৈরি করার যে ক্ষমতা সেটা কি চলে যাবে? কারণ সেটা চলে যাওয়ার মতোই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। রাজিয়া ছোট্ট ছোট্ট করে নিজের একটা করে দল তৈরি করতে শুরু করলো, সেই দলে বিভিন্ন মানুষকে তারা তিনি নিয়োগ করতে শুরু করেছিল। এই আর্মি রোমরাহ বা এই যে অভিজাত গোষ্ঠী তাদের যে এতদিন মানুষ যেভাবে গুরুত্ব দিয়ে আসছে সেই গুরুত্বটা কিন্তু রাজিয়া আর দিচ্ছিলেন না, ফলে সেই জায়গায় কিন্তু একটা বিরোধ তৈরি হতে শুরু করলো। রাজিয়া যেহেতু মানে ভীষণ বিচক্ষণ, আর একজন শাসক হতে গেলে তাকে বিচক্ষণ হতে হবে, দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, তাকে কূটনৈতিক পদক্ষেপ নিয়ে এগোতে হবে, তাই তার ক্ষেত্রে যে ষড়যন্ত্র যে বিদ্রোহগুলো এসেছিল তিনি কিন্তু খুব ঠান্ডা মাথায় একদম তার লক্ষ্য স্থির রেখে কিন্তু সেগুলো সামলেছিলেন, সবটাই সামলেছিলেন। এবার যখন দেখছে যে রাজিয়াকে তো কোনোভাবেই মানে তার সিংহাসন থেকে সরানো যাচ্ছে না বা তারা নিজেদের দখলে বা নিজেদের হাতে মুঠোর মধ্যে আনতে পারছে না, তখন কি করলো, বিভিন্ন প্রদেশের যে শাসনকর্তা আছে তাদেরকে বোঝাতে শুরু করলো এইভাবে যে একজন রক্ষণশীল মুসলিম সমাজের একজন নারী শাসক হবে, একজন নারীর কথা শুনে আমরা মানে চলবো, যেটা তো কোনোদিনও হয়নি, যেটা তো বৌদ্ধ যুগে ভারতের ইতিহাসে বা তার আগের যে পর্বে তারা কোনোদিনও এইভাবে দেখেননি। তো এই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করলো যাতে ডাইভার্ট করা যায় মানে তার চরিত্রটাকে। আমরা একটু বলি, রাজিয়া যখন রাজ দরবারে আসতেন তিনি কিন্তু একজন নারী চরিত্র নারী পোশাকে কিন্তু আসতেন না, তিনি আসতেন হচ্ছেন একজন পুরুষের পোশাক পরিধান করে, মাথায় যেরকম রাজ মুকুট বা যে মুকুটটা যেগুলো পরা হয় সেইভাবে কিন্তু তিনি আসতেন, যাতে মনে হয় একজন মানে দক্ষ একজন শাসক বা শাসিকা, মানে যার কথা শুনবে আরো আরো মানুষজন শুনবে বা সারা সাম্রাজ্যের মানুষ তাকে মানবে শুনবে, এইভাবে তিনি তার নিজের চরিত্রকে কিন্তু বিশ্লেষণ করতেন। আমরা জানি ধর্মীয় বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে মুসলিম সমাজে একটা পর্দা প্রথার প্রচলন আছে, সেটা কিন্তু রাজিয়া মানতেন না বা রাজিয়ার পক্ষে মানা সম্ভব হয়নি। এই ছোট্ট ছোট্ট জায়গাগুলোকে কিন্তু উল্লেখ করে তারা একটা ধর্মীয় জায়গা তৈরি করে ফেলল যে রাজিয়া একজন নারী চরিত্র একজন শাসক হবে, প্লাস হচ্ছে রাজিয়া এই যে ধর্মীয় যে অনুশাসন বিধি রয়েছে সেগুলো মানছে না, ফলে কি হবে তার বিরুদ্ধে কিন্তু একটা ষড়যন্ত্র শুরু হয়েছিল। ইলতুৎমিশের যে সময় সেখানে 40 চক্র বলে একটি গোষ্ঠী ছিল, 40 জনকে তিনি নিয়োগ করেছিলেন। ইলতুৎমিশকে তারা বিভিন্ন কাজে সহযোগিতা করত। এই 40টা পুরো গোষ্ঠীও কিন্তু পরবর্তীকালে কিন্তু রাজিয়ার বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, যাতে তাকে সিংহাসন থেকে

বলা যায় যে জাতিতে ইথিওপিয়ান ছিলেন, তাকে আবার তিনি সেখানে উচ্চ পদে ক্ষমতায় বসালেন। এই যে জিনিসটা, এইটা কিন্তু এই তুর্কি গোষ্ঠী আর মেনে নিতে পারছিল না, তাদের কোথাও একটা স্বার্থে যেন আঘাত লাগলো। এবার তারা যেন তেন প্রকারণে যেন রাজিয়ার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রে না বেঁধে, এবার লাহোর পাঞ্জাব যে বিভিন্ন প্রদেশে সিন্ধু যে শাসনকর্তারা আছে, তারা কিন্তু রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা, একে একে বিদ্রোহ ঘোষণা করা শুরু করলো। তো রাজিয়ার তার যেহেতু নিজস্ব সৈন্যবাহিনী ছিল, তার যে প্রশাসনিক দক্ষতা ছিল, তিনি সবটা দিয়েই 1240 খ্রিস্টাব্দ নাগাদ সৈন্যবাহিনী নিয়ে কিন্তু সেই বিদ্রোহ গুলো একে একে কিন্তু দমন করার চেষ্টা করেছেন। কোথাও বা সফলতা সেভাবে পাননি, আবার কোথাও পেয়েছিলেন। তো এইভাবে চলতে চলতে ভাতিন্দার যে একজন শাসনকর্তা ছিলেন আলতুনিয়া, এখান থেকে তার জীবনের আরেকটা পর্বের, অন্য পর্বের সূচনা হয়, সেটা একটু বলি। তো আলতুমিয়া কিন্তু রাজিয়ার বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিলেন, করে রাজিয়া সেখানে পরাস্ত হন এবং আলতুমিয়া তাকে বন্দি করে ফেলে। আলতুমিয়া ভেবেছিল যেহেতু দিল্লি সুলতানি সাম্রাজ্যের একজন শাসিকা বা শাসক, ফলে তাকে নিশ্চয়ই মুক্ত করার জন্য অনেক পুরস্কার ঘোষণা করা হবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আলতুমিয়া তাকে বন্দি করে, কিন্তু শেষে দেখলো না সেরকম কোনো সম্ভাবনাই নেই। আর যেহেতু রাজিয়া তখন বন্দি অবস্থায় ছিলেন, ফলে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। এই জায়গায় ইলতুৎমিশের যে আরেক পুত্র মহিউদ্দিন বাহরম, তাকে আবার দিল্লির যে জনগণ এবং তুর্কি অভিজাতদের একাংশ কিন্তু সিংহাসনে বসায়। তিনিও কিন্তু শাসক হিসাবে যোগ্য ছিলেন না। রাজিয়ার জীবনের একটা পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনটা হচ্ছে আলতুমিয়া কিন্তু রাজিয়ার মধ্যে সেই বিচক্ষণতা, সেই দূরদর্শী সম্পন্ন যে চরিত্র, তিনি কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আলতুমিয়া রাজিয়াকে মুক্ত করেন এবং স্থির করেন যে এমন একজন নারী চরিত্র যদি তার জীবনের সঙ্গী হয় বা তাকে সঙ্গ করে যদি এগোয়, তাহলে সে চলার পথটা অনেক বেশি সহজ হবে। তারা আলতুমিয়ার বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিল বা কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়েছিল, তাহলে রাজিয়াকে সঙ্গ করে কিন্তু সেগুলো সমাধান করতে পারবে। তাই তিনি চাইলেন যে রাজিয়াকে যাতে আবার পুনরায় সে দিল্লির সাম্রাজ্য বা ক্ষমতায় যাতে ওকে ফিরিয়ে আনা যায়, সেইভাবেই কিন্তু তাকে সঙ্গ দিলেন এবং বিবাহ করলেন। তো এই পর্বে দাঁড়িয়ে আলতুমিয়া এবং রাজিয়া উভয়ে একত্রিত হয়ে কিন্তু এই বাহরম যে ইলতুৎমিশের যে পুত্র সন্তান সেই মুহূর্তে যে সিংহাসনে বসেছিলেন, তার বিরুদ্ধে তারা অবতীর্ণ হলেন, দিল্লির দিকে যাত্রা করলেন। কিন্তু এটাই তার জীবনের একটা দুর্ভাগ্য বলা যায়। এই যুদ্ধে আলতুমিয়া এবং রাজিয়া উভয় পরাজিত হন এবং তাদের হাতে নিহত হন। এটাই রাজিয়ার জীবনের একটা অন্তিম পর্ব বলা যায়। তিনি মারা যান, যদিও এইখানটাতে না অনেক মতবিরোধ আছে। কেউ কেউ মনে করেছেন রাজিয়া এখানেই এভাবেই মৃত্যু হয়েছে, আবার বিভিন্ন ঐতিহাসিক মত অনুযায়ী মনে হয়েছে যে এই যে তুর্কি অভিজাত গোষ্ঠী তাদের মধ্যে থেকেই হয়তো কেউ তাকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলেছেন। তো এই মত পার্থক্য চলতেই থাকবে যত ইতিহাসকে চর্চা বা বিশ্লেষণ হবে। তো এইভাবে রাজিয়া কিন্তু রাজিয়ার জীবনের শেষ পর্ব বা জীবন অবসান হয়। এবার আমরা বলতে পারি যে রাজিয়ার মাত্র 4 বছরের যে একটা সময়কাল, এই সময়কালটাকে আমরা এত কেন গুরুত্ব দিই, বুঝবো বা জানবো, গুরুত্ব দেওয়ার মতো। কারণ রাজিয়ার যে পতন, এই পতনের পেছনে কিন্তু তার দায়ী দায়ী ঠিক বলা যায় না। আমরা যদি কারণ বিশ্লেষণ করি, তাহলে বলা যায় রাজিয়ার অসম্ভব যে যোগ্যতা একজন নারী হিসেবে, সেই যোগ্যতাই কিন্তু তার অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এ যদি সমাজ যদি অন্যভাবে দেখতো বা ভাবতো, তাহলে তো এই বাধা বিপত্তি গুলো আর আসতো না। একজন নারী শাসক বা শাসিকা হয়েছেন, তাতে তো অসুবিধার কিছু নয়, কিন্তু এইভাবে তো তাকে গ্রহণ করতে পারেনি কিছু অংশ, সবাই নয়। কারণ রাজিয়া কিন্তু দিল্লির সাধারণ জনগণের কিন্তু বিপুল সমর্থন পেয়েছিল, সমর্থন পেয়েছিল বলেই কিন্তু তিনি 4 বছর কিন্তু সেই জায়গা নিজে ক্ষমতায় থাকতে পেরেছেন। হ্যাঁ, তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে পেরেছে। যদি এই উচ্চবিত্ত সম্প্রদায় বা এই তুর্কি সম্প্রদায়ের যে রক্ষণশীলতা, এই

0: জায়গাটা যদি না থাকতো বা কোথাও যদি একটু শিথিলতা থাকতো, তাহলে হয়তো তিনি আরো এগিয়ে যেতে পারতেন, বা ইতিহাসটা আরো হয়তো অন্যরকম হতো, বা অন্যরকম ইতিহাস হয়তো আমাদের কাছে আমরা খুঁজে পেতাম। তাই বলা যায় যে ইতিহাসের একটা অন্যতম আলোচিত বিষয় সুলতান রাজিয়া এবং তার সময়কাল মধ্যযুগে ভারতের ইতিহাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে বলা যেতে পারে।
1: অনেক অনেক ধন্যবাদ। আমরা সত্যি আমরা ফিরে গিয়েছিলাম সেই যুগটায়, সুলতান রাজিয়ার যুগে।
0: হ্যাঁ,
1: আপনাকে
0: সুলতান
1: অনেক
0: রাজিয়া।
1: ধন্যবাদ,
0: হ্যাঁ,
1: আপনি অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এত সুন্দর করে বোঝালেন, ধন্যবাদ।
2: এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন গবেষক স্বাতী ঘটক। আমাদের সময় শেষের দিকে, এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম দেবোপমা মিশ্র। খুব ভালো থাকবেন, শুনতে থাকবেন মহিলাদের আসর।

শুনছিলেন মহিলাদের আসর, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বন্ধু তোমারই জন্য। উপস্থাপনায় রয়েছেন সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনায় অঙ্কিতা দাস।

0: সবাইকে নমস্কার, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বন্ধু তোমারই জন্য। প্রথমেই আপনাদের মেইল আইডি জানিয়ে দিই, মৈত্রীবন্ধু @gmail.com, MAITREEBANDHU মৈত্রীবন্ধু@gmail.com। আর যারা ডাকযোগে লিখবেন তাদের জন্য ঠিকানা, বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। তাহলে চলে আসি এবারের লেখায়। শশাঙ্ক মণ্ডল পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, প্রিয় বন্ধু মৈত্রী, গত 6 এবং 7 সেপ্টেম্বর সোমবার এবং রবিবার দুপুর 12টায় যুববাণীর অনুষ্ঠান দুটি ভালো লেগেছে, কিন্তু 7 তারিখ সোমবার 12:30টায় লোকগীতির অনুষ্ঠান একদম ভালো লাগেনি। আকাশবাণীতে কি শিল্পীর এতই অভাব পড়েছে? প্রথম দুটি গান দ্বৈত কণ্ঠে এবং পরের তিনটি গান একই শিল্পীর কণ্ঠে। বুঝলাম না লোকগীতি শুনলাম না একক শিল্পীর গান শুনলাম। ওই দিন বিকেল 4:35 বন্ধু তোমারই জন্য অনুষ্ঠান শুনলাম না বিজ্ঞাপনে আয়োজিত অনুষ্ঠান শুনলাম, বুঝলাম না। লকডাউনের পর থেকে আপন পর যাত্রাপালাটি শোনার জন্য অনেকবার অনুরোধ করেছি। যাত্রাপালা আপন পর কবে শুনতে পাব? কৃষি বিভাগ থেকে জেনে উত্তর দেবার জন্য অনুরোধ রাখছি। অভিযোগের মেল অভিযোগ তো তাকেই করা যায় যাকে আপন ভেবে মনের কথা বলা যায়। যা হোক, মিষ্টি সুরে মিষ্টি উত্তরের আশা রেখে ইতি টানছি। নমস্কার, শুভ বিকেল, 8 সেপ্টেম্বর 2026, শশাঙ্ক মণ্ডল, পূর্ব বর্ধমান। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য। আপনি সেপ্টেম্বরের 6 আর 7 যথাক্রমে রবি এবং সোমবার দুপুর 12টায় যুববাণীর অনুষ্ঠানের কথা বলেছেন। এই দুদিনের অনুষ্ঠান আপনার ভালো লেগেছে, কিন্তু 7 তারিখ সোমবার 12:30টায় লোকগীতির অনুষ্ঠান ভালো লাগেনি। কারণ হিসেবে আপনি বলেছেন প্রথম দুটি গান দ্বৈত কণ্ঠে এবং পরের তিনটি গান একই শিল্পীর কণ্ঠে শুনেছেন। এতে আপনার মনে হয়েছে যে আকাশবাণীতে শিল্পীর অভাব পড়েছে, যে লোকগীতি শুনলেন না একক শিল্পীর গান শুনলেন, বোঝা গেল না। এই জায়গাটায় সত্যি আমাদের কাছেও খুব বোধগম্য হল না, কিন্তু যে আপনি কি বলতে চাইলেন, একক শিল্পীর লোকগীতির অনুষ্ঠানে বা রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতি বা আধুনিক গান, যে ধরনের গানের অনুষ্ঠানই হোক না কেন, তাতে যদি একজন শিল্পীর গানই গোটা অনুষ্ঠান জুড়ে বাজে, তাতে কি গানের রস আস্বাদনে অনেকটা ব্যাঘাত হয়ে যায়? এই জায়গাটা কিন্তু খুব স্পষ্ট নয় আমার কাছে, ব্যক্তিগতভাবে আমার কাছে। হ্যাঁ, বিভিন্ন শিল্পীর গাওয়া গান শোনা যেতেই পারে, তার একরকম আস্বাদন। আবার একজন শিল্পীর কণ্ঠেও গান শোনা যেতে পারে, সেটারও একটা রকম স্বাদ। আবার যদি একটি অনুষ্ঠানে দুটি ভাগ করে নেওয়া যায়, যে প্রথম ভাগে আমরা দ্বৈত কণ্ঠে পরিবেশিত সঙ্গীত শুনব, পরের পর্বে আমরা একজন একক শিল্পীর পরপর কয়েকটি গান শুনব, সব রকমটাই তো শোনা যায়। শোনার ক্ষেত্রে যে খুব ব্যাঘাত তৈরি করে কিনা, এই জায়গায় আমি নিজে ব্যক্তিগতভাবে খুব সহমত হতে পারলাম না। তবে আপনি যখন বলেছেন আপনার ভালো লাগেনি, অবশ্যই এটাও একটা মত। আমরা যেটা এ প্রান্ত থেকে বলবো সেটাই মত, আর আপনারা যেটা বলছেন তার একেবারেই গুরুত্বহীন অবান্তর তা তো নয়। আপনিও নিশ্চয়ই আমাদের এক ধরনের শ্রোতাদের প্রতিনিধি, আপনার মতন নিশ্চয়ই আরো 5 জন ভেবেছেন, কিন্তু আপনি বলেছেন আমরা মাথায় রাখলাম। যদিও সহমত হলাম না, তবুও আপনার কথাকে মর্যাদা দিয়ে আমরা বিষয়টা মাথায় রাখলাম। 4:35 বন্ধু তোমারই জন্য অনুষ্ঠান শুনেছেন নাকি বিজ্ঞাপন আয়োজিত অনুষ্ঠান শুনেছেন আপনি, বুঝতে পারেননি? আপনি বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানই শুনেছেন। আপনাদের আমরা অনেকবার বলেছি যে আমরা যথেষ্ট সংখ্যক চিঠি পাচ্ছি না আপনাদের কাছ থেকে। একটি অনুষ্ঠান 30 মিনিটের অনুষ্ঠানে যদি 30 মিনিটের মতো চিঠি এসে না পৌঁছয়, অনুষ্ঠান আগেই শেষ করে দিতে হয় 30 মিনিটের আগেই, সেক্ষেত্রে কি করণীয়? তাহলে কি ওই সময়টায় আমরা যন্ত্রসঙ্গীত শোনাব বা অন্য কোনো আধুনিক গান বা রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতি এই ধরনের কোনো গান শোনাব? কোনোভাবে তো সেই জায়গাটাকে পূরণ করতে হবে, কারণ আমরা তার ঠিক পরের যে নির্ধারিত অনুষ্ঠান তাকে তো আমরা 10 মিনিট আগে শুরু করে দিতে পারবো না। এটা আকাশবাণীর প্রথা বিরোধী। প্রতিটি অনুষ্ঠানের শুরুর একটা নির্দিষ্ট সময় আছে, শেষেরও আছে। বন্ধু, তোমারই জন্য সেদিন চিঠি কম থাকায় সেক্ষেত্রে আমাদের যে বিজ্ঞাপন, আপনি যদি তাকে বিজ্ঞাপন বলে থাকেন তাহলে আমি মেনেই নিচ্ছি সেটি বিজ্ঞাপন। হ্যাঁ, একরকম বিজ্ঞাপন তো বটেই, আমরা আমাদের ভাষায় তাকে বলি প্রোমো। সেই প্রোমো শোনানো হয়েছে অন্য কোনো অনুষ্ঠান সম্পর্কে, অর্থাৎ এই অনুষ্ঠান আপনারা কখন শুনতে পান, সেই অনুষ্ঠানে চিঠি লেখার সুযোগ থাকলে কোন ঠিকানায় চিঠি লিখবেন, এবং চিঠি লেখার যদি কোনো নির্ধারিত বিষয়বস্তু থাকে তাহলে সেটি ঘোষণা করা হয়। এটি তো ঘোষণা করবার জন্যই আমরা সময় সুযোগ বুঝে সেটি শোনাই। আমি ধরে নিচ্ছি আপনার কথা মতন যে চিঠির মাঝখানে যদি প্রোমো না যেত, আপনার ভাষায় বিজ্ঞাপন না যেত, তাহলে অনুষ্ঠান 20 মিনিটের মাথায় শেষ হয়ে যেত, তারপরে পরবর্তী 10 মিনিট সময় কি হতো, এই প্রোমোই কিন্তু বাজত। এই প্রোমো বা এর সঙ্গে আরও অন্য কিছু প্রোমো, সেই ধরনের জিনিসগুলোই কিন্তু আপনি শুনতেন। কিন্তু ততক্ষণেই যেটা হতো যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হতো এবং তারপর আপনি সেই প্রোমোগুলো শুনতেন। আর এক্ষেত্রে আপনি শুনেছেন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার আগে, অনুষ্ঠানের মাঝে মাঝে আপনি শুনেছেন। এবং এটাও একটি কৌশল বলতে পারেন আমাদের তরফ থেকে, যে অনুষ্ঠানের মাঝে যদি প্রোমো শোনানো হয়, বিজ্ঞাপন শোনানো হয়, সেটি বেশি মানুষের কাছে পৌঁছয়। প্রত্যেকটা অনুষ্ঠানের কিছু নির্দিষ্ট সংখ্যক বাধা শ্রোতা কিন্তু আছেন আমাদের। যেই মুহূর্তে 20 মিনিটের মাথায়, 22 মিনিটের মাথায় বন্ধু তোমারই জন্য শেষ হয়ে যেত, অনেকেই হয়তো অন্য কিছু শুনতেন বা হয়তো রেডিও ছেড়ে অন্য কোথাও চলে যেতেন, অন্য কাজে মন দিতেন। কিন্তু বন্ধু তোমারই জন্য হচ্ছে, সেই আগ্রহে তারা গান সতর্ক রেখেছেন, যার ফলে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে আমাদের সেই বিজ্ঞাপন পৌঁছে যেতে পেরেছে। আর একটা কথা আপনাকে বলি, এই যে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান না বন্ধু তোমারই জন্য শুনছেন, আপনি বুঝতে পারলেন না, এই ধরনের একটি চিঠি, এই রকমই একটি ভাষা আমি এর আগেও কখনো বন্ধু তোমারই জন্য প্রসঙ্গেই আমি পেয়েছিলাম। প্রেরকের নাম আমার মনে নেই, অল্প কিছুদিন আগেই আমি পেয়েছিলাম। এই বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে আপনাদের একটু জানাই। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আমাদের এই আকাশবাণীর ক্ষেত্রে, এই পরিমণ্ডলে আমরা যে অনুষ্ঠানগুলোকে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান বলে বিবেচনা করি, গণ্য করি, সেগুলি হচ্ছে কোনো 30 মিনিটের একটি অনুষ্ঠান, কোনো বিজ্ঞাপনদাতা সংস্থা তাদের নিজস্ব বক্তব্য সম্বলিত অনুষ্ঠান রেকর্ড করে এনে ওই সময় সম্প্রচার করেন, এবং সেই অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে আকাশবাণীর কোনো ভূমিকা থাকে না, কোনো দায়িত্ব থাকে না। সেই বিজ্ঞাপনদাতা সংস্থাই, সরকার নির্ধারিত নির্দিষ্ট একটি অঙ্ক আছে, সেই অঙ্কের বিনিময়ে সেই সময়টুকুর জন্য তারা অনুষ্ঠান সম্প্রচার করার রাইট পান। তারা চুক্তিবদ্ধ হন যে এত দিনের জন্য এই কটি পর্ব তারা শোনাবেন এবং সময়সীমা প্রতিটি অনুষ্ঠানের এত মিনিট, এবং সরকার নির্ধারিত যে অঙ্ক তার বিনিময়ে এই কাজটা হয়। কাজেই আকাশবাণীর কোনো প্রযোজনা তাকে কখনোই বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান বলা যায় না। আপনি লকডাউনের পর থেকে আপন পর যাত্রাপালা শোনানোর জন্য অনেকবার অনুরোধ করেছেন, কিন্তু যাত্রাপালা আপন পর শোনানো হয়নি। কৃষি বিভাগ থেকে জেনে উত্তর দেবার জন্য আপনি অনুরোধ করেছেন, আমরা কৃষি বিভাগকে জানিয়েছি, তারা আমাদের জানিয়েছেন যে তারা সংগ্রহশালা থেকে সংগ্রহ করে শোনানোর চেষ্টা করবেন। এরপর আপনি লিখেছেন অভিযোগের মেল, অভিযোগ তো তাকেই করা যায় যাকে আপন ভেবে মনের কথা বলা যায়। একদম ঠিক, আমরা এটা বুঝতে পারি, আপনারা আপনাদের ভালো লাগার কথা যখন জানান সেটিও আপনারা আপনজনকেই জানাচ্ছেন বলে জানান, খারাপ লাগার কথাও যখন জানান আপনজনের কাছ থেকে কোথাও প্রত্যাশা পূরণ না হচ্ছে বলেই আপনারা জানান। কাজেই আপনাদের ভালো লাগা, খারাপ লাগা, তিরস্কার, ভর্ৎসনা, অভিযোগ অনুযোগ কোনো কিছুতেই আমরা কিন্তু ব্যথিত হই না, বরং আমরা ভাবি ভালোবেসেছেন বলেই তো এমন কথা বলছেন, ভালোবেসেছেন বলেই তো সঙ্গে আছেন, আর সঙ্গে আছেন বলেই প্রত্যাশা অপূরণের ব্যথায় ব্যথিত হয়ে আমাদের লিখছেন। আর কি বলি বলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিঠি লিখবেন আমাদের। লিখেছেন হিফজুর রহমান সর্বমঙ্গলা পূর্ব বর্ধমান থেকে। মৈত্রী বন্ধুর সকল কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলছি। আজ শুনলাম ডিএইচে কিভাবে শরীরকে সুস্থ রাখে, যেমন বিভিন্ন সামুদ্রিক মাছ বা অন্য কি কি খেতে হবে, এই প্রতিবেদন শুনে ঋদ্ধ হলাম। বিভিন্ন মানুষের কাছে পৃথক পৃথক উপদেশ শুনে মনে হয় কোনটি খাবো আর কোনটি খাবো না দ্বিধায় পড়ে যাই। ভবিষ্যতে আরও এই ধরনের প্রতিবেদন শুনতে পাব। আমি প্রবীণ নাগরিক, নিঃসঙ্গতা কাটাতে রেডিওকে আঁকড়ে ধরে আছি, কারণ সবাই চলে গেছে, শুধু তুমি আছো আমার সঙ্গে। সকালে উঠে রেডিও টিউন করে দিই আর শুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। হিফজুর রহমান বাহির সর্বমঙ্গলা পূর্ব বর্ধমান থেকে আপনি লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখার জন্য। কি বলি বলুন, ভালো লেগেছে, আপনি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, আপনার মনে হয়েছে আরও এই ধরনের অনুষ্ঠান শুনতে চেয়েছেন। প্রবীণ নাগরিক আপনি, নিঃসঙ্গতা কাটাতে রেডিও আপনার একটি বড় অবলম্বন। আমরা জানি আমাদের বয়স্ক প্রবীণ অনেক শ্রোতাই আছেন, বা শুধু বয়স্ক শ্রোতাই বলবো না, অনেক শ্রোতাই আছেন যারা অবসর সময়টা রেডিওর সঙ্গে কাটাতে পছন্দ করেন। ধরুন না একজন গৃহবধূ, তিনি ঘরের কাজ করতে করতে পাশে চালিয়ে রেখেছেন রেডিও, এবং রেডিও শুনতে শুনতে তিনি গুরুত্বপূর্ণ তথ্য যেমন পাচ্ছেন, তিনি যেমন বিনোদন পাচ্ছেন, তেমনি পাশাপাশি হাতে কাজ করছেন, হয়তো বাড়িতে কেউ নেই, তিনি একা রয়েছেন, কিন্তু পাশে রেডিও চলছে। একটু বাদে বাদে অনুষ্ঠানের ধরন বদলে যাচ্ছে, উপস্থাপনার ধরন বদলে যাচ্ছে, কণ্ঠস্বর বদলে যাচ্ছে, আর তার মনে হচ্ছে যেন চারপাশটা ভরে আছে, আশেপাশেই কোনো একজন মানুষ আছেন, ঠিক পাশে বসেই কেউ একজন কথা বলছেন। এমনটা তো হয়ই, এটা আমরা জানি, এটা আমরা উপলব্ধি করি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডলি দেবী বন্দ্যোপাধ্যায় দিগবার বাঁকুড়া থেকে লিখেছেন, বিষয় সলিল চৌধুরীর সময় করে। প্রিয় বন্ধু তোমারই জন্য, আজ রবিবার সকালের আড্ডায় দৃষ্টিকোণে সলিল চৌধুরীর কথা শুনে খুব আনন্দিত হলাম। বাংলা গানের জগতে সলিল চৌধুরীর অবদান অনস্বীকার্য। হারানো সুরে সলিল চৌধুরীর সুরারোপিত গান এবং উত্তম সুচিত্রার ছায়াছবির গানও সময় করে শোনানোর অনুরোধ জানাই। ডলি দেবী বন্দ্যোপাধ্যায় দিগপার বাঁকুড়া থেকে লিখেছেন। সত্যি বাংলা গানের জগতে সলিল চৌধুরীর অবদান অনস্বীকার্য। আরও বহু বহু বহুদিন তার গান নিয়ে গবেষণা চলবে, পরীক্ষা নিরীক্ষা চলবে। সলিল চৌধুরীর সুরারোপিত গান শুনেছেন, আরও শুনতে চেয়েছেন উত্তম সুচিত্রার ছায়াছবির গান। উত্তম কুমার সুচিত্রা সেনের ছায়াছবির গান প্রতিনিয়ত আমরা শুনছি, অহরহ শুনছি। এবার এটা তো ঠিক যে আমরা সর্বক্ষণ, যতক্ষণ ট্রান্সমিশন চলছে, আমাদের রেডিও সম্প্রচার হচ্ছে, ততক্ষণই যে আপনি কান সজাগ করে বসে থাকতে পারছেন তা তো নয়। হয়তো ঠিক সেই মুহূর্তটাতেই আপনি একটু অন্যদিকে মনোযোগ বেশি দিলেন, আপনার কান ঘেঁষে বেরিয়ে গেল একটি উত্তম সুচিত্রা অভিনীত ছবির গান। এত বেশি আমরা শুনি কারণ আমাদেরও তো বড় ভালো লাগার সেই সময়ের সেই পর্বের গানগুলি। তবে নিশ্চয়ই আপনি শুনতে পাবেন, বিশেষ করে এটি উত্তম কুমারের শতবর্ষ। এই বছর তো বিভিন্নভাবে উত্তম কুমারের অভিনীত ছবির গান শুনতে পাবেন, এবং প্রাসঙ্গিকভাবেই সুচিত্রা সেন আসবেনই। আর কি, এখানেই শেষ করি। নমস্কার, ভালো থাকবেন, চিঠি লিখবেন। শক্তিশঙ্কর সামন্ত ধর্ষা কাজীপাড়া হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন। 23 সেপ্টেম্বর এই চিঠি আপনি লিখছেন। সুন্দর সমীপেশু, এটা সত্য যে অধিক সংখ্যক চিঠি পাঠ করে পত্র লেখকদের খুশি রাখাই যদি বুধ সকালের চিন্তাভাবনায় গুরুত্ব পায়, তবে এই চিঠির প্রাসঙ্গিকতা অর্থহীন মনে করব। প্রসঙ্গত, 23 সেপ্টেম্বরের ম্যাটনি আইডল উত্তম কুমারের জন্ম শতবর্ষে দাঁড়িয়ে তারই একটি কথা মনমুকুরে ভেসে উঠল। মহানায়কের উক্তিটি ছিল, অভিনয় মানে তো শুধু সংলাপ বলা নয়, বরঞ্চ সংলাপের বাইরেও কিছু একটা। ঠিক একইভাবে বলা যেতে পারে পত্রপাঠ ও খবর পাঠ শুধুমাত্র নিখুঁতভাবে বাক্য পঠনই বড় কথা নয়, পত্রের মধ্যে থাকা লেখকের যে আবেগ ভালোবাসা লুকিয়ে থাকে তা উপস্থাপকের ক্যারিশমা দিয়ে অন্য কিছু নির্মাণ করাটাকেই আমরা বাচিক শিল্পী নাট্যশিল্পীর অধিক গুণ বলে বিবেচনা করে থাকি। হ্যাঁ, সুতপা চট্টোপাধ্যায়ের মধ্যে এই গুণ যথেষ্ট পরিমাণ রয়েছে। যখন আমরা প্রাত্যহিকীর উপস্থাপনার অঙ্গনে আনত থাকি, তার পত্রপাঠের সৌন্দর্য শিল্পে তা আমরা টের পাই অন্যভাবে। কিন্তু দুঃখের কথা, রেকর্ডিং করে রাখা বুধ সকালে অনুষ্ঠান যখন আমাদের উপহার স্বরূপ তুলে ধরা হয়, সেই স্বাদ থেকে আমরা, বলা ভালো, আমি বঞ্চিত হই অতি দ্রুত পত্রপাঠের কারণে। বন্ধু, এতে করে প্রতি সপ্তাহে যদি আরও দু একটা চিঠি কম পড়া হয়, রামায়ণ শুদ্ধই থাকবে বিশ্বাস করি। উল্লেখ্য, এই অধম আগেও প্রসঙ্গটি ছুঁয়ে গিয়েছিল বন্ধু তোমারই জন্য এক আসরে, যা আপনাদের বিচারে গ্রহণযোগ্যতা পায়নি বোধ করি। তবু একজন অতি সাধারণ শ্রোতার অন্তিম নিবেদনটি আবার ব্যক্ত করলাম, যা আসলে শতবর্ষের আকাশবাণীর সঙ্গে শতবর্ষের অধিক ভালোবাসার নিবিড় বন্ধনে জড়িয়ে পড়ে। মাননীয়, সবিনয় বলি, সারা মাসে চার পাঁচ সপ্তাহে যদি চল্লিশ পঞ্চাশটা চিঠিও পাঠ হয়, পাশাপাশি কয়েকশো শ্রোতার প্রতি মৈত্রী সত্যি আন্তরিক থাকতে পারছে কিনা সেটাও বিবেচ্য হওয়া প্রাসঙ্গিক। এ দাবি করাকে নিশ্চয়ই অন্যায় ভাবা হবে না। হয়তোবা ভাবতেও পারেন, কেননা অনেক শ্রোতা আমার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের মুক্ত ভাবনা তুলে ধরতে প্রস্তুত হবেন। মন্দ কি, মৈত্রীর স্বার্থে তাঁদেরও সকলকে আমিও স্বাগত জানাই। শক্তিশঙ্কর সামন্ত নারসা কাজীপাড়া হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য। এই চিঠিটি আমি একটু দ্বিধাযুক্ত যে চিঠির এই উত্তর আমি দিলে বেশি ভালো হবে নাকি অন্য কোনো তৃতীয় ব্যক্তি যিনি এই চিঠির সঙ্গে কোনোভাবেও যুক্ত নন তিনি দিলে ভালো হতো, আমি জানি না। আমি একটি কথা বলতে পারি, প্রাত্যহিকীর প্রসঙ্গ আপনি এখানে এনেছেন, যদিও প্রাত্যহিকী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান নয়, তবু আমি বলি যে যখন প্রাত্যহিকীতে চিঠি পড়ি তখন যে আন্তরিকতা, যে মনোসংযোগ দিয়ে সেই চিঠিগুলি পড়ি, বুধ সকালের চিঠি যখন পড়ি তখনও কিন্তু সেই একই নিষ্ঠার সঙ্গে এই চিঠিগুলোও পড়বার চেষ্টা করি। কিন্তু আপনি যখন বলছেন আপনি দুটি অনুষ্ঠানেরই শ্রোতা এবং দুটির মধ্যে কোথাও কোনো পার্থক্য পাচ্ছেন, সেক্ষেত্রে আমি একটু সতর্ক থাকব নিশ্চিত। এই বিষয়টা আগে কখনো কেউ আমাদের দৃষ্টি আকর্ষণ করেননি যে দুটি অনুষ্ঠানে পাঠের তারতম্য হচ্ছে, আমি আরেকটু সতর্ক থাকব। তবে পাশাপাশি এটাও একটু ভেবে দেখতে চেষ্টা করছি সচেতনভাবেই বলছি যে একটি অনুষ্ঠান যখন লাইভ পড়ছি তখন লাইভ পড়ার সময় আমাদের আনুষঙ্গিক অনেক অনেক অনেকগুলো বিষয় নিয়ে আমাদের তবে লাইভে বসতে হয়, কিন্তু রেকর্ডেড অনুষ্ঠানের ক্ষেত্রে সেই বিষয়গুলো থাকে না। আমরা অনেক দ্বিধামুক্ত হয়ে, অনেক জড়তামুক্ত হয়ে শুধুমাত্র পাঠের দিকেই মনোসংযোগ করি। ওই যে অনেক বেশি সুবিধে পেয়ে এই অনুষ্ঠানটা করতে বসি বলেই কি একেবারে পড়াটা গড়গড় করে হয়ে যায়, দ্রুততার সঙ্গে হয়ে যায়? আর প্রাত্যহিকী যখন লাইভ করি তখন তো অনেক রকম বিষয়, অনেক অনেকগুলো বিষয় নিয়ে আমাদের একসঙ্গে চলতে হয়, তাই কি তখন একটু গতিটা মন্থর থাকে? আমি জানি না, এর ব্যাখ্যাটা সঠিকভাবে আমার কাছেও নেই। কিন্তু আপনি বলেছেন, নিশ্চিতভাবে শ্রদ্ধাশীল আপনার বক্তব্যের প্রতি আমরা মান্যতা দিচ্ছি। আপনাকে আমরা একটু দেখার চেষ্টা করব, ভাবার চেষ্টা করব, যদি তেমনটা হয় চেষ্টা করব সংশোধন করে নিতে। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখার জন্য। নিভঙ্কর বালা ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের লিখেছেন। বন্ধু তোমারই জন্য, অনুষ্ঠানের সবাইকে নমস্কার ও ভালোবাসা জানাই। আমার কয়েকটি প্রশ্ন। গীতিকারদের গান কি আকাশবাণী আর নেবে না? গান নিলে কতদিনের মধ্যে বিজ্ঞপ্তি বেরোতে পারে? হারানো দিনের গানের অনুষ্ঠানে স্পন্দন দাস এবং গোপীনাথ পালকে কম পাচ্ছি কেন? ডক্টর মানস প্রতিম দাস মহাশয়কে ধন্যবাদ তার সুন্দর পরিবেশনার জন্য। নিভঙ্কর বালা, ঠাকুরনগর, উত্তর চব্বিশ পরগনা। ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য। অনেকগুলো বিষয় আপনি পরপর করে লিখেছেন। আপনি জানতে চেয়েছেন আকাশবাণী কি গীতিকারদের গান আর নেবে না, নিলে কতদিনের মধ্যে বিজ্ঞপ্তি বেরোতে পারে। গীতিকারদের গান নেওয়া হচ্ছে না এই ধারণাটা আপনার কেন, কিভাবে হলো এইটা ঠিক বুঝতে পারলাম না। গীতিকারদের গান তো নেওয়া হচ্ছে। নেওয়া হচ্ছে বলতে আমাদের সঙ্গীত বিভাগে সারা বছরই গান জমা নেওয়া হয়। আপনি আপনার গান, অপ্রকাশিত গান যা আগে কোথাও প্রকাশ হয়নি সেরকম গান এনে সঙ্গীত বিভাগে দেখা করতে পারেন, যোগাযোগ করতে পারেন। জমা রেখে যেতে হয়, ওরা ওদের সময় মতন বিবেচনা করেন বিষয়টি। একসঙ্গে অনেকগুলি গান আনতে হয়, আপনি একবার এসে সঙ্গীত বিভাগে যোগাযোগ করুন আপনার লেখা নিয়ে। এবারে বলেছেন হারানো দিনের গানের অনুষ্ঠানে স্পন্দন দাস বা গোপীনাথ পালকে কম পাচ্ছি কেন। এর নির্দিষ্ট কোনো কারণ নেই কেন আপনারা কম পাচ্ছেন। আসলে এখানে কম পাচ্ছেন মানে অন্য জায়গায় বেশি পাচ্ছেন। আমাদের সবকটি বিভাগই তো খুব গুরুত্বপূর্ণ। হয়তো আপনি লাইভ অনুষ্ঠান যেখানে শুনছেন ভাবছেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যেখানে হয়তো কোনো লাইভ অনুষ্ঠান নেই সেই জায়গাটিও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। হয়তো সেই জায়গায় তিনি পারফর্ম করছেন। আবার অনেক ক্ষেত্রে এমন হয় যারা উপস্থাপক উপস্থাপিকা আছেন তাদেরও ব্যক্তিগত সুবিধা অসুবিধে থাকে, তাদের অন্যান্য দৈনন্দিন কাজের সঙ্গে যে সময়টা ম্যাচ করে, যে সময়টায় তাদের অন্যান্য অসুবিধে থাকে না সেই সময় তারা আকাশবাণীতে আসছেন, অনুষ্ঠান করছেন। এখানে যারা অনুষ্ঠান করছেন তাদের অনেকেই অন্য অন্য পেশার সঙ্গেও তারা যুক্ত আছেন। এই সবটা মিলিয়েই এই কেনর উত্তর। নির্দিষ্ট করে না উত্তর একেবারে বলাটা সম্ভব না যে ঠিক কি কারণে আপনি তাকে ওই সময় ওই অনুষ্ঠানে পাচ্ছেন না। হয়তো সাম্প্রতিক অতীতে পাননি, আবার হয়তো একেবারে খুব নিকট ভবিষ্যতেই আপনারা পেয়ে গেলেন, সবটাই হওয়া সম্ভব। অনেক ধন্যবাদ। এবারে পরপর বেশ কয়েকটি চিঠি আমার হাতে। 10-8 এবং 12-8 এই দুদিনের তিনটি পোস্টকার্ড পাঠিয়েছেন প্রসেনজিৎ পাত্র, প্রজত্নে শর্মা পাত্র, ইন্দপুর বাঁকুড়া থেকে। কিয়া মুখোপাধ্যায়ের উপস্থাপনায় হারানো দিনের গানের অনুষ্ঠান আপনি শুনেছেন। আপনি এরপর 12-ই অগস্ট চিঠি লিখেছেন সুলীল সরকারের রচনা অবলম্বনে আশিস গিরির প্রযোজনায় নাটক আজ ইতিহাসের অন্তরালে, ভালো লেগেছে। এছাড়াও আপনি লিখেছেন যে মহারাষ্ট্র নিয়ে ভ্রমণ বর্ণনা, ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখার জন্য, লিখবেন চিঠি। প্রদীপ কুমার চক্রবর্তী ভুবনেশ্বর ধাম পূর্ব বর্ধমান থেকে লিখেছেন মনোমোহিনী মৈত্রী, আমি আজাদ আজাদই থাকব, সকালেই তোমার স্মৃতিচারণায় মুগ্ধ হলাম, প্রণাম করি স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদকে। সকালের প্রার্থনায় উজ্জ্বল আমার মৈত্রী আরো উজ্জ্বল হোক দেশবাসীর হৃদয়ে। সামনেই অগস্ট মাস, আপনি সামনেই অগস্ট মাস লিখেছেন কারণ আপনার চিঠিতে যে তারিখ লেখা আছে সেটি 23 জুলাই 2026। বেশ, এরপর লিখেছেন আমি আবেদন করি তোমার কাছে রক্তরঞ্জিত অগ্নিগর্ভ পরাধীন ভারতের সেকালের নাটক ক্ষুদিরাম মহারাজ নন্দকুমার নবাব সিরাজদৌল্লা প্রচার করার জন্য। দুই বাংলার দেশবাসী ধন্য হবেই এ আমার নিজস্ব ধারণা। আকাশবাণীর প্রতিষ্ঠা দিবসে সকলকে যথাযোগ্য প্রণাম নমস্কার শুভেচ্ছা এবং অকৃত্রিম ভালোবাসা দিয়ে সুন্দর সকালের লেখা শেষ করি। প্রদীপ কুমার চক্রবর্তী, ভুবনেশ্বর ধাম, পূর্ব বর্ধমান। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখার জন্য। বেশ পুরনো চিঠি, অনেকটা দেরিতে আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনি যে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে তাদের জীবন নির্ভর নাটক অনুষ্ঠান শুনতে চেয়েছেন। আমরা অগস্ট মাস পার করে আপনার চিঠি হাতে পেয়েছি, নিশ্চয়ই সেই ধরনের অনুষ্ঠান আপনি গোটা অগস্ট মাস জুড়ে পেয়েছেন আমাদের কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিঠি লিখবেন। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিঠি লিখবেন, মেল করবেন। চিঠি লেখার ঠিকানা আরও একবার মনে করাই, বন্ধু তোমারই জন্য, আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করবেন তারা লিখবেন maitribondhu23@gmail.com এই ঠিকানায়, MAITREBANDHU maitribondhu23@gmail.com এই ঠিকানায়। তাহলে সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, নমস্কার।
1: শুনলেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় ছিলেন সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45-এ বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz-এ অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30-এ অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz-এ ভারতীয় সময় 8:30-এ বাংলাদেশ সময় 9:00-এ শুনতে ভুলবেন না।
2: শুরু হচ্ছে আজ সন্ধ্যায়। উপস্থাপনায় রয়েছেন রাখি দাশগুপ্ত।

আমার দুই বাংলার মৈত্রী বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ সোমবার, আজ সন্ধ্যা নিয়ে আপনাদের সঙ্গে কিছুক্ষণ বিভিন্ন খবর খবর আর মন ভরানো গান নিয়ে সঙ্গে রইলেন মৈত্রী বন্ধু রাখি দাশগুপ্ত। সামনেই পুজো, আকাশে বাতাসে বেশ একটা উৎসব উৎসব আমেজ, কলকাতা ও তার বাইরের দেশ বিদেশের বিভিন্ন জায়গায় এই উৎসবে সামিল হওয়ার শুরুর আহ্বান। আর সেই সঙ্গে খবরাখবর তো থাকছেই, যেমন প্রত্যেক সন্ধ্যায় আপনাদের জন্য থাকে। কী কী রয়েছে এই প্রসঙ্গে সেটা তো অবশ্যই জানাবো, কিন্তু যেমন আমি প্রত্যেকবার শুরুর আগে একটা গান দিয়ে শুরু করি, আজকে সেই সব প্রসঙ্গে যাওয়ার আগে একটা মন ভরানো গান দিয়ে শুরু করি আজকের সন্ধ্যা আপনাদের জন্য। অরিজিৎ সিং এর কণ্ঠে বাউন্ডুলে ঘুরি, দশম অবতার ছায়াছবি থেকে এই গানটি দিয়ে শুরু করছি আজকের সন্ধ্যা।

চলে আসি ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের খবরে। গত কয়েক বছর ধরেই বহু ছায়াছবির প্রদর্শন হয়ে চলেছে এই ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে। কাহিনী চিত্র থেকে ছোট ছোট ছবির প্রামাণ্যচিত্র অনেক কিছু নিয়েই ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখার উদ্যোগে এটি হয়ে চলেছে গত চার বছর ধরে। বিশ্ব সিনেমার নানান গল্প সিনেমার পর্দায় উপহার পেয়েছেন শহরবাসীরা। এবছর মানে পঞ্চম বছরের উৎসব নন্দন তিনে উদযাপিত হলো গত 8-13 সেপ্টেম্বর পর্যন্ত, মানে গতকাল পর্যন্ত। প্রতিযোগিতামূলক বিভাগে ছিল 19টি ফিচার ফিল্ম, অন্যদিকে শর্ট ফিকশন ও ডকুমেন্টারি ছিল 15টিরও বেশি। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইরান সহ এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকার সাম্প্রতিক সিনেমা ছিল এই প্রদর্শনে। ওই অনুষ্ঠানে বিমল রায়, হরিসাধন দাশগুপ্ত, অচিতানন্দ দাশগুপ্তের নামে দুটি করে পুরস্কারও দেওয়া হয়।

বাংলা সঙ্গীতের ইতিহাসে বাংলা গানের ঐতিহ্য যারা বহন করে চলেছেন তাদের মধ্যে শিল্পী হৈমন্ত শুক্লার নাম সবসময় থেকে যাবে। আজকে সন্ধ্যায় তাকে নিয়েই দু চার কথা। এই মানুষটি সারা জীবন গানের সাধনায় মগ্ন থেকে গেলেন, অত্যন্ত সাদামাটা জীবন, কিন্তু এত বড় মাপের যে শিল্পী তার হাসি আর তার সারল্য বারবার মন ছুঁয়ে যায় তার সাধারণ জীবনযাপনের মধ্যে দিয়ে। যিনি বলেন যে সঙ্গীতই তার জীবন, মাইক্রোফোন তার জীবনের প্রেম, আর তার ছাত্রছাত্রীরা তো তাকে মা বলেই ডাকেন। এখানেই হৈমন্ত শুক্লা জীবনের আসল প্রাপ্তি, বিয়ে করেননি, সঙ্গীতকে ভালোবেসে। তার বাবা বলেছিলেন যে গানকে বিয়ে করো, ওটাই তোমার জীবন। হৈমন্ত শুক্লাকে বলা হয় ক্লাসিক্যাল ঘরানা আর আধুনিক গানের ব্রিজ। ওনার গলায় একটা ভারী গম্ভীর অথচ মিষ্টি ভাব আছে, সেটা বারবার তার যে কোনো গানের মধ্যে দিয়ে প্রকাশ পায়, যেটা মান্না দে থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্রের মতন গুণী মানুষরাও, এইসব শিল্পীরাও খুব পছন্দ করতেন হৈমন্ত শুক্লাকে এবং তাকে তাদের সুরে তাকে দিয়ে গানও গাইয়েছেন। বেশ কয়েকটি গান শোনার চেষ্টা করব আজকে সন্ধ্যায়, তার মধ্যে আমি সেও সখা ছায়াছবি থেকে হৈমন্ত শুক্লার কণ্ঠে এমন স্বপ্ন কখনো এই গানটি দিয়ে শুরু করি।

হৈমন্তী শুক্লার প্রচুর এমন অনেক গান আছে যেগুলো বাঙালির হৃদয়ে মননে রয়ে যাবে, ইতিহাসে থেকে যাবে। ওনার জন্য বহু শিল্পী সুর দিয়েছেন, সেরকম কয়েকটা গানের উল্লেখ করি আজকে সন্ধ্যায়। পণ্ডিত রবিশঙ্কর মনে পড়ে তোমার এই গানটিতে সুর দিয়েছিলেন 1978 মান্না দে আমার বলার কিছু ছিল না, বা হেমন্ত মুখোপাধ্যায় সুর দেন ওগো বৃষ্টি আমার চোখের পাথা। আলী আকবর খান সাহেব তিনি সুর দিয়েছেন জানি না এই মালা গানটিতে। ভীমসেন যোশীর সুর দেন ল্যাচকি ল্যাচকি আওয়াত গানটি, সত্যি ভোলা যায় না। এমন শিল্পীদের সুরে গান গাওয়া সব শিল্পীদের ভাগ্যে তো হয় না, কিন্তু হৈমন্ত শুক্লা হচ্ছেন সেই শিল্পী যিনি গানকে অন্তর দিয়ে ভালোবেসেছেন। বড় বড় সব কম্পোজারের সঙ্গে হৈমন্ত শুক্লার প্রচুর গান রয়েছে, সে বাংলা ছায়াছবি হোক বা বাংলা ভাষা থেকে অন্যান্য যে কোনো ভাষায়। ব্যাক টু ব্যাক দুটো পরপর বাংলা আধুনিক গান হৈমন্ত শুক্লার কণ্ঠে, সুখী সেদিন শ্রাবণে আর ঠিকানা না রেখে আপনাদের জন্য।

হৈমন্তী শুক্লার প্রথম প্লেব্যাক 1974-এ, আর এখন 2026 সমানভাবে গেয়ে চলেছেন এই মানুষটি। বঙ্গবিভূষণ পুরস্কার পেয়েও যিনি বলতে পারেন যে আমি তো শুধু গানই গেয়েছি, এত বড় সম্মান পাবো ভাবিনি। পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, পেয়েছেন কলাকার অ্যাওয়ার্ড সহ আরও অনেক কিছুই, কিন্তু মানুষ হৈমন্তী শুক্লা একই রকম মাটিতে পা দিয়েই সাদা মাটা জীবনে অভ্যস্ত এখনও। এমন একজন শিল্পী, বাংলা হিন্দি ছাড়াও ভোজপুরি, আসামিজ, পাঞ্জাবি, ওড়িয়া, গুজরাটি সব ভাষায় গান গেয়েছেন, কিন্তু এসব শিল্পীরা তো সারা জীবন কি বলবো আমাদের মনের মণিকাঠায় থেকে যাবেন। এরকম শিল্পী তো বারবার আসেন না, যার জন্য ওনাদের গান বারবার শুনতে ইচ্ছে করে, আর শুনলেও মনে হয় আরও বারবার শুনি। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আরও অনেক বেশি বেশি গান গান। আমাদের আকাশবাণী মৈত্রীর তরফ থেকে তার প্রতি অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। হৈমন্তী শুক্লার কণ্ঠে এখনও সারেঙ্গিটা বাজছে, এটি শোনাবো এখন আপনাদের জন্য।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: চলে আসি আবহাওয়ার খবরে। সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতা থাকবে, গুমোট গরম থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস।
2: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
3: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরো একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।

বাংলা গানে ধনঞ্জয় ভট্টাচার্যের মতন শিল্পী কিন্তু বিরল। আধুনিক ও ভক্তিমূলক গানে তার জুড়ি মেলা ভার, এটা আমরা সবাই জানি। শিল্পী দু জায়গাতেই সমান সফল। মাত্র 16 বছর বয়সে যার প্রথম রেকর্ড যদি ভুলে যাও মোরে জানাবো না অভিমান, এরকম একজন শিল্পী আমাদের সঙ্গীতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্প্রতি শিল্পীর 104তম জন্মদিন উদযাপন করল হারমোনিকা গত 10ই সেপ্টেম্বর রামমোহন মঞ্চে সুকিয়া স্ট্রিটে শিবেন দাশগুপ্তের পরিচালনায় এটি অনুষ্ঠিত হল। বিভিন্ন শিল্পীরা তাদের গানের সম্ভারের মধ্য দিয়ে ধনঞ্জয় ভট্টাচার্যকে শ্রদ্ধা জানালেন।

বা অচল মোবাইল বা যে কোনো অব্যবহৃত ইলেকট্রনিক দ্রব্য ফেলে না দিয়ে এগুলো থেকেও যে আয়ের পথ খুলে যেতে পারে সেটা দেখিয়ে দিয়েছে বাংলাবিন নামক বাংলাদেশের এই সংস্থা। তারা 2025 সাল থেকে যাত্রা শুরু করে যাবৎ 20,000-এরও বেশি গ্রাহককে এই সেবা দিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য, ব্যবহার মানেই কিন্তু শেষ নয়। বাংলাদেশের বিভিন্ন অফিস, বাড়ি বা ফ্যাক্টরি থেকে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য সংগ্রহ করে বহু মানুষকে আয়ের পথ দেখিয়ে দিয়েছেন তারা। কিছু জিনিস পুনর্ব্যবহার করে আর কিছু জিনিস বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাঁচামাল হিসেবে দিয়ে তারা দিয়ে যাচ্ছেন, যার ফলে আয় যেমন বাড়ছে পরিবেশকেও ভালো রাখার একটা প্রচেষ্টা রয়েছে সঙ্গে সঙ্গে।

একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে। প্রত্যেক দিনই যখনই আজ সন্ধ্যায় নিয়ে আসি, স্বাস্থ্য সচেতন বা মনকে ভালো রাখার কিছু না কিছু উপায় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজকে অনুষ্ঠান শেষ করব সোশ্যাল প্রেসক্রাইবিং বিষয়টি নিয়ে কথা বলে। সোশ্যাল প্রেসক্রাইবিং বিষয়টি কি? সহজ ভাষায় যদি বলা যেতে পারে, এর মানে হচ্ছে মানুষকে তার স্বাস্থ্য ও সুস্থতার জন্য বন্ধু, ব্যক্তি, সংগঠন বা কমিউনিটি ভিত্তিক সেবার সঙ্গে যুক্ত করে দেওয়া, যাতে সেই সব মানুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখা যায়, সামাজিক সংযোগ আরও উন্নত হয় বা আরও উন্নত করাই হচ্ছে এই লক্ষ্য। আসলে অসুস্থ হলেই নর্মালি আমরা ডাক্তারের কাছে তো যাই, ওষুধ খাই, কিন্তু

বাবা, অসুস্থতার তো ওষুধে শেষ হয় না, মেডিসিন দিয়ে শেষ ঠিক করা যায় না। কিন্তু ওষুধ দিয়ে যদি সমাধান হয়েই যেত তাহলে তো হয়েই যেত, কিন্তু এই একাকিত্ব, দুশ্চিন্তা, আর্থিক সংকট, বেকারত্ব, বাসস্থানের জন্য সমস্যা বা সামাজিক বিচ্ছিন্নতা মানুষের শারীরিক মানসিক স্বাস্থ্যে কিন্তু গভীরভাবে এর প্রভাব ফেলে। তাই প্রেসক্রিপশন নয়, সেক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানো, তাদের সঙ্গ দেওয়াটাই কিন্তু বেশি জরুরি। আর এটাকেই বলা হয় এখন সোশ্যাল প্রেসক্রাইবিং। আমরা যারা বিভিন্ন জায়গায় যাতায়াত করি বা অনেক সময় আমাদের চোখে পড়ে যে যেসব মানুষজনরা বাড়িতে একা রয়েছেন বা যাদের ছেলে মেয়েরা দেশ বিদেশে চাকরি করছেন, হয়তো বছরে কেউ একবার আসেন বা কেউ আসতেই পারেন না, সেই বয়স্ক মানুষগুলোর একটা একাকিত্ব থাকে। অল্প বয়সীদের মধ্যেও একটা ডিপ্রেশনের ব্যাপার রয়েছে। সব কিছু যাই ঘটুক না কেন, আমরা যদি একে অপরের পাশে থাকতে পারি, একটুখানি সঙ্গ দিতে পারি, একটুখানি বোঝাতে পারি যে না, আপনি, তুমি বা আপনারা কেউ একা নন, তাহলে কিন্তু সমাজটা আরও সুন্দরভাবে তৈরি করা যায়। তাই এই সোশ্যাল প্রেসক্রাইবিংটা কিন্তু এই মুহূর্তে বেশ জরুরি, আপনার জন্য, আমাদের সবার জন্য। শুনছেন আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে ছিলাম রাখি দাশগুপ্ত। শেষ করব লতা মঙ্গেশকরের কণ্ঠে এই বাংলা আধুনিক গানটি দিয়ে।

শুনছিলেন এতক্ষণ আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী। একটু পরে শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। আজ ক্রীড়াঙ্গনে উপস্থাপনা রয়েছেন গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার দুই বাংলা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

আর ক্রীড়াঙ্গনের শুরুতেই কিন্তু আজকে চোখ রাখবো এক নজরে খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে। আর এক নজরেতে আজকে প্রথমেই চোখ থাকবে ক্রিকেট মাঠের দিকে, সেই খবরে যে খবরটি থাকবে কিনা আজকে আমাদের আতশ কাঁচের তলায়। মহিলা এশিয়া কাপের কথা বলছি, সেখানে কিন্তু ফাইনালে শ্রীলঙ্কাকে রীতিমতন দাপটের সঙ্গে 72 রানে হারিয়ে অষ্টমবারের জন্য এশিয়া কাপ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে 183 রান করে ভারত, জবাবে ব্যাট করতে নেমে 20 ওভারেই 111 রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। অবশ্যই ভারতীয় ফ্যানেদের জন্য একটি গর্বের মুহূর্ত এই ম্যাচ। এদিকে এশিয়া কাপ জয়ের পরে কিন্তু ওপেনারদেরই কৃতিত্ব দিলেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। ওপেনিং জুটিতে ফাইনালে 129 রান করেন স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা। ম্যাচের রাশ কিন্তু সেখানেই হাতে তুলে নেয় ভারত।

এদিকে মহিলাদের ক্রিকেটে যখন ভারতীয়দের জন্য সুখবর, পুরুষদের ক্রিকেটেও কিন্তু সুখবর অপেক্ষা করে রয়েছে। প্রথম টি টোয়েন্টি ম্যাচে সহজেই আফগানিস্তানকে হারিয়ে জিতল ভারতীয় ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে আফগানিস্তান করে 8 উইকেটের বিনিময়ে 156 রান। ওমর জাই আফগানিস্তানের পক্ষে করেন 64। জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মার বিধ্বংসী 32 বলে 82 রানের ইনিংসের সৌজন্যে 13 ওভার 4 বল খেলেই জয়ের জন্য প্রয়োজনীয় 157 রান তুলে নেয় ভারত 3 উইকেটের বিনিময়ে। ক্রিকেটের পাশাপাশি হকিতেও কিন্তু সুখবর অপেক্ষা করে রয়েছে ভারতীয় ফ্যানেদের জন্য। কথা বলছি হকি জুনিয়র এশিয়া কাপের। জুনিয়র হকি এশিয়া কাপে জোড়া খেতাব জিতল ভারত। প্রথমে মেয়েদের হকি দল 1-0 গোলে চীনকে হারিয়ে খেতাব জেতে, তারপর পুরুষ বিভাগে ফাইনালে 4-1 গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে খেতাব জেতে ভারত। সুতরাং গতকালের দিনটি কিন্তু অবশ্যই একদম জয়ে জয়কার ভারতীয় ক্রীড়া মহলের ক্ষেত্রে।

এবার একটু চোখ রাখবো টেনিস কোর্টের দিকে। ইউএস ওপেন চলছে, তো ইউএস ওপেন 2026-এর মহিলা বিভাগে জয়ী হলেন রেবাকিনা। সাবালেঙ্কার বিরুদ্ধে ফাইনালে 6-4, 5-7, 6-2 ব্যবধানে জেতেন তিনি।

এদিকে পুরুষদের বিভাগে জয়ী হয়েছেন ইউএস ওপেনে জার্মান টেনিস প্লেয়ার জেরেভ। তিনি ফাইনালে আমেরিকারই ঘরের ছেলে শেলটনকে 6-3, 7-6, 5-7, 6-2 গেমে হারিয়ে ম্যাচ জিতে নেন। এদিকে অনূর্ধ্ব 17 এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেও কিন্তু ভারতের জন্য বিশাল সুখবর অপেক্ষা করে রয়েছে। মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ভারতের তন্নি পাত্রি। ফাইনালে ভারতেরই সাইনা মুনিমথুকে 11-15, 15-10, 15-12 ফলে হারান তিনি। সুতরাং বোঝাই যাচ্ছে যে ফাইনালে দুপক্ষই ছিল ভারতীয়দের, আর এর পেছনেই কিন্তু লুকিয়ে রয়েছে ভারতীয় ক্রীড়ামহলের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটি সদর্থক চিত্র।

এবার একটু ফুটবলের দিকে চোখ রাখা যাক। ফুটবল মাঠের দিকে, ইংলিশ প্রিমিয়ার লিগ চলছে, সেখানে রোমহর্ষক ম্যাচে 10 জনের ম্যানচেস্টার সিটি 1-0 গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যানচেস্টার ডার্বিতে একমাত্র গোল করে নায়ক হলেন আর্লিং হালান্ড। এদিকে বাংলা ক্রিকেটের জন্যও কিন্তু সুখবর অপেক্ষা করে রয়েছে। অনূর্ধ্ব-১৯ সিএচএম ট্রফিতে পুদুচেরিতে টি-20 ম্যাচ জিতল বাংলা। প্রথমে ব্যাট করে ঝাড়খণ্ড অল আউট হয়ে যায় 140 রানে। জবাবে ব্যাট করতে নেমে 15 ওভার 5 বল খেলে জয়ের জন্য প্রয়োজনীয় 144 রান তুলে দেয় বাংলা মাত্র একটি উইকেট হারিয়ে। এদিকে জাপান ইন্টারন্যাশনাল প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে কিন্তু প্রমোদ ভগত পুরুষদের সিঙ্গলস SL3 বিভাগে সোনা জিতেছেন। এদিকে ঘরোয়া ফুটবলের দিকে চোখ রাখলে কিন্তু একটা টানটান উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। কথা বলছি কলকাতা লীগের। আজকে মুখোমুখি দুটি ম্যাচ ছিল, মোহনবাগান এবং ইউনাইটেড স্পোর্টসের মধ্যে এবং ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিংয়ের মধ্যে। দুটি ম্যাচই কিন্তু ড্র হয়েছে। মোহনবাগান এবং ইউনাইটেড স্পোর্টসের মধ্যে ম্যাচ ড্র হয়েছে 1-1 গোলে। আর ঠিক সেম স্কোরলাইন অর্থাৎ 1-1 গোলেই কিন্তু ড্র হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ। সুতরাং বলা যেতেই পারে একদম টান টান উত্তেজনাময় পরিস্থিতি কিন্তু রয়ে গেল পয়েন্ট টেবলে। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ফুটবল ফ্যানেদের জন্য।

0: তো একটু আগেই যে ম্যাচটির কথা বলছিলাম, অর্থাৎ মোহনবাগান এবং ইউনাইটেড স্পোর্টসের মধ্যে ম্যাচ কলকাতা লিগে, সেখানে কিন্তু আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। সরাসরি চলে যাব অঞ্জনদার কাছে। অঞ্জনদা, কেমন দেখলে বলো আজকের ম্যাচ?
1: দেখো, আজকে তোমাকে যদি আজকে ম্যাচটা বিশ্লেষণ করতে বলা হয়, মোহনবাগান কিন্তু একটা সুযোগ হাতছাড়া করা, যাতে বলে লিগ জয়, কলকাতা লিগে জয়, কিন্তু সুযোগ হাতছাড়া এক প্রকার করলো। তারা কিন্তু এখনো অ্যাডভান্টেজ রয়েছে। তাদের মোহামেডান ম্যাচটা ড্র করলেই কিন্তু, তাদের একটা বাকি মোহামেডান ম্যাচ, সেটা ড্র করলেই কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু আজকে তারা অনেক সিনিয়র প্লেয়ার খেললেও তারা কিন্তু ম্যাচটা জিততে পারলো না। মোহনবাগানে কি হয়, কিন্তু সন্দীপ মালিক গোল করেন, কিন্তু শেষ মুহূর্তে সময় সোম তুমি জানো, ইউনাইটেড দলটা নবাব হচ্ছে যে দল, গত ম্যাচে কিন্তু তারা ইস্ট বেঙ্গলকে

0: সেটাও এক এক ফলে ড্র হয়েছে,
1: কার্যত হেরে যাওয়া ম্যাচ, কার্যত হেরে যাওয়া ফলস্বরূপ কিন্তু ইস্ট বেঙ্গলের একখানা ম্যাচ বাকি রয়েছে কোল ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ, এবং মোহনবাগানের কিন্তু বাকি রয়েছে মেরি ডার্বি, এবং মোহামেডানের বাকি রয়েছে মেনি রাখবি মোহনবাগানের সাথে। এবং এটা শুধু আপাতত যেটা বলা যায় তিন প্রধানের গড় বলা চলে, লিগ জয় একদম তিনজনের বলায় বিশ্বাস ফেলছে, কারণ বিশ্বাস ফেলছে বলা চলে লিগ জয়ের জন্য। তবে একটা কথা বলা উচিত, গোল পার্থক্যের বিচারে কিন্তু মোহনবাগান কিন্তু প্রথম ম্যাচে কোল ইন্ডিয়াকে 5 গোলে হারানোর পর পাচাকে তাদের কিন্তু তারা কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ, মানে গোল পার্থক্যের বিচারে যদি বলা চলে কিন্তু তারা কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ। যদি ইস্ট বেঙ্গলকে ফের কলকাতা লিগটা জিততে হয় তাহলে কিন্তু গোলের ব্যবধান কিন্তু অনেকটাই বাড়াতে হবে, মিনিমাম 7 থেকে 8 গোলের উপর ম্যাচটা জিততে হবে। এবং মোহনবাগানের বা মোহামেডানের খেলার ম্যাচে ওইটা গোল পার্থক্যের দিকে এবং সব দিকে নজর রাখতে হবে। বলা চলে একটা ইস্ট বেঙ্গল কিন্তু নিজের চাপ নিজেই বাড়ালো, এবং মোহনবাগানও বলা চলে নিজের একটা সুন্দর লিগ, একটা হাড্ডাহাড্ডি লিগ। আমরা গত আইএসএল ও দেখলাম, গত আইএসএলটা কিন্তু যেভাবে শেষ হয়েছিল, মানে শেষ দিনে একদম তোমার মনে থাকবে শেষ দিনে খেলা হয়েছিল, ইস্ট বেঙ্গলের খেলা ছিল কিশোর ভারতীতে, সেটাও অনেক অঙ্ক ছিল বলা চলে। এটা কিন্তু একটা ভালো দিক বাংলা দুই প্রধান ভক্তদের জন্য, দুই প্রধান সমর্থকদের জন্য, যে আইএসএল বলো কলকাতা লিগ বলো, এই মানে টুর্নামেন্ট গুলো, কলকাতা লিগ যদি ঘরোয়া টুর্নামেন্ট, এইগুলো কিন্তু দুই প্রধানের একটা হাড্ডাহাড্ডি টক্কর চলছে বাংলা ফুটবলের জন্য। এটা কিন্তু একটা ভালো দিক, একটা ভালো নিদর্শন, ভালো বিজ্ঞাপন বলা যেতে পারে। গৌরব,
0: তার মানে তুমি বলতে চাইছো এই যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টগুলো হচ্ছে, এর ফলে ভবিষ্যতে বাংলা ফুটবলই উন্নত হবে, মানে বাংলা ফুটবলেরই উপকার হবে তাতে?
1: একদমই একদমই। আর ইস্ট বেঙ্গলে গত কয়েক বছর ধরে কলকাতার লিগ খেলা সেভাবে কিন্তু তোমার মাথায় রাখতে হবে, ইস্ট বেঙ্গল কিন্তু গত কয়েক বছর ধরে কলকাতার লিগটা খেলা সেভাবে টফি পায়নি, তারপর কিন্তু ডুরান্ড কাপ জয় 2023 সালে, মাফ করবে সুপার কাপ জয়, তারপর এই বছর ডুরান্ড কাপ জয়, এবং এই বছর আইএসএল জয়, মানে ইস্ট বেঙ্গল একটা দারুণ ভাবে ফিরে এসেছে। এবং মোহনবাগান গত কয়েক বছর ধরে সাফল্য, এই বছর মোহনবাগানে কিন্তু রান কাপটা আসেনি, মানে রান কাপও আসেনি, আইএসএল লিগ সিল্ড, আইএসএল এর কোন ট্রফি আসেনি, মানে ইস্ট বেঙ্গলের মোহনবাগানে একটা ট্রফি করার ছিল। সেখান থেকে মোহনবাগান যদি একটা এবারে কলকাতা লিগটা জিততে পারে, কলকাতা লিগটা অবশ্যই জিততে পারে, তাহলে কিন্তু একটা ট্রফি ক্যাবিনেটে, এবার কিন্তু একটা মৌসুমের প্রথম ট্রফি যাকে বলে, সেইটা কিন্তু একমাত্র ট্রফি কলকাতা লিগের মাধ্যমে কিন্তু তারা তুলবে। এবং সেই কারণে মোহনবাগান এতটা মরিয়া, তুমি দেখতে পাবে আজকে যদিও ম্যাচে তোমার লিস্টন কোলার্স চোটের কারণে খেলেনি, কিন্তু তারা কিন্তু কন্টিনিউ কিন্তু তাদের সিনিয়র দলের প্লেয়ারদের, কিন্তু ভারতীয় প্লেয়ারদের কিন্তু লিগে কিন্তু ট্রাই করে যাচ্ছে, একটাই কারণে খেলে যাচ্ছে, সেই কারণে কলকাতা লিগটা জয়ের জন্য কিন্তু, কারণ ট্রফি ক্যাবিনেট সেভাবে কলকাতার লিগটাকে তারা খেললেও যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলছে, আমরা সেভাবে কোন সিনিয়র প্লেয়ার দেখতে পাচ্ছি না। জুনিয়রদের ক্ষেত্রে জুনিয়র প্লেয়ার কিন্তু ভালো খেলছে,
0: একদম। শেষ প্রশ্নে চলে যাব অঞ্জনদা, সেটা হচ্ছে যদিও ভবিষ্যৎবাণী করা যায় না ফুটবলের ক্ষেত্রে বা কোনো স্পোর্টস এর ক্ষেত্রেই, কিন্তু যে অবস্থায় এখন পয়েন্টস টেবিলটা দাঁড়িয়ে রয়েছে, একে মোহনবাগান, দুয়ে মোহামেডান স্পোর্টিং, তিনে ইস্ট বেঙ্গল, তুমি

0: কি দেখছো, মানে ভবিষ্যতে কি দেখছো, মানে কার সম্ভাবনা সব থেকে বেশি বলে মনে হচ্ছে তোমার?
1: একদমই তোমাকে যেটা আমি প্রথমেই বললাম যে মোহনবাগানে কিন্তু সম্ভাবনা উজ্জ্বল, মোহনবাগানকে ড্র করলে এই ম্যাচটা কিন্তু কালকে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া তাদের উচিত নিয়মের বিচারে, এবং ইস্ট বেঙ্গলকে যদি জিততে হয় বড় ব্যবধানে কিন্তু জিততে হবে। ইস্ট বেঙ্গলে কিন্তু সম্ভাবনা অনেক ক্ষীণ, মানে গত কয়েক বছরের সাফল্যে যদি গ্রাফটা ধরা হয় তারা আই লিগ জয়ের পর আইএসএল উত্তীর্ণ হওয়ার পর তারা কিন্তু আবার আই লিগে নেমে গেছে, সেখান থেকে মোহামেডান স্পোর্টিং মোড চাই, মোহামেডান স্পোর্টিং মোড চাইবে টালমাটাল অবস্থা থেকে ফিরে এসে কলকাতা লিগটা কিন্তু ঘরে তুলতে পারবে, বাংলার তিন প্রধানের জন্য একটা ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন।
0: অবশ্যই অবশ্যই, অজস্র ধন্যবাদ অঞ্জন দা আমাদের সময় দেওয়ার জন্য, অজস্র ধন্যবাদ।

চলে আসছি বিস্তারিত খবরে। এবার খেলার একটু আগেই শুনছিলাম অঞ্জন চট্টোপাধ্যায়ের কথা, আমাদের প্রতিনিধি যিনি কিনা কলকাতা ময়দানে উপস্থিত ছিলেন। কলকাতা লিগে মোহনবাগান বনাম ইউনাইটেড স্পোর্টসের খেলায় তার অভিজ্ঞতার কথা, তার চোখে দেখা বিবরণ শুনছিলাম খেলার ম্যাচের। এবার যে খবরে আজকে আমাদের আতস কাছে তলায় থাকবে, সেটি হচ্ছে গতকালের মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের। তো গতকাল ম্যাচ ছিল ভারতের মহিলা টিম এবং শ্রীলঙ্কা মহিলা টিমের মধ্যে মহিলা এশিয়া কাপের টি টোয়েন্টি ম্যাচে, এবং সেখানে কিন্তু দেখা গেল যে ব্যাটিং বোলিং সব বিভাগেই একটি দলেরই দাপট, সেটি হলো ভারতীয় ক্রিকেট দল। প্রথমে স্মৃতি মন্ধানা শেফালি বর্মাদের ব্যাটিং বিক্রমের পরে দীপ্তি শ্রীচরণীদের ঘূর্ণির দাপটে কিন্তু ন্যূনতম প্রতিরোধী গোলতে তুলে পারেনি শ্রীলঙ্কা। এর ফলে অপরাজিত অবস্থায় অষ্টমবারের জন্য এশিয়া সেরার মুকুট উঠল ভারতের মাথায়। দু বছর আগে শ্রীলঙ্কার কাছেই ফাইনালে হারতে হয়েছিল ভারতকে, এবং সেই জবাবও যেন সুদে আসলে দিয়ে দিলেন স্মৃতিরা। 2025 সালে ভারত ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে চলতি বছরে জুনে টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছতে পারেনি। অবশ্য একটি মন খারাপ করা খবর ছিল ভারতীয় ক্রিকেট ফ্যানেদের জন্য, এবং তার যে ক্ষত সেই ক্ষতে যেন কিছুটা প্রলেপ দিয়ে দিল এই এশিয়া কাপ জয়। ভারতের জয়ের ভিতটা গড়ে দেন দুই ওপেনার স্মৃতি এবং শেফালি বর্মা। প্রথম ছ ওভারেই উঠে যায় 57 রান, শেষ পর্যন্ত 12 ওভার 4 বলে রান দাঁড়ায় বিনা উইকেটে 129। ওখানেই কিন্তু ম্যাচের রাশটা হাতে নিয়ে নিয়েছিল ভারত। শেষ পর্যন্ত 20 ওভারে 5 উইকেটে ভারত করে 183। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 111 রানেই থামতে হলো শ্রীলঙ্কাকে। 4 উইকেট নিলেন ভারতীয় স্পিনার শ্রীচরণী, 3 শিকার নিলেন দীপ্তি শর্মা। টস জিতে হরমনপ্রীত কর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় অনেকেই একটু অবাক হয়েছিলেন, কিন্তু পিচের চরিত্র বুঝতে ভুল করেননি হরমনপ্রীত। তিনি জানতেন দুবাইয়ের এই পিচে প্রথম ইনিংসে উইকেট ভালো থাকে এবং খেলা যত গড়ায় উইকেট তত মন্থর হতে থাকে, এবং ঠিক সেই ঘটনাটাই কিন্তু ঘটল। স্পিনারদের সামনে কার্যত আত্মসমর্পণ করলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। চলতি এশিয়া কাপে ভারতের হয়ে সব থেকে ভালো ছন্দে ছিলেন শেফালি। 24 বলে তিনি পূরণ করেন 125 রান, যা কিনা এশিয়া কাপে এখনও পর্যন্ত দ্রুততম। শেষ পর্যন্ত তিনি থামলেন 39 বলে 68 রানে। শেফালিকে যোগ্য সঙ্গত দিলেন স্মৃতি মন্ধানাও, 36তম অর্ধশতরানও করে ফেললেন তিনি, কিন্তু অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে 59 রানেই থেমে যায় স্মৃতির ইনিংস। স্মৃতি এবং শেফালির এই জুটির 129 রানের যে পার্টনারশিপ, তা কিন্তু

এশিয়া কাপে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। সুতরাং দেখাই যাচ্ছে যে গতকালের ম্যাচে কিন্তু রীতিমতন দাপটের সঙ্গে এক পেশে ভঙ্গিমায় ভারত জিতে নিয়েছে ফাইনাল, এবং ভারতীয় মেয়েরা আরও একবার গর্বিত করেছে ভারতীয় ক্রিকেটকে এবং অষ্টমবারের জন্য চ্যাম্পিয়ন হয়ে গিয়েছেন এশিয়া কাপ।

এদিকে এশিয়া কাপ জয়ের পরে কিন্তু অধিনায়ক হরমনপ্রীত কর তিনি কিন্তু কৃতিত্ব দিচ্ছেন ওপেনারদের। এশিয়া কাপে সর্বোচ্চ ওপেনিং জুটি গড়ে বড় রানের মঞ্চ তৈরি করে দিয়েছিলেন ভারতীয় ওপেনাররা। অধিনায়ক হরমনপ্রীত কর তিনি মনে করেন যে ওপেনারদের দাপটেই সহজে এই ম্যাচ জিতেছে ভারত। গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে রীতিমতন উড়িয়ে দিয়ে অষ্টম এশিয়া কাপ ঘরে তুললেন ঋচা ঘোষরা। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে হরমনপ্রীত বলেছেন, আমরা জানতাম ওরা দুর্দান্ত দল, কিন্তু ভারত নিজেদের মান অনুযায়ী খেলেছে। নিজেদের জন্য আমরা সবসময় একটা উচ্চ মান ঠিক করে রাখি এবং সেই মান ধরে রাখার চেষ্টা করেছি। সবাই যেভাবে খেলেছে তাতে আমি খুশি। ভারতের বড় রানের পেছনে ওপেনারদের অবদানও আলাদা করে উল্লেখ করেছেন হরমনপ্রীত। শেফালি বর্মা এবং স্মৃতি মান্ধানার প্রশংসা করে তার বক্তব্য, ওরা দুজন দারুণ শুরু করেছে। পুরো প্রতিযোগিতায় ব্যাট ও বল দুই বিভাগেই শেফালি যেভাবে দায়িত্ব নিয়েছে সেটা দেখে খুব ভালো লাগছে। সত্যি বলতে কি, গতকালের ম্যাচটা দেখার পর কিন্তু একটা কথা মনেই হচ্ছিল যে এই এশিয়া কাপে 10 বারের মধ্যে 8 বার জিতে গেল ভারত। এটা অবশ্যই এক অবিশ্বাস্য রেকর্ড এবং অবশ্যই ভারতীয় ক্রিকেট ফ্যানেদের জন্য অত্যন্ত বড় একটি গর্বের মুহূর্ত। দেখা যাক ভবিষ্যতেও এরকম গর্বের মুহূর্ত ভারতের মেয়েরা ভারতকে দিতে পারে কি না।

এদিকে মহিলাদের ক্রিকেটে যখন গর্বের মুহূর্ত উপহার পেল ভারত, ঠিক তখনই কিন্তু গর্বের মুহূর্ত দিলেন ভারতের পুরুষ ক্রিকেট দলেরাও। আফগানিস্তান এবং ভারতের মধ্যে টি টোয়েন্টি সিরিজ চলছে এবং সেই টি টোয়েন্টি সিরিজ কিন্তু বেশ দাপটের সঙ্গেই বলতে গেলে অবলীলায় জিতে গেল ভারতীয় ক্রিকেট দল। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতকে জিতিয়ে দিলেন তিন বাঁহাতি ক্রিকেটার, দুজন ব্যাটসম্যান এবং একজন বোলার। রবিবার এক বিস্ফোরক বাঁহাতি ব্যাটসম্যানকে বাইরে রেখেই খেলতে নেমেছিল ভারত। আরও এক বিধ্বংসী বাঁহাতি ব্যাটসম্যান যে ঝড় তুলে দিলেন তার সাক্ষী কিন্তু রইল নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিং দেখতে না পেলেও অভিষেক শর্মার তাণ্ডব দেখলেন দর্শকরা। প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে আফগানিস্তান তোলে আট উইকেটের বিনিময়ে 156। এরপরে তিন উইকেট হারিয়ে 14 ওভারের মধ্যেই ওই রান তুলে দেয় ভারত। অভিষেক শর্মা তিনি করেন 32 বলে 82, তার ইনিংসে রয়েছে 7টি 4 এবং 7টি 6। এই জয়ের নেপথ্যে বড় ভূমিকা কিন্তু নিলেন আরও এক বাঁহাতি ব্যাটসম্যান, তিনি ঈশান কিশন। দিন দুয়েক আগে অনুশীলনে চোট পেয়েছিলেন ঈশান, তারপরে প্রশ্ন ছিল তার খেলা নিয়ে, কিন্তু ঈশান করলেন 43 বলে 42। অভিষেক এবং ঈশানের জুটিতে প্রথমেই উঠে যায় 121 রান, ভারতের জয়ের মঞ্চও সেখানেই তৈরি হয়ে যায়। রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেছিলেন অভিষেক, কিন্তু সঞ্জু স্যামসন আরও একজন যিনি ওপেনার তিনি কিন্তু 10 রান করেই ফিরে যান। এরপরে ম্যাচ ধরে নেন অভিষেক আর ঈশান। এবং তৃতীয় যে বাঁহাতির দাপট এদিন দেখা গেল তিনি হলেন অর্শদীপ সিং, তিনি তুলে নিলেন 19 রান দিয়ে 3 উইকেট। ভারতীয় বোলারদের সামনে শুরুতেই কার্যত ভেঙে পড়ে আফগানিস্তানের ব্যাটিং। 10 ওভারে আফগানিস্তানের রান দাঁড়ায় 5 উইকেটে 56। বুমরা সহ 4 ভারতীয় বোলার 1টি করে উইকেট নেন ওই সময়ে। একটা সময় মনে হচ্ছিল যে 100 রানও হয়তো পার করতে পারবে না আফগানিস্তান,

কিন্তু শেষে ওমর জাই 44 বলে অপরাজিত 64 রান করে এবং মোহাম্মদ নবী 27 বলে 33 করে দলকে 156 রানে পৌঁছে দেন। যদিও এই ভারতীয় ব্যাটিং লাইন আপ এবং ভারতীয় টিম যে ক্রিকেটটি খেলছে তার সামনে এই রান অবশ্যই যথেষ্ট ছিল না। সামনে আরও অনেক খেলা বাকি আছে, অনেক ক্রিকেট বাকি আছে, দেখা যাক ভারত এই জয়ের ধারা বজায় রাখতে পারে কি না। সেদিকে কিন্তু তাকিয়ে থাকবে আপামর ভারতবাসী এবং ভারতীয় ক্রিকেট ফ্যানেরা।

এদিকে ক্রিকেটের পাশাপাশি হকিতেও কিন্তু ভারতের জন্য রীতিমতন সুখবর অপেক্ষা করে রয়েছে। কথা বলছি যুব হকি এশিয়া কাপ, সেখানে কিন্তু প্রথমে মেয়েরা তারপর ছেলেরা চ্যাম্পিয়ন হলো যুব এশিয়া কাপ হকিতে, এবং সানিকা চন্দ্রকান্ত ওমানের গোলে মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে ভারত 1-0 গোলে হারায় চীনকে। এই নিয়ে টানা 3 জিতল ভারত। 17 মিনিটে গোল করেন সানিকা, সেই গোল আর শোধ করতে পারেনি চীন। এই জয়ের ফলে মেয়েরা যুব বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করে ফেলল। গ্রুপ পর্যায়ে 3 জয় ও 1 ড্রয়ের পরে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছিল সানিকারা। এদিকে এদিন কিন্তু ফাইনালে 4-1 গোলে পুরুষরা হারায় দক্ষিণ কোরিয়াকে। অধিনায়ক আনমোল এক্কা, অজিত যাদব, প্রভদীপ সিং এবং আশু মৌর্য, এই 4 হকি প্লেয়ার তারা গোল করেন। এবং অবশ্যই এই নিয়ে কিন্তু 6 জিতল ভারতীয় পুরুষ যুব দল এই যুব এশিয়া কাপ। অবশ্যই ভারতের জন্য এক অত্যন্ত সুখবর, এবং এই সমস্ত জয়ই কিন্তু আমাদের সামনে একটা চিত্র তুলে ধরে যে শুধুমাত্র ক্রিকেট নয়, বিভিন্ন স্পোর্টসেই কিন্তু আস্তে আস্তে ভারত নিজের ছাপ ছাড়তে শুরু করেছে গোটা বিশ্বের আঙিনায়। দেখা যাক ভবিষ্যতে আরও কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন খেলার অনুরাগীদের জন্য।

এদিকে আরও একটি সুখবর ভারতীয় স্পোর্টসের জন্য, ক্রীড়া মহলের জন্য, সেটা হচ্ছে এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৭। এশিয়া অনূর্ধ্ব-১৭ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মেয়েদের সিঙ্গলসে কিন্তু জয়ী হলেন ভারতের তন্বী পাত্র। ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই সতীর্থ সাইনা মনুমুথু। সেই মনুমুথুকে 11-15, 15-10 এবং 15-12 ফলে হারিয়ে খেতাব জেতেন 15 বছরের ওড়িশার এই খেলোয়াড়। 2024 অনূর্ধ্ব-১৫ এশীয় চ্যাম্পিয়ন হওয়া তন্বী, এটি অনূর্ধ্ব-১৭ পর্যায়ে প্রথম মহাদেশীয় সাফল্য। সাইনা রূপো পেয়েছেন এবং ছেলেদের অনূর্ধ্ব-১৫ বিভাগে ডাবলসে আদিত্য সিংহ এবং নেগি তন্ময় বর্মা জুটি ব্রোঞ্জ জিতেছে।

এবার আরও একটু চোখ রাখবো ইউএস ওপেনের দিকে। ইউএস ওপেন টেনিস, সেখানে কিন্তু মহিলাদের 2026 ইউএস ওপেন জিতলেন রেবাকিনা। সাবালেঙ্কার বিরুদ্ধে ফাইনালে তিনি 6-4, 5-7 এবং 6-2 ফলে জেতেন। অন্যদিকে আমেরিকার ফ্যানেদের জন্য কিন্তু একটু হৃদয় বিদারক মুহূর্ত অপেক্ষা করেছিল, কারণ পুরুষদের সিঙ্গলসে আমেরিকার শেলটন তিনি পৌঁছে গিয়েছিলেন ফাইনালে, কিন্তু পুরুষদের সিঙ্গলসের ফাইনালে খেতাব জিতলেন জার্মানির জেরেভ। তিনি ফাইনালে আমেরিকার শেলটনকে 6-3, 7-6, 5-7, 6-2 ফলে হারান।

ঘড়ির কাঁটা এখন আমাকে জানান দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে একটাই প্রশ্ন, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আমাদের আড্ডা সফর অবশ্যই জানান আমাদের, আমাদের মেল করুন aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম। দুই বাংলার শ্রোতা বন্ধুরা খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। নমস্কার।

0: এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, ক্রীড়াঙ্গনে উপস্থাপনায় ছিলেন গৌরব মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধুরা বা শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন, আমাদের অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে তো বিভিন্ন বিশেষজ্ঞ থাকেন, আলোচনা করেন, পরামর্শ দেন, তেমনি আজকের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি, যেটি হলো পশ্চিমবঙ্গে বার্লি বা যব তার চাষের সম্ভাবনা কী কী রয়েছে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন ঝাড়গ্রামে অবস্থিত আঞ্চলিক গবেষণা কেন্দ্রের সহকারী অধ্যাপক ডক্টর গোলাম মইনুদ্দিন। গোলামবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
2: ধন্যবাদ।
1: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি শুরুতে যেটা জানতে চাইব বা আমি বলবো আমাদের শ্রোতা বন্ধুদের, বা আপনিও হয়তো সহমত হবেন, একটা সময় ছিল, পুরনো দিনের কথা যদি বলি, হয়তো এখনো কোথাও কোথাও গ্রাম বাংলা বুকে এই দৃশ্যটা দেখা যায় যে যখন জ্বর হয়, শরীর খুব অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু এই বার্লি খাওয়াটার একটা প্রবণতা ছিল।
2: একদমই তাই।
1: এবং এখন আস্তে আস্তে বিজ্ঞানের উন্নতি হয়ে বিভিন্ন রকম প্রযুক্তির হাত ধরে আমরা এগিয়ে চলেছি, দেশ এগিয়ে চলেছে, তাই হয়তো এখনকার জেনারেশন এই জিনিসটা ঠিক জানে না। কিন্তু আপনাদের সময় বা একটু যদি আমাদের ছোটবেলার কথা দেখি, এগুলো কিন্তু আমাদের খেতে হয়েছে।
2: একদমই তাই।
1: হয়তো খুব ভালো লাগতো না, কিন্তু খেতে হতো। তা এই যে বার্লিটা, এটা ঠিক কি ধরনের ফসল?
2: বার্লি মূলত হচ্ছে একটি শীতকালীন দানা ফসল, তন্নুল ফসল, যেটা খোসাযুক্ত এবং খোসাবিহীন দুই ধরনের হতে পারে। তো বার্লি মূলত আমরা দুই ধরনের বার্লি পেতে পারি, একটি হচ্ছে দুই সারি আর একটি হচ্ছে ছয় সারি।
1: আচ্ছা, দুই সারি আর ছয় সারি মানে এটা ঠিক কি ব্যাপার?
2: হ্যাঁ, ঠিক এই দুই সারি ছয় সারি জিনিসটা হয়তো আমি মুখে যতটা চাষি ভাইদের কাছে বলছি সহজভাবে, এটা যদি আমরা চাক্ষুষ দেখি তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। মূলত বার্লির শীষ দেখলে বোঝা যাবে যে এটা দুই সারি আর ছয় সারি। দুই সারি অর্থ হচ্ছে যে বার্লির একটা শীষে মধ্যে মাঝখানে যদি একটা রেখা থাকে তাহলে তার দুই দিকে দুটো করে দানা থাকে। ঠিক ছয় সারিতে এইটারই হচ্ছে আরও দুটো করে, অর্থাৎ মোট তিনটে করে থাকে। তাহলে এক একটাতে যদি দুটো করে থাকে তাহলে ছটা করে আমরা শাড়ি পেয়ে যেতে পারি। এবং আমরা যদি কোনো শীষকে ওপর থেকে দেখি তাহলে ত্রিভুজের মতন যেন মনে হবে, ছটা শাড়ি কিন্তু দানা ওখানে রয়েছে।
1: আচ্ছা,
2: এবং এর ব্যবহারও কিন্তু দুই ধরনের, যেগুলো মূলত হচ্ছে যে আপনার দুই শাড়ির যেগুলো হচ্ছে যে রয়েছে সেগুলোকে আমরা বলতে পারি মল্ট বার্লি। মল্ট বার্লি কথার অর্থ হচ্ছে আমরা যে বার্লি থেকে মাদক জাতীয় যে আমাদের দ্রব্য তৈরি করি সেগুলো কিন্তু এই দুই সারির বার্লি থেকে তৈরি হয়। কারণ এই বার্লির দানার মধ্যে বেশি পরিমাণে হচ্ছে আপনার স্টার্চ থাকে, প্রোটিনটা অল্প থাকে। অন্যদিকে আমরা সাধারণ মানুষ, যেটা বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো বয়সের মানুষ যেটা আমরা খাই, সেটা মূলত ছয় সারি থেকে পাওয়া যায়, যেখানে প্রোটিনটা বেশি থাকে, স্টার্চটা তুলনামূলকভাবে কম থাকে। তাই দুই সারি এবং ছয় সারি দুটো বার্লি বা যব যেটাকেই আমরা বলি না কেন চাষি ভাইরা, দুটোর কিন্তু বাণিজ্যিক গুরুত্ব কিন্তু কিছুটা হলেও আলাদা। চাষ পদ্ধতি একই,
1: প্রায় একই, কিন্তু তার বাণিজ্যিক যেটা বলছেন আর কি, ইকোনমিক ভ্যালুটা,
2: অর্থনৈতিক ভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা কিন্তু দুই ধরনেরই আছে।
1: আচ্ছা, তা আমাদের কৃষক বন্ধুরা সচরাচর কি এইরকম দুই ধরনের যে দুই সারি বা ছয় সারি বলছেন, এটা চাষ করেন নাকি কোনো একটা স্পেসিফিক কিছু ব্যাপার রয়েছে?
2: দুই সারি ছয় সারি দুটো ধরনেরই চাষ করেন। সাধারণত দেখা যাচ্ছে যে সমস্ত জায়গায় আপনার অনুসারী শিল্প হিসাবে, ধরুন এই ধরনের বার্লি থেকে, মল্ট বার্লি থেকে আপনার মাদক জাতীয় দ্রব্য যেগুলো আমরা বলতে পারি ড্রিঙ্ক যেগুলো তৈরি হয়, সেই ধরনের কারখানা যেখানে আছে সেখানকার চাহিদা মেটানোর জন্য অবশ্যই কৃষক

0: বা মল্ট বার্লি করেন, এবং অন্যান্য পারপাস বা উদ্দেশ্যে যে বার্লিগুলো তৈরি হয় সেটা যদি বার্লি আমরা বিস্কুট বলি, বার্লির ময়দা বা আটা বলি, বা বার্লি থেকে হচ্ছে হচ্ছে অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি বা খাওয়ার জন্য বা ঔষধি গুণ হিসাবে যদি আমরা বলে থাকি, তাহলে সেক্ষেত্রে তারা ছয় সারি বার্লি চাষ করবেন।
1: বা এবারে এই আপনি কথায় বললেন যে ঔষধি গুণ, তাহলে আমরা যখন আমরা শুরুতে একটা ছোটবেলার কথা বলছিলাম যে আমরা যখন শরীর অসুস্থ হয়ে যেত আমাদের, তখন এই বার্লি খাওয়ার একটা প্রবণতা ছিল, এবং তাহলে আপনি একটু আমাদেরকে জানান শ্রোতা বন্ধুদেরকে যে এই বার্লি ঠিক মানব দেহের ক্ষেত্রে তার ঔষধি গুণ কেমন রয়েছে।
0: বার্লির মানব দেহের এর যে গুণ, ঔষধি গুণ যদি বলি, মানে এক কথায় বলে শেষ করা যাবে না। যদি তার খাদ্য উপাদানগত দিকটা আমরা তুলে ধরি, তাহলে দেখা যাবে বার্লির মধ্যে যেমন কার্বোহাইড্রেট রয়েছে 70-72%, প্রোটিন রয়েছে 12.5%, এছাড়া যে সমস্ত খনিজ উপাদান যেগুলো আমাদের দেহের পুষ্টির জন্য খুব দরকার, রোগ প্রতিরোধের জন্য দরকার, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন ধরনের ভিটামিন, সব কিছুই বার্লির মধ্যে রয়েছে। এক কথাই যদি আমরা বলি চাষি ভাইরা, বা চাষি ভাই বাদ দিয়েও যদি সাধারণ মানুষ যারা এটাকে খাদ্য উপাদান হিসাবে গ্রহণ করতে চান, তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা অনন্য খাদ্য উপাদান। বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কিন্তু বার্লি আমাদের দেহের মধ্যে গড়ে তোলে।
1: আচ্ছা,
0: টাইপ 2 ডায়াবেটিস, আজকাল সুব্রতবাবু আপনিও জানবেন বা আমরাও জানি, চাষি ভাইরাও জানেন যে ঘরে ঘরে এখন মধুমেহ রোগ, এই রোগ ছড়িয়ে পড়েছে, যার জন্য আমরা এখন খুব খাদ্য সচেতন হয়ে গেছি যে কোন খাবারের মধ্যে কতটুকুন আমাদের সুগার, অর্থাৎ হচ্ছে যে ইন্ডেক্স কতটা রয়েছে সুগারের, সেই অনুযায়ী আমরা মেপে ঝুঁকে, বিশেষ করে আধুনিক প্রজন্মের যারা ছেলে মেয়ে রয়েছেন তারা খাই, সেই হিসাবে বার্লি খুব ভালো। হৃদরোগের ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়। পিত্তনালীতে যদি কোনোভাবে পাথর হয়, বা আমরা দেখি যেটাকে আমরা বলি মাঝে মাঝে গল ব্লাডার স্টোন বলি, পিত্তথলিতে যদি কোনো কারণে পাথর হয় এবং মূত্রনালীর যে সংক্রমণ, এগুলোকে কিন্তু বার্লি অনেকটা প্রতিরোধ করতে পারে। এছাড়া আজকাল যে কোনো জায়গায় একটা আমরা দেখি যে স্থূলতা, ওবেসিটি যেটাকে আমরা ইংরেজিতে বলি,
1: বেড়ে যাচ্ছে,
0: বিশেষ করে আজকাল শহর অঞ্চলের মানুষ বা যারা ইয়ং জেনারেশন, নতুন প্রজন্ম, তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের হচ্ছে খাদ্য খাওয়ার জন্য ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলোকে আমরা ইংরেজিতে বলি, এই ধরনের রেস্টুরেন্টের খাবার খাওয়ার জন্য কিন্তু তাদের মধ্যে স্থূলতা বেড়ে যাচ্ছে। তো বার্লির মধ্যে একটা বিটা গ্লুকান নামক একটা দ্রবণীয় ফাইবার আছে, যেটা মূলত আমাদের শরীর থেকে অতিরিক্ত চর্বিকে বার করে দেয়, ফলে বার্লি সেবনে স্থূলতা এটা কিন্তু অনেকটা কমে যায়। আবার যদি আমরা শক্তির উৎস হিসাবে দেখি, তাহলে ক্রীড়াবিদ যারা আছে, যাদের আমাদের সাধারণ মানুষের থেকে শক্তি বেশি দরকার, তারা কিন্তু প্রতি 100 গ্রাম বার্লি থেকে প্রায় 350 ক্যালোরি শক্তি পেতে পারেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, শীতকাল আসলেই আমাদের মনে হয় যেন টেবিলে বা কোথাও আলোচনা চক্রে কফি না হলে জমে না, আজকাল কফির দাম তো খুব বেড়ে গেছে, তো সেই জায়গায় ভাজা বার্লির দানাকে আমরা কিন্তু বিকল্প হিসাবেও ব্যবহার করতে পারি।
1: সেটা কি মানে এখন চলছে বাজারে?
0: সেটাও এখন অতটা বাজারে না চললেও কিন্তু
1: এটার
0: একটা সম্ভাবনা রয়েছে, মানুষের মধ্যে সেই ধরনের সচেতনতা যদি আসে, ঠিক আছে, হয়তো মানুষকে যদি আমি আগে থেকে বলে দিই, সে বলবে আরে এটা কি আমি খাবো না, তাহলে তাকে না বলেই হয়তো আমাদেরকে খাওয়াতে হবে, তবেই সে বুঝতে পারবে যে সেটা কতটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ হতে পারে কি না পারে।
1: বাহ, এটা খুব একটা সুন্দর আশার আলো দিলেন আপনি আর কি, যে এখান থেকে বার্লি থেকে এত কিছু হতে পারে, এগুলো তো হয়ে আসছে, তার খাদ্যগুণ, গুণাগুণ, ঔষধি গুণের কথা তো বললেন, সেই সঙ্গে একটা বেশ সুন্দর জিনিস বললেন যদি কফির বিকল্প হিসেবে বার্লিকে ব্যবহার করা যেতে পারে। বেশ, আমরা অনেক কিছুই শুনলাম মোটামুটি বার্লির বিভিন্ন গুণ, ঔষধি গুণ, বা কেন বার্লির দিকে আপনারা ঝুঁকবেন। এইবারে যে সমস্ত শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন, শুনে হয়তো আগ্রহ প্রকাশ করলেন তিনি বার্লি চাষ করবেন বা করছেনও হয়তো, তাদের জন্য এবার আমরা একটু যদি গোড়া থেকে শুরু করি, এই বার্লি চাষের জন্য কিরকম জমির প্রয়োজন?
0: বার্লি মূলত যে কোনো ধরনের জমি, যেটা সমতল জমি, বেলে দোঁয়াশ বা দোঁয়াশ জমি, যেখানে মাঝারি ধরনের উর্বরতা রয়েছে, সেই জমিতে কিন্তু খুব ভালোভাবে বার্লি চাষ করা যেতে পারে। এবং সব থেকে চাষি ভাইরা জানবেন গুরুত্বপূর্ণ দিক, যে বার্লি ফসলটি

অবনাক্ত প্রতিরোধী, যার জন্য সুন্দরবন অঞ্চল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেখানে কিন্তু বার্লি চাষের সম্ভাবনা খুব প্রবল রয়েছে। আবার আমরা যদি দেখি ঝাড়গ্রাম, সুদূর বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, যেখানে লাল কাঁকুড়ে মাটি রয়েছে, উষ্ণ আর্দ্র আবহাওয়া রয়েছে, সেখানেও কিন্তু বার্লি চাষ হয়। এবার যদি আমরা সোজা ওপরের দিকে যাই, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যাই, যেখানে শীতকাল অনেকটাই দীর্ঘায়িত আমাদের সমতলের তুলনায়,

0: খেয়াল রাখতে হবে, জমিতে কিন্তু কোনো জমা জল বালি সহ্য করতে পারে না,
1: মানে জল নিকাশি
0: ব্যবস্থা ভালো হতে হবে। হঠাৎ করে যদি কোনো কারণে বৃষ্টি হয়ে যায় বা কোনোভাবে জলের উৎস যদি বেশি চলে আসে, সেটাকে বার করার মতন, নিষ্কাশন করার মতন যেন ভালো ব্যবস্থা থাকে।
1: তবে যেটা ডক্টর মঈনুদ্দিন, আমার যেটা মনে হচ্ছে আর কি, আমাদের এই দক্ষিণবঙ্গে বা সমতল ভূমিতে এদিকে কিন্তু বার্লি চাষের প্রবণতা খুব একটা দেখা পাওয়া যায় না আর কি আমার, এবং এটাই হয়তো একটা বড় কারণ। কারণ উত্তরবঙ্গে বা আপনার পার্বত্য এরিয়াগুলোতে যেগুলো বলছেন বা আপনার ঝাড়গ্রাম ওই সাইডের গুলোতে, সেখানে যে জল জমাটা খুব একটা এ নয়, জলটা সেখানে সহজে জমে না। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বা সমতল ভূমিতে যে কারণে চাষ দেখা যায় না, বোধহয় ওই কারণেই জলটা এখানে সহজে, নিকাশি ব্যবস্থাটা খুব একটা উন্নত নয়।
0: সেটাও সবসময় নয়, কারণ আমরা দেখি যে কোনো সময়তেই চাষ পদ্ধতিটা নির্ভর করে অনেক সময়তেই যে বাজারে তার কেমন চাহিদা রয়েছে, ফসলের চাহিদা অনুযায়ী কিন্তু আজকাল চাষের পদ্ধতিটা অভিমুখটা কিন্তু পরিবর্তিত হচ্ছে। যেহেতু বার্লির হচ্ছে যে চাহিদা আগের তুলনায় অনেকটা কমে গেছে, এবং বার্লি মানুষ যেহেতু হয়তো খেতে অতটা ভালো না বলে খেতে চান না, কিন্তু ঔষধি গুণ, খাদ্য উপাদান অন্যান্য ফসলের তুলনায় অনেক বেশি, মানুষ হয়তো ওষুধ খেয়ে নেবেন কিন্তু বার্লিটা যদি গুঁড়ো করে দেওয়া হয় খেতে চাইবেন না। তা সেই সমস্ত দিক থেকে যদি ভাবি তাহলে দেখা যাচ্ছে যে হয়তো সেইভাবে বার্লি চাষের প্রসার বাড়েনি। কিন্তু আমাদের এই বিগত এক বছর দু বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের যে আমাদের কৃষি দপ্তর রয়েছে, সেই দপ্তরের সহযোগিতায় লাল কাঁকুড়ো মাটিতে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন কৃষি আবহাওয়া অঞ্চলে বার্লির চাষ হচ্ছে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু খুব ভালোভাবে হচ্ছে যে বার্লি চাষের
1: ফল প্রবণতাটা বাড়ছে।
0: সব থেকে বড় ব্যাপার যেটা, যে বার্লি চাষে সেচ খুব কম লাগে, এটা খরা প্রতিরোধকারী, রোগ প্রতিরোধ খুবই ভালো, রোগ পোকার আক্রমণ অনেকটাই কম, এবং যদি আমরা সারের কথা ভাবি সেই খরচ, অন্যান্য খরচ এগুলো অনেকটাই হচ্ছে যে কম, যার জন্য আগামী দিনে বার্লি চাষ কিন্তু চাষি ভাইদের মধ্যে একটা নতুন আর্থিক দিশা খুলে দিতে পারে।
1: বাহ, তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা যারা আজকে শুনছেন অনুষ্ঠান, অনেকের মধ্যে হয়তো ভ্রান্ত ধারণা রয়েছে বা বাজারের চাহিদা কমে যাওয়ার কারণে, যেটা গোলামবাবু বলছেন, সে কারণে এই চাষ প্রবণতাটা কিছুটা কমেছে। কিন্তু এর যে খাদ্য গুণাগুণ বা ঔষধি গুণের কথা আপনারা শুনছেন, এরপর থেকে আশা করি আপনারা এই চাষে যদি ঝোঁকেন, এবং এখান থেকে তো একটা, আমরা যারা চাষ করেন আর কি, আমাদের কৃষক বন্ধুরা, তাদের তো একটা আর্থিক লাভবানের কথা ভেবে এখান থেকে তো নিশ্চয়ই লাভবান হতে পারবেন।
0: অবশ্যই,
1: সেই কথাটা আমরা আসবো। তবে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে চাষ পদ্ধতিগুলো একটু জেনে নিই। এবারে বলুন, এই যে বার্লি চাষ আমাদের কৃষক বন্ধুরা করবেন, তার জন্য একটা উপযুক্ত জাত হোক বা তার একটা আদর্শ সময় তো রয়েছে, সেই ব্যাপারটা যদি একটু আলোকপাত করেন।
0: এইটা হচ্ছে যে কোনো শীতকালীন ফসলের মতন বার্লি চাষের ফসল বোনার, অর্থাৎ বীজ বোনার একটা আদর্শ সময় হচ্ছে 10ই নভেম্বর থেকে 25শে নভেম্বর। এর মধ্যে জমি তৈরি করে জমিটা যেন সমতল হয়, সেই রকম জমিতে প্রতি হেক্টর অর্থাৎ 2.5 একর জমিতে 100 কেজি পর্যন্ত বীজ বার্লিতে লাগতে পারে বার্লি চাষের জন্য। এবং আমরা সবসময় চাষি ভাইদের বলবো যে আপনারা সারি দিয়ে বীজ বুনুন, সেক্ষেত্রে 20 থেকে 25 সেমি দূর আমরা হচ্ছে বীজগুলোকে বুনব, এবং বীজ অবশ্যই আমরা শোধন করে চাষ করব। এবং এই যে 25শে নভেম্বর কথাটা বলা হলো, যদি দেখা যায় যে এর পরে বার্লি চাষ করা হয় তাহলে সেক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গম কম হবে, বার্লি গাছটা উঠতে সময় বেশি নেবে, এবং বার্লিতে দেখা যাচ্ছে যে যখন বার্লির শীষগুলো পুষ্ট হবে তখন তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য ঠিক মতন বার্লিতে কিন্তু শীষ বেরোয় না, বা শীষ বেরোলেও দানার পুষ্টি হয় না, যেটা সামগ্রিকভাবে বার্লির ফলনকে কিন্তু কমিয়ে দেয়। তাই চাষি ভাইরা যারা এই সামনের যে আগামী যে আমাদের শীতকালীন মরশুম আসছে, সেখানে যদি আপনারা বার্লি চাষ করতে চান, তারা অবশ্যই আগে থেকে নির্দিষ্ট বার্লির জাত আপনারা সংগ্রহ করে অবশ্যই চাষ পদ্ধতি কিন্তু এই 25শে নভেম্বর যে একটা ডেডলাইনের মতন আমরা দিয়ে দিচ্ছি, সেইটা কিন্তু আপনারা অবশ্যই রোপণ করবেন ভালোভাবে ফলন পেতে।
1: তাহলে যে উন্নত জাতের কথা বলছেন, সেগুলো কি রয়েছে বা কোথা থেকে সংগ্রহ করতে পারেন তারা?
0: উন্নত জাত বিভিন্ন ধরনের রয়েছে, এবং আমি যদি পার্টিকুলারলি বা নির্দিষ্ট করে কোনো জাতের কথা বলি, সেটা বললে আপনারা সেই জাত হয়তো নাও পেতে পারেন। তো হাব 113 বা DWRB এই ধরনের বিভিন্ন যে জাতগুলো রয়েছে, এগুলো যদি আপনারা চাষ করতে চান, তাহলে আপনাদের যে নিকটবর্তী যে কৃষি আধিকারিক

0: যে অফিস, অথবা আমি আমার যে আঞ্চলিক গবেষণা কেন্দ্র রয়েছে ঝাড়গ্রামের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু আপনারা যদি যান তাহলে আমি আপনাদেরকে কিছু পরিমাণ বীজ দিয়ে হয়তো সাহায্য করতে পারি।
1: বাহ, এটাও একটা খুব ভালো কথা বললেন, যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন, যদি ঝাড়গ্রাম যে গবেষণা কেন্দ্র রয়েছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন, যদি বার্লি চাষে যারা আগ্রহ প্রকাশ করবেন বা চাষ করবেন আগামী মরশুমে। তাহলে কৃষক বন্ধুরা বীজ সংগ্রহ করলেন, উন্নত জাতও সংগ্রহ করলেন, এবং যে জমির কথা বললেন সেই জমি তাদের কাছে রয়েছে, তারা চাষ করছেন। প্রত্যেকটা চাষের ক্ষেত্রে যেমন একটা সার প্রয়োগের ব্যাপার থাকে, এক্ষেত্রে সার প্রয়োগের কি ব্যাপার রয়েছে?
0: বার্লি চাষে যে কোনো চাষের মতনই আমরা যে পচা গোবর সার বা খামার সার সেগুলো তো প্রয়োগ করবই, এবং যদি চাষি ভাইদের হাতে সময় থাকে সেটা অন্তত দিন পনেরো আগে আমরা দেব। যদি এটা সেচ নির্ভর হয়, অর্থাৎ সেচের সুযোগ আছে এমন জমিতে 60-30-30 নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই অনুপাতে আমরা সার দেব। আর যদি দেখা যায় যে বৃষ্টি নির্ভর হয় তাহলে সেক্ষেত্রে আমরা 40-30-20 এই হারে প্রতি হেক্টারে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম দেব। চাষি ভাইরা আপনারা মনে রাখবেন, এই যে 60-30-30 বা 40-30-20 যেটা বললাম, এটা কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম। আমরা যদি ইউরিয়া সুপার ফসফেট পটাশ হিসাবে দিতে চাই তাহলে এটাকে কিন্তু সেইভাবে আমাদেরকে গুণ করে আমাদেরকে পরিবর্তন করতে হবে, যে কতটা আমার ইউরিয়া লাগতে পারে, কতটা ফসফেট লাগতে পারে, কতটা পটাশ লাগতে পারে। অর্থাৎ যদি একটা ছোট্ট উদাহরণ দিই, যদি ভাবি যে আমি নাইট্রোজেনটা ইউরিয়া দেবো, তাহলে 40-এর সঙ্গে কি 60-এর সঙ্গে 2.2 গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার ইউরিয়ার মাত্রা।
1: আচ্ছা,
0: তো এগুলো আপনারা খেয়াল করে আপনাদের নিকটবর্তী যে অফিস সেখান থেকে, বা আপনারা যদি নিজে জানেন তো ভালোভাবে প্রয়োগ করে দেবেন এবং সমস্ত সারটা একেবারে দেবেন। যদি 60 কেজি হারে নাইট্রোজেন ব্যবহার করেন তাহলে সেটা দুভাগে দিলে ভালো হয়, তাতে আগাছার সমস্যা কম হয়।
1: আচ্ছা, এবারে আপনি সারের কথা বলেন, যে আরেকটা কথা বারবার বলছেন যে যদি জল সেচ দেওয়া সুবিধাযুক্ত হয় জমি হয় বা বৃষ্টির জলে পুষ্ট হয়, সেক্ষেত্রে যদি আমরা সেচের কথা যদি ধরি, সেচ কটা দিতে দেওয়া যেতে পারে?
0: খুব বেশি হলে দুটোর বেশি সেচ কখনোই আপনারা দেবেন না। একটা প্রথম সেচ যেটা 30-35 দিনের মাথায়, যেটা একটা মুকুট শিকড় বেরোবে সেই অবস্থায়, আর দ্বিতীয়টি হচ্ছে 65-70 দিনের মাথায় শীষ বেরোনোর সময়। এই দুটো সেচ দিলেই কিন্তু যথেষ্ট বার্লির জন্য,
1: মাত্র।
0: এবং দেখা গেছে অদ্ভুতভাবে, যেখানে হয়তো আমরা 5-6টা সেচ দিয়েছি তার তুলনায় যেখানটা দুটো সেচ দিয়েছি সেখানে ফলন ভালো পাওয়া গেছে। বার্লি অনেকটাই কিন্তু একটু শুষ্ক আবহাওয়া পছন্দ করে এবং জমিটা একটু শুকনো ভাব থাকলে বার্লির ক্ষেত্রে কিন্তু ভালো হয়।
1: আচ্ছা আচ্ছা, বাহ। তা এবারে সেচ তো দেওয়া হলো, মোটামুটি সার গাছ বেড়ে উঠছে, এবারে আমাদের কৃষক বন্ধুরা আশা করছে যে এবার ফলন
0: কিরকম হবে,
1: ফলন কেমন,
0: এটা একটা সবসময় কৃষক বন্ধুদের কাছে থাকে যে আমি ভাইরা যে কতটা আমরা ফলন পেতে পারি। যদি সেচ দেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা মোটামুটি ভাবে 3-4 টন পর্যন্ত আমরা ফলন পেতে পারি প্রতি হেক্টারে।
1: আচ্ছা, হেক্টর প্রতি।
0: আর যদি সেচের সুযোগ না থাকে তাহলে অন্তত আমরা 1.5 টন কি 2 টন ফলন আমরা পেতে পারি।
1: আর যে সমস্ত জমি যদি বৃষ্টির জলে পুষ্ট সেক্ষেত্রে?
0: ওই যে আমরা বললাম 1.5-2 টন
1: ওইরকম। আচ্ছা আচ্ছা, তবে বৃষ্টির জলে পুষ্ট যে সমস্ত জমি বা যে সমস্ত কৃষক বন্ধুদের এইরকম জমি রয়েছে সেক্ষেত্রে বোধ হয় আপনার ওই জল নিকাশি ব্যবস্থাটা মাথায় রাখতে হবে।
0: অবশ্যই, এটা সবসময়কার জন্য জল নিকাশি ব্যবস্থাটা মাথায় রাখতে হবে।
1: ঠিক, সব তো হলো, কিন্তু যেটা আমাদের কৃষক বন্ধুদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে, রোগ পোকার আক্রমণ।
0: একদমই তাই। বার্লির ক্ষেত্রে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে স্পট ব্লচ নামক একটা পাতায় রোগ হয়। এই রোগটাতে কি হয় না, পাতার মধ্যে প্রথমে একটা গাঢ় বাদামি বর্ণের একটা দাগ হয়, যেটা গোলাকার হতে পারে বা ডিম্বাকৃতি হতে পারে। পরে ওই দাগটা চারিদিকে হলুদ রঙের হচ্ছে যে পরিবেষ্টনের একটা রেখা দেখতে পাওয়া যায়। যদি এই ধরনের রোগ হয়, চাষি ভাইদেরকে বলবো সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু রোগ প্রতিরোধের ব্যবস্থা নেবেন। যেমন প্রাথমিকভাবে আপনারা প্রপিকোনা জল যে ওষুধটি পাওয়া যায় সেই ওষুধটা 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। আবার বলছি, প্রপিকোনা জল যে ওষুধটা 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। তারপরেও যদি দেখা যাচ্ছে যে রোগটা নিয়ন্ত্রণ আসছে না সম্পূর্ণভাবে, তখন আমরা করতে পারি কি, টেবুকোনা জল এবং ট্রাইফ্লক্সিস্ট্রবিন এই দুটোর একটা মিশ্রণের একটা ওষুধ বাজারে যে ব্র্যান্ডের বা যে কোম্পানির পাবেন সেটাই নেবেন। 0.6 গ্রাম 0.6 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন, এতে কিন্তু রোগটা অনেকটাই নিয়ন্ত্রণ হবে। এবং কোনো কারণে যদি রোগটা নিয়ন্ত্রণ না হয় সেক্ষেত্রে কিন্তু দানাতে আক্রমণ হবে এবং পরবর্তী ক্ষেত্রে ফলন অনেকটাই কমে যাবে।
1: আচ্ছা গোলামবাবু, এই যে যে সমস্ত ওষুধগুলো প্রয়োগ করার কথা বললেন, এগুলো ছাড়া আমাদের যে বর্তমানে প্রাকৃতিক চাষের উপরে জোর দেওয়া হচ্ছে বা জৈব চাষের উপর জোর দেওয়া হচ্ছে, এগুলো কি এইরকম জৈব পদ্ধতিতে রোগ নিয়ন্ত্রণ বা সুষম সার প্রয়োগ করে রোগ নিয়ন্ত্রণের কথা যেটা আমরা বলা হয় বারবার বিভিন্ন অনুষ্ঠানে আপনারা বলেন, এক্ষেত্রেও কি সেটা সম্ভব?
0: সেটা তো অবশ্যই সম্ভব। অ্যাকচুয়ালি আমরা দেখেছি সাধারণভাবে বার্লিতে সেই ধরনের কোনো রোগ বা সেই ধরনের কোনো পোকার আক্রমণ খুবই কম।
1: আচ্ছা,
0: যার জন্য আমরা যদি এই পোকার আক্রমণ ধরুন যদি হয় সেক্ষেত্রে আমরা নিম তেল যেটা রয়েছে সেই নিম তেল আমরা স্প্রে করতে পারি পাতার মধ্যে আমরা পোকার আক্রমণকে প্রতিরোধ করার জন্য। এবং রোগ এটাকে প্রতিরোধ করার জন্য আমরা প্রথমেই চাষি ভাইদের বলবো, আপনারা যে বীজটা সংগ্রহ করবেন সেটা ভালো জায়গা থেকে সংগ্রহ করবেন এবং প্রথমেই হচ্ছে যে বীজটাকে শোধন করে নেবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে রোগ আর সম্ভাবনাটা অনেকটাই কমে যায়।
1: একদম গোড়াতেই আমাদের রোগ নির্মূল করতে হবে, বীজ শোধনটাই
0: একদম তাই।
1: বেশ, আচ্ছা এবারে তো মোটামুটি আমাদের ফলনও শুনলেন, আমাদের বার্লির কেমন কি হতে পারে পুরোপুরি আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। সবশেষে একটা জিনিস আমরা শুনে থাকি যে একটা গ্রিন বার্লি এবং সুপার ফুড বলা হয়, এই গ্রিন বার্লি ব্যাপারটা ঠিক কি?
0: গ্রিন বার্লি বা সুপার ফুড, যখন আমরা কোনো একটা জিনিসকে গ্রিন বার্লি বা সুপার ফুড, সুপার কথাটা আমরা যোগ করি যে কোনো জায়গায়, সুপার স্টার, হ্যাঁ সুপারম্যান, অর্থাৎ তাকে আমরা কি করি তার গুণাগুণের উপরে বিচার করি। তা সেই হিসাবে যদি আমরা বিচার করি, জাস্ট আমি চাষি ভাইদেরকে বলবো বা সমস্ত শ্রোতা বন্ধুদের বলবো, কতগুলো আমি তথ্য দিচ্ছি যে আমরা সবসময় বলি দুধ খাও দুধ খাও, ক্যালসিয়াম আছে, তা বার্লিতে দেখা যাচ্ছে দুধের তুলনায় 11 গুণ ক্যালসিয়াম বেশি আছে।
1: আচ্ছা,
0: আমরা আয়রনের জন্য বলি পালং শাক খাও পালং শাক খান, অথচ দেখা যাচ্ছে 5 গুণ বেশি ক্যালসিয়াম আমাদের হচ্ছে যে বেশি রয়েছে পালং শাকের তুলনায় বার্লির মধ্যে। আমরা ভিটামিন সি কাঁচা লঙ্কা খেতে বলি, লেবু খেতে বলি, যে কোনো লেবু, সেখানে দেখা যাচ্ছে 7 গুণ বেশি ভিটামিন সি রয়েছে আমাদের বার্লির মধ্যে। এবং আজকাল বিটা ক্যারোটিন আমরা সকলেই অনেকটা পরিচিত নাম, যেটা আমরা গাজরের মধ্যে পাই, তা সেই গাজরে যে বিটা ক্যারোটিন রয়েছে তার 2 গুণ বিটা ক্যারোটিন এর মধ্যে রয়েছে। এবং এটা ভিটামিন B12 সেটাতেও প্রচণ্ডভাবে সমৃদ্ধ হচ্ছে এই বার্লি। তা বার্লির এই এত গুণাগুণের জন্য বার্লিকে বলা হচ্ছে সুপার ফুড। গ্রিন বার্লি কেন না, এটা বার্লি হচ্ছে উদ্ভিদ বা বিজ্ঞানের দ্বারা সৃষ্ট এমন একটি ফসল যেটা বাচ্চা জন্মানোর থেকে শুরু করে বৃদ্ধ বয়স অবস্থায় মানুষকে পুষ্টি দিয়ে যাচ্ছে, যার মধ্যে একটা রয়েছে অফুরন্ত ভাণ্ডার খনিজ লবণ, ভিটামিন, প্রোটিন, কি নেই তার মধ্যে। তাই এত কিছু বিচার করে আমরা আজকাল বলে থাকছি বার্লি হচ্ছে একটি সুপার ফুড।
1: সত্যি আমাদের ধারণার কত অভাব রয়েছে। আমরা একটা সময় যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন, একটু যদি বয়স্ক বা প্রবীণ শ্রোতা বন্ধু হন, তারা নিশ্চয়ই জানবেন যে আপনাদের সময় যখন অসুস্থ হয়ে পড়তেন, দূরে হয়তো কোনো হাসপাতালে পৌঁছতে পারতেন না, তখন কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বা তার রোগীর পথ্য হিসাবে কিন্তু প্রত্যেক বাড়িতে
0: প্রাথমিকভাবে বার্লি আমরা দিতাম,
1: বার্লি আমরা দিতাম, ইভেন আমরাও খেয়েছি। তা হয়তো এখনকার জেনারেশন খেতে পছন্দ করে না বা অনেকে নামও নাও শুনতে পারে,
0: হ্যাঁ,
1: কিন্তু এর যে এত গুণাগুণ যদি না আমরা আজকের এই আলোচনায় বসতাম তাহলে জানতে পারতাম না। এবং খুব সুন্দরভাবে গোলামবাবু সেগুলো বললেন, তার গুণাগুণ, খাদ্যগুণ, পুষ্টিগুণ, সেই সঙ্গে শুধুমাত্র ঔষধি গুণও কি রয়েছে সেগুলোও। তাই আপনারা যদি বার্লি চাষ করেন তাহলে অন্যান্য চাষের চাইতে খরচ তো কম রয়েছে,
0: কারণ সেচ আপনার মাত্র 2 লাগছে,
1: সেই সঙ্গে রোগ কম, আক্রমণ কম,
0: খরা প্রতিরোধকারী, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এটা লবণাক্ত প্রতিরোধী হচ্ছে, যার জন্য বিশেষ যে আমাদের লবণাক্ত জমি যেখানে রয়েছে সুন্দরবন, সেই সমস্ত অঞ্চলে আমরা করতে পারি। এবং আরও একটা জিনিস বলতে ভুলে গেলাম, যে সমস্ত অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত 500 থেকে 750 মিলিমিটার, সেই সমস্ত অঞ্চলে কিন্তু বার্লি খুব ভালোভাবে চাষ হয়ে যাচ্ছে, যার জন্যই ভারতবর্ষের 50% বার্লি দেখা যাচ্ছে রাজস্থানে চাষ হচ্ছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলে বেশি জলবায়ুতে দেখা যাচ্ছে যে আমাদের

0: সেচের প্রবণতা অতটা বেশি নেই এবং বৃষ্টিও হচ্ছে কম, সেখানে কিন্তু বার্লি খুব ভালোভাবে চাষ হতে পারে।
1: তাহলে আপনারা যারা বার্লি চাষে আগ্রহ প্রকাশ করবেন, তারা নিকটবর্তী যে সহকৃষি অধিকর্তার করণ রয়েছে সেখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর গোলামবাবু তো বললেন ওনাদের ঝাড়গ্রাম যে গবেষণা কেন্দ্র রয়েছে সেখানে গেলে উন্নত বীজও পেতে পারবেন। আজকের আমরা আলোচনা করছিলাম পশ্চিমবঙ্গে বার্লি চাষে সুযোগ ও সম্ভাবনা, আর এই বিষয়ে এতক্ষণ বিস্তারিত জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন ঝাড়গ্রামে অবস্থিত আঞ্চলিক গবেষণা কেন্দ্র শস্য বিজ্ঞানের সহকারী অধ্যাপক ডক্টর গোলাম মইনুদ্দিন। গোলামবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে বার্লির গুণাগুণ নিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের কাছে তুলে ধরার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
1: আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে। নমস্কার।
2: ক্ষেত খামারির কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITRWKATHA মৈত্রী কথা @gmail.com।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী একটু পরেই আপনার স্বাস্থ্য।

0: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, পুষ্টি ও অপুষ্টি ধারাবাহিক তিন পর্যায়ের এই কথিকার আজ দ্বিতীয় পর্ব শুনবেন। কথিকাটি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মধুমিতা দোপে।
1: আমাদের চারপাশের মানুষ এখন সকাল থেকেই ছুটছে, অফিস বা কর্মস্থল পৌঁছনোর তাড়া, স্কুল কলেজের তাড়া, কর্তাগিন্নি দুজনারই বেরোবার তাড়া, তাই চটজলদি তৈরি করে খেয়ে নেওয়া যায় এমন খাবারগুলো এখন জনপ্রিয় বা পপুলার। আজ প্রথম আলোচনা করব এই রকম একটি সর্বজনপ্রিয় খাবার, ব্রেকফাস্ট সিরিয়ালস, অর্থাৎ কর্নফ্লেক্স, মুয়েসলি ইত্যাদি, এগুলো নিয়ে। এগুলোর বিজ্ঞাপনে যা গুণাবলী প্রচারিত হয় তাতে ভাবা স্বাভাবিক যে এই খাবার বাচ্চা থেকে বুড়ো সকলকে সুস্থ রাখবে, পুষ্টির জন্য আর কিছুই ভাবতে হবে না। আদপে কিন্তু তা নয়। এই খাবারগুলো আলট্রা প্রসেসড ফুড ক্যাটাগরিতে পড়ে, যাতে নানা ধরনের কেমিক্যাল থাকে, নানা ধরনের কালার, যেমন আয়নিস 160A, মল্টের এক্সট্র্যাক্ট থাকে যেগুলো ক্যালোরি বাড়ায়, ফ্লেভারিংস বাড়ায়, প্রিজার্ভেটিভস আছে, আর্টিফিশিয়াল অ্যাডিটিভস আছে, এগুলো সবই প্রচুর পরিমাণে থাকে। আমাদের খাদ্যাভ্যাসগুলো পাল্টে যাচ্ছে, বিশেষত বাচ্চা এবং ইয়াং অ্যাডাল্টরা টিভি, সোশ্যাল মিডিয়া ইত্যাদির ফলে এটা শিকার হচ্ছে। মনে রাখতে হবে যে এগুলোতে নুন, চিনি এবং নানা ধরনের ফ্লেভার অ্যাড করা হয়। দুঃখের বিষয় এই যে এগুলোর পরিমাণ বিদেশের তুলনায় ভারতবর্ষে বেশ খানিকটা বেশি। যেমন ধরুন চিনি, স্ট্যান্ডার্ড কর্নফ্লেক্স ইন্ডিয়াতে 9 গ্রাম থেকে 11 গ্রাম থাকে চিনি পার 100 গ্রাম, যেখানে ইউরোপ বা ইউকেতে থাকে মাত্র 4 থেকে 5 গ্রাম। আমাদের দেশে এইগুলোতে নুনের পরিমাণও বেশি থাকে। WHO রেকমেন্ডেশন হচ্ছে, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন যে আমাদের সব মিলিয়ে প্রত্যেক দিন প্রত্যেকের 5 গ্রামেরও কম নুন খাওয়া উচিত। ভারতবর্ষে কিন্তু এই ছবি একেবারে ভিন্ন। আমরা অনেক বেশি নুন খাই, রান্নায়, পাতে খাই, আচার, সস, নানা ধরনের জিনিসে খাই। তার উপরে এগুলো, এই ধরনের খাবারগুলোতে নুন বেশি থাকার ফলে হাই ব্লাড প্রেশার হয়, কিডনির অসুখ হয়, চিনি বেশি থাকার ফলে ব্লাড গ্লুকোজ বাড়ে, ফ্যাট বাড়ে, Type 2 ডায়াবেটিসের রিস্ক বাড়ে। এই প্রসঙ্গে প্যাকেটের জুসের কথাও একটু বলে নিই। অনেকেই বলেন যে আমি বা আমার বাচ্চা তো কোলা জাতীয় ড্রিঙ্ক খাই না, বা বাচ্চাকে খাওয়াইও না, আমরা ফ্রুট জুস খাই। মনে রাখবেন এগুলোও কিন্তু বিপজ্জনক। এগুলোতে থাকে রং, চিনি, নানান ক্ষতিকারক প্রিজার্ভেটিভ, যেগুলো ক্রমাগত খেলে সেই হাই ব্লাড সুগার হবে, কিডনির অসুখ হবে, লিভারের অসুখ হবে, নানা ধরনের সমস্যা হবে। এখন তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এত বেড়ে যাচ্ছে, এগুলো তার কারণ হিসেবেও থাকতে পারে। সর্বোপরি এই খাবারগুলোতে প্রচুর ক্যালোরি। আমাদের এখন মোটা হয়ে যাওয়ার প্রবণতা, অর্থাৎ ওবেসিটি, ভীষণ বাড়ছে। নিয়মিত এই আলট্রা প্রসেসড ফুডগুলো খেলে স্মৃতিশক্তিও কমে যায়, ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, নানান মানসিক সমস্যা হয়। তাহলে কি করণীয়? খাবার কেনার আগে প্যাকেটের উপরে লেবেলটি দেখুন, সেখানে নুন, চিনি, ফ্যাট, অ্যাডিটিভ ইত্যাদির মাত্রা লেখা থাকে, দেখে বুঝে কিনুন। প্যাকেটের সামনে একটি লাল হেক্সাগোনাল, মানে 6টা দিক আছে, এরকম ছোট্ট ওয়ার্নিং দেওয়া আছে কিনা দেখে নিন। একটু আগের থেকে ভেবে অঙ্কুরিত ছোলার সালাড, ফল, চিনে বাদাম, চিড়ে, মুড়ি, দই, দুধ ইত্যাদি দিয়ে নতুন নতুন ব্রেকফাস্ট রেসিপি এনকারেজ করুন। বাচ্চারাও তো ছুটির দিনে এই প্রচেষ্টায় আপনার সাথে সামিল হতে পারে। স্কুলে টিচাররা অন্তত মাসে একদিন ক্লাসরুমে এই কথাগুলো আলোচনা করুন। স্টুডেন্টরা নানা রকম প্রজেক্ট, এক্সিবিশন ইত্যাদি করে থাকে, সেগুলির মাধ্যমে এগুলো প্রচার করুক। চলুন আমরা সকলে সচেতনভাবে পুষ্টিকর খাদ্য বেছে নিই।
0: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পুষ্টি ও অপুষ্টি এই ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব শুনলেন। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মধুমিতা দোপে। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।

শুনছিলেন আপনার স্বাস্থ্য আকাশবাণী মৈত্রী। এখন আজকের অন্যান্য অনুষ্ঠানগুলো সম্পর্কে একটু আপনাদের জানিয়ে দিই। সন্ধ্যে সাতটায় একটু পরেই শুনতে পাবেন বেতার নাটক ছবি, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবল গুহ রায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় রয়েছেন স্বর্ণাভ রায়। বিশ্ব পরিক্রমা 9:15। 9:45 রয়েছে জ্ঞান বিজ্ঞানের আসর, জলবায়ু পরিবর্তন ও মানব নিরাপত্তা, এ বিষয়ে দেবজ্যোতি চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় রয়েছেন ডাক্তার মানস প্রতিম দাস। 10:15 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শরৎ পরিবেশন করবেন পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, তাকে তবলা সহযোগিতা করছেন সন্দীপ ঘোষ। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান। একটা সময় ছিল যখন ঘরে ঘরে বিনোদনের জানালা বলতে ছিল একটি রেডিও। সেই রেডিওর শব্দে ভেসে আসত গান, সংবাদ, আড্ডা আর দূর শহরের কত অচেনা গল্প, আর তারই ফাঁকে ফাঁকে কোনো একটি গান হয়ে উঠত কারোর প্রেমের স্মৃতি, কারোর অপেক্ষা, কারো হারিয়ে যাওয়া বিকেল। আর সেই সুরের পথ ধরেই এবার হারানো দিনের গান। রেডিওকে ঘিরে বাঙালির সেই নস্টালজিয়ার দিনগুলি, রেডিওর ইতিহাস, তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষ ও সময়ের গল্প, আর গানের এক ঝাঁক কালজয়ী সুরে। শুনুন একটি পুরনো রেডিও কত গল্প। উপস্থাপনায় থাকবেন স্বর্ণাভ রায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন আজকের অন্যান্য অনুষ্ঠানগুলি সম্পর্কে আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: শুরু হচ্ছে বাংলা নাটক ছবি, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবল গুহ রায়, প্রযোজনা বিশ্বনাথ দাস।
1: আজকের নাটক ছবি, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবল গুহ রায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। নাটক ছবি।

0: বাথিন, তোমার প্রতিটি ছবিতে আমি ভীষণভাবে নতুন একটা কিছু খুঁজে পাই। এই যে তুমি টুকিটাকে আঁচড় দিচ্ছ, মনে হচ্ছে এর মধ্যে দিয়ে তুমি কত কিছুই না বলে যাও।
1: আমি কেবল ছবি আঁকি মাসে, তেমন কিছু
0: না। না বাথিন, ও কথা বলো না, তোমার কোনো ধারণা আছে তোমার এই বিমূর্ত ছবি যে কোনো মানুষকে কতখানি নাড়া দেয়? তুমি জানো না তোমার
2: বাথিন কে আছেন? বাথিন কে?
1: আমার নাম ধরে কেউ ডাকছে বলে মনে হলো।
0: হ্যাঁ, তোমাকেই ডাকছে।
2: বাথিন
0: দেখব
1: না? থাক, আমি দেখছি। আমি বাথিন, আপনি যেই হন অনুগ্রহ করে উপরে উঠে এলে বাধিত হব। আসুন।
2: আমি রাজার কাছ থেকে এসেছি।
0: আমাদের ব্রহ্মদেশের রাজা?
2: আগে হ্যাঁ, মাননীয় বাথিন, একজন সদাগত দিয়ে রাজার দরবারে আপনি যে ছবি পাঠিয়েছিলেন রাজা তা গ্রহণ করেছেন।
1: এ আমার সৌভাগ্য।
2: শুধু তাই নয় মাননীয় বাথিন, ছবি থেকে রাজা এতই অভিভূত ও প্রীত হয়েছেন যে তিনি তার স্বহস্তের বহুমূল্যের অঙ্গুরি দিয়ে আপনাকে পুরস্কৃত করেছেন।
0: ধন্য তুমি বাথিন।
2: এবার তাহলে আমি আসি।
1: মান্যবর, রাজাকে আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাবেন।
2: নিশ্চয়ই জানাব, নিশ্চয়ই।
0: বাথিন, জগতে তুমি সকলের বড় চিত্রকর হবে।
1: বাবার ধার তাহলে শোধ করতে পারবো, কি বলো?
0: বারবার তুমি এমন করে খোঁটা দিলে আমি আর তোমার কাছে আসবো না।
1: মাসে, উত্তরাধিকারী সূত্রে তুমি তো আমার একমাত্র মহাজন।
0: তাতে কি হয়েছে?
1: কিছু হয়তো হয়নি, তবু ঋণের দায় মৃত পিতার আত্মার মুক্তি হবে না? এত বড় বিপত্তির কথা মনে এলে আমি শিহরিত হয়ে উঠি মাসে।
0: থাক সে কথা, সারাদিন কেবল কাজই করে চলেছ, মুখে কিছু দর্পণে কি অনিন্দ এক ছায়া পড়েছে, কি আশ্চর্য রকম
1: কিছু বললে মাসে।
0: বাথিন, বাথিন, তুমি আমাদের মতো মেয়ে মানুষ হলে একদিন এদেশের রানী হতে পারতে।
1: কেন বলো তো?
0: রাজার অনেক রানী, কিন্তু এমন রূপ, এমন চুল, এমন মুখ তাদের কি কারুর আছে? রাজা তোমায় বিবাহ করে সিংহাসনে নিয়ে যেতেন।
1: কিন্তু রূপ চুরি করবার কোনো উপায় জানা থাকলে তুমি বোধহয় আমাকে ফাঁকি দিয়ে রাজাকে পাশে নিয়ে বসতে।
0: এসবে তোমার খেয়াল নেই বাথিন, থাকলে দেখতে পেতে পুরুষ হলেও তুমি নারীর মতো কোমল, তাদের মতোই সুন্দর, তোমার রূপের সীমা নেই। বাথিন, বাথিন, এই রূপের কাছে নিজেকে বড় ছোট মনে হয়।
1: কিছু বলছো মাসে?
0: কই না তো, কিছু বলছি না।
1: মাঝে মাঝে তুমি যে কি বিড়বিড় করে বলে যাও, আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারি না।

0: ঠিক এইবার এইবার ঠিক আছে, জায়গাটা কিছুতেই বসে আসছিল না। আচ্ছা, কোথায় যেন একটা দারুণ গণ্ডগোল শোনা যাচ্ছে না? যাকে, আমাকে শিগগিরই কাজটা শেষ করতে হবে।
1: বাথিন বাথিন, আমি এসেছি, একবার ঘুরে দেখো।
0: বাহ বাহ মাসুই, তো তোমার হঠাৎ এত সাজ কিসের?
1: বাহ, তোমার বুঝি মনে নেই আজ আমাদের ঘোড়দৌড়? যে জয়ী হবে সে তো আজ আমাকেই মালা দেবে।
0: কই, তা তো শুনিনি।
1: না, শুনেছ তো নেই, এখন ওঠো, আর কত দেরি করবে।
0: মাসুই, দেখেছো

0: সামনের আয়নাটাই আমাদের কিরকম দেখা যাচ্ছে।
1: তাই তো,
0: কি দেখছো?
1: আমি অতি সুন্দর।
0: কি বলছো মাসুই?
1: আমি চাঁদের কলঙ্ক।
0: তুমি কারো কলঙ্ক নয় মাসুই, তুমি চাঁদের কৌমুদিটি। দেখো দেখো, একবার ভালো করে তাকিয়ে দেখো।

0: চলো, সময় হয়ে গেছে।
1: কিন্তু আমার যাওয়া যে একেবারে অসম্ভব মাসে।
0: কেন?
1: জাতকের এই ছবিটি 5 দিনে শেষ করে দেবো চুক্তি করেছি।
0: ছবি না দিলে?
1: সে মান্দালে চলে যাবে, সুতরাং ছবিও নেবে না, টাকাও দেবে না।
0: কিন্তু তাই বলে কেবল ঋণ শোধের জন্য তোমাকে এমন করে প্রাণপাত পরিশ্রম করতে দিতে আমি পারি না। আমাকে বিক্রি করো, আমি দ্বিগুণ দাম দেব।
1: তুমি এই ছবি নিয়ে কি করবে?
0: আমার গলার এই হাড়টিতে যতগুলো মুক্ত আছে, যতগুলো চুনি আছে, সব দিয়ে ছবিটি বাঁধাবো। তারপরে শোবার ঘরে আমার চোখের উপরে টাঙিয়ে রাখবো।
1: তারপর?
0: তারপর যেদিন রাত্রে খুব বড় চাঁদ উঠবে আর খোলা জানলার ভেতর দিয়ে জ্যোৎস্নার আলো তোমার ঘুমন্ত মুখের উপর খেলা করতে থাকবে,
1: তারপরে?
0: তারপরে তোমার ঘুম ভাঙিয়ে
1: মাজি মাজি থাক, তারপরের কথা পরে শুনবো। তোমার সময় হয়ে গেছে, এখন তুমি যাও।
0: আমার শরীর খারাপ লাগছে, আমি যাব না।
1: কথা দিয়েছ মাসে, সকলে উদগ্রীব হয়ে তোমার জন্য প্রতীক্ষা করছে, তা তুমি জানো।
0: প্রতীক্ষা করছে করুক, চুক্তি ভঙ্গের অত লজ্জা আমার নেই, আমি যাব না।
1: ঠিক মাসে,
0: তবে তুমিও চলো।
1: যাওয়া সম্ভব হলে নিশ্চয়ই যেতাম, কিন্তু তাই বলে আমার জন্য? না না না, আমার জন্য তোমাকে এমন অপমান আমি সহ্য করতে দেব না। আর দেরি করো না মাসে, এখন তুমি যাও।
0: তুমি নিজের জন্য আমাকে দূর করতে চাও? বেশ, দূর আমি হচ্ছি, আর কখনো তোমার কাছে আসবো না।
1: এত বড় প্রতিজ্ঞা করো না মাসে, আমি জানি যে এর শেষ কি হবে, কিন্তু আর নয়, আর দেরি করা তোমার চলবে না, এখন তুমি যাও।
0: আমি না আসলে খাওয়া পড়া থেকে শুরু করে সমস্ত বিষয়ে তোমার যে দশা হবে তা আমি সইতে পারবো না, জানো বলেই আমাকে তুমি এমন করে তাড়াতে পারলে।

সেই যুবতী, সেই সুন্দরী, সেই অবিবাহিতা, সে বিপুল ধনের অধিকারিণী, মানবের যৌবন রাজ্যে তার স্থান অতি উচ্চে। তাই বসন্তের প্রারম্ভে ইমেদিন গ্রামের এই ঘোড়দৌড় উৎসবের অঙ্গনে, এই বীরত্ব যুদ্ধের অংশে, এই বহুমানের আসনটি তারই জন্য নির্দিষ্ট হয়েছে। সে আজ পুষ্পমাল্য বিতরণ করবে এবং জয়ীকে সম্বর্ধনা জানাবে। সে মা সোয়ে।

0: আমার হৃদয়ের সমস্ত উষ্ণতা দিয়ে এমন সাহসী বীরকে, জয়ীকে আমি অভিনন্দিত করি। আপনি ক্লান্ত পথিন, আমার গাড়িতে আসুন। গাড়োয়ান চলো। আপনার জন্য আমি বড় ভয় পাচ্ছিলাম, যেভাবে আপনি ঘোড়া ছোটাচ্ছিলেন একবার এমনও মনে হচ্ছিল কত বড় উঁচু প্রাচীর, কোথাও যদি পা ঠেকে যায় ঘোড়ার বা আপনার।
1: এতক্ষণে আপনার ভয় ভেঙেছে আশা করি।
0: তা ভেঙেছে। আজ আমার প্রাসাদে অনেককে সান্ধ্যভোজে আমন্ত্রণ করেছি। আপনি ধনী, উচ্চ বংশীয়, মানে যদি কিছু মনে না করেন
1: আপনার প্রাসাদে উপস্থিত থাকতে হবে, তাই তো?
0: হ্যাঁ,
1: আমি তো আপনার সঙ্গেই যাচ্ছি মাশয়।
0: তবে তো বেশ হয়, আপনাকে অনেক ধন্যবাদ পথিন।
2: এদের চিৎকারে আমার কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে। দেখি একবার ঘরের সামনে যাই, দেখি কারা এমন করে। মাস হয়ে এরা সকলে

0: মহাশয়ের সঙ্গে চলেছে?
1: কাল সন্ধ্যেটা খুব আনন্দে কাটলো। অনেকে দয়া করে এসেছিলেন, শুধু তোমার সময় ছিল না বলে তোমাকে ডাকিনি।
0: ইয়ার বলার কি আছে, ভালোই করেছো।
1: অদ্ভুত, কালকের অত বড় একটা কাণ্ডের প্রতি লেশমাত্র কৌতূহল নেই। কাল তুমি কাজের চাপে উৎসবে যোগ দিতে পারোনি, তাই তোমার সাথে আজ অনেকক্ষণ গল্প করবে বলে।
0: রংটা আমি কোথায় রাখলাম?
1: বাথিন, কালকে ঘোর দৌড়ে এক একজন ঘোড়সাওয়ার যখন প্রবল উদ্দীপনায় তীর বেগে, আমি কাকে কি বলছি, সে তো আপন মনে ছবি, একা একা কেবল প্রলাপ চলতে পারে কিন্তু আলাপের কাজ হয় না। আজ এমন বোধ হচ্ছে কেন, বাথিনের এমন উদাস গভীর নিরবতা দরজা ঠেলে ভেতরে ঢুকতে ভরসা হচ্ছে না। বাথিন, আজ আমি আসি।
0: এসো।
1: আরে পথিন, কখন এসেছেন?
2: এই হলো কিছু সময়, শুনলাম তুমি একটু বেরিয়েছো।
1: হ্যাঁ,
2: গত রাত্রির আনন্দ উৎসবের জন্য তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি।
1: কালকে রাত আপনারা উপভোগ করেছেন, এই জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ।
2: মাশয়ে মাশয়ে, তুমি বোধহয় ঠিক বললে না।
1: কেন?
2: এই যে তোমাদের বংশের সু ঐতিহ্য, তোমার প্রয়াত পিতার যে খ্যাতি, রাজদ্বারে যে সম্ভ্রম, ওই সমস্ত কিছুর সাথে আমরা যে একবারের জন্য মিশতে পারলাম, বরং তার জন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ। ও কি অন্য কিছু ভাবছে? মাশয়কে একটু অন্যমনস্ক মনে হচ্ছে
1: না? আপনি কিন্তু বেশ কথা কইতে জানেন।
2: মাশয়ে, কথা তুমিও কম জানো না, কিন্তু বলো না।
1: কথা শুনতেই আমার ভালো লাগে।
2: তোমাকে আজ একটা সত্যি কথা বলি মাশয়ে।
1: কি কথা পথিন?
2: মান্দালের রাজ পরিবারে যে সমস্ত রমণীরা থাকেন, তুমি তুমি তাদের চেয়েও ছাড়িয়ে গেছো মাশয়ে।
1: পথিন যে কি বলেন।
2: না মাশয়ে, আমি এতটুকু অতিরঞ্জিত করছি না। তোমার রূপ, যৌবন, সৌন্দর্য, সুমিষ্ট হাসি, সমস্ত কিছুতে তুমি না তুমি সকলকে এক লহমায় অনেক পেছনে ফেলে রেখেছো মাশয়ে।
1: এ আপনার একটু বাড়াবাড়ি পথিন।
2: মোটেই না, যা সত্যি আমি তাই বলেছি।
1: আচ্ছা বেশ পথিন, আজ রাত্রিতে আপনার আহারে নিমন্ত্রণ রইল।
2: মাশয়ে, বেলা হয়েছে, এখন তবে উঠি।
1: হ্যাঁ আসুন। পথিন কি বলে গেলেন, তোমার রূপ যৌবন, সুমিষ্ট হাসি, ছি ছি ছি ছি, তখন ওই সমস্ত শুনে আমার গৌরব হচ্ছিল, এখন এখন যে বড় নীচ মনে হচ্ছে নিজেকে। কি করি, নিমন্ত্রণ তো ফেরানো ভালো দেখায় না, তবে না না, এক্ষুনি এক্ষুনি আরো কয়েকজন বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে পাঠাই। বেয়ারা বেয়ারা! অতিথি অভ্যাগতরা সকলে চলে গেছে, কালকের মতো আজও বড় রকমের একটা মাতামাতি হয়ে গেল। বাথিনের কানে কি বিন্দুমাত্র কিছু, কাল সকালে একবার

0: তোমার ছবির কাজ আর কত বাকি?
1: অনেক।
0: এই কদিন ধরে তবে কি করলে? কি হলো, জবাব দিচ্ছ না যে?
1: মদের গন্ধটা আমি একেবারেই সইতে পারি না। তুমি বরং এখান থেকে একটা চুরুট।
0: সকালবেলা আমি চুরুট খাই না, আর আমি মদ্যপান করিনি যে চুরুট দিয়ে গন্ধ ঢাকবার কাজ করতে হবে। আমি ছোট লোকের মেয়ে নই।
1: হয়তো কোনোভাবে তোমার জামা কাপড়ে লেগেছে, মদের গন্ধটা কিন্তু আমি বানিয়ে বলিনি।
0: থাক, তুমি যেমন নিচ তেমনি হিংসুক, তাই বিনা দোষে আমাকে অপমান করলে। ঠিক আছে ঠিক আছে, আমি চিরকালের জন্য তোমার ঘর থেকে আমার জামা কাপড় সরিয়ে নিয়ে যাচ্ছি।
1: মাশয়ে, আমাকে কেউ কখনো নিচ ও হিংসুক বলেনি। তুমি হঠাৎ করে অধঃপথে যেতে উদ্যত হয়েছে বলে সাবধান করছি।
0: অধঃপথে কি করে গেলাম?
1: অত শত তো আমি বলতে পারবো না, তবে আমার যা মনে হয়েছে আমি তোমাকে তাই বললাম।
0: তোমার এই মন নিয়েই তুমি থাকো। একটা কথা তোমাকে বলে যাই, যার পিতা আশীর্বাদ রেখে গেছেন, সন্তানের জন্য অভিশাপ রেখে যাননি, তার সঙ্গে তোমার মনের মিল হবে না।

0: মাসাধিককাল হয়ে গেল কারোর সাথে কারো সাক্ষাৎ নেই। ভালোই হয়েছে, এখন আমি স্বাধীন। বাথিনের মতো সংযত চিত্ত গাম্ভীর্যের জন্য এতদিন অনেক কিছু করতে পারিনি আমি। আর কারো
1: মাস হয়ে
0: আসুন পথিন,
1: তোমার জন্মদিন উৎসবের সমস্ত কাজ সম্পন্ন।
0: ধন্যবাদ পথিন, আজকের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের যাতে কোনো অসুবিধে না হয়।
1: এ নিয়ে তুমি একদম চিন্তা করো না মাস হয়ে, তোমার জন্মদিনের এই আনন্দ অনুষ্ঠান কেমন মেতে উঠবে তা একটু পরেই তুমি বুঝতে পারবে।
0: আচ্ছা, অতিথি সকলকে ঠিকঠাক আমন্ত্রণ করা হয়েছে তো?
1: হ্যাঁ হ্যাঁ, সকলকেই আমন্ত্রণ করা হয়েছে, কেবল কেবল তুমি নিষেধ করেছো বলে একজনকে।
2: জন্মদিনে যেন পথিনের উৎসাহই বেশি।
0: হ্যাঁ তাই তো মনে হচ্ছে,
2: চারিদিকে কানাঘুষো শুনেছিস?
0: কি রে,
2: একদিন এই লোকটাই নাকি এবাড়ির কর্তা হবে।
0: ও মা, তাই নাকি?
3: ছোট মা, যাই হোক, বাথিন তোমার অতিথি, এসেছে যখন একটা কথাও কি বলতে নেই।
0: কিন্তু তোমাকে তো আমি ডেকে আনতে বলিনি।
3: সেইটাই আমার অপরাধ হয়েছে, শিশুকাল থেকে তোমাদের দুজনের কখনো কখনো বিচ্ছেদ দেখিনি। বড় স্বাদ হলো তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে। তাছাড়া তুমি নিমন্ত্রণ না করা সত্ত্বেও আমার অনুরোধে ও আমার সম্মান রক্ষার্থেই তিনি তোমার জন্মদিনের অনুষ্ঠানে এসেছেন।
0: বেশ তো, আমি ছাড়া আরো অনেক লোক আছে, তারা কথা বলতে পারে।
3: তা পারেন, কিন্তু কিন্তু তার আর প্রয়োজন নেই, তিনি তিনি চলে গেছেন। ছোট মা,
4: এ আপনি কার ছবি এঁকেছেন বাথিন?
5: হ্যাঁ, আপনি কিছু বলছেন?
4: হ্যাঁ, কার ছবি?
5: জাতকের গোপা?
4: না না, এই ছবি আমি রাজাকে দিতে পারবো না।
5: কেন? আমার এতদিনকার শ্রম সাধনা সমস্তই আমি এই জাতকের গোপাতে দিয়েছি।
4: বাথিন, এই মুখ আমি চিনি, মানুষের চেহারা দিয়ে দেবতা গড়লে দেবতাকে অপমান করা হয়, এই কথা ধরা পড়লে রাজা আমার মুখ দেখবেন না।
5: হ্যাঁ
4: মহামান্য বাথিন, একটু মন দিয়ে দেখলে চিনতে পারবেন হে কে, অপূর্ব আপনার সৃষ্টি। কিন্তু এ ছবি চলবে না।
5: আমার হৃদয়ের সমস্ত সৌন্দর্য সমস্ত মাধুর্য দিয়ে একে আমি লালন করেছি, এ জাতকের গোপা নয়। তবে কে কে তুমি? হ্যাঁ হ্যাঁ, মুখটা যেন ভীষণ কাছে এসে পড়েছে। হ্যাঁ, ভীষণ চেনা, ভীষণ স্পষ্ট। এই যে মাস হয়ে ভগবান ভগবান, তোমার কাছে আমি কি করেছিলাম, আমায় তুমি এমন ভাবে বিড়ম্বিত করলে।
1: তোমাকে দেবতাও কামনা করেন মাসয়ে, আমি তো মানুষ।
0: তাই বুঝি?
1: হ্যাঁ,
0: কিন্তু আমাকে যে কামনা করে না সে বোধহয় দেবতার চেয়েও বড়।
1: না মানে
0: পথিন, শুনেছি দরবারে আপনার যথেষ্ট প্রতিপত্তি আছে, আমার একটা কাজ করে দিতে পারেন খুব শীঘ্র?
5: কি?
0: একজনের কাছে আমি অনেক টাকা পাই, কিন্তু দলিল নেই বলে আদায় করতে পারি না, আপনি কিছু উপায় করতে পারেন?
1: পারি, কিন্তু কিন্তু মাসয়ে, তুমি কি জানো না যে লোকটি কে?
0: হ্যাঁ, তবে আজই উপায় করে দিন, আমি আর একটা দিনও বিলম্ব করতে চাই না, আমি কিছুই ছাড়বো না, একটা কড়ি পর্যন্ত না। জোঁক যেমন করে রক্ত শুষে নেয় ঠিক তেমনি করে পথিন, আজই এক্ষুনি হয় না?
1: মাথা ঠান্ডা করো মাসয়ে, রাজার আইন অন্তত 7 দিনের সময় চায়, এই সময়টুকু কোনো রূপে ধৈর্য ধরে রাখতেই হবে, তারপর যেমন খুশি যত খুশি রক্ত শুষিও, আমি আপত্তি করব না।
0: সেই ভালো, কিন্তু আপনি এখন যান।
1: এত দিনে

0: আমার পথের কাঁটাকে দূর করবার একটা একটা মোক্ষম সময় এসেছে।
1: সাত দিনের আজ শেষ দিন। বাথিন, আজ তোমার এই বিরাট অহংকার আমার এই পায়ের কাছে লুটিয়ে পড়ে মাটির সঙ্গে মিশে যাবে। অত টাকা তুমি কোথায় পাবে? আজ দেখব তোমার।
2: মাজি, বাথিন নিচে অপেক্ষা করছে।
1: হ্যাঁ, আমিও তো তারই প্রতীক্ষা করছি।
0: আর সাত দিনের শেষ দিন, মাসে আমি তোমার টাকা এনেছি।
1: টাকা এনেছো?
0: হ্যাঁ,
1: কিন্তু আমি তো সামান্য কিছু টাকা প্রার্থনা করিনি, ঋণের সমস্ত টাকাই পরিশোধ করতে বলেছি।
0: তা আমি জানি, তোমার সমস্ত টাকাই আমি এনেছি।
1: সমস্ত টাকা?
0: হ্যাঁ।
1: পেলে কোথায়?
0: কালই জানতে পারবে। ওই বাক্সটায় টাকা আছে, কাউকে বলো গুনে নিতে।
3: আর কত দেরি হবে? বেলা থাকতে বেরোতে না পারলে পেগুতে রাতের মতো আশ্রয় মিলবে না।
1: পেগু? পেগুতে কে যাবে? গোজান কার? কোথায় এত টাকা পেলে? চুপ করে আছো কেন? কাল কি জানবো? আজ বলে তোমার তুমি চোখ এমন শুকনো কেন দেখি? উহ, সাংঘাতিক জ্বর, তাই তো বলি মুখে তো ফ্যাকাশি কেন?
0: আমি মান্দাল চলে যাচ্ছি মাসে। আজ তুমি আমার একটা শেষ অনুরোধ শুনবে।
1: বলো।
0: তুমি সদ দেখে কাউকে শিগগিরই বিয়ে করো।
1: বাথিন,
0: এমন অবিবাহিত অবস্থায় বেশি দিন থেকো না। আরেকটা জিনিসও তোমাকে আমার চিরকাল মনে রাখতে বলছি, এই কথাটা তুমি ভুলো না। লজ্জার মতো অভিমান স্ত্রীলোকের ভূষণ বটে, কিন্তু বাড়াবাড়ি করলে
1: আরেকদিন শুনবো। টাকা কোথায়
0: দিলে? এই কথা তুমি কেন জিজ্ঞেস করছো? আমার কি না তুমি জানো?
1: এত টাকা?
0: বাবার ঋণ, বাবার সম্পত্তি দিয়ে শোধ হয়েছে, নচেত আমার নিজের আর কি আছে?
1: তোমার ফুলের বাগান?
0: সেও তো বাবার।
1: তোমার অত বই?
0: বই নিয়ে আর কি করব? তাছাড়া সেও তো তাঁরই।
1: ভালোই হয়েছে, এখন উপরে গিয়ে শুয়ে পড়বে চলো।
0: না না মাসে, আমাকে আর যেতেই হবে
1: এই জ্বর নিয়ে।
0: হ্যাঁ,
1: কি তুমি সত্যি বিশ্বাস করো তোমাকে আমি এই অবস্থায় ছেড়ে দেব? চলো।
0: না
1: চলো
0: না মাসে।
1: নাও, চুপচাপ শুয়ে থাকো। আচ্ছা, তুমি কি মনে করো কতগুলো টাকা এনেছো বলে আমার ঋণ শোধ হয়ে গেল? মান্দালের কথা ছেড়ে দাও, আমার হুকুম ছাড়া এই ঘরের বাইরে গেলেও আমি ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করব। আমাকে অনেক দুঃখ দিয়েছ, কিন্তু আর দুঃখ আমি কিছুতেই সইব না। এই তো আমি বলে দিলাম।
0: মাসে, তোমার মনে আছে যেদিন বাবা মারা গেলেন, আমি নির্জনে একটা গাছের তলায় বসে কাঁদছি, হঠাৎ তুমি এসে ওড়নার প্রান্ত দিয়ে আমার চোখের জল মুছে দিলে, আমার হাতটা তোমার নিজের হাতের মধ্যে টেনে নিয়ে বললে, বাবা মারা গেছেন কিন্তু তোমার মাসুয়ে তো এখনো বেঁচে আছে। সেদিন সেদিন আমার এত ভালো লেগেছিল।
1: আমার বাথিন, কথা বলো না বাথিন, তোমার শরীর ভালো নেই, তুমি একটু ঘুমো, একটু বিশ্রাম করো, তারপর তারপর আমরা অনেক কথা বলবো বাথিন, অনেক কথা, অনেক কথা বাথিন, অনেক কথা।

ছবি নাটকটি এখানেই শেষ হল। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবল গুহরায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মা সোয়ে স্বাতী বিশ্বাস, পথিন রানা বসু, ছবিকৃত।

অরুণ বন্দ্যোপাধ্যায় এবং বাথিনের ভূমিকায় পার্থ সারথি দেব। নাটকটি সম্পাদনা ও প্রযোজনা করেছেন বিশ্বনাথ দাস। এতক্ষণ শুনছিলেন বাংলা নাটক ছবি, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেদা নাট্যরূপ দেবল গুহরায়, প্রযোজনা বিশ্বনাথ দাস, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন মান্না দের কণ্ঠে বাংলা আধুনিক গান।

শুনছিলেন মান্নাদের কণ্ঠে পরপর তিনটি বাংলা দৈনিক গান। আকাশবাণী মৈত্রী বাংলা খবর একটু পরে।

0: আকাশবাণী খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। ব্রিক্স নেতৃবৃন্দ উন্নয়ন, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কল্যাণের চাবিকাঠি হিসেবে জ্বালানি নিরাপত্তার উপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স সম্মেলন সফল করার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। উত্তরাঞ্চলের সীমান্ত সংলগ্ন এলাকায় চীন তাদের বাহিনীর সংখ্যা কমিয়েছে বলেও এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দি ভাষা দিবস উপলক্ষে ভাষণে বলেছেন, সমস্ত আঞ্চলিক ভাষার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রেখেই হিন্দি ভাষাকে সমন্বয়ী ভূমিকা পালন করতে হবে। দেশের পাইকারি মূল্যসূচক বা WPI ভিত্তিক মুদ্রাস্ফীতির হার অগস্ট মাসে সামান্য বেড়ে 9.92% হয়েছে বলে জানিয়েছে অর্থমন্ত্রক। দেশজুড়ে যথাযথ মর্যাদায় আজ গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। US ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন জার্মানির আলেকজান্ডার জাভেরেভ। আসছি বিস্তারিত খবরে। ব্রিক্স নেতৃবৃন্দ বলেছেন, সামাজিক অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং সমস্ত দেশের কল্যাণের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হল জ্বালানি নিরাপত্তা। নতুন দিল্লিতে দুদিনের ব্রিক্স শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলি জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা, বিভিন্ন উৎস থেকে জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করা এবং পরিকাঠামো সুরক্ষার মধ্য দিয়ে জ্বালানি নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব আরোপ করেছেন। শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উন্নয়নের পথে বাধা হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। উল্লেখ্য, সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ এর বার্তা সামনে রেখে ভারত এই শীর্ষ সম্মেলনের আয়োজন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমের এক ভিডিও আপলোড করে গঠনমূলক আলাপ আলোচনা এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ ব্যক্ত করেছেন। এই ভিডিওতে প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে মৈত্রীর সম্পর্ক, অংশীদারিত্ব এবং সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এবার এই শীর্ষ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান সহ মোট 11টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া 10টি অংশীদার রাষ্ট্রের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে 15টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026-এর সফল সমাপ্তির জন্য সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের সালিশি করার সক্ষমতা বা কনভেনিং পাওয়ার ফুটে উঠেছে, কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সশরীরে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে ডক্টর জয়শঙ্কর বলেছেন, সম্মেলনে অংশগ্রহণকারী সব দেশ শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী বোঝাপড়া এবং বিশ্ব বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার অবাধ প্রবাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও বেসামরিক নাগরিক ও পরিকাঠামো সুরক্ষার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করতে সক্ষম হয়েছে।
1: That this BRICS summit was taking place in a very polarized world where there are two major conflicts, where there are big divides, where there are very strong opinions and interests. And what we did was, even in the midst of this polarization, we actually forged a consensus.
0: বিদেশমন্ত্রী উল্লেখ করেন, ব্রিক্স দেশগুলো সন্ত্রাসবাদ নিয়ে অবস্থান অত্যন্ত স্পষ্ট। তারা মনে করে যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড একটি অপরাধমূলক কাজ। পাশাপাশি তারা পাহেলগাম হামলার ঘটনাটিকেও স্পষ্টভাবে অগ্রহণযোগ্য বলে স্বীকার করে নিয়েছে। সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের ওপর জোর দিয়েছে এবং এর মোকাবিলায় দ্বিমুখী নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড প্রত্যাখ্যান করেছে।
1: Definitely the toughest issue of the day, which was West Asia, Middle East conflict. We were able to get out a statement to which everybody agreed, a statement urging peace, security, stability, long-term understanding, the smooth flow of global trade, of supply chains, of energy, and of the protection of civilians and civilian infrastructure.
0: সরকার জানিয়েছে, সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে, এই প্রচেষ্টার

ফলে হিংসার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে, বিক্ষোভ হ্রাস পেয়েছে এবং পাথর ছোঁড়ার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। প্রতিবেদন অনুযায়ী অপারেশন সিন্দুরের সময় জম্মু ও কাশ্মীর এবং নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। প্রতিবেদনে চীনের সঙ্গে সামগ্রিক পরিস্থিতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। 2025 সালে ভারতের উত্তরাঞ্চলীয় সীমান্তের বিপরীতে চীনের পিপলস লিবারেশন আর্মির সেনা মোতায়েন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক পর্যায়ে ভারত ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনার ফলে উত্তরাঞ্চলীয় সীমান্তে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। হিন্দি দিবস 2026 উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নবী মুম্বাইতে দুদিনব্যাপী হিন্দি দিবস 2026 এবং ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধন করে বলেছেন, ভারতের সংস্কৃতি ও সাহিত্য হল একটি পদ্মফুলের মতো, প্রতিটি আঞ্চলিক ভাষা পদ্মফুলটির এক একটি পাপড়ির প্রতিনিধিত্ব করে। তিনি আরও বলেন, একটি পাপড়ি যদি হারিয়ে যায় তবে পুরো পদ্মফুলের সৌন্দর্যই ম্লান হয়ে পড়বে। তিনি জোর দিয়ে বলেন, সমস্ত আঞ্চলিক ভাষার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রেখেই হিন্দি ভাষাকে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে রাষ্ট্রীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদিক চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। দেশের পাইকারি মূল্যসূচক বা WPI ভিত্তিক মুদ্রাস্ফীতির হার অগস্ট মাসে সামান্য বেড়ে 9.92% হয়েছে। জুলাই মাসে এই হার ছিল 9.78%। বাণিজ্য শিল্প মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী খনিজ তেল, খাদ্যশস্য, অন্যান্য খাদ্য সামগ্রী, খাদ্যপণ্য, মৌলিক ধাতু এবং রাসায়নিক পণ্যের দাম বাড়ার ফলেই গত মাসে পাইকারি মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে পরপর চার মাস পাইকারি মুদ্রাস্ফীতির হার 9%-এর উপরে রইল। দেশজুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। ভগবান গণেশের জন্মতিথি হিসেবে পালিত হয়। এই দিন থেকে 10 দিনব্যাপী উৎসবের সূচনা হয়। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গেও চিরাচরিত ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। গণেশ পুজো উপলক্ষে মণ্ডপগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। ত্রিপুরাতে গণেশ চতুর্থী উপলক্ষে গতকাল সন্ধ্যায় আগরতলার উজ্জয়ন্ত মার্কেট সংলগ্ন জ্যাকসন গেট এলাকায় গণেশ পূজার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে হোয়াই ট্রুং এর সঙ্গে যৌথভাবে ভারত ভিয়েতনাম যৌথ কমিশনের 19তম বৈঠকে সভাপতিত্ব করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকে তারা ভারত ভিয়েতনামের রাজনৈতিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা জোরদার করা এবং ভারতে তৈরি প্রতিরক্ষা সামগ্রীর সরবরাহ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। ভারত এবং দক্ষিণ আমেরিকার অর্থনৈতিক ও রাজনৈতিক বাণিজ্য জোট সার্দার্ন কমন মার্কেট বা মার্কোসুর জোট ভারত মার্কোসুর অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির প্রথম অতিরিক্ত প্রোটোকল স্বাক্ষর করেছে। এর ফলে ভারত ও মার্কোসুরভুক্ত দেশগুলির মধ্যে কাগজবিহীন বাণিজ্য সহজতর করা এবং কাস্টমস বা শুল্ক সংক্রান্ত প্রক্রিয়া আধুনিকীকরণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে। আগামী 28শে সেপ্টেম্বর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রস্তুতি জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে রাজ্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মোট 74 কোম্পানি এসে পৌঁছেছে। দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায়ের মতো অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। প্রথমেই এ মাসের 19 তারিখের মধ্যে পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে। ইউএস ওপেন টেনিসের সিঙ্গলসের খেতাব জয় করেছেন জার্মানির আলেকজান্ডার জাফেরভ। নিউ ইয়র্কে গতরাতে আমেরিকার বেন সেল্টনকে 6-3, 7-6, 5-7, 6-2 সেটে হারিয়ে এই শিরোপা পেলেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ব্রিক্স নেতৃবৃন্দ উন্নয়ন, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কল্যাণের চাবিকাঠি হিসেবে জ্বালানি নিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স সম্মেলন সফল করার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরে সংবাদ শুনুন 7টা বেজে 50 মিনিটে।

ইস্পানি মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা আধুনিক গান। আজ বাংলা আধুনিক গান এই অনুষ্ঠানে প্রথম গানটি অঞ্জন দত্তের গলায়।

0: শুনছেন বাংলা আধুনিক গান। পরবর্তী গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে

আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গে শুনছেন বাংলা আধুনিক গান। আজ আধুনিক গান শোনার আসরে শেষ গানটি শুনবেন মান্না দের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আজ বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন পরশ পাথর ব্যান্ডের।

0: বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে শেষ গানটি শুনবেন ভূমি ব্যান্ডের।
1: দাদা দুটো কপি।

পারে, বুদ্ধি সেখানে নতুন পথ খুঁজে নিতে পারে। আমাদের জীবনের ক্ষেত্রেও একই রকম, সমস্যা এলেই আমরা অনেক সময় আরও জোরে ধাক্কা দিতে থাকি, আরও পরিশ্রম করি, আরও চেষ্টা করি, কিন্তু কখনো কখনো সমস্যার সমাধান শক্তি প্রয়োগের বদলে অন্যভাবে ভাবায়। আর বুদ্ধি মানে তো শুধু পরীক্ষায় বেশি বেশি নাম্বার পাওয়া নয়, কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কখন এগোতে হবে, কখন আবার একটু পিছিয়ে আসতে হবে, সবটাই তো বুদ্ধি যোগান দেয়। তাই আজকের বিষয় হোক না, বুদ্ধি ছাড়া আছে কি, এই বিষয় নিয়ে কেন আজকের এই অনুষ্ঠান। আজকে তো একটি বিশেষ দিন যেখানে বুদ্ধির জন্য আমরা প্রার্থনা করে থাকি তাঁর কাছে, ঈশ্বরের কাছে, এবং হিন্দু ধর্মে অবশ্যই আমরা তাঁর কাছে প্রার্থনা করে থাকি বুদ্ধি বোধ, আমাদের চেতনা, আমাদের অগ্রগতির জন্য। তাই আজ কথায় গানে অনুষ্ঠানটির শিরোনাম থাক, বুদ্ধি ছাড়া আছে কি। প্রথম গানটি অবশ্যই যার কাছে বুদ্ধির জন্য আমরা করো জোরে দাঁড়াই, তাঁরই বন্দনা, শম্পা কুণ্ডুর কণ্ঠে।

আজ কথায় গানের বিষয় বুদ্ধি ছাড়া আছে কি? আচ্ছা, একটা বিষয় যদি সামনে থাকে যে একটিমাত্র শক্তি বেছে নিতে হবে, অসীম শক্তি না হলে অসীম বুদ্ধি, আমরা কোনটা বেছে নেব? মূলত আমরা সবাই বুদ্ধিকেই বেছে নিতে চাইব, কারণ বুদ্ধি থাকলে আমরা বুঝতে পারি কোথায় শক্তি প্রয়োগ করতে হবে, কখন দরজা ঠেলে ঢুকতে হবে, আবার কখন ঠেলার জন্য নয়, চাবিটা খুঁজে নেওয়ার প্রয়োজন হবে।

জীবনেও অনেকটা সেইভাবেই আমাদেরকে দেখায়। সব সমস্যার সঙ্গে লড়াই করতে হয় না, কিছু সমস্যাকে বুঝতে হয়, কিছু সমস্যাকে এড়িয়ে যেতে হয়, আর কিছু সমস্যার সামনে দাঁড়িয়ে বলতে হয় আমি হারিনি, অন্য পথ খুঁজছি। সেখানেই হয়তো বুদ্ধির আসল শক্তি এবং বুদ্ধির আসন পাতা থাকে। কিন্তু এই যে কোন সময় করতে হবে, অর্থাৎ সময় শিখিয়ে দেয়। সঠিক সময়ে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সেটি বুদ্ধির প্রয়োগ হয়। সময় সেখানে শিক্ষকের কাজ করে, আর সময় গেলে কখনোই কোনো সাধনা সম্পন্ন হতে পারে না, তাই না? পরের গানটি তাঁরই ইঙ্গিত দিচ্ছে যে বুদ্ধির সঙ্গে সময়ের প্রয়োগও ভীষণ প্রয়োজন। ফরিদা পারভিনের কণ্ঠে এবারের গানটি।

সময় গেলে সাধন হবে না, তাই বুদ্ধির যে চর্চা তার সঙ্গে সময়কে সঙ্গ নিয়ে অর্থাৎ সময়কে বন্ধু করে এগিয়ে নিয়ে যাওয়াটা ভীষণ প্রয়োজন। আর আমাদেরও ঘড়ির কাঁটা, স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় গেলে কিন্তু শেষ গানটি বা শেষ কথাটি আর বলার সময় থাকবে না। তাই আজকের যে প্রশ্নটা, বুদ্ধির চেয়ে বড়

শক্তি কি আছে, বুদ্ধির চেয়ে বড় কে? তার উত্তর হয়তো সবার কাছেই মোটামুটিভাবে এক, যে বুদ্ধির শক্তি সবথেকে বড় শক্তি। শারীরিক শক্তি আমাদের ক্ষমতা দেয়, আর বুদ্ধি শেখায় সেই ক্ষমতাকে কোথায় কখন কিভাবে ব্যবহার করতে হয়। তাই শক্তিশালী হওয়ার পাশাপাশি বুদ্ধিমান হওয়ার কথাই আমাদের বড়রা ছোটদেরকে শেখায়। সেই শেখানো জীবনও তো আমাদের শেখায় সব কিছু, সেই শেখানোর থেকেও কিন্তু আমাদের এই বুদ্ধির জারণ হয়, আমরা বুদ্ধি নিয়ে এগিয়ে চলতে পারি জীবনে। তাই বুদ্ধির চেয়ে বড় সত্যিই কি আছে। এই কথা দিয়ে নচিকেতার একটি গান শেষ গান হিসেবে কথায় গানে রাখছি, এই গানের সঙ্গে বিদায় নিচ্ছি। সঙ্গে ছিলাম স্বর্ণাভ রায়, শুনুন শেষ গানটি।

0: আকাশবাণী মৈত্রী, দেশ বিদেশের খবর নিয়ে বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনাম, বাব এল মান্ডে প্রণালীতে হুথি বিদ্রোহীদের সামরিক সাফল্যের জেরে সারা বিশ্বে পণ্য পরিবহন নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলির মধ্যে বৈঠক স্থগিত।
1: পোল্যান্ডের ভূখণ্ডের খুব কাছেই রাশিয়ার ড্রোন হামলা।

0: ও ন্যাটোর বিরুদ্ধে নতুন মাত্রা জুড়ল। ইউক্রেন সংঘাত মেটাতে ভারত ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করে রাশিয়া।
1: প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক মর্যাদার উপর আধারিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ঢাকা, বললেন বাংলাদেশের জাতীয় সংসদের অধ্যক্ষ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
0: নতুন দিল্লিতে ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে হোয়াই ট্রুং এর সঙ্গে দ্বিপাক্ষিক যৌথ কমিশনের বৈঠকে সভাপতিত্ব করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
1: অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সাফল্যের জন্য ভারতের প্রশংসায় বিভিন্ন দেশ।
0: বন্যা বিধ্বস্ত নেপালে দৈনিক 18 ঘন্টা বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
1: দেশের বিভিন্ন অংশ থেকে মৌসুমী বায়ু সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হলেও পশ্চিমবঙ্গ থেকে তার বিদায় দেরি আছে বলল হাওয়া অফিস। আসছে বিস্তারিত খবরে, প্রথমে বিদেশের খবর। দক্ষিণ লোহিত সাগরে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি দ্বীপ দখল করে নিয়েছে হুথি বিদ্রোহীরা। বাব এল মান্ডে প্রণালীর 160 কিলোমিটার উত্তরে বড় হানিশ এবং ছোট হানিশ তাদের দখলে এসেছে বলে হুথি বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছেন। একই কথা বলেছেন ইয়েমেন সরকারের আধিকারিকরাও। হুথিরা যাওয়ার আগেই ইয়েমেনের বাহিনী ওই দ্বীপগুলি থেকে সরে যায়। গত সপ্তাহে হুথিরা বাব এল মান্ডে প্রণালীর মধ্যে থাকা বন্দর শহর মোখা এবং মায়ুন দ্বীপ কবজা করে ইয়েমেনের সরকারি বাহিনীকে হটিয়ে দেয়। এদিকে লোহিত সাগর অঞ্চলে হুথিদের মোকাবিলায় আরও বাহিনী পাঠাচ্ছে সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেন সরকার। হরমুজ প্রণালীর পাশাপাশি বাব এল মান্ডে প্রণালী ঘিরে অনিশ্চয়তা সারা বিশ্বের পণ্য জ্বালানি পরিবহন নিয়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। হুথিরা সৌদি আরবের তেল পরিকাঠামো এবং লোহিত সাগর দিয়ে রিয়াদের পণ্য পরিবাহী জাহাজগুলিকে নিশানা করায় পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এর জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে লিপ্ত ইরান কিছুটা বাড়তি সুবিধা পেয়ে যাবে বলে কূটনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। ইয়েমেন দেশটি বহুদিন ধরেই সংঘাতদীর্ণ। রাষ্ট্রসংঘের হিসেব মতো সেখানে 80,000-এরও বেশি মানুষ ঘরছাড়া। ওই দেশে এখন নতুন করে গৃহযুদ্ধের দামামা।
0: হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলির মধ্যে আজ যে বৈঠক হবার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি জানিয়েছেন, সর্বসম্মত সমঝোতার স্বার্থে গতকাল আঞ্চলিক বৈঠকে এই আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়ে ওমানের প্রতিশ্রুতি অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন। ইরানের সরকারি গণমাধ্যম জানিয়েছে, আঞ্চলিক কয়েকটি দেশের অনুরোধ বৈঠকটি স্থগিত করা হয়েছে। ইরান ও ওমান যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ইরান জানিয়েছিল ওই প্রণালী দিয়ে নতুন একটি সামুদ্রিক পথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। ইরান ও উপসাগরীয় দেশগুলির এই বৈঠক স্থগিত হওয়াটা কূটনৈতিক প্রচেষ্টার জন্য একটি বড় ধাক্কা, বিশেষ করে এমন এক সময় যখন হরমুজ প্রণালী ও লোহিত সাগর উভয় প্রধান আঞ্চলিক নৌপথেই চাপ বাড়ছে। এদিকে আজ বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচার্স ব্যারেল প্রতি $107 বেশি এবং WTI $102 বেশি দরে লেনদেন হয়েছে।
1: পোল্যান্ডের ভূখণ্ডের খুব কাছেই রাশিয়া ড্রোন হামলার পর ইউক্রেনের সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে উদ্যোগী হয়েছে ওয়ারস। ন্যাটো অঞ্চলের পূর্ব সীমান্ত বরাবর রাশিয়ার সামরিক সক্রিয়তা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। দেশের রাজধানী ওয়ারসতে গতকাল তিনি বলেন, যৌথভাবে রাশিয়ার মোকাবিলা করা যায় কিনা সে বিষয়ে ন্যাটোর অন্তর্ভুক্ত অন্য দেশগুলির সঙ্গে তিনি কথা বলবেন। এদিকে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভারিস্লাও কোসেনিয়াক কামসিস আজ সামাজিক মাধ্যমে বলেছেন, তাঁর দেশের উপকূলবর্তী একটি গ্রামের কাছে বাল্টিক সমুদ্রে একটি রুশ ড্রোন উদ্ধার হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই রাশিয়াকে সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা ধরে ন্যাটো, বলেছেন পোল্যান্ডের বিদেশমন্ত্রী রাডোস্লাও সিকোরস্কি। উল্লেখ্য, এর কয়েকদিন আগেই ইউক্রেন পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেন লক্ষ্য করে হামলা হয়েছে। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্ল বিল্টকে নিয়ে একটি কূটনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা ওই এলাকা অতিক্রম করার কিছু পরেই ওই হামলা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাড়িয়েছে। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়ে দিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার অভিযান চলবে। কিয়েভ মস্কোর সংঘাত থামাতে ভারত ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে পেসকভ মনে করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক আলাপচারিতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, এমনটাই বলেছেন পেসকভ।
0: বাংলাদেশ প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক মর্যাদার উপর আধারিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন।

0: হচ্ছেন জাতীয় সংসদের অধ্যক্ষ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আজ সাংবাদিকদের তিনি বলেন, ভারত সহ সব দেশের সঙ্গেই মৈত্রী সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ, তবে সেদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যেভাবে আশ্রয় দিয়েছে এবং ভারতীয় ভূখণ্ড থেকে তিনি যেভাবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন তা কাম্য নয় বলেও তিনি মনে করেন। আওয়ামী লীগের শাসনে বাংলাদেশ নানান দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন সেদেশের জাতীয় সংসদের অধ্যক্ষ। মুজিব কন্যার আমলে হত্যা, গুম, খুন, বাক স্বাধীনতার হানি, আর্থিক নয়ছয়, দুর্নীতি নজিরবিহীন মাত্রায় পৌঁছে গিয়েছিল বলেও তার অভিযোগ। সরকার এবং বিরোধী পক্ষ গঠনমূলক কর্মকাণ্ডে সামিল হলে বাংলাদেশ ফের বিকাশের পথে হাঁটবে বলে তিনি প্রত্যয়ী।
1: বহুপাক্ষিক মঞ্চ নয়, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে নতুন দিল্লির সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ঢাকা, বললেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এই সম্পর্কের ক্ষেত্রে আবেগের পরিবর্তে যুক্তিভিত্তিক সিদ্ধান্তকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় স্পষ্ট করে দিয়েছেন তিনি। গত 15 বছরে ভারতের সঙ্গে যে ধরনের সম্পর্ক গড়ে উঠেছিল, নতুন অংশীদারিত্ব তার থেকে অন্যরকম হবে বলেও তার মন্তব্য। প্রয়োজন অনুযায়ী আঞ্চলিক ও আন্তর্জাতিক মঞ্চের পাশাপাশি অন্য দেশের সঙ্গেও বাংলাদেশের আদান প্রদান অব্যাহত থাকবে বলে হুমায়ুন কবির জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ ভারত সীমান্তের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে তিনি বলেন, আন্তর্জাতিক আইন, সীমান্তবিধি এবং দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলার পাশাপাশি কূটনৈতিক আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে সচেষ্ট থাকবে ঢাকা।
0: বাংলাদেশে এবছর এখনও পর্যন্ত হামজুজনিত কারণে 1022 জনের মৃত্যু হয়েছে, ডেঙ্গুতে মারা গেছেন 149 জন, জানিয়েছে সেদেশের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত মহানির্দেশনালয়। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত হামের উপসর্গযুক্ত 7টি শিশু প্রাণ হারিয়েছে। এই সময় বাংলাদেশের 63 জনের দেহে হামে সংক্রমণ ধরা পড়েছে, 905 জনের দেহে এর উপসর্গ দেখা গেছে বলে জানানো হয়েছে। 15 মার্চ থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে 20,069 জন হামে আক্রান্ত হয়েছেন, 1,71,543 জনের দেহে এই রোগের উপসর্গ দেখা গেছে। হাসপাতালে ভর্তি হতে হয়েছে 151,024 জনকে, যার মধ্যে 1,45,252 জন ছাড়া পেয়েছেন। বাংলাদেশে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত 6 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1,561 জন, যাদের মধ্যে 627 জন ঢাকার, 93 জন ময়মনসিংহের, 181 জন চট্টগ্রামের, 275 জন খুলনার, 202 জন বরিশালের, 104 জন রাজশাহীর, 73 জন রংপুর এবং 6 জন সিলেটের। এবছর বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 51,837 জন। এখনও পর্যন্ত বাংলাদেশে 149 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু থেকে সেরে উঠেছেন 48,093 জন।
1: পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষুব্ধ মানুষের আন্দোলন চলছে 100 বেশি দিন ধরে। পাকিস্তানি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব মহল অবিলম্বে বিষয়টি নিয়ে আলোচনায় না বসলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কাউন্সিল অব পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর। একটি পৃথক বিবৃতিতে তারা বাঘ ডিস্ট্রিক্ট কাউন্সিলের সদস্য জাভেদ আরিফ আব্বাসির গ্রেপ্তারিতেও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাক কর্তৃপক্ষের মনোমতো কথা না বলায় তাকে যেভাবে হেনস্থা হতে হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছে ওই মানবাধিকার সংস্থা।
0: সমকামীদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে তুরস্ক সরকার। LGBTQ সংগঠন কাউস জিএলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে সেদেশের প্রশাসন। এই সপ্তাহান্তে 12টি প্রদেশে অভিযান চালিয়ে 26 জনকে আটক করা হয়েছে। সমকামীদের বেশ কিছু সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছে ইস্তাম্বুল।
1: লন্ডনের টেমস নদীর তীরে এই প্রথম গঙ্গা আরতির আয়োজন হল। আয়োজক সংস্থা ব্রিটেনের চিন্ময় মিশন এবং টোটালি টেমস ফেস্টিভ্যালের আয়োজকরা। উল্লেখ্য, 1951 সালে প্রতিষ্ঠিত চিন্ময় মিশন সারা বিশ্বে আধ্যাত্মিকতা, সেবা ও শিক্ষার প্রসারে উদ্যোগী একটি সংস্থা।
0: নিউজিল্যান্ড সফররত ভারতের নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের সঙ্গে সেদেশের নৌসেনা প্রধান রেয়ার অ্যাডমিরাল গারিন গোল্ডিং এর বৈঠকে দুদেশের নৌ প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। 2027 ভারত ও নিউজিল্যান্ড প্রথমবার যৌথ নৌ মহড়ার পরিকল্পনা করে, সেই বিষয়টিও আলোচনায় উঠে আসে। নিউজিল্যান্ডে যাওয়ার আগে ভারতের নৌসেনা প্রধান অস্ট্রেলিয়া সফর করেন। ক্যানবেরায় তার সঙ্গে বৈঠকে বসেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাডমিরাল মার্ক হ্যামন্ড। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুস্থিতি বজায় রাখার ব্যাপারে পারস্পরিক সমন্বয়ের কথা বলেন তারা। এবার দেশের খবর।
1: বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং ওরিয়েন্টাল রিপাবলিক অফ উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও লোবেটকিন ভারত ও মার্কোসুরের মধ্যে

0: অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা শুরুর ঘোষণা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে উভয় মন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোকে অন্তর্ভুক্ত করে বর্তমান চুক্তিটির সম্প্রসারণে সম্মত হয়েছেন। বাণিজ্য শিল্পমন্ত্রক জানিয়েছে যে ভারত ও মার্কোসুর বর্তমানে টার্মস অফ রেফারেন্স চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। এই সম্প্রসারণ চুক্তির পরিধি ও পরিকাঠামো নির্ধারণ করবে। উল্লেখ্য, দুদেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ আওতায় ফার্স্ট অ্যাডিশনাল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রক জানিয়েছে যে এর ফলে ভারত ও মার্কোসুরভুক্ত দেশগুলোর মধ্যে কাগজবিহীন বাণিজ্য সহজ হবে। শুল্ক সংক্রান্ত প্রক্রিয়া আধুনিকীকরণের পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও লুবেতকিনের উপস্থিতিতে এই প্রোটোকলটি স্বাক্ষর করেন ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল, ভারতে নিযুক্ত উরুগুয়ের রাষ্ট্রদূত আলবার্তো গুয়ানি এবং ভারতে নিযুক্ত প্যারাগুয়ের রাষ্ট্রদূত ফ্লেমিং রাউল দুয়ার্তে রামোস। অগ্রাধিকারপূলক বাণিজ্য চুক্তিটি 2004 সালের 25শে জানুয়ারি স্বাক্ষরিত হয়েছিল এবং 2009 সালের 1 জুন তা কার্যকর হয়। এই চুক্তির আওতায় ভারত 450টি এবং মার্কোসুর পক্ষ 452টি ট্যারিফ লাইনের ক্ষেত্রে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা প্রদান করে থাকে। মার্কোসুর হল 1991 সালে প্রতিষ্ঠিত দক্ষিণ আমেরিকার একটি অর্থনৈতিক ও রাজনৈতিক বাণিজ্য জোট।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে হোয়াই ট্রুংয়ের সঙ্গে ভারত ভিয়েতনাম যৌথ কমিশনের 29তম বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। সামাজিক মাধ্যমে ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকে তারা দুদেশের রাজনৈতিক প্রতিরক্ষা নিরাপত্তা বিষয়ক সহযোগিতা জোরদার করা এবং মেড ইন ইন্ডিয়া বা ভারতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর সরবরাহ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছেন। পারস্পরিক সফর এবং যোগাযোগের ফলে দুদেশের সম্পর্ক উন্নত ব্যাপক কৌশলগত অংশীদারি উন্নীত হয়েছে বলেও বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের অভিমত। এছাড়াও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক প্রকল্প, বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল, উভয় দেশের সামুদ্রিক, কৃষি এবং ওষুধজাত পণ্যের জন্য বাজারের সুযোগ সম্প্রসারণের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে উভয় নেতার মধ্যে। কূটনৈতিক সম্পর্কের 55 বছর পূর্তি উপলক্ষে তারা আগামী বছরটিকে ভারত ভিয়েতনাম মৈত্রী বর্ষ হিসেবে পালন করার বিষয়েও সহমত হয়েছেন। ভারতের ইন্দো প্যাসিফিক ওশেন্স ইনিশিয়েটিভের আওতায় ভিয়েতনামের অংশগ্রহণকে তারা স্বাগত জানিয়েছেন। মন্ত্রীরা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমবর্ধমান এবং ইতিবাচক অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি, আসিয়ান, ইন্দো প্যাসিফিক, মহাসাগর এবং গ্লোবাল সাউথ নীতির ক্ষেত্রে ভিয়েতনাম একটি গুরুত্বপূর্ণ অংশীদার বলে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেছেন।
0: বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর আজ সন্ধ্যায় কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন ডক্টর জয়শঙ্কর।
1: নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ নতুন দিল্লিতে নাইজেরিয়ার নারী বিষয়ক ও সামাজিক উন্নয়ন মন্ত্রী ইমান সুলাইমান ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে অন্নপূর্ণা দেবী নারী এবং শিশু উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে দুদেশের যৌথ অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। ব্রিক্স 2026 গ্লোবাল সাউথের যৌথ প্রচেষ্টার অংশীদার দেশ হিসেবে নাইজেরিয়ার অংশগ্রহণ এক গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরকে তুলে ধরবে বলে তার আশা। নাইজেরিয়ার মন্ত্রী জানিয়েছেন, তিনি জ্ঞান আদান প্রদান এবং ভারতের সর্বোত্তম কর্মপদ্ধতি, বিশেষ করে নারী সংগঠন ও দক্ষতা উন্নয়ন, নারী উদ্যোক্তাদের অর্থায়ন, পুষ্টি সহায়তা, মহিলা নেতৃত্বাধীন শাসন ব্যবস্থা এবং কেয়ার ইকোনমি, এই বিষয়গুলি থেকে শিক্ষা গ্রহণের বিষয়ে তিনি অত্যন্ত আগ্রহী।
0: সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং জাতির কল্যাণে জ্বালানি নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে ব্রিক্স গোষ্ঠীভুক্ত নেতাদের অভিমত। নতুন দিল্লিতে আয়োজিত দুদিনের ব্রিক্স শীর্ষ সম্মেলনে জ্বালানি বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা, বিভিন্ন উৎস থেকে জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামো সুরক্ষার মাধ্যমে এই ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ সম্মেলনে সতর্ক করে বলেন যে প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা বা এগুলোর অস্ত্রায়ন অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থিতিশীল উন্নয়নের জন্য গঠন, এইটি এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য। শীর্ষ সম্মেলনের উল্লেখযোগ্য প্রাপ্তি নতুন দিল্লি ডিক্লারেশন গ্রহণ। ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলিতে জোটের যৌথ অবস্থান তুলে ধরা হয় এখানে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির বিষয়ে ব্রিক্স নেতারা সংযম প্রদর্শন, আলোচনার পাশাপাশি সাধারণ মানুষ ও বেসামরিক পরিকাঠামো সুরক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দেন। নেতারা সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সংক্রামক রোগ প্রতিরোধ ও তার মোকাবিলায় একটি ব্রিক্স সমন্বিত আগাম সতর্ক

0: বলে তিনি উল্লেখ করেন। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, নজরদারি, রোগের আগাম শনাক্তকরণ এবং স্থানীয় ভিত্তিতে তৈরি ওষুধ ও সরঞ্জামের প্রসারের পক্ষে সওয়াল করেছেন তিনি। স্বাস্থ্যক্ষেত্রে ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগের কথাও বলেছেন তিনি।
1: ভারতের নেতৃত্বে নতুন দিল্লিতে আয়োজিত অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন বেশ কয়েকটি সদস্য দেশের প্রশংসা অর্জন করেছে। ব্রিক্স বিশ্বের ১১টি প্রধান উদীয়মান অর্থনৈতিক দেশের সমন্বয়ে গঠিত একটি জোট। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এবং বিশ্বের জিডিপির প্রায় ৪০% প্রতিনিধিত্ব করে এই দেশগোষ্ঠী। দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চীন, ব্রাজিল এবং সংযুক্ত আরব আমিরশাহী এই দেশগুলো জোটের মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য এবং গ্লোবাল সাউথের অগ্রাধিকারগুলোকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারতের প্রয়াসকে স্বাগত জানিয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট শ্রীল রামাফোসা ব্রিক্সের সভাপতি হিসেবে ভারতের নেতৃত্বের প্রশংসা করেন। চীন নতুন দিল্লি ঘোষণাকে গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে উচ্চমানের সহযোগিতা ও সংহতি বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। এই ঘোষণার বিষয়ে রাশিয়া ব্রিক্সের সহযোগী দেশগুলির সঙ্গে একটি অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নকেন্দ্রিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে মস্কো দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও লোভেটকিন বলেছেন, পরিবেশগত স্থিতিশীলতা, শান্তি, ভূরাজনৈতিক চাপ, বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়গুলো বিভিন্ন অঞ্চলের দেশগুলিকে প্রভাবিত করে। ফলে ব্রিক্স সম্মেলনের ফলাফল কেবল এই জোটের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আরও ব্যাপক পরিসরে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
0: ভারতে আয়োজিত অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন ভিন্নপন্থী নানান দেশের মধ্যে সহমত তৈরি করায় নতুন দিল্লির সামর্থ্যকে তুলে ধরেছে বলে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া সংক্রান্ত সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান। নতুন দিল্লি ঘোষণাপত্রে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে বলেও তিনি মনে করেন। ওই ঘোষণাপত্রে একতরফা শুল্ক আরোপের প্রবণতার সমালোচনা রয়েছে, সন্ত্রাসবাদের মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও তুলে ধরা হয়েছে। কুগেলম্যান মনে করেন ব্রিক্স দেশগুলি অর্থনৈতিক ক্ষেত্রে পশ্চিমী দুনিয়ার আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর পথে এগিয়ে চলেছে এবং ক্রমে এই উদ্যোগ আরো জোরদার হচ্ছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনের সফল সমাপ্তির প্রশংসা করে বলেছেন যে বিশ্বের সামনে ভারতের শক্তিশালী কনভেনিং পাওয়ার বা বিভিন্ন পক্ষকে একত্রিত করার ক্ষমতা ফুটে উঠেছে। সাংবাদিকদের ডক্টর জয়শঙ্কর বলেন, এক অস্থির সময়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী সব দেশ শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী বোঝাপড়া, বিশ্ব বাণিজ্য সরবরাহ শৃঙ্খলের অবাধ প্রবাহ, জ্বালানি নিরাপত্তা এবং সাধারণ মানুষ ও তাদের পরিকাঠামো সুরক্ষার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করতে সক্ষম হয়েছে।
2: This BRICS summit was taking place in a very polarized world where there are two major conflicts, where there are big divides, where there are very strong opinions and what we did was, even in the midst of this polarization, we actually forged a consensus. But if we look at what was definitely the toughest issue of the day, which was West Asia, the Middle East conflict, we were able to get out a statement to which everybody agreed, a statement urging peace, security, stability, long-term understanding, the smooth flow of global trade, of supply chains, of energy, and of the protection of civilians and civilian interests.
1: বিদেশমন্ত্রী জানান যে সম্মেলনে ১১টি সদস্য রাষ্ট্র, ১০টি সহযোগী রাষ্ট্র, ৪টি আঞ্চলিক এবং ৭টি আন্তর্জাতিক সংস্থা থেকে মোট ৩২টি প্রতিনিধি দল অংশ নিয়েছিল। একটি বিষয়ে ঐক্যমত গড়ে তোলা সম্ভব হয়েছে, আর সেটি হল বর্তমান সময়ে সবচেয়ে জটিল সমস্যা পশ্চিম এশিয়ার সংঘাত। বিদেশমন্ত্রী জানান, যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডই অপরাধ বলে ব্রিক্স দেশগুলো স্পষ্ট করে দিয়েছে। পহলগাম হামলার ঘটনাটিও মেনে নেওয়া যায় না বলে তারা স্পষ্ট জানিয়েছে।
2: The BRICS was very clear that any act of terrorism is criminal, and they in fact explicitly recognized the unacceptability of the Pahalgam attack. They condemned terrorism in all its forms and manifestations, including cross-border terrorism, and emphasized the zero tolerance for terrorism, rejected double standards in countering it.
0: পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরশাহী হয়ে ভারতে আসা ৩৬২ মেট্রিক টন শুকনো খেজুর বাজেয়াপ্ত করেছে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। পহেলগাঁও হামলার পর পাকিস্তান থেকে সরাসরি অথবা ঘুরপথে ভারতে পণ্য পরিবহন বন্ধ করতে অপারেশন ডিপ ম্যানিফেস্ট চালু করেছে ভারত সরকার। তার সূচনা হয় গত বছর ২রা মে। এই কর্মসূচির আওতাতেই পাকিস্তান থেকে আসা খেজুর বাজেয়াপ্ত করা হয়েছে।
1: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে দৈনিক ১৮ ঘণ্টা বিদ্যুৎ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ভারত। গতকাল শুরু হয়ে এই ব্যবস্থা কার্যকর থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মুজফ্ফরপুর ঢালকেবাল লাইন দিয়ে ৬০০ মেগাওয়াট এবং টনকপুর মহেন্দ্রনগর লাইন দিয়ে ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো হবে।
0: পশ্চিমবঙ্গ সরকার আগামী 17 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে

0: সেবা সংকল্প অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গে এই অভিযান চলবে 10ই অক্টোবর পর্যন্ত। রাজ্যের সমস্ত দপ্তর, জেলা প্রশাসন, পুরসভা, ব্লক প্রশাসনকে সমন্বিতভাবে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছে। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যের সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। জেলা স্কুল পরিদর্শকের পাঠানো নির্দেশিকায় স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার জানিয়েছেন, 17ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত 25 কোটি শিশুর স্বপ্নের ভারত কর্মসূচিতে বিকশিত ভারতের লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে স্কুলের ছাত্রছাত্রীদের অবহিত করা হবে।
1: সমুদ্র পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের অধীনে শুরু হয়েছে স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর কর্মসূচি। সব মন্ত্রক, দপ্তর, নাগরিক, স্বেচ্ছাসেবী সংগঠন সহ সবার অংশীদারিত্ব এবং জনভাগিদারির উদ্দেশ্যে চলতি মাসের 12 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় চলছে স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর অভিযান। এর অঙ্গ হিসেবে আজ গঙ্গাসাগর, মন্দারমণি, তাজপুর এবং দীঘার সমুদ্র সৈকতে আয়োজিত হয় ফিট ইন্ডিয়া কর্মসূচি।
0: ধীরে ধীরে দেশের বিভিন্ন অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 19 তারিখ নাগাদ প্রথমেই উত্তর পশ্চিম ভারত থেকে প্রক্রিয়া শুরু হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান বক্তার হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন।
2: আগামী 19-20 তারিখ নাগাদ উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ থেকে মনসুন উইথড্রল হওয়ার সম্ভাবনা অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আর আমাদের রাজ্যের তো দেরিতে হয়, স্বাভাবিক সেটা অক্টোবরের 10 তারিখের আশেপাশে হয়, যেটা আমাদের গড়, এটা স্বাভাবিক ডেট। এখন আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে 1-2 জায়গা করে বৃষ্টিপাত আগামী আজকে এবং কালকে, তারপরে 17 তারিখ নাগাদ আবার বৃষ্টিপাত বাড়বে।
0: এবার খেলার খবর। মেক্সিকোর সালতিল্লার অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপ ফাইনালে ভারতের শীর্ষস্থানীয় তীরন্দাজ ধীরজ বোম্বা ডেভারা জাপানের নিকাশিকি জুনিয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন। প্রথম ভারতীয় পুরুষ রিকার্ভ আর্চার হিসেবে এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ের কৃতিত্ব অর্জন করলেন তিনি।
1: ইউএস ওপেন টেনিস সিঙ্গলসের খেতাব জয় করেছেন জার্মানির আলেকজান্ডার জাভেরভ। জুন মাসে ফ্রেঞ্চ ওপেন জয়ের পর এবছর এটাই আলেকজান্ডার জাভেরভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খেতাব জয়।
0: পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30।
1: এবার দৃষ্টিকোণ। বাংলার অন্যতম জনপ্রিয় লোক আঙ্গিক পুতুল নাচ, এই নিয়েই আজ শুনবেন দেবাশিস রায়চৌধুরীর কথিকা পুতুল নাচের ইতিকথা।
3: লোকসংস্কৃতির বৈচিত্র্যময় যে আঙ্গিকগুলো আমাদের রয়েছে, পরিচিত আঙ্গিকগুলো, তার মধ্যে অন্যতম হল পুতুল নাচ। লোকসংস্কৃতির আঙ্গিক বিভাজনে একে আবার পুতুল নাটক বলা হয়। পুতুল নাচ, এর একটা ইংরেজি নাম আছে পাপেট থিয়েটার, আবার হিন্দি নামও আছে, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে কাঠপুতলি বলা হয়। এই পুতুল নাচের ইতিহাস খুব প্রাচীন। খ্রিস্টপূর্ব 4th শতকে প্লবক কুহক, যে সমস্ত ভ্রাম্যমান আনন্দ বিনোদনকারী সম্প্রদায় পুতুল নাচে জীবিকা অর্জন করত, এদের প্রসঙ্গে আমাদের যে কৌটিল্য তার অর্থশাস্ত্রে উল্লেখিত আছে এবং তার 200 বছর পরেও পতঞ্জলির মহাভাষ্যে পুতুল নাচের উল্লেখ পাওয়া যায়। আর ইউরোপে যে পুতুল নাচ শুরু হয়েছিল সেটা বলা হয় খ্রিস্টপূর্ব আমলের রেওয়াজ। ইউরোপে প্রধান ধারক ছিল জার্মানি। 4th শতকে প্রখ্যাত ইংরেজ কবি চসার তার লেখায় পুপা একটি ল্যাটিন শব্দ ব্যবহার করেছিলেন। এই শব্দটি পুতুলের ইঙ্গিত বহ। অন্যদিকে মহাকবি উইলিয়াম শেক্সপিয়ার তার নাটকের এক জায়গায় বলেছেন, ওহ এক্সিডিং মোশন, ওহ এক্সিডিং পাপেট। সময়টা 1595 সাল। আমাদের বাংলাদেশে আমরা দেখেছি লোক সংস্কৃতির সঙ্গে পুতুল ভীষণভাবে জড়িয়ে আছে। আমরা দেখেছি মন্দিরে যে সমস্ত গাছ, সেখানে অনেক মানুষ এসে পুজো দিতে এসে পুতুলকে মানত করে গাছের সঙ্গে বেঁধে রেখে যান। কিন্তু আমি যে পুতুলের কথা বলছি, এই পুতুল হচ্ছে ইংরেজি যার নাম পাপেট। একে কিন্তু চালনা করার জন্য মানুষের প্রয়োজন হয়। পুতুল নাটকে যেমন কি থাকে, একটা কাহিনী থাকে, সংলাপ থাকে, গান থাকে।

0: ধীরে ধীরে পুতুল নাচ অনেক রকম ভাবে আমাদের কাছে উপস্থাপিত হতে থাকে। চার ধরনের পাপেট জানি, একটা হচ্ছে দশখানা পাপেট যেটাকে বলে গ্লাভ পাপেট, আরেকটি হচ্ছে রড পাপেট। সেই পাপেটগুলো মানে অদ্ভুত ভাবে তৈরি হয়, যেগুলো ট্রেডিশনাল পাপেট আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় আছে, সেগুলো প্রায় মানুষের মতো হয়, বড় সাইজের, এবং যিনি তাকে চালনা করেন তার কোমরে একটা বাঁশের খোদল মতো করা থাকে এবং ওই বড় পুতুলটা একটা বাঁশের উপর দাঁড়িয়ে থাকে। তিনি সেই বাঁশটাকে তার কোমরে যে খোদল করা রয়েছে তার মধ্যে নিয়ে নেন, নিয়ে নিজেই যদি সেই পুতুল নাচি হয় সেই যিনি চালনা করছেন তাকেও নাচ শিখতে হয়। কিন্তু এই রড পাপেট আবার আমাদের ছোট আকারে আধুনিক ভাবে যেগুলো প্রয়োগ পদ্ধতির মধ্যে আমরা দেখেছি তাতে ছোট্ট রড লাগিয়ে পুতুলটিকে এবং তার দুহাতে দুটো রড লাগিয়ে চালনা করা হয়। আরেকটি হচ্ছে স্ট্রিং পাপেট, সুতো পাপেট, যে ছবিটি খুব বিখ্যাত হয়েছিল দ্য সাউন্ড অফ মিউজিক, তাতে আমরা বিখ্যাত আমেরিকান পাপেটিয়ার বিল বেয়ার্ডের পাপেট দেখেছিলাম, সেখানে সমস্ত স্ট্রিং পাপেট ব্যবহার করা হয়েছিল, সুতো দিয়ে চালনা করা হয়। এই পাপেটের সমস্ত হাত পা তার সমস্ত শরীর সুতো দিয়ে বাঁধা থাকে এবং এক একটা স্টিকের সঙ্গে সেগুলো লাগানো থাকে, নিচে মঞ্চটা সাজানো থাকে এবং উপরে উঁচুতে পাটাতনে দাঁড়িয়ে পাপেটিয়ার পুতুলগুলো চালনা করে। আরেকটি পাপেট আছে, সেটাকে বলা হয় শ্যাডো পাপেট, ছায়া পুতুল। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাবে কাজ করা হয়েছে ছায়া পুতুল নিয়ে। কেরল রাজ্যে এরা মহাভারত রামায়ণের উপর বড় বড় মহাকাব্যগুলো নিয়ে কাজ করেছে, মস্ত বড় সামনে একটা কাপড় টানিয়ে, সাদা কাপড় স্ক্রিন যেটাকে আমরা বলছি, পেছনে বড় প্রদীপ জ্বালিয়ে এই সমস্ত পাপেটগুলো সেই সাদা কাপড়ের উপর ফেলে তার একটা ছায়া তৈরি করে।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। বাব এল মান্ডে প্রণালীতে হুথি বিদ্রোহীদের সামরিক সাফল্যের জেরে সারা বিশ্বে পণ্য পরিবহন নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলির মধ্যে বৈঠক স্থগিত।
2: পোল্যান্ডের ভূখণ্ডের খুব কাছে রাশিয়ার ড্রোন হামলা মস্কো ন্যাটোর বিরোধে নতুন মাত্রা জুড়ল। ইউক্রেন সংঘাত মেটাতে ভারত ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করে রাশিয়া।
1: প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক মর্যাদার উপর আধারিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ঢাকা, বললেন বাংলাদেশের জাতীয় সংসদের অধ্যক্ষ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম।
2: নতুন দিল্লিতে ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে হোয়াই ফ্লোংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক যৌথ কমিশনের বৈঠকে সভাপতিত্ব করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
1: অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সাফল্যের জন্য ভারতের প্রশংসায় বিভিন্ন দেশ।
2: বন্যা বিধ্বস্ত নেপালে দৈনিক 18 ঘন্টা বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
1: দেশের বিভিন্ন অংশ থেকে মৌসুমী বায়ু সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হলেও পশ্চিমবঙ্গ থেকে তার বিদায়ে দেরি আছে বলল হাওয়া অফিস। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই, নমস্কার।
2: নমস্কার। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর, উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাস।
3: ভূ উষ্ণায়নের সঙ্গে সঙ্গে অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে সঙ্গে জলবায়ু নকশা পাল্টে যাচ্ছে। কেন এটা ঘটছে অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ কী, এ নিয়ে আমরা আলোচনা করেছি বহুদিন, এখনও করছি, ভবিষ্যতেও করব, এবং কারণগুলোকে যাতে বাড়তে দেওয়া না যায় সে চেষ্টাও নিশ্চয়ই সারা বিশ্বের মানুষজন করবেন। কিন্তু একই সঙ্গে যেটা প্রয়োজন হয়ে পড়েছে যে এই রকম একটা পরিস্থিতিতে যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসছে, বন্যা হোক, ভূমিধ্বস হোক, সাইক্লোন হোক বা অন্যান্য কিছু হোক যেগুলো এগুলোর সঙ্গে সম্পর্কিত, সেক্ষেত্রে মানুষ কি করবে সেই প্রশ্নটা উঠে আসছে। মানুষ কি চুপ করে দেখবে? তা তো মানুষের ধর্ম নয়, মানুষ তো কোনোদিন এভাবে করেনি, মানুষের বৈশিষ্ট্যটা হতে পারে না। মানুষ নিজেকে বাঁচানোর জন্য নানা কৌশল অবলম্বন করেছে, নানা পথ অবলম্বন করেছে, কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে সেই পথটা একটু দেখিয়ে না দিলে যে কোনো জনগোষ্ঠীর পক্ষে সেটা অবলম্বন করা সহজ নয়। ই অ্যাকশন এই নামে একটি এনজিও আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, যার সেক্রেটারি হচ্ছেন দেবজ্যোতি চক্রবর্তী, তারা এই কাজটা করেন। দেবজ্যোতি চক্র

0: পরবর্তী দীর্ঘদিন ধরে এই যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে মানুষের করণীয় এগুলো সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করেন, ইংরেজিতে যাকে বলা হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট সে সম্পর্কে তিনি কাজ করেন, যুক্ত থাকেন সরকারি বেসরকারি প্রকল্পের সঙ্গে। আর ঠিক তিনি কি করেন সেটা জানতেই আমরা আজকে তাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন যে প্রাকৃতিক বিপর্যয় ঘন ঘন ঘটছে, মানুষ কি সত্যি সত্যি এর বিরুদ্ধে নিজেকে প্রস্তুত রাখতে পারে, নাকি যা অবস্থা দাঁড়াচ্ছে তাতে আমরা এক প্রকার অসহায়?
1: নিশ্চয়ই মানুষ প্রস্তুত নিজেদের রাখতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে ইতিহাস, সভ্যতার যে ইতিহাস, সেখানে আমরা দেখছি মানুষ নিজেদেরকে ভালো মতনভাবে প্রস্তুত, আমরা নিজেদেরকে যোগ্য হিসেবে অ্যাডাপ্ট করতে করতেই আজকে আমরা এই যুগে এসে পৌঁছেছি। এটা মানুষের আমাদের স্বাভাবিক জিনগত বৈশিষ্ট্যের মধ্যেই রয়েছে অ্যাডাপ্টেশন। কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার সাথে মোকাবিলা করার যে পদ্ধতি, সেই পদ্ধতি আমাদের সকলের মধ্যেই আছে। মানুষ পারবে লড়াই করতে, জিতবই।
0: এখন আপনি বিভিন্ন জায়গায় যান, আপনার সঙ্গে আপনার সহযোগীরা যান, ধরুন একটা জায়গা আমরা বেছে নিই আমাদের আলোচনার জন্য, সুন্দরবন। সুন্দরবনে বিভিন্ন সময় সাইক্লোনের কারণে, জলোচ্ছ্বাসের কারণে মারাত্মক বিপর্যয় ঘটে গিয়েছে, সে আয়লা থেকে শুরু করে বা তারও আগে আরও বেশ কিছু রয়েছে। সবসময় যে সব সাইক্লোন খবর হয়ে ওঠে তা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা মারাত্মক ক্ষতি করে দিয়ে যায়। ধরুন সেখানে গিয়ে আপনারা মানুষকে শেখান, সম্প্রতিও আপনারা গিয়েছেন, কারা থাকে শেখার জন্য, বা পরবর্তীকালে আপনারা তো থাকবেন না সবসময়, আপনাদের হয়ে কারা ট্রেনিং দেবে, কারা থাকেন সেখানে, কিভাবে চলে ব্যাপারটা?
1: মূলত গ্রামবাসীরা থাকে, যাদের আমরা বেছে নিই ভলান্টিয়ার বা ইউথ গোষ্ঠী, 18 থেকে মূলত 35 বছর বয়সী যারা রয়েছে এদেরকে আমরা নিজেদেরকে সক্ষম তৈরি করার কাজটা করি, ঝুঁকিগুলো কী কী আছে সেই সম্পর্কে চিহ্নিত করি। আমাদের এই কাজের প্রথম কাজ হচ্ছে ঝুঁকিকে আগে চিহ্নিতকরণ করা, ঝুঁকিগুলো সম্পর্কে আমরা বুঝে যাই। আমরা নদীর যদি ধারে থাকি তাহলে সেই জায়গা থেকে কী কী আমার ক্ষতি হতে পারে, সেই ঝুঁকি চিহ্নিত হয়ে গেলে মানুষ তাদের সক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি করতে পারবে। জলোচ্ছ্বাসের যে কথা আসছে, ভূষ্ণায়নের ফলে ক্রমশ সমুদ্রের জল বেড়ে যাচ্ছে, এর ফলে জল ক্রমশ বেড়ে বেড়ে যায়।
0: মানুষ জানলেন যে সেখানে বিপদ আছে, তারা নদীর ধারে থাকেন, এবার তাদের প্রথম কাজ কি হবে? মানে আগে যেমন আমরা জানতাম যে সেটা এখনো সত্যি, বন্যা হলে জলোচ্ছ্বাস হলে নিরাপদ জায়গায় চলে যেতে হয়, নিরাপদ জায়গা অর্থে উঁচু বাড়ি, পোক্ত বাড়ি, যেটা চট করে ভেঙে টেঙে পড়বে না সেরকম জায়গায় চলে যেতে হয়। তো ধরুন আপনাদের বলাটা কি সেই রকমই নাকি তার সঙ্গে আরও কিছু আছে?
1: তার সাথে এদেরকে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয় কিভাবে আমি সহজের হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমরা কিভাবে লাইফ জ্যাকেট বানাতে পারি, জলে ভেসে থাকা জিনিসগুলো কী আছে এই সম্পর্কে আমরা তাদেরকে শিক্ষা দিয়ে থাকি, কিভাবে নিজেকে রেস্কিউ করবে।
0: এই লাইফ জ্যাকেটের কথা আমাদের খুব একটা আগ্রহ তৈরি হলো, মানে কি ধরনের একটা উদাহরণ যদি দেন, বাড়ির কি কি জিনিস দিয়ে লাইফ জ্যাকেটের মতো বানানো?
1: এরকম এখন তো আমরা প্রচুর পরিমাণে এই প্লাস্টিকের আবর্জনা, যে প্লাস্টিকের বোতল বা জেরিক্যান এগুলো প্রচুর দেখতে পাই, সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব। এরকম 10-12 বোতলকে আমরা ভালো করে দড়ি দিয়ে যদি বেঁধে নিই, ভালো করে পদ্ধতি আছে সেই অনুযায়ী বেঁধে নিয়ে আমার বুকের চারপাশ দিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে থাকলে ওটা আমার ফ্লোটার হিসেবে কাজ করবে। তার সাথে সাথে যদি শোলা, যেটা বলে থার্মোকল, সে থার্মোকল দিয়ে আমরা বানিয়ে নিতে পারবো আমাদের যেগুলো রয়েছে। কিন্তু বন্যার বাঁধ ভেঙে যে জল চলে আসে সেই স্রোতের সাথে লড়াই করা তো একটু অন্যরকম, বিশেষত বয়স্ক আর শিশুদেরকে, এদেরকে আমরা তৈরি করি যে কি করতে হবে
0: একটু আমাদের বলুন, কেননা এর মাধ্যমে হয়তো অনেক মানুষ কিছুটা হলেও সচেতন হবেন। ধরুন বয়স্কদের ক্ষেত্রে বিষয়টা খুব গুরুতর হয়ে ওঠে, কেননা ইচ্ছা মতো চাইলেই তারা এখান থেকে ওখানে চলে যেতে পারেন না, সেক্ষেত্রে কি বলেন আপনারা?
1: প্রথমে গ্রামবাসীদের সাথে আমরা পরিকল্পনা তৈরি করে যে তার যে অবস্থান যেখানে রয়েছে সেখান থেকে কিভাবে নিরাপদ যে আশ্রয়স্থল আছে সেটা মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার এটাকে বলা হয়, বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়স্থল আশ্রয় কেন্দ্র হিসেবে রয়েছে, প্রায় 350 মতন আমাদের কোস্টাল রিজিয়নে তৈরি হয়ে রয়েছে। এখানে যেটা জানার দরকার যে আমি ওখানে যাব কিভাবে, তার অল্টারনেটিভ রুটটাকে আমার চিনে রাখতে হবে, কিভাবে আমি তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারি, এ ব্যাপারগুলো তৈরি করে রাখা, সেই মানচিত্রটা সকলের কাছে থাকলে যারা ভলান্টিয়ার, যে প্রশিক্ষিত বাহিনী যারা রয়েছে ওরা ওটাকে দেখে সেই অনুযায়ী কাজটা করতে পারবে।
0: আচ্ছা, 2026 সালে যে পরিমাণ বৃষ্টি আমরা দেখছি সেটা যেন স্বাভাবিকের তুলনায় বেশি, ফলে বহু জায়গায় জলমগ্ন

0: দেখা গিয়েছে। তো এই রকম ক্ষেত্রে আপনাদের এই শেখানো কতটা কার্যকরী হয়েছে বলে আপনারা দেখছেন? আমরা মানছি যে একটা এনজিও মিলে সব জায়গায় পৌঁছতে পারে না বা তার কাজে সব এলাকা চলে আসতে পারে না, কিন্তু তবু আমরা একটু উদাহরণ সম্পর্কে আগ্রহী হব যে কোন কোন জায়গায় ধরুন একটু কার্যকরী পদক্ষেপ দেখা গিয়েছে আপনাদের প্রশিক্ষণের ফলে।
1: যেরকম দেখা যাচ্ছে গোসাবা সাগর এরকম জায়গাতে ভালো পরিমাণে সাড়া পেয়েছি লোকজনে, মূলত গোসাবার ব্লকের কুমিরমারি আর গোসাবার মধ্যেও ওখানে লোকজনের মধ্যে সাড়া পড়েছে। এছাড়া উত্তর চব্বিশ পরগনা জেলায় হিঙ্গলগঞ্জ এই অংশে, হাসনাবাদ হিঙ্গলগঞ্জ যেগুলো সুন্দরবনের মধ্যে পড়ে, ওখানেও কিছু অংশে লোকজনের মধ্যে সাড়া তৈরি হয়েছে।
0: আচ্ছা, এখন এটা তো আমরা বুঝতে পারছি যে যখন আপনারা পৌঁছচ্ছেন যারা সমবেত হচ্ছেন তারা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ বুঝতে সেখানে আসেননি, তারা রচনা লিখবেন না বা পরের দিন পরীক্ষা দেবেন না কোথাও বসে, তারা নিজেদের বাঁচানোর জন্য এসেছেন। এই বাঁচানোর ক্ষেত্রে অন্যতম একটা জায়গা হচ্ছে সাপে কাটা, মানে সাপে কাটার থেকে নিজেদের রক্ষা করা বা কাটা হয়ে গেলে সে কী করা যায়, এই ক্ষেত্রে তো আপনাদের কিছু পরামর্শ থাকে নিশ্চয়ই?
1: পরামর্শ অবশ্যই রয়েছে যে আগেকার দিনে যেটা ছিল যে সাপে দংশন হয় তাহলে ওই গুনিন তাবিজ ওই সবের দিকে না যাওয়া ভালো, এখন সরকারি যে পরিষেবা আছে সেখানে যাওয়া, সেইখানে চলে গেলে এদের সুবিধে হয়। যত তাড়াতাড়ি প্রথম একশো মিনিটের মধ্যে তাকে যত দ্রুত সম্ভব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চলে যাওয়া, এবার সেখানে একটা নেটওয়ার্কের মাধ্যমে, আমাদের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মাধ্যমে ভালো মতনভাবে খবর ছড়িয়ে যায় যে কেউ বিপদে পড়িয়েছে, ভলেন্টিয়াররা এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত স্থানান্তরের কাজে সহায়তা করে, এ কাজটা খুব জলদিভাবে হয়ে যায়, তাহলে এই সমস্যাটার হাত থেকে আমরা অনেক জীবনকে আমরা রক্ষা করতে পেরেছি এইভাবে।
0: বেশ,
1: সচেতনতা আমরা গ্রামবাসীদের প্রথমভাবেই সর্পদংশন নিয়ে সচেতন করে দিই যে ওই লোকাল ঝাড়ফুঁক দড়ি দিয়ে বাঁধা ওসব ভুলেও করতে যেও না, কোনো জায়গায় কেটে দেওয়া ছুরি দিয়ে কেটে দিলাম ব্লেড দিয়ে কেটে দিলাম ওসব ভুলেও করতে যেও না, আগে ডাক্তারের কাছে যাও এবং সেখানে এভিএস রয়েছে সেটা আছে কি না সেটা সম্পর্কে প্রযুক্তির ব্যবহার, এখন তো অ্যাপ আছে সেখান থেকে তারা জেনে যেতে পারে কোথায় কোন স্টক আছে, অযথা সময় নষ্ট না করে সেখানে পৌঁছে গিয়ে সে খবর অ্যাপের মাধ্যমে নিয়ে তাড়াতাড়ি করে রক্ষা হয়।
0: আচ্ছা, একদিক থেকে এটাও তো সত্যি যে গ্রামের মানুষ হোক বা শহরের মানুষ হোক শহরতলির মানুষ হোক তারা বড়জোর জানতে পারেন, কিন্তু হাসপাতালে সেটা গ্রামীণ হাসপাতাল হোক বা আঞ্চলিক স্বাস্থ্যকেন্দ্র হোক সেখানে জিনিসটা যে থাকবে সেটা তো তারা সবসময় নিশ্চিত করতে পারেন না, সেখানেও তো সরকারের সঙ্গে একটা যোগাযোগ আবেদন জানানো এগুলো করার দরকার হয়। আপনারা কি এই ভূমিকাটা নেন যে সরকারের
1: কাজগুলোর ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা, একে অপরের সাথে আদান প্রদানের কাজ না হলে কোনো কাজই সঠিক মতনভাবে হয় না, পারস্পরিক সহায়তার মাধ্যমেই কাজগুলো হয়ে চলে, ভালো মতনভাবে হয়, খবরের আদান প্রদান করা, ইনফরমেশান এক্সচেঞ্জ করা, টাইম টু টাইম তাদের সাথে আমরা যাই গিয়ে মিটিং করি, করে একে অপরের সাথে পরিচিতি লাভ, এই কাজগুলো যথেষ্ট পরিমাণে সম্পর্ক দ্বারাই সব কিছু উদ্ধার হওয়া সম্ভব।
0: আচ্ছা, অন্যান্য অনেক রাজ্যের মতো আমাদের রাজ্যেও তো কিছু কমিটি গড়ে উঠেছে এ সম্পর্কে দেখভাল করার জন্য, তো সেই কমিটিগুলো নিশ্চয়ই মাঝে মাঝে ইয়ে করে, আমাদের জানাতেও পারেন যদি কোনো কমিটির কথা উল্লেখ করতে চান আপনি।
1: যে এখন স্থানীয় স্তরে যে কমিটিগুলো রয়েছে বা নেটওয়ার্ক যেগুলো রয়েছে সেটা স্বাস্থ্য নিয়ে কমিটি রয়েছে, আর রয়েছে আমাদের ভলান্টিয়ারদের নিয়ে যে গোষ্ঠীগুলো রয়েছে, আর একটা বড় যে কমিটি রয়েছে সেটা হচ্ছে একটা ইন্টার এজেন্সি গ্রুপ রয়েছে, ইন্টার এজেন্সি গ্রুপের মাধ্যমে এই সমস্ত খবরাখবর এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত তাড়াতাড়ি যায়, একদম মাইক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেল পর্যন্ত পৌঁছে যায় খবরগুলো।
0: আচ্ছা, এখন ধরুন আপনি যে জায়গাগুলোর কথা বললেন সেটা আপনাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা, সব জায়গা তো কোনো একটি এনজিও বা কোনো একটি সংস্থা পৌঁছতে পারে না, কিন্তু তারা অন্য জায়গা থেকে দেখে তারা শিক্ষাও নেয়, তারা জানার চেষ্টাও করে। ধরুন সম্প্রতি আমাদের প্রতিবেশী দেশ নেপালে যে একটা মারাত্মক অবস্থা তৈরি হলো, এটাকে সরাসরি বন্যা বলা যাবে না, শুধুমাত্র ভূমিধস ঠিক তাও নয়, এটা একটা মিশ্র ব্যাপার যেখানে একটা গ্লেশিয়ার লেকের হঠাৎ করে যাকে বলে জল ভেঙে বেরিয়ে আসা এবং তার ফলে গোটা উপত্যকা শুধু জল না জলের থেকে বেশি বোধহয় কাদা প্লাবিত হয়ে যাওয়া এবং কি ভয়ানক মানবিক বিপর্যয় ঘটে গেছে, মানে ঐতিহাসিক হয়ে থাকবে বিষয়টা। তো এই রকম একটা ক্ষেত্রে ধরুন আমরা যে আলোচনা করছিলাম যে মানুষের কি করার থাকতে পারে, বলো যে সেই জায়গা থেকে পালিয়ে যাওয়া থাকতে পারে, এছাড়া আগে থেকে ভাবা আগে থেকে কিছু করার কি কিছু থাকে?
1: এখন এই যে ঘটনাগুলো ঘটেছে বা ঘটছে এগুলো

0: নিয়ে আমরা যখন সচেতনতামূলক কর্মসূচি করি, সেখানে এই উদাহরণগুলো আমরা জনগণকে দেখাই, এই খবরের কথাগুলো। এখন তো সব ভিডিও হয়ে গেছে, এইগুলোকে আমরা দেখাই বিভিন্ন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা ভিডিও শোয়ের মাধ্যমে, এই অবস্থা হয়েছে। ওই অবস্থার মধ্যে আমরা একজন টিচার, আমরা একজন শিক্ষককে পেয়েছি, যে ঘটনার খবরটা পেয়ে গেল। পেয়ে যাওয়ার পর সে তাদের শিশুদেরকে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে চলে গেল। এই আকস্মিক ঘটনাগুলোর সাথে মোকাবিলা করার জন্য তাৎক্ষণিক যে বিষয়, সে বিষয়গুলো ওনাদের সকলের মধ্যে তৈরি করে দেওয়ার সচেতনতামূলক কর্মসূচিটাই আমাদের কাজ। আমি না প্রস্তুত হলে অন্যজনকে রক্ষা করব কী করে? আমার নিজের জীবন বাঁচাবার জন্যেই অন্য লোককে প্রস্তুত করা জরুরি, এটা সকলে জানা দরকার।
1: একটা কথা শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই বুঝবেন যে জলোচ্ছ্বাস হোক, প্লাবন হোক, ভূমিধ্বস হোক, যে কোনো অবস্থায় কিছু জরুরি জিনিস নিজেদের কাছে রাখার দরকার হয়। তো আজকে যখন দেবজ্যোতি চক্রবর্তীর সঙ্গে কথা বলছি, এই প্রসঙ্গটা তার সামনেও আমরা আনতে পারি। আপনারা একটা বিষয় উল্লেখ করেন, এমার্জেন্সি কিট। এখন নামটা তো বুঝলাম যে আপতকালীন একটা কিছু ব্যবস্থা, একটা
0: হ্যাঁ আপতকালীন জিনিস আমাদের কাছে যদি রাখা থাকে, তার মধ্যে থাকবে টর্চ, থাকবে কিছু ওই স্ক্রুড্রাইভারের মতন কিছু খোলা আটকে গেছে সেটা খোলার মতন কোনো জিনিস, বা কাটার মতন কোনো জিনিস যদি থাকে, দা বা এরকম কিছু এমার্জেন্সির কিটে, তার সাথে কিছু জরুরি ওষুধ, ব্যান্ডেজ আর ফার্স্ট এডের জন্য যা যা লাগে সেগুলোকে আগে রাখা, কিছু ওষুধ আর পানীয় জল, এগুলোকে আমরা গুছিয়ে একটা জায়গায় রাখবো। আর এমার্জেন্সি ফোন নাম্বারগুলো, বিপদ পড়লে আমি কার কাছে যোগাযোগ করব, সেটা শুধু আমার কাছে না, বাড়ির একদম যে শিশু আছে তাকে বুঝিয়ে দিতে হবে যে জিনিসগুলো কোথায় থাকবে। এই কিটগুলো আমরা গুছিয়ে রেখে দেব, এমন জায়গায় রাখবো যেটা সহজে নিয়ে বিপদ হচ্ছে বুঝলেই বেরিয়ে আমরা গিয়ে আশ্রয়স্থলের দিকে নিয়ে চলে যেতে, তার সাথে কিছু শুকনো জামা কাপড় আমাদের রাখতে হবে।
1: আচ্ছা, এটা তো নিশ্চয়ই যে সেই জিনিসগুলো রাখতে হবে এমন জায়গায় যাতে সেটা ভিজে না যায় বা নষ্ট না হয়ে যায়।
0: হ্যাঁ,
1: এটা উপযুক্ত একটা কিছুর মধ্যে রাখা দরকার। আচ্ছা, এই যে একটা কথা আপনারা আলোচনায় বলেন, ফার্স্ট রেসপন্ডার, সেটাও তো আপনাদের মানে প্রশিক্ষণ বা প্রস্তুতির একটা অংশ। ফার্স্ট রেসপন্ডার বলে কাদের?
0: কোনো ঘটনা ঘটলে প্রথম যারা সাড়া দেওয়ার জন্য ছুটে চলে আসে, একটা উদাহরণ হিসেবে বলছি, কোনো একটা জায়গায় বাড়ি ভেঙে গেল, কোনো একটা কিছু কাটার জন্য প্রাথমিকভাবে ছুটে আসবে আমার পাড়া প্রতিবেশী যারা রয়েছে, তারা প্রথমে চলে আসবে। এদেরকেই আমরা ফার্স্ট রেসপন্ডার হিসেবে বলি। এদেরকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন কৌশলগুলো তাদের শিখিয়ে দিলে এরাই কিভাবে উদ্ধার করতে হবে সে ব্যাপারগুলো সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে পারবে।
1: শ্রোতা বন্ধুরা, সময়ের সীমা আছে, ফলে আমাদের শেষ করতে হবে, কিন্তু এটুকু আমরা বুঝলাম যে আজকের যে পরিবর্তিত প্রাকৃতিক অবস্থা, সেখানে মানুষকে আগে থেকে তৈরি করাটা খুবই দরকার। অনেকে হয়তো নিজেরাই সেটা বোঝেন, তাদের আলাদা করে প্রশিক্ষণ দিতে হয় না, কিন্তু এটাও তো ঠিক যে সব মানুষ একইভাবে ভাবেন না। তাদের সচেতন করতে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে, তাদের মধ্যে ই অ্যাকশন অন্যতম। তার সেক্রেটারি দেবজ্যোতি চক্রবর্তী আজকে আমাদের সঙ্গে কথা বললেন। দেবজ্যোতি চক্রবর্তীকে ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য।
2: শুনছিলেন জ্ঞান বিজ্ঞানের আসর, সম্পাদনা মনোজ কর, উপস্থাপনা ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
3: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য ভারতের নেতৃত্বের প্রশংসা করেছে বিভিন্ন সদস্য দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স সম্মেলনের সাফল্যের জন্য সদস্য রাষ্ট্রগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতে পূবে তাকাউনিতে ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হল ভিয়েতনাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সমস্ত আঞ্চলিক ভাষার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রেখে হিন্দি ভাষাকে সমন্বয়ী ভূমিকা পালন করতে হবে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলস খেতাব জয় করেছেন জার্মানির আলেকজান্ডার জাভেরেভ। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026-এর সফল সমাপ্তির জন্য সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের সালিশি করার সক্ষমতা বা কনভিনিং পাওয়ার ফুটে উঠেছে, কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সশরীরে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে ডক্টর জয়শঙ্কর বলেছেন,

0: করেছেন। সম্মেলনে অংশগ্রহণকারী সবদের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী বোঝাপড়া এবং বিশ্ব বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার অবাধ প্রবাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, অসামরিক নাগরিক ও পরিকাঠামো সুরক্ষার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করতে সক্ষম হয়েছে। বিদেশমন্ত্রী উল্লেখ করেন যে ব্রিক্স দেশগুলোর সন্ত্রাসবাদ নিয়ে অবস্থান অত্যন্ত স্পষ্ট। তারা মনে করে যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডই একটি অপরাধমূলক। পাশাপাশি তারা পাহেলগাম হামলার ঘটনাটিকেও স্পষ্টভাবে অগ্রহণযোগ্য বলে স্বীকার করে নিয়েছে। সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের উপর জোর দিয়েছে এবং এর মোকাবিলায় দ্বিমুখী নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড প্রত্যাখ্যান করেছে।
1: The BRICS was very clear that any act of terrorism is criminal, and they in fact explicitly recognized Pahalgam attack. They condemned terrorism in all its forms and manifestations, including cross-border terrorism, and emphasized the zero tolerance for terrorism, rejected double standards in countering it.
0: নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার পর ভারতের নেতৃত্বের প্রশংসা করেছে একাধিক সদস্য দেশ। ভারতের সভাপতিত্বে সম্মেলনের সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণাপত্র 2026 গৃহীত হয়। ঘোষণাপত্রে ভারতের সভাপতিত্বের প্রশংসার পাশাপাশি সম্মেলন আয়োজনের জন্য ভারত সরকার ও দেশের জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চীন, ব্রাজিল ও সংযুক্ত আরব আমিরশাহি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার এবং দক্ষিণ বিশ্বের স্বার্থে ভারতের উদ্যোগে স্বাগত জানিয়েছে। উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও লুবেৎকিন বলেন, ঘোষণাপত্রটি গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরেছে এবং পরিবেশ, শান্তি, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর কাঠামো তৈরি করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশক টেড্রোস আধানাম গেব্রিয়েসুসও ভারতের উদ্যোগের প্রশংসা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলনে সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে একটি ভিডিও আপলোড করে গঠনমূলক আলাপ আলোচনা এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ ব্যক্ত করেছেন। এই ভিডিওতে প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়া বিভিন্ন দেশের সঙ্গে মন্ত্রীর সম্পর্ক, অংশীদারিত্ব এবং সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এবারের এই শীর্ষ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান সহ মোট 11টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও 10টি অংশীদার রাষ্ট্রের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে 15টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এর আগে প্রধানমন্ত্রী মোদী সম্মেলনের সমাপ্তি ভাষণে বলেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতাই এর অনুপ্রেরণা। এই গোষ্ঠীর অগ্রগতি মানবতার কল্যাণে অবদান রাখবে। ব্রিক্স নেতৃবৃন্দ বলেছেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং সমস্ত দেশের কল্যাণের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হল জ্বালানি নিরাপত্তা। নতুন দিল্লিতে দুদিনের ব্রিক্স শীর্ষ সম্মেলনের সদস্য দেশগুলি জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা, বিভিন্ন উৎস থেকে জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করা এবং পরিকাঠামো সুরক্ষার মধ্যে দিয়ে জ্বালানি নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে। শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উন্নয়নের পথে বাধা হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতের পূর্বে থাকাও নীতি ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগর নীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হল ভিয়েতনাম। নতুন দিল্লিতে আজ তিনি বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ভারত ভিয়েতনাম যৌথ কমিশনের 19তম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন। তিনি বলেন, শ্রী জয়শঙ্কর বলেন, আসিয়ানের সঙ্গে ভারতের সুসংগত কৌশলগত অংশীদারিত্ব রূপরেখার গুরুত্বপূর্ণ সহযোগী হল ভিয়েতনাম। 3 বছর আগে যৌথ কমিশনের সর্বশেষ বৈঠকের পর ভারত ও ভিয়েতনামের দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে ওয়াই টুং এর সঙ্গে ডক্টর জয়শঙ্কর বৈঠকে ভারত ভিয়েতনাম সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। হিন্দি দিবস 2026 উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নবী মুম্বাইতে 2 দিনব্যাপী হিন্দি দিবস 2026 এবং 6ষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধন করে বলেছেন যে ভারতের সংস্কৃতি ও সাহিত্য হল একটি পদ্মফুলের মতো। প্রতিটি আঞ্চলিক ভাষা পদ্মফুলটির এক একটি পাপড়ির প্রতিনিধিত্ব করে।
2: ভারতীয় সাহিত্য এক বিকশিত সদল কমল কি তরহ হ্যায় জিসকি প্রত্যেক পঙ্খুড়ি হামারি প্রাদেশিক ভাষায় কিসি ভি এক পঙ্খুটি কো নষ্ট হোনে সে কমল কা সৌন্দর্য নষ্ট হো জায়েগা। মে চাহতা হু কি প্রাদেশিক ভাষায় রানী বনকর প্রান্ত মে বিরাজমান রহে অর ইন সবি ভাষাও কে বিচ মে হিন্দি মধ্যমণি বনকর এ সত দল কমল।

0: का सौंदर्य बढ़ाती है।
1: তিনি বলেন, সমস্ত আঞ্চলিক ভাষার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রেখে হিন্দি ভাষাকে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে। আজকে প্রসঙ্গে এবারের বিষয় রাষ্ট্রীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে যে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে এই প্রচেষ্টার ফলে হিংসার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে, বিক্ষোভ হ্রাস পেয়েছে এবং পাথর ছোড়ার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। প্রতিবেদন অনুযায়ী অপারেশন সিন্দুরের সময় জম্মু ও কাশ্মীর এবং নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। তবে গত বছর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পর্যায়ের আলোচনার পর পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে, যদিও অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি। প্রতিবেদনে চীনের সঙ্গে সামগ্রিক পরিস্থিতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। 2025 সালে ভারতের উত্তরাঞ্চলীয় সীমান্তের বিপরীতে চীনের পিপলস লিবারেশন আর্মির সেনা মোতায়েন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের মানবাধিকার কাউন্সিল ওই অঞ্চলের রাওয়ালকোট, পুঞ্চ এবং সুধুন্তি জেলায় দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভ ও অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে এই আন্দোলন ইতিমধ্যে 100 দিন পার করেছে। এর জেরে গোটা অঞ্চলের অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলেছে 1,000 টাকা বা তার বেশি অর্থের কোনো অস্বাভাবিক লেনদেন যদি মিউল অ্যাকাউন্ট বা সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত হওয়ার সন্দেহ চিহ্নিত হয় তবে ব্যাঙ্কগুলি পুরো অ্যাকাউন্টটি বন্ধ না করে শুধুমাত্র সেই বিতর্কিত লেনদেনের অর্থটুকু সাময়িকভাবে আটকে রাখবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ভারত সহ বিশ্বের সকল দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তিনি জানান, 2024 সালে হাসিনা সরকারের পতনের অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 2 বছর ধরে দেশ পরিচালনা করেছেন। আসন্ন দুর্গাপুজোর সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তর প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে বলে দপ্তরের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ জানিয়েছেন। বিধাননগরের বিদ্যুৎ ভবনে আজ কোল ইন্ডিয়া লিমিটেড, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ও ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এবং WBSEDCL, CESC, IPCL এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। দুর্গাপূজার সময় রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় 12,000 মেগাওয়াট হবে বলে তিনি জানান। বিদ্যুৎ সরবরাহে যেকোনো সমস্যা সমাধানে 3,500 মোবাইল ভ্যান মোতায়েন করা হচ্ছে। ইউএস ওপেন টেনিস সিঙ্গলসের খেতাব জয় করেছেন জার্মানির আলেকজান্ডার জাভেরেভ। নিউ ইয়র্কে গতরাতে আমেরিকান বেন সেল্টনকে 6-3, 7-6, 5-7, 6-2 সেটে হারিয়ে এই শিরোপা পেলেন তিনি। জুন মাসে ফ্রেঞ্চ ওপেন জয়ের পর এবছর এটিই আলেকজান্ডার জাভেরেভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খেতাব জয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য ভারতের নেতৃত্বের প্রশংসা করেছে বিভিন্ন সদস্য দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স সম্মেলনের সাফল্যের জন্য সদস্য রাষ্ট্রগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আগামীকাল 15 সেপ্টেম্বর 2026 মঙ্গলবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন, শুনবেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবোধ্য সঙ্গীত, শুনবেন খেয়াল শিল্পী বিদুষী মালবিকা কানুন। 6:30 এই মহাজীবন, আশাপূর্ণা দেবীর জীবন কথা শুনবেন এই অনুষ্ঠানে। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সঞ্চয়িতা গিরি। 6:55 কৃষক বন্ধুদের জন্য সবজি চাষে তরল সার, এই বিষয় নিয়ে বলবেন ডক্টর চন্দন কুমার মণ্ডল। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আগামীকালের গন্তব্য সাহেবগঞ্জ ঝাড়খণ্ড, উপস্থাপনায় স্পন্দন দাস। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস, 8:30 ঐতিহাসিক

শহরের কথা। রাজকোট এই শহর নিয়ে উপস্থাপনায় থাকবেন দীপান্বিতা দাস, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 8:45 কথা কার, বিষয় বর্ধমানের বনবিবি, এই বিষয়ে বলবেন জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ি। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আগামীকাল শুনবেন খেয়াল, শিল্পী তৃপ্তি চক্রবর্তী। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে ম্যান্ডোলিন, শিল্পী নীলোৎপল চক্রবর্তী, পরে নজরুল গীতি, শিল্পী অর্পিতা রায়। 11:00 গ্রামীণ মহিলাদের জন্য সুপোষিত ভারতের লক্ষ্যে, এ বিষয় নিয়ে আলোচনায় থাকবেন ডক্টর মানসী চক্রবর্তী, ডক্টর মিতালী পালোধি ও স্বাগতা মণ্ডল মল্লিক। ভারতীয় সময় 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় চয়নিকা ধারা। 12:30 নাটক পল্লী সমাজ, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা আশিস গিরি। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় 3:30। 3:35 অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর, বিষয় রেডিও ক্লিনিক। অতিথি ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা ব্রততী দাস, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 4:35 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, পরে দেবজ্যোতি চক্রবর্তীর সঙ্গে আলোচনা শুনবেন। আলোচনায় আলাপচারিতায় থাকবেন ডক্টর মানুষ প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে। 6:20 ক্ষেত খামারের কথা, শুনবেন মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব ও জীবাণুসারের গুরুত্ব। আলাপচারিতায় থাকবেন ডক্টর সুভাষ আদক ও সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, আগামীকালের বিষয় পুষ্টি ও অপুষ্টি, বলবেন ডাক্তার মধুমিতা দুবে। 7:00 যুববাণী থেকে যুগের হাওয়া, উপস্থাপনায় সৌরিক ঘোষ। 7:45 কবি কণ্ঠে, কবি যশোধরা রায়চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় থাকবেন রুমা ঘোষ, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 8:15 এক মাটি এক সুর, দেব চৌধুরীর সঙ্গে গানে গল্পে আলাপচারিতায় থাকবেন রঞ্জনা মুখোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটির সম্পাদনা প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলকাতা, বিষয় বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পিতা পোদ্দার, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন প্রীতম রায়। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 12:00 আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

শুনলেন আগামীকাল সারাদিন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে অনুষ্ঠান সূচি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে যোগ কোষ রাগে শরৎ পরিবেশন করবেন পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, তবলায় সন্দীপ ঘোষ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আজ শুনলেন সরোদ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। আকাশবাণী মৈত্রী, একটু পরেই উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে বাব এল মান্ডে প্রণালীতে হুথি বিদ্রোহীদের সামরিক সাফল্যের জেরে সারা বিশ্বে পণ্য পরিবহন নিয়ে উদ্বেগ আরও বাড়ছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলির মধ্যে বৈঠক স্থগিত,
1: হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের পূর্ব পশ্চিম তেল পাইপলাইন পুরোপুরি চালু হতে আরও 3-5 সপ্তাহ লেগে যাবে বলে জানা গেছে।
0: পোল্যান্ডের ভূখণ্ডের খুব কাছেই রাশিয়ার ড্রোন হামলা মস্কো ও ন্যাটোর বিরুদ্ধে নতুন মাত্রা জুড়ল, ইউক্রেন সংঘাত মেটাতে ভারত ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলছে রাশিয়া।
1: প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক মর্যাদার উপর আধারিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ঢাকা, বললেন বাংলাদেশের জাতীয় সংসদের অধ্যক্ষ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম।
0: নতুন দিল্লিতে ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে হোয়াই ট্রুং এর সঙ্গে দ্বিপাক্ষিক যৌথ কমিশনের বৈঠকে সভাপতিত্ব করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
1: বন্যা বিধ্বস্ত নেপালে দৈনিক 18 ঘন্টা বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
0: দেশের বিভিন্ন অংশ থেকে মৌসুমী বায়ু সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হলেও পশ্চিমবঙ্গ থেকে তার বিদায় দেরি আছে বলল হাওয়া অফিস। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ লোহিত সাগরে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি দ্বীপ দখল করে নিয়েছে হুথি বিদ্রোহীরা। বাব এল মান্ডে প্রণালীর 160 কিলোমিটার উত্তরে বড় হানিশ এবং ছোট হানিশ তাদের দখলে এসেছে বলে হুথি গোষ্ঠীর এক মুখপাত্র জানিয়েছেন। একই কথা বলেছেন ইয়েমেনের সরকারের আধিকারিক। হুথিরা যাওয়ার আগেই ইয়েমেনের বাহিনী ওই দ্বীপগুলি থেকে সরে যায়। গত সপ্তাহে হুথিরা বাব এল মান্ডে প্রণালীর মধ্যে থাকা

0: বন্দর শহর মোখা এবং মায়ুন দ্বীপ কব্জা করে ইয়েমেনের সরকারি বাহিনীকে হটিয়ে। এদিকে লোহিত সাগর অঞ্চলে হুতিদের মোকাবিলায় আরও বাহিনী পাঠাচ্ছে সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেন সরকার। হরমুজ প্রণালীর পাশাপাশি বাব এল মান্ডেব প্রণালী ঘিরেও অনিশ্চয়তা সারা বিশ্বের পণ্য এবং জ্বালানি পরিবহন নিয়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। হুতিরা সৌদি আরবে তেল পরিকাঠামো এবং লোহিত সাগর দিয়ে রিয়াদের পণ্য পরিবাহী জাহাজগুলি নিশানা করায় পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এর জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে লিপ্ত ইরান কিছুটা বাড়তি সুবিধা পেয়ে যাবে বলে কূটনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। ইয়েমেন দেশটি বহুদিন ধরেই সংঘাতদীর্ণ। রাষ্ট্রসংঘের হিসেব মতো সেখানে 80,000-এরও বেশি মানুষ ঘর ছাড়া। ওই দেশে এখনও নতুন করে গৃহযুদ্ধের দামামা।
1: হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নেই। ইরান ও উপসাগরীয় দেশগুলির মধ্যে আজ যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি জানিয়েছেন, সর্বসম্মত সমঝোতার স্বার্থে গতকাল আঞ্চলিক বৈঠকে এই আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়ে ওমানের প্রতিশ্রুতি অব্যাহত রাখার উপর জোর দেন। ইরানের সরকারি গণমাধ্যম জানিয়েছে, আঞ্চলিক কয়েকটি দেশের অনুরোধে বৈঠকটি স্থগিত করা হয়েছে এবং ইরান ও ওমান যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ইরান জানিয়েছিল, ওই প্রণালী দিয়ে নতুন একটি সামুদ্রিক পথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। ইরান উপসাগরীয় দেশগুলির এই বৈঠক স্থগিত হওয়াটা কূটনৈতিক প্রচেষ্টার জন্য একটি বড় ধাক্কা, বিশেষ করে এমন এক সময় যখন হরমুজ প্রণালী ও লোহিত সাগর উভয় প্রধান আঞ্চলিক নৌপথেই চাপ বাড়ছে। এদিকে আজ বিশ্বের বাজারে তেলের দাম আবারও বেড়েছে।
0: গত সপ্তাহে হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের তেল পাইপলাইনের মেরামতির কাজ চলছে, কিন্তু তা পুরোপুরি চালু হতে 3-5 সপ্তাহ লেগে যাবে বলে মনে করা হচ্ছে। এই পূর্ব পশ্চিম পাইপলাইন দিয়ে দৈনিক 7 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করা সম্ভব হরমুজ প্রণালী এড়িয়ে।
1: পোল্যান্ডের ভূখণ্ডের খুব কাছেই রাশিয়ার ড্রোন হামলার পর ইউক্রেনের সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগী হয়েছে ওয়ারশ। ন্যাটো অঞ্চলের পূর্ব সীমান্ত বরাবর রাশিয়ার সামরিক সক্রিয়তা আরও বেড়ে যাওয়ায় আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। দেশের রাজধানী ওয়ারশতে গতকাল তিনি বলেন, যৌথভাবে রাশিয়ার মোকাবিলা করা যায় কিনা সে বিষয়ে ন্যাটোর অন্তর্ভুক্ত অন্য দেশগুলির সঙ্গে তিনি কথা বলবেন। এদিকে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভাদিস্লা কোসিনিয়াক কামসিস আজ সামাজিক মাধ্যমে বলেছেন, তাঁর দেশের উপকূলবর্তী একটি গ্রামের কাছে আর্কটিক সমুদ্রে একটি রুশ ড্রোন উদ্ধার হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই রাশিয়াকে সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা ধরে ন্যাটো দেশগুলির বিমানবাহিনী, বলেছেন পোল্যান্ডের বিদেশমন্ত্রী রাডিস্লাও সিকোরস্কি। উল্লেখ্যের কয়েকদিন আগে ইউক্রেন পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেন লক্ষ্য করে হামলা হয়েছে। প্রাক্তন বিদেশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্ল বিল্টকে নিয়ে একটি কূটনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা ওই এলাকা অতিক্রম করার কিছু পরে ওই হামলা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাড়িয়েছে। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়ে দিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার অভিযান চলবে। কিয়েভ মস্কোর সংঘাত থামাতে ভারত ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে পেসকভ মনে করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক আলাপচারিতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, এমনটাই বলছেন পেসকভ।
0: বাংলাদেশ প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক মর্যাদার উপর আধারিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন সেদেশের জাতীয় সংসদের অধ্যক্ষ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আজ সাংবাদিকদের তিনি বলেন, ভারত সহ সব দেশের সঙ্গেই মৈত্রী সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। তবে সেদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যেভাবে আশ্রয় দিয়েছে এবং ভারতীয় ভূখণ্ড থেকে তিনি যেভাবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন তা কম্য নয় বলেও তিনি মনে করেন। আওয়ামী লীগের শাসনে বাংলাদেশ নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন সেদেশের জাতীয় সংসদের অধ্যক্ষ। মুজিব কন্যার আমলে হত্যা, গুমখুন, বাক স্বাধীনতা হানি, আর্থিক নয়ছয়ে দুর্নীতির নজিরবিহীন মাত্রায় পৌঁছে গিয়েছিল বলে তার অভিযোগ।
1: বহুপাক্ষিক মঞ্চ নয়, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে নতুন দিল্লির সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ঢাকা, বললেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এই সম্পর্কের ক্ষেত্রে আবেগের পরিবর্তে যুক্তিভিত্তিক সিদ্ধান্তকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় স্পষ্ট করে দিয়েছেন তিনি। গত 15 বছরে ভারতের সঙ্গে যে ধরনের সম্পর্ক গড়ে উঠেছিল নতুন অংশীদারিত্ব তার থেকে অন্যরকম হবে বলে তার মন্তব্য। প্রয়োজন অনুযায়ী আঞ্চলিক ও আন্তর্জাতিক মঞ্চের পাশাপাশি অন্য দেশের সঙ্গে বাংলাদেশের আদান প্রদান অব্যাহত থাকবে বলেও হুমায়ুন কবির জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক আইন, সীমান্ত বিধি এবং দ্বিপাক্ষিক চুক্তি মেনে চলার পাশাপাশি কূটনৈতিক আলোচনার মাধ্যমে এসব সমস্যা সমাধান করতে সচেষ্ট থাকবে ঢাকা।
0: বাংলাদেশে এবছর এখনও পর্যন্ত হামজনিত কারণে 1022 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মারা গেছেন 149 জন, জানিয়েছে সেদেশের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত মহানির্দেশনালয়। গতকাল থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে যুক্ত 7টি শিশু

0: প্রাণ হারিয়েছে। এই সময় বাংলাদেশের 63 জনের দেহে হামের সংক্রমণ ধরা পড়েছে এবং 905 জনের দেহে এর উপসর্গ দেখা গেছে বলে জানা গেছে। বাংলাদেশে গতকাল থেকে আজ পর্যন্ত 6 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এবছর বাংলাদেশের ডেঙ্গু সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 51,837 জন। এখনও পর্যন্ত বাংলাদেশে 149 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু থেকে সেরে উঠেছেন 48,093 জন।
1: পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষুব্ধ মানুষের আন্দোলন চলছে 100 বেশি দিন ধরে। পাকিস্তানি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব মহল অবিলম্বে বিষয়টি নিয়ে আলোচনায় না বসলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কাউন্সিল অব পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর। একটি পৃথক বিবৃতিতে তারা বাগ ডিস্ট্রিক্ট কাউন্সিলের সদস্য জাভেদ আরিফ আব্বাসের গ্রেপ্তারিতেও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
0: পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরশাহী হয়ে ভারতে আসা 362 মেট্রিক টন শুকনো খেজুর বাজেয়াপ্ত করেছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। পহেলগাঁও হামলার পর পাকিস্তান থেকে সরাসরি অথবা ঘুরপথে ভারতে পণ্য পরিবহন বন্ধ করতে অপারেশন ডিপ ম্যানিফেস্ট চালু করে ভারত সরকার। তার সূচনা হয় গত বছর 2 মে। এই কর্মসূচির আওতাতেই পাকিস্তান থেকে আসা খেজুর বাজেয়াপ্ত করা হয়েছে। ভুটানের জাতীয় ভোটার দিবস আগামীকাল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার 3 দিনের সফরে ওই দেশে গেছেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও লুবেটকিন ভারত ও মার্কোসুরের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা শুরুর ঘোষণা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে উভয় মন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে বর্তমান চুক্তিটি সম্প্রসারণে সম্মত হয়েছেন। অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিটি 2004 সালের 25শে জানুয়ারি স্বাক্ষরিত হয়েছিল এবং 2009 সালের 1 জুন তা কার্যকর হয়। মার্কোসুর হল 1991 সালে প্রতিষ্ঠিত দক্ষিণ আমেরিকার একটি অর্থনৈতিক ও রাজনৈতিক বাণিজ্য জোট।
1: নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ নতুন দিল্লিতে নাইজেরিয়ার নারী বিষয়ক এবং সামাজিক উন্নয়ন মন্ত্রী ইমান সুলাইমান ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে অন্নপূর্ণা দেবী নারী ও শিশু উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে দুদেশের যৌথ অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। ব্রিক্স 2026-এ গ্লোবাল সাউথের যৌথ প্রচেষ্টায় অংশীদার দেশ হিসেবে নাইজেরিয়ার অংশগ্রহণ এক গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরকে তুলে ধরবে বলে তার আশা। নাইজেরিয়ার মন্ত্রী জানিয়েছেন, তিনি জ্ঞান আদান প্রদান এবং ভারতের সর্বোত্তম কর্মপদ্ধতি, বিশেষ করে নারী সংগঠন ও দক্ষতা উন্নয়ন, নারী উদ্যোক্তাদের অর্থায়ন সহ বিভিন্ন বিষয় থেকে শিক্ষা গ্রহণের বিষয়ে অত্যন্ত আগ্রহী।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে হোয়াইটুং এর সঙ্গে ভারত ভিয়েতনাম যৌথ কমিশনের 59তম বৈঠকে সভাপতিত্ব করেন। সামাজিক মাধ্যমে ডক্টর জয়শঙ্কর জানান যে এই বৈঠকে তাঁরা দুদেশের রাজনৈতিক, প্রতিরক্ষা, নিরাপত্তা বিষয়ক সহযোগিতা জোরদার করা এবং মেড ইন ইন্ডিয়ার বা ভারতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর সরবরাহ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছেন। পারস্পরিক সফর এবং যোগাযোগের ফলে দুদেশের সম্পর্ক উন্নত, ব্যাপক, কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে বলে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর অভিমত।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন ডক্টর জয়শঙ্কর।
0: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে দৈনিক 18 ঘণ্টা বিদ্যুৎ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ভারত। গতকাল শুরু হয়ে এই ব্যবস্থা কার্যকর থাকবে 31শে ডিসেম্বর পর্যন্ত। মুজফ্ফরপুর ঢালকেবল লাইন দিয়ে 600 মেগাওয়াট এবং টনকপুর মহেন্দ্রনগর লাইন দিয়ে 54 মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো হবে। বন্যায় নেপালের জলবিদ্যুৎ পরিকাঠামো দারুণভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় ওই দেশের চাহিদা মেটাতে ভারত সরকার এই উদ্যোগ নিয়েছে, যা নতুন দিল্লি কাঠমান্ডু সহযোগিতার সার্থক প্রতিফলন।
1: মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের পর এবার পশ্চিমবঙ্গে 2 বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতব্রতপন্থী তৃণমূল। সোমবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি জানিয়েছেন, নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন মোহাম্মদ এতাসামুল হক, রেজিনগর প্রার্থী হচ্ছেন সফিউজ্জামান শেখ। 16 তারিখ থেকে তারা মনোনয়ন পেশ করবেন বলে জানান ঋতব্রত। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীকে তারা প্রচার চালাবেন এবং মনোনয়ন জমা দেবেন বলে এদিন জানিয়েছেন বিরোধী দলনেতা।
0: পশ্চিমবঙ্গ সরকার আগামী 17ই সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে সেবা সংকল্প অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গে এই অভিযান চলবে 10ই অক্টোবর পর্যন্ত। রাজ্যের সমস্ত দপ্তর, জেলা প্রশাসন, পুরসভা

0: ও ব্লক প্রশাসনকে সমন্বিতভাবে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছে। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।
1: সমুদ্র পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের অধীনে শুরু হয়েছে স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর কর্মসূচি। সব মন্ত্রক, দপ্তর, নাগরিক, স্বেচ্ছাসেবী সংগঠন সহ সবার অংশীদারিত্ব এবং জনভাগিদারির উদ্দেশ্যে চলতি মাসের 12 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় চলছে স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর অভিযান। এর অঙ্গ হিসেবে আজ গঙ্গাসাগর, মন্দারমণি, তাজপুর, দীঘা সমুদ্র সৈকতে আয়োজিত হয় ফিট ইন্ডিয়া কর্মসূচি। যোগচর্চার পাশাপাশি সুস্থ সচেতন জীবনযাপনের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন প্রশাসনিক আধিকারিকরা।
0: ধীরে ধীরে দেশের বিভিন্ন অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগামী 19 তারিখ নাগাদ প্রথমেই উত্তর পশ্চিম ভারত থেকে এই প্রক্রিয়া শুরু হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। তবে পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু বিদায় নিতে এখনও দেরি আছে বলে তিনি জানান।
1: মেক্সিকোর সালতিল্লায় অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপ ফাইনালে ভারতের শীর্ষস্থানীয় তীরন্দাজ ধীরজ বোম্বা ডেভারা জাপানের নিশি জুনিয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন। প্রথম ভারতীয় পুরুষ রিকাভ আর্চার হিসেবে এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ের কৃতিত্ব অর্জন করলেন তিনি। বিশ্ব র্যাঙ্কিংয়ে দশম স্থানে থাকা 25 বছর বয়সী সেনা সদস্য ধীরজ কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ফাইনালে পৌঁছন। এর আগে 2010 সালে এডিনবারায় সর্বশেষ পুরুষ রিকাভ আর্চার হিসেবে ব্রোঞ্জ পদক জিতেছিলেন জয়ন্ত তালুকদার।
0: অরুণাচলের প্যারা শাটলার বিবি তাক্কর টোকিওতে 8 থেকে 13 সেপ্টেম্বর 2026 পর্যন্ত অনুষ্ঠিত জাপান প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল 2026-এ ব্রোঞ্জ পদক জয় করেছেন।
1: পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
1: বাব এল মান্ডেব প্রণালীতে হুথি বিদ্রোহীদের সামরিক সাফল্যের জেরে সারা বিশ্ব পণ্য পরিবহন নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলির মধ্যে বৈঠক স্থগিত।
0: হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের পূর্ব পশ্চিম তেল পাইপ লাইন পুরোপুরি চালু হতে আরও 3 থেকে 5 সপ্তাহ লেগে যাবে বলে জানা গেছে।
1: প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক মর্যাদার উপর আধারিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ঢাকা, বললেন বাংলাদেশের জাতীয় সংসদের অধ্যক্ষ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম।
0: দেশের বিভিন্ন অংশ থেকে মৌসুমী বায়ু সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হতে চলল, পশ্চিমবঙ্গ থেকে তার বিদায় দেরি আছে বলল হাওয়া অফিস। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন হারানো দিনের গান।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের হারানো দিনের গানের পর্বটি। আচ্ছা বন্ধুরা, একটা পুরনো রেডিওর সামনে বসলে আমরা কি শুধু একটা যন্ত্রকে দেখি? হয়তো না, দেখি একটা সময়কে, একটা বাড়িকে, একটা বিকেলকে, বা কখনো এমন একজন মানুষকে মনে পড়ে যিনি আজ আমাদের পাশে নেই। একটা সময় ছিল গান শুনতে হলে গান খুঁজে নিতে হতো না, নির্দিষ্ট একটা সময়ের অপেক্ষা করতে হতো, রেডিও নব ঘুরিয়ে ঠিক ফ্রিকোয়েন্সিটা খুঁজে নিতে হতো, তারপর হঠাৎ একটু নয়েজ, তার ভেতর থেকে ভেসে আসত একটি কণ্ঠ। কখনো গান, কখনো খবর, কখনো নাটক, কখনো এমন কোনো ঘোষণা যার জন্য গোটা বাড়ির মানুষ উদগ্রীব হয়ে চুপ করে যেত।

আজকের হারানো দিনের গান, তাই সেই পুরনো দিনের রেডিওকে আমরা খুঁজব, যে রেডিও একদিন বাঙালির ঘরের একটি যন্ত্র থেকে ধীরে ধীরে হয়ে উঠেছিল ঘরেরই একজন সদস্য। আর এই গল্পে থাকবে কলকাতার রেডিও, বাংলা সিনেমা, কিছু স্মরণীয় গান, কিছু ঐতিহাসিক ঘটনা, আর সঙ্গে থাকব আমি, স্বর্ণাভ রায়। আজকের এ অনুষ্ঠানটির শীর্ষক তালে এইরকমই হোক, একটি পুরনো রেডিও কত গল্প। গল্প তো আসবে আজ, যেন ঠিক হারানো দিনের গান নয়, হারানো দিনে ফিরে যাব একটি পুরনো রেডিওকে নিয়ে, যার মধ্যে থেকে অনেকেরই স্মৃতিপটে ভেসে আসা বেশ কিছু গান হয়তো থাকতে পারে, আবার অনেক গানের সঙ্গে তাদের স্মৃতি জড়িয়ে যেতে পারে, কিংবা কোনো গানের মাধ্যমে তাদের দৃশ্যপটে ফুটে উঠতে পারে কিছু চলচ্চিত্র, কিছু ছায়াছবি। শোনা যাক প্রথম গানটি বাসবিনন্দীর কণ্ঠে।

ভারতের রেডিও ব্রডকাস্টিংয়ের শুরুর ইতিহাসে কলকাতার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1923 সালে বম্বে রেডিও ক্লাব সম্প্রচার শুরু করার কয়েক মাসের মধ্যেই নভেম্বর মাসে, বম্বে রেডিও ক্লাব সম্প্রচার শুরু করেছিল জুন মাসে, আর নভেম্বর মাসে ক্যালকাটা রেডিও ক্লাব সম্প্রচার শুরু করে। অর্থাৎ কলকাতার রেডিওর গল্প 100 বছরেরও বেশি পুরনো। তারপর এলো ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি। 1927 সালে কলকাতা ও মুম্বাইয়ে তাদের সম্প্রচার শুরু হয়, পরে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস এবং অবশেষে 1936 সালে অল ইন্ডিয়া রেডিও।

কিন্তু যেহেতু সম্প্রচার শুরু হয়েছিল 1927 সালে, আমরা সকলেই জানি আমরা 100 বছর পালন করছি। দেশ স্বাধীন হওয়ার সময় ভারতে মাত্র 6টি AIR স্টেশন ছিল, তার মধ্যে কলকাতাও একটা। ভাবুন তো, 100 বছর আগে কলকাতার কোনো বাড়ির মানুষ প্রথমবার রেডিও থেকে দূরের কোনো কণ্ঠ শুনছেন। তিনি হয়তো সেই মানুষটিকে দেখেননি, চিনেন না, জানেননি কণ্ঠটি কোথা থেকে আসছে, কিন্তু শব্দ এসে পৌঁছে গেছে তাঁর ঘরে। এই ছিল রেডিওর প্রথম জাদু, দূরত্বকে শব্দ দিয়ে ছোট করে নেওয়া। তাই প্রথম যখন সেই গানটা বেজে উঠেছিল, সেই স্মৃতি যে এক অমলিন স্মৃতি তা তো বোঝাই যায়। হয়তো সেই স্মৃতির কথা শোনার জন্য এমন কোনো ব্যক্তিকে এখন আর খুঁজে পাওয়া যাবে না, অথবা অনেক খোঁজ করলে কারো কারো মনের মধ্যে আছে হয়তো সেই স্মৃতির কথা। কিন্তু এই স্মৃতি যে বড় মধুর স্মৃতি তাতে কি আর সন্দেহ থাকে? তাই এবারে জগন্ময় মিত্রের কণ্ঠে একটি গান, রবীন্দ্রসঙ্গীত রইল আজকের হারানো দিনের গানে।

একটা সময় ছিল সন্ধ্যা মানেই শুধু সন্ধ্যা নয়, সন্ধ্যা মানে বাড়ির কাজ ধীরে ধীরে শেষ হচ্ছে, চায়ের কাপ আসছে, কেউ খবরের কাগজ পড়ছেন, আর কোথাও একটা রেডিও বাজছে। রেডিওর সঙ্গে আমাদের সম্পর্কের একটা বড় দিক ছিল শেয়ার্ড লিসেনিং, একই সময়ে একই গান শুনছেন পরিবারের একাধিক মানুষ। আজ এই বিষয়টি কিন্তু একদমই হাতের বাইরে, বিভিন্ন মানুষের কাছে আছে বিভিন্ন যন্ত্র যা

হাতের মুঠোতেই থাকতে পারে এবং তার মাধ্যমে এখন সামাজিক বিভিন্ন মাধ্যম, বিভিন্ন ব্যবস্থাপনায় কি যে কি শুনছে, আরেকজনের সঙ্গে তখন ভাগ আর হয় না। কিন্তু সেই সময় ছিল একটি গান বাড়ির সকলের। কত শিল্পীর কণ্ঠে বেশ কিছু গান সেই সন্ধ্যাগুলিকে যেন আরও ব্যক্তিগত করে তুলত। আর রেডিওর সেই যুগে বাংলা গান ধীরে ধীরে সিনেমার পর্দা ছাড়িয়ে মানুষের ঘরে পৌঁছতে শুরু করল। সিনেমায় যে গানটি হয়তো কয়েক মিনিটের জন্য শোনা গেল, রেডিও তাকে নিয়ে গেল আরও বহু দূরে, একটি বাড়িতে, একটি দোকানে, একটি চায়ের আড্ডায় এবং একাধিক মানুষের মনে, তাই না? এটি ছায়াছবির দৃশ্য মনে করুন, আমি আর আলাদা করে কিছু বলবো না, শুধু ছায়াছবিটির নাম বলি, দেয়ানিয়া। পুরো রেডিও লাইভ যাচ্ছে মানুষের বাড়িতে, সেই বিষয়টি নিশ্চয়ই আপনাদের চোখের সামনে ভেসে উঠেছে। চলুন শোনা যাক সেই গানটি।

0: তাই বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: বাংলা গানের ইতিহাসে, রেডিওর গানের ইতিহাসে বম্বের শিল্পীদের তো অবশ্যই নিজস্ব জায়গা আছে। তবে রেডিও একটা মজার কাজ করেছিল, শিল্পীর ভাষা শ্রোতার ভাষার মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি করেছিল। আমরা জানি বম্বের শিল্পীদের যারা হিন্দিতেই গান গান, সেই গানও আমরা শুনে থাকি, কিন্তু তারাও বাংলা গানেও গুরুত্বপূর্ণ রিপিটোরিয়ার তৈরি করেছিল। বাংলার যে সকল গীতিকার সুরকার আছে

তাদের সুরে কথায় কাজ করেছিলেন তারা, আর রেডিও সেই গানগুলিকে বাংলা শ্রোতাদের ঘরে নিয়ে গিয়েছিল। এই জায়গায় একটা কথা বলে রাখি, রেডিও শুধু গান বাজাতো না, রেডিও গানকে পরিচিত করে তুলত। হ্যাঁ, শিল্পী অবশ্যই তাদেরকেও পরিচিত করত, কিন্তু গানকেও পরিচিত করে তুলত রেডিও। কোনো গান হয়তো প্রথমবার শুনলেন, ভালো লাগলো, কিন্তু গানটির নামটা জানলেন না, অর্থাৎ গানটিকে গুনগুন করতে পারছেন না, সুরটা মনের মধ্যে ঘুরছে, আবার অপেক্ষা, আবার অপেক্ষা, আবার কবে শোনাবে। আবার যখন শুনলেন, আবার বাজলো, এবার মনে রইল। এইভাবেই তৈরি হতো শ্রোতা ও গানের সম্পর্ক। এবং রেডিও নতুন নতুন কত শিল্পী, সুরকার, গীতিকারদের পরিচিত করেছিল শ্রোতাদের সঙ্গে, তাই না? তো ঠিক সেই রকমই মধুর স্মৃতির কথা, যেগুলো ফেলে আসা, ঠিক সেই কথাই তো আমরা খুঁজে পাবো না। কিন্তু লতা মঙ্গেশকরের কণ্ঠে এবারে রইল সেই রকমই একটি গান।

আজ তো একটি পুরনো রেডিও ও কত গল্প, এই নিয়েই আমরা রয়েছি। আমি জানি না শ্রোতা বন্ধুরা এই পুরনো রেডিওর কথাগুলি শুনতে শুনতে, গানগুলি শুনতে শুনতে সেই দিনগুলিকে চোখের সামনে দেখতে পাচ্ছেন কি না, কিন্তু আমার মনে হচ্ছে যেন সত্যিই একটা পুরনো রেডিও সেটের সামনে বসে রয়েছে, বিভিন্ন রকম স্মৃতির গান আমার স্মৃতিগুলিকে উস্কে দিচ্ছে একটু একটু করে। এই প্রসঙ্গেই বলি যে আগেই তো রেডিওর সঙ্গে বাংলা সিনেমার সম্পর্কের কথা উঠেছে, অর্থাৎ বাংলা সিনেমা বা ছায়াছবিতে যে রেডিওর বিভিন্ন ব্যবহার, রেডিওর প্রয়োগ বা রেডিওকে দেখানো হয়েছে যেখানে, সেটি উঠেই গেছে। তা সেই প্রসঙ্গে একজনের নাম চলে আসে, সত্যজিৎ রায়। কিন্তু তার সঙ্গে রেডিওর সম্পর্ক শুধু চলচ্চিত্রে নয়, তার জীবনেও। সত্যজিৎ রায়ের শৈশবে রেডিও তার জীবনের অংশ হয়ে ওঠে। কলকাতায় রেডিও ব্রডকাস্টিং শুরু হওয়ার পর তার মামা তাকে একটি রেডিও উপহার দিয়েছিলেন। আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা জানা যায়, 1942 সালে শান্তিনিকেতনে থাকার সময় তিনি রেডিওতে কলকাতায় জাপানি বোমা হামলার খবর শুনেছিলেন। সেই সংবাদ তাকে এতটাই উদ্বিগ্ন করেছিল যে তিনি কলকাতায় ফিরে আসেন। আজকের দিনে ব্রেকিং নিউজ দেখতে আমাদের মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, কিন্তু তখন একটা রেডিও অ্যানাউন্সমেন্ট ছিল দূরের পৃথিবীর সঙ্গে সরাসরি যোগাযোগের অন্যতম মাধ্যম। একটি শব্দ, একটি সংবাদ, একটি সিদ্ধান্ত, এইভাবেই রেডিও কখনো কখনো মানুষের জীবন বদলে দিতে পারত। আর সেই মানুষটির সিনেমাতেও আমরা রেডিওকে বেশ কয়েকবার দেখেছি বা শুনেওছি, সেই প্রসঙ্গে কথা পরে আসবে। এখন আবার একটি গান দীপঙ্কর চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আজ বেশ কয়েকজন শিল্পীকে আমি বলতে পারেন আমি খুঁজে রেখেছি বা খুঁজে নিয়েছি, যাদের গান হয়তো অল্প শোনা যায় এমনিতে, কিন্তু রেডিওতে কিন্তু শোনা যায়, এখনও আকাশবাণীতে শোনা যায় এবং আমাদের আকাশবাণী মৈত্রীতেও শোনা যায়। আমাদের আর্কাইভাল সং, অর্থাৎ আমাদের সংগ্রহশালা থেকে যে গানের অনুষ্ঠান, সেখানে কিন্তু এই সকল শিল্পীদের গান আপনারা শুনতে পাবেন। এই মুহূর্তে দীপঙ্কর চট্টোপাধ্যায়।

স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় হয়েছে আগামীকাল হারানো দিনের গানের বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার। কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদো কেন, কালো কেশে রাঙা কুসুম হেরেছ কি নয়নে। কবি চলচ্চিত্রের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা করলেন লঘু রসের এই গানখানি। এত জনপ্রিয় হলো এই গান যে গ্রামে গঞ্জের আসরে ঝুমুর শিল্পীরা থেকে কলকাতা বাবুমহলে সবাই গলা ছেড়ে গাইতে লাগলেন চপল সুরের লঘু রসের এই খেউর গান। গান আর তার অন্তরালে থাকা গল্প, এই নিয়েই সাজানো থাকল কালকের হারানো দিনের গান। উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। আপনারা শ্রোতা বন্ধুরা তো প্রায় প্রতিদিন হারানো দিনের গান শোনেন বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে। আজ আবার ফিরে আসে একটু পুরনো রেডিওর পাশে, কত গল্প। আচ্ছা, সত্যজিৎ রায়ের মহানায়ক মহানগর ছায়াছবিটির কথা নিশ্চয়ই মনে আছে। এই ছবির কথা এখানে বিশেষভাবে বলার একটি কারণ আছে, জানাই আপনাদের। ছবিতে কলকাতার মধ্যবিত্ত জীবনের যে একটা শব্দচিত্র, যাকে সিনেমার ভাষায় বলা হয় সাউন্ডস্কেপ, তৈরি হয়েছে। তার মধ্যে আশেপাশের বাড়ি থেকে ভেসে আসা অল ইন্ডিয়া রেডিওর শব্দও রয়েছে। রয়েছে ট্রামের শব্দ, রাস্তার শব্দ, টাইপরাইটারের শব্দ, আর দূরে বাড়ি থেকে আসা রেডিওর শব্দ। সব মিলিয়ে একটা সময়ের কলকাতা তৈরি হয়। সন্দীপ রায় পরে লিখেছিলেন যে মহানগর দেখতে গিয়ে পাশের বাড়ি থেকে ভেসে আসা এআইআরের শব্দ তাঁর কাছে এখন হারিয়ে যাওয়া একটি যুগের স্মৃতি মনে হয়। এখানেই সত্যজিৎ রায়ের সাউন্ড ডিজাইনের সৌন্দর্য। তিনি সব কিছু ক্যামেরার সামনে আনেননি, কিন্তু কিছু জিনিসকে তিনি শুনিয়েছিলেন এবং শুনিয়ে তিনি একটা

চিত্র তৈরি করেছিলেন, কারণ বাস্তব জীবনেও তো আমরা সবসময় পাশের বাড়ির রেডিও দেখি না, তাই না, শুধু শুনি। তাই বলা যায় সত্যজিৎ রায়ের সিনেমায় রেডিও কখনো কখনো একটি অদৃশ্য চরিত্র, আবার কোনো কোনো সিনেমায় তো রেডিও একদম চরিত্র হয়ে উঠেছে, যেখানে কোনো সংলাপ নেই, শুধু রেডিওর গানটি

তবে সেই গানটি আজকে শোনাবো না, হারানো সুর থেকে আরেকটি গান। এখানেও কিন্তু রেডিওর একটা ভূমিকা আছে, একটু মনে করুন। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এবারের গান।

পুরনো রেডিওর কিন্তু আরও একটি কাজ ছিল, যেটা আজ বা এখনকার প্রজন্মের কাছে একটু অদ্ভুত মনে হতে পারে। আমরা এখন সময় জানতে গেলে ঘড়ির দিকেও খুব একটা তাকাই না, তাকাই ফোনের স্ক্রিনের দিকে। তবে একটা সময় মানুষ বলতেন, রেডিওর অনুষ্ঠান তো শেষ হয়ে গেল, তার মানে এতটা বাজে। সময় জানা গেল, রেডিওর প্রোগ্রাম শিডিউল তাই অনেক পরিবারের দৈনন্দিন জীবনের একটা অদৃশ্য ঘড়ির মতো কাজ করত। কখনো খবর, বা কখনো একটি গানের অনুষ্ঠান, বা কখনো নাটক, শুরু হচ্ছে কখন, শেষ হচ্ছে কখন, সেই অনুযায়ী সময়ের ছন্দের সঙ্গে রেডিও একটা ছন্দ তৈরি করে নিয়েছিল। যদিও এখনো মনে হয় সম্পূর্ণভাবে রেডিওর প্রোগ্রামের উপর সময় দেখতে নির্ভর করতে না হলেও, ঠিক যখন হারানো দিনের গান শুরু হয় তখন যে রাত 11টা বাজে সেটা শ্রোতা বন্ধুদের মনে করিয়ে দিতে হয় না, তারা নিজেরাই জানেন যে 11টায় হারানো দিনের গান। এবারে যে গানটি শোনাবো, সেই গানটির পেছনে, মানে শোনানোর পেছনে, শোনানোর উদ্দেশ্য এইরকম, যখন এই অনুষ্ঠানটি নিয়ে পরিকল্পনা করছি তখন এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছে, যদিও সে আমার

প্রজন্মের, সে যে একদম রেডিও শুনে শুনে বড় হয়েছে এরকম বিষয়টি নয়, বা রেডিও তার সময় ঠিক করে দিত তাও নয়, কিন্তু তার স্মৃতিপট থেকে সে ছোটবেলার কয়েকটি কথা বলছিল এবং একটি গানের উল্লেখ করেছিল। বলেছিল, মাঝে মাঝে না এই গানটা শুনলে পরে আমার মনে হয় আমি যেন রেডিওতে শুনছি। আমি জানি না সেই বন্ধু এখন শুনছেন কি না, তবে আমার মনে হলো এও তো এক স্মৃতি, এক গল্প পুরনো রেডিওর। তাই এখন সেই গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

পুরনো রেডিও হোক বা নতুন রেডিও বা এখনকার রেডিও যারা শুনছেন তাদের কাছে কিন্তু একটি বড় কাজ, মানে রেডিও যে একটি বড় কাজ করে থাকে তা হচ্ছে আবহাওয়ার খবর। কত বিপর্যয়ের আগে থেকে রেডিও সতর্কবার্তা শুনে মাঝিমাল্লারা নদীতে বা সমুদ্রে যায়, মৎস্যজীবীরা সমুদ্রে যান, কত কৃষকরা তাদের নিজেদের পরিকল্পনা করতে পারেন, তাই না? সেই সময় থেকে ধীরে ধীরে হয়তো অনেক পরিবর্তন হয়েছে। এই আমরা যত দিন গেছে বিজ্ঞান প্রযুক্তি বেড়ে গেছে, বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে আমরা আরও সূক্ষ্মভাবে আবহাওয়াকে চিনতে পারি, জানতে পারি, এবং সেইভাবেই রেডিও তরঙ্গের মাধ্যমেই কিন্তু সেগুলি তাদের কাছে পৌঁছে যায়। আজকের এই অনুষ্ঠানটি পরিকল্পনা করার সময় আমি খালি ভাবছিলাম এই আবহাওয়া, এই যে বিভিন্ন যে টুকরো টুকরো গল্পগুলো যেগুলো আমাদের পুরনো রেডিও নিয়ে থাকে, সব গল্প যে আমরা দেখেছি বা আমরা শুনেছি তা নয়, অনেকটাই আমাদের আগের প্রজন্মের কাছ থেকে গল্প শোনা, সেই গল্পগুলোর থেকেই ভাবছিলাম আবহাওয়াকে কি করে বোঝাই। হ্যাঁ, কথায় তো বোঝানো যায়, গান কোথায় পাই? খুঁজতে খুঁজতে একটি লোকগান পেয়ে গেলাম যেখানে রেডিওর এই ভূমিকার কথা উল্লেখ আছে। গানটি হয়তো সে অর্থে হারানো দিনের গান।

সময় বদলে যায় বিভিন্নভাবে, আমরা রেডিওকে দেখতে পাই, রেডিওকে শুনতে শুনি। ওই যে রেডিও তো শ্রোতা তৈরি করে। তবে আগেও একবার উল্লেখ করেছি, নতুন নতুন শিল্পীদেরকে চেনায়,

রেডিও আগেও জেনেছিল, এখনও জেনায়। এবং সেই যে কণ্ঠ, সে কণ্ঠ থেকে যায় রেডিও আর্কাইভে। আমরা এখন ডিজিটাল আর্কাইভ করি, কিন্তু তার বহু আগে রেডিও কিন্তু আর্কাইভ তৈরি করেছিল, যার কথা কিছুক্ষণ আগেই আমি উল্লেখ করলাম সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠানের। যে কণ্ঠটি রেকর্ড হলো, বছর পেরোলো, শিল্পী হয়তো নেই, কিন্তু রেকর্ডিংটা থেকে গেছে। এইভাবেই একটা সময়ের কণ্ঠ পরের সময় পৌঁছে যায় শুধুমাত্র রেডিওর মাধ্যমে। পুরনো রেডিও সেই কথা মনে করিয়ে দেয়, তার সঙ্গে এটাও মনে করিয়ে দেয় রেডিওর সঙ্গে অডিশন শব্দটি ভীষণভাবে জড়িয়ে আছে। অডিশন না দিয়ে বা পরীক্ষায় পাশ না করে তো রেডিও শিল্পী হওয়া যায় না। এখনও কিন্তু বহু শিল্পী, সে গানের শিল্পী হতে পারে বা বাজিক শিল্পী হতে পারে, যে কোনো শিল্পী রেডিওতে অডিশন দিয়ে তার নিজের জায়গাটি পাকা করার ভীষণ ইচ্ছে থাকে। কখনো কখনো এই অডিশন দিতে গিয়ে একটু অসুবিধা হয়, যেমন দেখানো হয়েছিল কোনো একটি ছায়াছবিতে, হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কোন ছায়াছবির কথা বলছি। কিন্তু অডিশন দেওয়া সত্যিই এত কঠিন নয়, এখন তো নয়, সবাই সুন্দরভাবে অডিশন দেন, নিজেদেরকে তৈরি করেন এবং শিল্পী হিসেবে রেডিওতে গান বা নিজেদের উপস্থাপনা রাখেন। কেন এই প্রসঙ্গটা আনলাম? ঠিকই ধরেছেন, ওই গানটাই শোনাবো, শোনাই। রেডিও অডিশনের কিভাবে ব্যবস্থা করে নিয়েছিল হংসরাজ আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

হংসরাজের মতো কত শিল্পীর স্বপ্ন পূরণ করেছে রেডিও। পুরনো রেডিও তার খবর রাখে। রেডিওর আরও একটি বড় কাজ পুরনো গানকে নতুন শ্রোতার কাছে পৌঁছে দেওয়া। একজন শিল্পীর লেখা গান বা একজন শিল্পীর গাওয়া গান শুধুমাত্র সেই সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি রেডিওর জন্য। এখানেই রেডিওর ভূমিকা সহজভাবে বোঝা যায়। একটি গান লেখা হলো, একজন শিল্পী গাইলেন, কেউ সুর করলেন, কেউ শুনলেন, তারপর বহু বছর পর অন্য একজন আবারও গাইলেন। এইভাবেই সংস্কৃতির হাত ধরে বেঁচে

একা, রেডিও সেই কাজটি করে গেছে। এই প্রসঙ্গে অনুষ্ঠান শুনতে শুনতে এক বন্ধু আমাকে জানাচ্ছে, রেডিও মানেই তো বিজ্ঞাপন। রেডিওতে তো কত বিজ্ঞাপনের কথা আমরা জানি, শুনি, কিন্তু এই মুহূর্তে তো বিজ্ঞাপনের সেই জিঙ্গেল যেগুলো, সেগুলো তো শোনানোর ঠিক অবকাশ নেই। কিন্তু তার মধ্যেও আছে সুর, সেই সুরের আকাশে রেডিও চিরকাল ধ্রুবতারা হয়ে থাকবে, তাই না? যতই পুরনো রেডিও হোক, পুরনো রেডিওর সঙ্গে গল্প, এই তো ছিল আজকের বিষয়। শোনাবো এবার হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান, সাপমোচন ছায়াছবি থেকে।

সুরের আকাশে শুকতারা হয়ে চিরকাল থাকবে রেডিও, কিন্তু সেই প্রসঙ্গে একটি প্রসঙ্গের উল্লেখ না করলে তো কোথাও যেন একটু অসম্পূর্ণতা থেকে যায়। খেলার ধারাভাষ্য, এক সময় খেলার ধারাভাষ্য শুধুমাত্র শুনেই মানুষ আমোদিত হতেন। মনে পড়ে ওরা থাকে ওধারে ছায়াছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় এবং ছবি বিশ্বাসের মধ্যে সেই তথাকথিত বাংলার বা বাঙালির প্রিয় দুই দলের খেলা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, কিছুটা শোনা যাচ্ছে, কখনো কখনো একটু আওয়াজ। একবার যদি স্মৃতি রোমন্থন করেন শুনতে পাবেন সেই ক্যাঁচ ক্যাঁচ আওয়াজের মধ্যে তাদের যে ঠোকাঠুকি। অদ্ভুত সব গল্প তৈরি করেছে এই রেডিও। আর এই খেলার ধারাভাষ্যের কথা উঠলে তো একটি গানের কথা মনে পড়ে, না সেই গানটি শোনাবো না, আজ শেষ গান হিসেবে রাখবো সেই ছায়াছবি থেকে আরেকটি গান। কারণ হ্যাঁ, সেখানে হয়তো রেডিওর সরাসরি প্রয়োগ নেই, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, এক সময় পাড়ায় পাড়ায় ছিল রেডিও রিপেয়ারের দোকান, আজ দেখা মেলে না। তাই সেই কথাটা মাথায় রেখে শেষ গান রাখবো সেই ছায়াছবি থেকেই। তবে আজকের এই এক ঘন্টায় যদি কোনো গান আপনাদের পুরনো কোনো বিকেলে ফিরিয়ে নিয়ে যায়, তাই এই অনুষ্ঠানের সার্থকতা। রেডিও হয়তো আজ আর প্রতিটি বাড়ির কেন্দ্র নয়, কিন্তু তার গল্প এখনও আছে, তার গান এখনও আছে। আর যতদিন কোনো পুরনো গান শুনে আমরা

0: বলবো, আরে এই গানটা তো অনেক দিন পরে শুনলাম, ততদিন সেই পুরনো রেডিওটা কোথাও না কোথাও বেঁচে থাকবে। ভালো থাকুন, শেষ গানটি শোনাতে শোনাতে বিদায় নেব আমি স্বর্ণাভ রায়। শেষ গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: জোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই, যদিও শরৎকাল তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, কি জানি কি হয়,

শুনলেন হারানো দিনের গান। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56, বাংলাদেশের সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:59 হয়ে 59 সেকেন্ড, বাংলাদেশের সময় 12:31 হয়ে 3 সেকেন্ড। শুভরাত্রি।

আধুনিক গান শুনছেন কিশোর কুমারের কণ্ঠে। গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন শিল্পী নিজেই।

0: পাশে থাকো, যদি তুমি পাশে থাকো।
1: আধুনিক গানের অনুষ্ঠানে এবারে শিল্পী আরতি মুখোপাধ্যায়, গীতিকার ভবেশ গুপ্ত, সুর দিয়েছেন রবীন্দ্র জৈন।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারে শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় সুর দিয়েছেন শিল্পী নিজেই।

গান শুনছেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার সুর দিয়েছেন শিল্পী নিজেই।

মধুনী গানের অনুষ্ঠানে এবারের শিল্পী সুবীর সেন। প্রথম গানটির কথা ও সুর সুধীন দাশগুপ্ত।

আধুনিক গান শুনছেন সুবীর সেনের কণ্ঠে। এবারের গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন শিল্পী নিজেই।

আধুনিক গানের অনুষ্ঠান এ পর্যন্তই। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন বাংলা ছায়াছবির গান, প্রথমে অনুসন্ধান ছায়াছবির গান। প্রথম গানটি কিশোর কুমার ও আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে অনুসন্ধান ছায়াছবির এবারের গান।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এ পর্যন্তই। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবারে নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে লোকগীতি শিল্পী স্বপন বসু।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি, শুনবেন রাগ নটভৈরব, তবলায় অশোক মুখার্জি, হারমোনিয়ামে হিরণময় মিত্র। নটভৈরব রাগে খেয়াল, পরিবেশনায় পণ্ডিত সন্দীপন সমাজপতি।

প্রভাতিতে এতক্ষণ শুনলেন খেয়াল, শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি, শুনলেন রাগ নটভৈরব। এরপর শুনবেন সারেঙ্গি, শিল্পী আল্লা রাখা কালাবন্ত, শুনবেন রাগ ভাটিয়ার, তবলায় সুব্রত গুপ্ত। ভাটিয়ার রাগে সারেঙ্গি, পরিবেশনায় আল্লা রাখা কালাবন্ত।

0: এতক্ষণ শুনলেন সারেঙ্গি ভাটিয়ার রাগে পরিবেশনায় আল্লাহ রাখা কালাবন্ত। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো।

107 মেগাহার্জ এফ এম রেইনবো। এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকে মূলত গান শুনব প্রেম পূজা পর্যায়ের, আনুষ্ঠানিক বিভিন্ন রকমের প্রেম ও প্রকৃতির সমন্বয়ে যে গানগুলি তৈরি হয়েছে সেই গানের কিছু আজকের সঞ্চয় নিয়ে এসেছি। প্রথম গানটি শুনব রোহিণী রায়চৌধুরীর কণ্ঠে।